0: অনুষ্ঠান তত্ত্বাবধানে রয়েছেন গোলাম সরোয়ার মির্জা।
1: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত। আজ সূরা নাহালের 31 আয়াত থেকে 34 আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম।
2: أعوذ بالله من الشيطان الرجيم

0: এখন তিলাওয়াতকৃত আয়াতের তরজমা পাঠ করছেন মাওলানা মোহাম্মদ সফিরউদ্দিন।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ পাক সূরা নাহলের 31 থেকে 34 আয়াতে ইরশাদ করেছেন, তা হল অনন্তকালের স্থায়ী জান্নাত, যাতে তারা প্রবেশ করবে, প্রবাহিত হবে তার পাদদেশে নহরসমূহ। তাদের জন্য সেথাই তাই থাকবে যা তারা কামনা করবে। এভাবেই আল্লাহ প্রতিদান দিবেন মুত্তাকিদেরকে, যাদের জান কবচ করে ফেরেশতারা তাদের পবিত্র থাকা অবস্থায়। ফেরেশতারা বলবে, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, তোমরা যা করতে তার প্রতিদান জান্নাতে প্রবেশ করো। তারা কি শুধু এর অপেক্ষা করছে যে তাদের কাছে ফেরেশতারা আসবে অথবা আপনার রবের আদেশ পৌঁছবে? তাদের পূর্ববর্তীরাও এরূপই করেছিল, আল্লাহ তাদের উপর কোনো অবিচার করেননি, কিন্তু তারাই নিজেদের উপর অবিচার করত। অবশেষে তাদের উপর আপতিত হয়েছিল তাদেরই মন্দ কাজের শাস্তি, এবং যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত তাই তাদেরকে পরিবেষ্টন করেছিল। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় শিশুকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ সম্পর্কে বলছেন মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান।
2: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বিশ্ব মানবতার মুক্তির দিশারি। তাঁর জীবনের প্রতিটি পর্যায়ে মানবতার জন্য আলোকবর্তিকা। প্রসিদ্ধ সিরাত গ্রন্থে এসেছে, মা আমিনা বর্ণনা করেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি জন্মগ্রহণ করেন, তখন তার দেহ মুবারক থেকে একটি নূর বিচ্ছুরিত হয়। সেই নূরের আলোতে আমি দেখতে পেলাম শাম দেশের মহল উজ্জ্বল বা আলোকিত হয়ে গেছে। তৎকালীন আরবের রীতি ছিল যে তারা সন্তানদের সুস্থ দেহ এবং সুঠামো গড়ন তৈরির জন্য জন্মের পরপরই দুধ পান করানোর কাজে বেদুইন মহিলাদের কাছে দিয়ে দিতেন এবং নির্দিষ্ট সময়ের পর আবার ফেরত দিতেন। এই রীতি অনুসারে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধাত্রী মাহলিমাতু সাদিয়ার হাতে সুপর্দ করা হয়। মাহলিমা বলেন, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরে আনার পর আমার সব অভাব দূরীভূত হয়ে গেল এবং আমার উটনির বানে দুধে ভরে গেল, এমনকি আমাদের দুর্বল গাধাটি দ্রুত গতি সম্পন্ন হয়ে গেল। বকরিগুলো চারণ ভূমি থেকে ভরা পেটে ফিরে আসতে লাগল। সিরাত ইবনে হিশাম প্রথম খণ্ড। তিনি প্রথম কথা শিশু অবস্থায় শুরু করেছিলেন এই বাক্যটি দিয়ে, আল্লাহু আকবার কাবীরা ওয়া সুবহানাল্লাহি কাসীরা, অর্থাৎ আল্লাহ পাক হচ্ছেন সবচেয়ে বড় আর সর্বাধিক পবিত্রতা আল্লাহরই জন্য। দুই বছর লালন পালনের পর মা হালিমাতু সাদিয়া শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমিনার কাছে ফিরিয়ে দেন, কিন্তু সেই সময় মক্কায় মহামারী দেখা দেওয়ার কারণে পুনরায় মা হালিমার নিকট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিরিয়ে দেন। এর কিছুদিন পর হঠাৎ করে একটি অলৌকিক ঘটনার অবতারণা হয়। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 4 অথবা 5 বছর, তখন তার সিনাসাক অর্থাৎ বক্ষ বিদীর্ণ করা হয়। এই ঘটনাটি মুসলিম শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হযরতে জিব্রাইল আলাইহিস সালাম আগমন করলেন। এ সময় শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটই অন্য শিশুরা খেলা করছিলেন। জিব্রাইল আলাইহিস সালাম এই অবস্থায় তাকে সোয়ায়ে বুক চিরে একটি অংশ বের করলেন, অতঃপর জমজম কূপের পানি দিয়ে ধুয়ে দিলেন, তারপর যথাস্থানে তা স্থাপন করলেন। অন্য শিশুরা গিয়ে মা হালিমার কাছে এই খবর দেওয়ার পর পরিবারের সকলে এসে দেখেন তিনি বিবর্ণ মুখে বসে আছেন। এই ঘটনার পর বিবি হালিমা ভীত হয়ে পড়েন এবং শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মা আমিনার কাছে ফিরিয়ে দেন। 6 বছর বয়স পর্যন্ত তিনি মায়ের স্নেহ ছায়ায় কাটালেন। এ সময় একদিন মা আমিনার ইচ্ছে হয় ছেলেকে নিয়ে মদিনায় যাবেন এবং যাওয়ার পথে হুজুর সাল্লাল্লাহু ইসলামের পিতা আবদুল্লাহর কবর জিয়ারত করবেন। অতঃপর মাসাধিক কাল মদিনা অবস্থানের পর মক্কায় ফেরার পথে আবওয়া নামক স্থানে এসে মা আমিনা অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই তিনি এন্তেকাল করেন। মাতার এন্তেকালের পর দাদা আব্দুল মুতালেবের কাছে তিনি লালিত পালিত হন, কিন্তু ভাগ্যের কি পরিহাস, শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 বছর 2 মাস প্রায় 10 দিন, ঠিক তখন দাদা আব্দুল মুতালিবও এন্তেকাল করেন। মৃত্যুর আগে তিনি তার পুত্র অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের কাছে তার লালন পালনের দায়িত্ব দিয়ে যান। চাচা আবু তালেব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গভীর স্নেহ মমতার সাথে প্রতিপালন করেন, এমনকি চাচা আবু তালেবের নিজ সন্তানদের চেয়েও বেশি স্নেহ করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকাল থেকেই পরিপাটি, সুশৃঙ্খল, শান্ত, লাজুক, চিন্তাশীল, সত্যবাদী ও দয়ালু ছিলেন। তিনি ছিলেন ন্যায়পরায়ণ ও আমানতদার, তাই তার সততার প্রতি মুগ্ধ হয়ে মানুষ তাকে বলত আল্লাহ আমিন। তার আদর্শ অনুসরণের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে যেন দুনিয়া ও আখিরাতের সফলতা দান করেন। ওয়াখরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল শিশুকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সম্পর্কে বললেন মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

0: তোমার নূরের রোশনি পরোশি, উজ্জ্বল হয় যে রবি ও শশী। তোমার নূরের রোশনি পরোশি, উজ্জ্বল হয় যে রবি ও শশী। রঙিন হয়ে ওঠে বিকশি, রঙিন হয়ে ওঠে বিকশি, ফুল সে বাগিচার, হে পরবরদিগার।
1: আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হলো। বাংলাদেশ বেতার এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন মনীন্দ্রচন্দ্র সূত্রধর।
2: ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে। শ্রীমৎ ভগবদ গীতা ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। শ্রী ভগবান উবাচ, বিষয় দিব্য গুণাবলী সমূহ। অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি দানম দমশ্চ যজ্ঞশ্চ সাধ্যায় তপ আর্যবম অহিংসা সত্যম অক্রোধ ত্যাগ শান্তি অপৈষণম দয়া ভূতেষু অলুলুপ্তম মাদর্বম হিং চাপলম তেজ ক্ষমা ধৃতি শৌচম অদ্রোহ ন অতিমানিতা অবন্তি সম্পদম দৈবীম অভিজাতস্য ভারত। পরমেশ্বর ভগবান বললেন, হে ভারত, বয়ঃশূন্যতা সত্তার পবিত্রতা পারমার্থিক জ্ঞানের অনুশীলন দান আত্মসংযম যজ্ঞানুষ্ঠান বৈদিক শাস্ত্র অধ্যয়ন তপস্যা সরলতা অহিংসা সত্যবাদিতা ক্রোধশূন্যতা বৈরাগ্য শান্তি পরনিন্দা বর্জন জীবে দয়া লোভহীনতা মৃদুতা বিনয় ও অচঞ্চলতা তেজস্বিতা ক্ষমা ধৈর্য শুচিতা ঈর্ষাহীনতা অভিমান না করা, এই সমস্ত গুণগুলি দিব্য ভাবসম্পন্ন ব্যক্তির হয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে অর্জুনকে গুহ্যতম এক শাস্ত্র উপহার দিয়েছেন। দুই রকমের স্বভাবসম্পন্ন মানুষের চিন্তা কর্ম ও গুণাবলী বিশ্লেষণ করেছেন। খর ও অক্ষর পুরুষের অতীত, ওই পুরুষোত্তমকে পরাভক্তি দিয়ে বজনার যে গুণ সম্পদ ও শ্রদ্ধা থাকতে হবে সেগুলোর আভাস দিয়েছেন। যারা ভগবানকে পুরুষোত্তম জেনে সর্বতোভাবে তারই বজনা করেন তারা অনন্য ভক্ত হয়। ভগবানই একমাত্র জীবনের উদ্দেশ্য হওয়ায় দৈবী সম্পদ স্বাভাবিকভাবেই তাদের মধ্যে প্রকটিত হতে থাকে এবং তারা দেবস্বভাব প্রাপ্ত হয়। তারা শাস্ত্র নির্দেশ অনুসারে ভগবত ভক্তির পথ অবলম্বন করেন। তাদের মধ্যে অহিংসা সত্য সরলতা পবিত্রতা ক্ষমাশীলতা শাস্ত্রনিষ্ঠা প্রভৃতি দিব্য গুণাবলী বিকশিত হয়। আর এই দৈব সম্পদগুলোকে তারা ভগবানের কৃপা বলেই মনে করেন। দৈবী সম্পদ বলার তাৎপর্য হল এইগুলো সবই ভগবানের সম্পদ। ভগবান এ অধ্যায়ের প্রথম তিনটি শ্লোকে ক্রমান্বয়ে ভাব আচরণ এবং প্রভাবের কথা নিয়ে ২৬টি গুণাবলীর বর্ণনা করেছেন। তা সবই দিব্য গুণাবলী। এই গুণগুলি ভগবানের সম্পদ মেনে তার আশ্রয় গ্রহণ করলে শরণাগত ভক্ত মুক্তির পথে অগ্রসর হতে সক্ষম হয়। সর্বেষাং মঙ্গলম ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি।
1: পবিত্র গীতা থেকে পাঠ করলেন মনীন্দ্রচন্দ্র সূত্রধর।
3: বাংলাদেশ বেতার। আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫:৩৬ এবং সূর্য অস্ত যাবে ৬:২৬। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল।
4: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কম মিডিয়াম ওয়েভ ৬৯৩ কিলোহার্টজ, FM ৯০ মেগাহার্টজ, FM ১০৬ ও ১০২ মেগাহার্টজে।

0: জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয় অনুষ্ঠান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুতর ভূমিকা বিষয়ক আলোচনা শুনবেন জনতার জি অনুষ্ঠানটিতে সকাল 7:30।
1: নজরুল বর্ষ 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মানুষের সকাল 7:45।
0: সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
1: স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান যুক্তিতে গড়ে বাংলাদেশ শুনতে পাবেন সকাল 9:05।
0: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা 11:30।
1: বেলা 2:20 শুনতে পাবেন নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ।
0: নজরুল বর্ষ উপলক্ষে নজরুল সঙ্গীতের বিশেষ আয়োজন আমার গানের মালা বেলা 2:45।

0: সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ বেলা 3:35
1: পবিত্র কোরআন শিক্ষার আসর শুনবেন বিকেল 4:05
0: সুর তরঙ্গ বিকেল 4:25
1: বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান অনু পরমাণু শুনবেন বিকেল 5:10
0: সোনালী ফসল সন্ধে 6:05
1: সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার
0: সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দূরবার শুনতে পাবেন সন্ধে 7:30
1: রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার
0: রাত 9:05 শনিবিশু
1: ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান বৈচিত্র্যময় বাংলা গান শুনবেন রাত 10:00
0: শ্রোতাদের অনুরোধের পল্লীগানের অনুষ্ঠান পরাণের গান শুনতে পাবেন রাত 10:20

0: FM 99.1 সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান।
1: FM 99.1 FM 102 MHz এবং FM 106 MHz সকাল 6টা থেকে দুপুর 12:10 পর্যন্ত এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান।
0: শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি।

ভোর হলো, দোরখুলো খুকুমনি উঠরে, ওই ডাকে জুই শাখে ফুল খুকি ছোটরে। সকাল হলে প্রতিদিনের মতো সূর্যের আলো জানিয়ে দিল আরো একটি নতুন দিন, নতুন সম্ভাবনা। বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি ভোরের গান শুনবার। শিল্পী সাবিনা ইয়াসমিন, গানের কথা লিখেছেন টি এইচ শিকদার এবং সুর করেছেন আতিকুর রহমান।

0: ভোরের গান শুনলেন সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।
1: এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমন্ত্রণ জানাচ্ছি নজরুল সঙ্গীত শোনার, শিল্পী অনুপ ভট্টাচার্য।

অনুপ ভট্টাচার্যের গাওয়া নজরুল সঙ্গে শুনছেন। এবারে গিয়েছেন, যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই কেন মনে রাখো তারে।

0: স্টুডিও রেকর্ডে দোকানে নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন অনুপ ভট্টাচার্য।
1: এই অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি রবীন্দ্রসঙ্গীতের আয়োজনে। শুনব রোকাইয়া হাসিনার কণ্ঠে।

0: প্রথমে সেই ভালো সেই ভালো, এবং তারপরে আমার পরাণ যাহা চায়। পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন রোকাইয়া হাসিনার কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, কৃষি সমাচার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কৃষি ও কৃষকের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আমাদের সবসময় রয়েছে, থাকবে আজীবন। কৃষকের অক্লান্ত পরিশ্রমে বাংলার মাটিতে ফসল ফলে, আমাদের খাদ্যের যোগান কৃষকরাই দিয়ে থাকেন। কৃষির উন্নয়নকল্পে সর্বোচ্চ নজর দিতে হবে। কৃষিখাতকে অগ্রাধিকার দিয়ে উপযুক্ত সার, বীজ, কীটনাশক সরবরাহ করে কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। কৃষকরা যাতে তাদের ন্যায্য মূল্য পায় ফসল বিক্রি করে, সে ব্যাপারটিও কিন্তু নজরদারিতে আনতে হবে। কৃষকের মুখে হাসি থাকলে কৃষির উন্নতি হবেই হবে। প্রিয় শ্রোতা, কৃষি সমাচার আয়োজনের শুরুতেই রয়েছে আমার কৃষি পর্বটি। আমার কৃষি পর্বে শুনবেন কেশর আলুর বাণিজ্যিক ব্যবহার সম্পর্কে সাক্ষাৎকারমূলক আলোচনা।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, সবাইকে আমন্ত্রণ জানাই আজকের সাক্ষাৎকারমূলক আলোচনায়। আপনাদের সাথে আছি আমি নওরিন ইয়াসমিন। আজ আমরা কথা বলবো কেশর আলুর বাণিজ্যিক ব্যবহার নিয়ে। আমাদের মাঝে আজ উপস্থিত আছেন মোসাম্মদ সেলিন আক্তার, উৎপাদন অর্থনীতিবিদ, পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। কেশর আলু একটি কন্দল জাতীয় ফসল, এটিকে শাখা আলু, শাক আলুও বলা হয়ে থাকে। বাংলাদেশে এর ব্যবহার অথবা খাদ্য অভ্যেস খুব একটা না থাকলেও মেক্সিকো, মধ্য আমেরিকা এবং আফ্রিকার বিভিন্ন দেশে এর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তবে দক্ষিণ পূর্ব এশিয়ায় এর ব্যবহার দিন দিন বাড়ছে। আমাদের কি জানান কেশর আলু সম্পর্কে?

0: কেশর আলু মিষ্টি সারযুক্ত কন্দল জাতীয় একটি ফসল। এটিতে রয়েছে প্রচুর পরিমাণে পানি, শর্করা, পটাশিয়াম এবং ফাইবার। সাধারণত পাহাড়ি এলাকায় এর চাষ বেশি হয়, অধিক পচনশীল হয়, আমরা বাজারে খুব একটা বেশি দেখতে পাই না। সাধারণত এটা যখন সংগ্রহ করা হয় তখন এর মধ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া হয়, তারপর ফসল সংগ্রহ করার সময় কিছুটা আঘাতপ্রাপ্ত হয়, তারপর অনেক সময় শুকিয়ে যায়, তারপরে ব্যাকটেরিয়া এবং ছত্রাক দ্বারা আক্রান্ত হয়, তখন কেশর আলু প্রচুর পরিমাণে অপচয় হয়।
1: আমরা ঠিকভাবে প্রক্রিয়াজাত করতে পারি তবে আমাদের এটার বাণিজ্যিক চাহিদা অনেক বাড়বে।
0: জি ঠিক বলেছেন, আমরা যদি এই পচনশীলটাকে রোধ করি তাহলে সেক্ষেত্রে আমরা প্রক্রিয়াজাতটা করতে পারি। প্রক্রিয়াজাত করার মাধ্যমে এর অপচয়টা আমরা রোধ করতে পারবো, বিভিন্ন ধরনের খাবার তৈরি করে আমরা এটা বাজার মূল্যটা আমরা উন্নত করতে পারবো। এক্ষেত্রে আমাদের বাণিজ্যিক ব্যবহার বেশ কিছু ক্ষেত্র হতে পারে।
1: আচ্ছা, এবারে আমরা জানবো কেশর আলুর বাণিজ্যিক ব্যবহার কি কি ক্ষেত্রে হতে পারে।
0: কেশর আলু চলে আমরা কাঁচা অবস্থায় সরাসরি খেতে পারি, এটা একটা উপায়। তারপর আমরা জুস করে খেতে পারি, তাছাড়া আমরা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে এটা থেকে জুস তৈরি করতে পারি, জেলি তৈরি করতে পারি, কেক অথবা বিস্কিটও আমরা এখান থেকে তৈরি করতে পারি। বাণিজ্যিক ভাবে যদি আমরা এর উপযোগিতা বাড়াতে চাই সেক্ষেত্রে প্রথমে আমরা এখান থেকে জুস তৈরি করব, তারপর সেই জুস থেকে আমরা জেলি এখানে তৈরি করতে পারি। কেশর আলুতে যে মিষ্টতা রয়েছে সেটা দেখা যায় যে গাজর দ্বিগুণ বেশি, এবং আমরা যদি কেশর আলুতে পানির পরিমাণটা চিন্তা করি সেক্ষেত্রে দেখা যায় যে গাজর, আম, কমলা প্রায় পানির পরিমাণটা কাছাকাছি। তার মানে দেখা যাচ্ছে যে এই কেশর আলুটা যারা ডায়াবেটিস রোগে ভুগছেন তাদের জন্য আসলে এটা খুব ভালো মানের হতে পারে। সংবেদনশীল এক স্বাদ প্যানেল পরীক্ষার মাধ্যমে একটা পরীক্ষা করে দেখা গেছে যে কেশর আলুর জুস দিয়ে আমরা জেলি তৈরি করতে পারি, অথবা এই কেশর আলু জুসের সাথে যদি আমরা গাজরের জুস, আম অথবা কমলার জুস একটা বিভিন্ন একটা অনুপাতে মিশিয়ে যদি আমরা একটা জেলি তৈরি করতে পারি, মিশ্রিত একটা জেলি, সেক্ষেত্রেও এটার একটা সুন্দর সম্ভাবনা আমাদের দেশে হতে পারে।
1: এবার আমরা জানব যে কেশর আলু ব্যবহারের ক্ষেত্র আমরা আরো কিভাবে বাড়াতে পারি।
0: কেশর আলু দিয়ে আমরা প্রসেসিং এর মাধ্যমে এটা পাউডার করে, যখন সিজনে প্রচুর কেশর আলু আসবে তখন আমরা এটাকে শুকিয়ে পাউডার করে প্রক্রিয়া করে রাখতে পারি, পলিথিন ব্যাগে প্যাকেটজাত করে রাখতে পারি। তারপর যখন আমরা সাধারণ কেক তৈরি করি অথবা বিস্কিট তৈরি করতে পারি সেক্ষেত্রে তো আমরা ময়দার সাথে যদি আমরা ময়দার চার ভাগের এক ভাগ যদি আমরা এই কেশর আলুর পাউডারটা ময়দার সাথে মিশিয়ে আমরা কেকের সাথে দিতে পারি, অথবা বিস্কিটের সাথে দিয়েও আমরা এটার বাজারজাতটা আমরা করতে পারি বা ব্যবহারটা আমরা বাড়াতে পারি।
1: এটা আমরা শুকিয়ে গুঁড়া করে আমরা যদি প্রক্রিয়াজাত করে রাখি তাহলে বেশি সময় ধরে আমরা এটা ব্যবহার করতে পারবো, খেতে পারবো।
0: আবার একটা দিক হচ্ছে কেশর আলু যদি আমরা যথাযথভাবে চাষ করি এবং প্রক্রিয়াজাত করে বিভিন্নভাবে প্রস্তুত করি বিভিন্ন ধরনের খাবার, তাহলে এটা আমরা বিদেশেও আমরা রপ্তানি করতে পারবো।
1: তো এভাবেই কেশর আলুর বিভিন্ন বাণিজ্যিক ব্যবহার নানা শিল্পে প্রভাব ফেলতে পারে এবং কৃষক ও ব্যবসায়ীদের জন্য এক নতুন দিগন্ত অথবা নতুন বাজার তৈরি করতে পারে।
2: যতই ডাক্তার দেখাও বাবু, আমার ওষুধ না খাইলে দুলাবাইয়ের ওই কাশি দমন হইব না।
3: এই যে স্কুল তো না আইসাই শুরু করলি পেশাল, ওই আমরা কি তোর স্কুলের ছাত্র নাকি?
2: জি না দুলা ভাই, আপনারা এই বাড়ির মেহমান।
4: এই তুই পেশাল বন্ধ কর তো মিন্টু, পারলে ওষুধ দে, এই কাশির যন্ত্রণা থেকে আমার বাঁচা।
2: একটু সবর করো বুবু, এখনই দুলা ভাইরে আমাদের উঠানের তুলসী গাছের কয়েকটা পাতা রস কইরা মধু দিয়া খাওয়ামো, কাশি বন্ধ হইয়া যাইব।
3: তুলসী পাতার রস খাইলে কাশি বন্ধ হইব?
2: জি দুলা ভাই, সামান্য মধু মিশাইয়া তুলসী পাতার এক চামচ রস খাইতে হইব। আয়ুর্বেদিক চিকিৎসা মতে তুলসী পাতার রস মধুর সঙ্গে মিশাইয়া সাত দিন সকালে এক চামচ করে খাইলে জটিল কাশও একেবারে বিনাশ হইয়া যায়।
4: তুলসী পাতার রস খাইলে তো দুলাভের কাশি ভালো হইব?
2: খাওয়ায় দেখো বাবু, তুলসী পাতার রস আর মধুর এই ওষুধ কোনো দিনও ফেল মারে না।
3: কস কি? আচ্ছা কদি তুলসীরা কি কি গুণ আছে?
2: তুলসী পাতা শুকাইয়া গুঁড়া কইরা লেবুর রস দিয়া তিন চার দিন খালি পেটে সকালে খাইলে সব রকম জ্বরই সারে দুলা ভাই। ম্যালেরিয়া জ্বরে তুলসীর 10-15টা পাতার রস মধুতে মিশিয়ে খাওয়াইলে জ্বর আর থাকে না। কানের যন্ত্রণা, গুড়া কিমড়ি, দাউত পাসরাও আধা চামচ লেবুর রস দিয়া তিন চার দিন খাইলে বিনাশ হয়। কাঠ আঘাত শুকায় কয়েক ঘন্টায়।
4: তুলসীর এত গুণ!
3: আরে মাস্টারের কথা শুনতে তো আসমা।
2: তুলসী পাতার গন্ধ ভারী মিষ্টি আর সুগন্ধি যুক্ত।
3: আসলে তুমি একজন ভালো শিক্ষক।
2: আমি ছাত্র ছাত্রী আর তাগো বাবা মাদের বাড়ি বাড়ি গিয়া তুলসী গাছ লাগানোর পরামর্শ দেই।
3: সেই জন্যই তো তোমার গ্রামে সর্দি কাশি তো কম মানুষই ভোগে।
2: ঠিকই বলছেন দুলা ভাই।
1: প্রিয় শ্রোতা, সকলের সুস্থতা ও সুখী জীবন কামনা করে শেষ করছি আজকের কৃষি সমাচার অনুষ্ঠানটি।

কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনা আসফিয়া তাসনিম, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়। দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। দেশ আপনাকে কি দিয়েছে সেটা বড় বিষয় নয়, আপনি দেশের জন্য যা করবেন সেটাই হবে আপনার জন্য গৌরবের। আসুন সকলে মিলে দেশকে ভালোবাসি, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কম মিডিয়ামে 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 102 মেগাহার্টজ ও FM 190 মেগাহার্টজ এবং বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হচ্ছে। একটু পরে শুনবেন বাংলায় খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ শনিবার, সাতই ভাদ্র, আটই রবিউল আউয়াল, বাইশে আগস্ট। বাংলাদেশ বেতার খবর পড়ছি শিরিন শিলা। শুরুতেই শিরোনাম। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিভিন্ন দেশের অভিনন্দন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। নতুন 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রী যুক্ত করে মন্ত্রিসভা সম্প্রসারণ, দপ্তর বন্টন ও পুনর্বন্টন। দেশের অর্থনীতির চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষার বিষয় নির্ধারণের উপর গুরুত্ব আরোপ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর। রাজধানীর আদি বুড়িগঙ্গা চ্যানেলের হারানো নব্যতা ফিরিয়ে আনতে পরিচ্ছন্নতা অভিযান শুরু। কলেরা প্রতিরোধে আজ দেশের ঝুঁকিপূর্ণ এলাকায় শুরু হচ্ছে কলেরা টিকাদান কর্মসূচি। ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত অন্তত 15। এবং ম্যাকেতে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। গতকাল সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কাউসার কামাল নতুন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান।
2: আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
3: সশ্রদ্ধ চিত্তে
2: শপথ বা
3: দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে
2: আমি
3: আইন অনুযায়ী
2: বাংলাদেশের
3: রাষ্ট্রপতি পদের
2: কর্তব্য
3: বিশ্বস্ততার সহিত পালন করিব।
2: আমি
3: বাংলাদেশের প্রতি
2: অকৃত্রিম বিশ্বাস
3: ও আনুগত্য পোষণ করিব।
0: শপথ গ্রহণ অনুষ্ঠানে বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, বিদেশী কূটনীতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি অনুষ্ঠানটি পরিচালনা করেন। এর আগে গত বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 255টি ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ বীর বিক্রম পান 88টি ভোট। ছাত্র রাজনীতি থেকে শিক্ষকতা, এরপর সরাসরি রাজনীতির মাঠে। দীর্ঘ রাজনৈতিক পথচলায় বিএনপি মহাসচিব থেকে এবার দেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই উত্থানকে আস্থার প্রতীক হিসেবে দেখছেন দলীয় নেতাকর্মী ও বিরোধী রাজনীতিকরা। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ঘিরে প্রত্যাশা আর মূল্যায়ন নিয়ে শুনুন প্রতিবেদনে।
4: বৃহস্পতিবার জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেয়ার মধ্য দিয়ে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেবল একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবেই নয়, যিনি দল মত নির্বিশেষে দেশের মানুষের কাছে একজন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন। ছাত্র জীবনে ছাত্র রাজনীতি, সেখান থেকে শিক্ষকতা, সেই পেশা ছেড়ে ফের রাজনীতির মাঠে নেমেই ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর একদিকে বেগম খালেদা জিয়া কারাবন্দী এবং দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান যখন নির্বাসিত, বিএনপির সেই দুঃসময়ে হাল ধরেন তিনি। বিএনপি মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে দলের নেতাকর্মীদের কাছে হয়ে ওঠেন আস্থাভাজন। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে এভাবেই মূল্যায়ন তুলে ধরেন বিএনপির কয়েকজন নেতা।
5: আমাদের নতুন মহামান্য রাষ্ট্রপতি সর্বজন শ্রদ্ধেয় এবং তার যে নেতৃত্ব, তার যে ব্যক্তিত্ব, এই সমস্ত কিছুর মাধ্যমে সকলের শ্রদ্ধা তিনি ইতিমধ্যে অর্জন করেছেন।
6: আশা করি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী 5 বছর এদেশের রাষ্ট্রপতি হিসাবে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন এবং সংবিধান মোতাবেক তিনি রাষ্ট্রের দায়িত্ব পালন করবেন।
5: বর্ষিয়ান রাজনীতিবিদ আজকে তার মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিত হয়েছে, এটা রাজনীতিবিদদের জন্য একটি গর্বের বিষয়।
4: জননন্দিত প্রবীণ এই রাজনীতিবিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলের নেতারাও। 11 দলীয় জোট থেকে মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ নবনির্বাচিত রাষ্ট্রপতির কাছে তার প্রত্যাশার কথা তুলে ধরে বলেন,
7: মির্জা ফখরুল ইসলাম সাহেবকে রাষ্ট্রপতি হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একসাথে অনেকদিন কাজ করেছি, আপনার কাছ থেকে আমরা অনেক কিছু ভালো জিনিস আশা করি। সকল জিনিসের ঊর্ধ্বে উঠে দেশের মঙ্গলের জন্য কাজ করবেন, এটাই প্রত্যাশা।
4: এছাড়া বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এক ফেসবুক পোস্টে রাষ্ট্রপতিকে অভিনন্দন জানানোর পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সর্বোচ্চ যোগ্যতা ও প্রজ্ঞাকে কাজে লাগাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশের পক্ষ থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: এদিকে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নিচু, নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পোডেল। ভারতের রাষ্ট্রপতি এক অভিনন্দন বার্তায় বলেন, জনজীবন ও রাজনৈতিক নেতৃত্বে মির্জা ফখরুল ইসলামের দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের সেবায় তাঁর সফল মেয়াদের সূচনা করবে বলে তিনি আশাবাদী। দ্রৌপদী মুর্মু বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে অনন্য সম্পর্ক রয়েছে, যার ভিত্তি অভিন্ন ত্যাগের ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন এবং উষ্ণ বন্ধুত্ব। পাকিস্তানের প্রেসিডেন্ট তাঁর অভিনন্দন বার্তায় বলেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে এবং জনগণের কল্যাণে আরও অগ্রগতি অর্জন করবে। আসিফ আলী জারদারি, দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। মালদ্বীপের প্রেসিডেন্ট তাঁর অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়াদে বাংলাদেশ স্থায়ী শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে তার যাত্রা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন। এছাড়া নেপালের প্রেসিডেন্ট এক অভিনন্দন বার্তায় নেপাল ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান গভীর সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে নেপালের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল জুমা নামাজের পর রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে আলাদাভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি ফাতিহা পাঠ করেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় গতকাল নতুন করে যুক্ত হন 6 জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুন 4 মন্ত্রী হলেন ডক্টর আব্দুল মঈন খান, এম রশিদুজ্জামান মিল্লাত, সচিন প্রজারি এবং ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ। এছাড়া নতুন 2 প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির এবং মোহাম্মদ শামীম কায়সার। সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির শপথ গ্রহণের পরপরই তাঁদের শপথ অনুষ্ঠিত হয়। নবনিযুক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান।
8: আমি আইন অনুযায়ী
9: সরকারের মন্ত্রী পদের কর্তব্য
8: বিশ্বস্ততার সহিত পালন করিব।
0: সরকারের নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দপ্তর বন্টন এবং এক মন্ত্রীর দপ্তর পুনর্বন্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গতরাত্রে মন্ত্রিপরিষদের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের মধ্যে ডক্টর আব্দুল মোয়েন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, এম রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সচিন প্রজেরিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং আন্দালিব রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আফরুজা খানমের দপ্তর পুনর্বন্টন করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীদের মধ্যে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, গত 17 ফেব্রুয়ারি, 4 মার্চ, 12 মার্চ ও 25 মার্চ জারি করা প্রজ্ঞাপন সমূহের অন্যান্য বিষয়াবলী অপরিবর্তিত থাকবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য। খবরের বাকি অংশ পড়ছে জোবায়েদ হোসেন পলাশ। দেশের অর্থনৈতিক চাহিদা ও শ্রমবাজারের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষার বিষয় ও পাঠক্রম নির্ধারণের উপর গুরুত্ব আরোপ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি গতকাল ঢাকার সাভারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত 2 দিনব্যাপী উপাচার্যদের সংলাপের প্রথম দিনে একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, কেবল সনদ অর্জন নয়, শিক্ষার্থীদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার উপযোগী করে গড়ে তোলাও উচ্চশিক্ষার অন্যতম লক্ষ্য হওয়া উচিত। আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, আগামী বছরগুলোতে শিক্ষাখাতে বরাদ্দ পর্যায়ক্রমে মোট দেশজ উৎপাদনের 5% উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। সংলাপে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়নে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্ভাবন, গবেষণা ও উদ্যোক্তা তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় ভিত্তিক ইনোভেশন হাব, ইনকিউবেশন সেন্টার এবং সমন্বিত স্টার্ট আপ ইকোসিস্টেম গড়ে তোলা হবে। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বাঘুটিয়া গ্রামের প্রসূতি কণিকা মণ্ডলের মৃত্যুর ঘটনায় তার অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি গতকাল বাঘুটিয়া গ্রামের প্রশান্ত মণ্ডলের স্ত্রী কণিকা মণ্ডলের বাড়ি পরিদর্শন করে তার স্বজনদের সঙ্গে দেখা করেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রসূতির মৃত্যুর ঘটনায় চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বা ভুল হয়ে থাকলে তা যথাযথভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর আদি বুড়িগঙ্গা চ্যানেলের হারানো নাব্যতা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে দুরানি খাল ও তৎসংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ঢাকা জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। গতকাল সেকশন ব্রিজ সংলগ্ন আদি বুড়িগঙ্গা চ্যানেলের অংশে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মীর শাহী আলম। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান আদি বুড়িগঙ্গা চ্যানেল থেকে ময়লার ভাগাড় অপসারণ করে এর পূর্বের রূপ ফিরিয়ে আনার উদ্যোগ নিতে প্রতিমন্ত্রী শাহী আলমকে নির্দেশনা দেন। এর ধারাবাহিকতায় চ্যানেলটি পরিষ্কার পরিচ্ছন্ন করা, নাব্যতা ফিরিয়ে আনা এবং দুই পাশে সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
9: কলেরা প্রতিরোধে দেশে আজ থেকে শুরু হচ্ছে মুখে খাওয়ার কলেরা টিকাদান কর্মসূচি। সারা দেশে ঝুঁকিপূর্ণ 14টি উপজেলা ও থানায় এই টিকা দেওয়া হবে। আজ থেকে 21শে সেপ্টেম্বর পর্যন্ত টিকার প্রথম ডোজ এবং 26শে সেপ্টেম্বর থেকে 25শে অক্টোবর পর্যন্ত টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। গর্ভবতী নারী ও এক বছরের কম বয়সী শিশু ছাড়া সব নাগরিক বিনামূল্যে এই টিকা নিতে পারবেন। এই কর্মসূচিতে সারা দেশের মোট 51,75,000 মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদন মৌসুমে বাজারে সবজি ও ফলের সরবরাহ বাড়ার কারণে কমে যায় দাম, আবার মৌসুম শেষে সংরক্ষণের সুযোগ না থাকায় একই পণ্যই চড়া দামে আমদানি করতে হয়। এই পরিস্থিতি বদলাতে কৃষকদের জন্য করা হচ্ছে ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ। কম বিদ্যুৎ খরচে ছোট পরিসরে সবজি ও ফল সংরক্ষণের এই উদ্যোগ এরই মধ্যে সাড়া ফেলেছে কৃষকদের মাঝে। আরো শুনুন প্রতিবেদনে।
10: জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে পাইলট প্রকল্পে 180টি ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় 150 ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আরও 2,000 মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের পরিকল্পনায় সরকার কাজ করছে বলে জানান কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ।
11: আমরা অনেকগুলি মিনি কোল্ড স্টোরেজ দিয়েছি, কৃষকরা মহা হ্যাপি। এখন আমরা আরো 2,000 কোল্ড স্টোরেজের জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি। কোল্ড স্টোরেজ আমরা আরো একটু আপগ্রেড করতে চাচ্ছি। আগামী দিনে সরকারের মূল পলিসি প্রধান রপ্তানিযোগ্য পণ্য হবে এগ্রিকালচার পণ্য।
10: কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, সাধারণ কোল্ড স্টোরেজের তুলনায় এসব মিনি কোল্ড স্টোরেজে বিদ্যুৎ খরচ অনেক কম, যেমনটি বলছিলেন প্রকল্পের পরিচালক তালহা জুবাইর মাসরুর।
12: আমাদের সাধারণ কুলিং চেম্বারে বিদ্যুৎ খরচটা একটু বেশি হয়, যেটা সাধারণ কৃষকের জন্য অ্যাফোর্ডেবল হয় না। তো এখানে বিদ্যুৎ খরচ খুবই কম, তাহলে 2-3 হাজার টাকা মাসে বিদ্যুৎ খরচেই হচ্ছে এই কোল্ড স্টোরেজ সে চালাতে পারে। এবং এটা ছোট হওয়াতে তার বাড়ির কাছে বা তার একটা ঘর থাকলেও ঘরের মধ্যে এটা স্থাপন করা হচ্ছে সম্ভব। তো বলে রাখা ভালো যে দুই ধরনের কোল্ড স্টোরেজ এখানে আছে, দুটো মডেল। একটা হচ্ছে কন্টেইনার বেসড, যেটা হচ্ছে 20 ফিটের কন্টেইনারে আপনারা দেখেছেন উপরে সোলার সিস্টেম এবং ভিতরে 7-8 টন সবজি সংরক্ষণ করা হচ্ছে। তো এটা করতে প্রায় আপনার 15 লক্ষ টাকার মতো খরচ হবে। আর হচ্ছে ঘরের, যেটা ঘরেরটা হচ্ছে 5-6 লাখ টাকার মধ্যে ঘরেরটা করে ফেলা সম্ভব।
10: সরকারের লক্ষ্য পচনশীল পণ্যের সংরক্ষণ সুবিধা বাড়িয়ে কৃষকের লোকসান কমানো এবং কৃষি পণ্য আমদানির বদলে রপ্তানিযোগ্য পণ্য হিসেবে গড়ে তোলা। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
9: ঢাকায় যানজট নিয়ন্ত্রণ ও ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে এআই ক্যামেরার পর এবার ড্রোন সার্ভিলেন্স চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক মোহাম্মদ আনিসুর রহমান ডিএমপি সদর দপ্তরে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস্কে দেওয়া এক সাক্ষাৎকারে এই পরিকল্পনার কথা জানান। পরীক্ষামূলকভাবে একটি ড্রোন দিয়ে গুরুত্বপূর্ণ সড়ক ও যানজট প্রবণ এলাকায় রিয়েল টাইম তথ্য সংগ্রহ করা হবে। ড্রোনের মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনকারী যানবাহন শনাক্ত করে সতর্ক বার্তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। পরবর্তীতে ড্রোনে অটোমেটেড নম্বর প্লেট রিকগনিশন বা এএনপিআর প্রযুক্তি যুক্ত করে ভিডিও মামলা দেওয়ার উদ্যোগ রয়েছে।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
13: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
9: এবার আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের মধ্যাঞ্চলীয় ক্রিভেরিহ নগরীর একটি বিপণী বিতানে রাশিয়ার জোড়া ড্রোন হামলায় অন্তত 15 জন নিহত ও 130 জন আহত হয়েছে। কর্তৃপক্ষ জানায় আহতদের মধ্যে 23টি শিশু রয়েছে। আহতদের মধ্যে 29 জনের অবস্থা গুরুতর। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার নিজ শহরে দিনের বেলার এই হামলাকে নিষ্ঠুর ও জঘন্য অপরাধ হিসেবে আখ্যা দিয়ে কঠোর নিন্দা জানান। তবে রাশিয়ার সামরিক বাহিনী এই হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি। মিয়ানমারের মধ্যাঞ্চলে একটি বৌদ্ধ বিহারে সামরিক বিমান হামলায় অন্তত 14 জন নিহত হয়েছে। দেশটির মান্দালি শহরের প্রায় 75 কিলোমিটার পশ্চিমের শোয়াল্লিওহ গ্রামে এই হামলা হয়। গতকাল মাউং টাউনশিপের বেসামরিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সংস্থার একজন মুখপাত্র এ খবর জানান। খেলার খবর। ক্রিকেট। আজ ম্যাকেতে বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে 2 টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হয়েছে। টসে জিতে অস্ট্রেলিয়া প্রথমে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 5 উইকেটে 17 রান করেছে। সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:36 এবং সূর্য অস্ত যাবে 6:26। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিভিন্ন দেশের অভিনন্দন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। নতুন 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রী যুক্ত করে মন্ত্রিসভা সম্প্রসারণ, দপ্তর বন্টন ও পুনর্বন্টন। দেশের অর্থনৈতিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষার বিষয় নির্ধারণের উপর গুরুত্ব আরোপ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। রাজধানীর আদি বুড়িগঙ্গা চ্যানেলের হারানো নাব্যতা ফিরিয়ে আনতে পরিচ্ছন্নতা অভিযান শুরু। কলেরা প্রতিরোধে আজ দেশের ঝুঁকিপূর্ণ এলাকায় শুরু হচ্ছে কলেরা টিকাদান কর্মসূচি। ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত অন্তত 15। এবং ম্যাকেতে দ্বিতীয় শেষ ক্রিকেট টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8:00 ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল। সকালের আয়োজন সুখ খুঁজি আমরা, বলা হয় মর্নিং শোজ দ্য ডে। সকালটা যদি ভালো হয় দিনটা ভালো যাবে, তাই আমরা একেবারেই প্রভাতী আয়োজনে সুখের ঠিকানা অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়েই আমরা সকালটা শুরু করি। আজকে যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি, শিশুর সৃজনশীল বিকাশে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ও পারিপার্শ্বিকতা। আমরা আমন্ত্রণ জানাচ্ছি আজকের স্টুডিওতে যিনি উপস্থিত হয়েছেন, নুজহাতি রহমান, যিনি কাউন্সেলিং সাইকোলজিস্ট হিসেবে কাজ করছেন এবং এই বিষয়টির সাথে তাঁর একাত্মতা রয়েছে, যে জন্যই আমরা শিশুর সৃজনশীল বিকাশে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ এবং পারিপার্শ্বিকতা এই বিষয়টি নিয়ে তাঁর কাছে বিস্তারিত শুনব। আমাদের আজকের যে আলোচনার যে বিষয়টি, যে শিশুর সৃজনশীল বিকাশ এবং শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ পারিপার্শ্বিকতা, দুটি বিষয়ে যদি আমরা একটু আলাদাভাবে আপনার কাছে জানতে চাই, শিশুর সৃজনশীল বিকাশ বলতে কোন কোন ধরনের বিষয়গুলোকে আসলে চিহ্নিত করা যেতে পারে?
1: সৃজনশীল বিকাশ বলতে আমরা বোঝাবো সেটাকে, যে প্রত্যেক শিশুর ভেতরে এইরকম সব রকম প্রতিভা থাকে, সেই প্রতিভাগুলো সে যেন চর্চা করার সুযোগ পায়। যদি সে চর্চা করার সুযোগ পায়, তবে সেটা বিকশিত হওয়ার একটা সুযোগ থাকে।
0: সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ বা পারিপার্শ্বিকতা কতটুকু তাকে আসলে সহযোগিতা করতে পারে বলে আপনি মনে করছেন?
1: একটি শিশুর প্রথম শিক্ষা প্রতিষ্ঠান তার পরিবার, এবং তারপর হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান। সাধারণত 5-6 বছর বয়সে শিশুরা একটি প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা গ্রহণের জন্য জয়েন করে। তো ওই সময়টি হচ্ছে একটি মানুষের ব্যক্তিত্ব গঠন এবং বুদ্ধি বিকাশের সবচেয়ে
0: গুরুত্বপূর্ণ
1: সময়। তো যেহেতু ওইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কাজে ওই সময় সে যে সমস্ত পরিবেশে যায়, সে প্রত্যেকটি পরিবেশ তার জন্য খুব, তার ব্যক্তিত্ব এবং সৃজনশীলতার বিকাশে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখে। কাজে বোঝাই যাচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান, সে যে স্কুলে যাচ্ছে, সেই স্কুলের পরিবেশ এবং সেখানে তাকে যেভাবে পড়ানো হচ্ছে, যেভাবে শেখানো হচ্ছে, সেটা তার বুদ্ধির বিকাশে এবং সৃজনশীলতার বিকাশে খুব বড় একটা ভূমিকা রাখছে।
0: আমাদের বর্তমান পরিবেশের সাথে কি কি বিষয় সম্পৃক্ত করা প্রয়োজন বলে আপনি মনে করছেন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে?
1: সাধারণত আমরা কি খারাপ আছে সেটাই বেশি দেখি, তো সেদিকে আমরা না যাই। অনেক কিছুই হয়তো নেই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে, কিন্তু কি ইনক্লুড করা যায় সেটা আপনি বলতে চাইলেন। একটা শিক্ষা প্রতিষ্ঠানে সবচেয়ে প্রথমে প্রয়োজন একটা বন্ধুত্ব সুলভ পরিবেশ। কারণ একটি শিশু যার বয়স 5 বছর কিংবা 6 বছর, ও যখন স্কুলে যাচ্ছে, তখন ও যদি যে দেখে যে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশটি ভীষণ কঠোর, সেখানে শুধুই শাসন করা হয়, বিভিন্ন সময় শাস্তি দেওয়া হয়, তাহলে তার শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিও আগ্রহ হবে না এবং পড়াশোনা যেখানে যেটা করানো হবে সেটার প্রতিও তার আগ্রহ থাকবে না। তো কাজেই সেখানে যদি একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ থাকে এবং এমন একটা পরিবেশ থাকে যেটাতে সে খুব নিরাপদ বোধ করতে পারে, আবেগীয়ভাবে নিরাপদ, এখানে অনেকগুলো নিরাপত্তা দেওয়ার খুব দরকার আছে। শারীরিক নিরাপত্তা যেমন দরকার, তেমনি আবেগীয় ভাবে তাকে নিরাপত্তা দেওয়া দরকার। এই আবেগীয় নিরাপত্তাটা কি জিনিস? আবেগীয় নিরাপত্তা হচ্ছে সে যেন মানসিকভাবে ফিল করতে পারে যে এই পরিবেশটি তার জন্য ভীষণ বান্ধব,
0: সহনীয়,
1: আনন্দের। অবশ্যই সুন্দর একটা টার্ম বললেন। তো আনন্দের একটা পরিবেশ হলে তবে তার সেখানে যেতে ইচ্ছে করবে, এবং সেই পরিবেশে কিন্তু অনেক কিছু শেখানো হয়। এই প্রতিষ্ঠানে যাওয়ার পরে সে প্রথমে শৃঙ্খলা শিখছে, জীবনটাকে কিভাবে শৃঙ্খলার সাথে এগিয়ে নিতে হয়, প্রত্যেকটি ক্লাস সময়ে যাওয়া, অ্যাসেম্বলি হওয়া, তারপর শিক্ষক আসলে কি করতে হবে, সে এটিকেট শিখছে, তার সঙ্গে সঙ্গে একটি ক্লাসে যে 30 মিনিট সময় বসে থাকতে হয়, শিক্ষকের কথা শুনতে হয়, এই সব কিছুই তার ডিসিপ্লিনের পার্ট, এই সব কিছু তাকে শিখতে হয়। এই সব জিনিসগুলো শেখার জন্য তার জন্য খুব একটা উপযোগী পরিবেশ দরকার, যেখানে শিক্ষকের হওয়া উচিত ভীষণ বন্ধুত্ব সুলভ, এবং তাদেরকে যেন মানে সেখানে যেন কোনো শাস্তিমূলক ব্যবস্থা না থাকে।
0: বরং আসলে শিশু তো একটা কোমল হৃদয়ের হয়ে থাকে, এবং সেখানে তার সাথে যদি সমান তালে যদি কোমলতা না থাকে, কঠিন যদি হয়ে যায়, তাহলে তার জন্য উপযোগী হবে না। তবে যথার্থই বলেছেন নুজহাতি রহমান, যে আমাদের শিশুদের সেই বিকাশ, সৃজনশীল যে বিকাশের কথা আমরা বলছি, সেটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ এবং পারিপার্শ্বিকতা, যেহেতু একটি শিশু সবচেয়ে বেশি সময় শিক্ষা প্রতিষ্ঠানে তার একটা সময় কাটানোর সুযোগ তৈরি হয়, সেখানে সে বিষয়গুলো নিশ্চয়ই গুরুত্ব দেবেন। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো হোক শিশু বান্ধব, এবং শিশুরা যেন তাদের শুধু সৃজনশীলতার মধ্য দিয়েই নয়, জীবনের পরিপূর্ণ বিকাশের মধ্য দিয়ে আমাদের শিশুরা আগামীর যে সম্ভাবনা, সেই সম্ভাবনাকে উন্মোচিত করবে, দ্বার প্রান্তে পৌঁছে দেবে স্বপ্নের সোনার বাংলায়। জনসংখ্যা স্বাস্থ্য এবং পুষ্টি সেল বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠান শেষ করব, আগামীকাল সকালবেলা আবারও হয়তো গুরুত্বপূর্ণ নতুন একটি বিষয় নিয়ে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পাশের মানুষগুলোকে ভালো রাখার জন্য আপনার একটু সহানুভূতি, একটু আন্তরিকতা নিশ্চয়ই সেই মানুষগুলোকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।
2: এডিস মশাবাহিত ভাইরাসজনিত রোগ ডেঙ্গু। এডিস মশা সাধারণত ভোরবেলা ও সন্ধ্যার পূর্বে কামড়ায়। ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো হল তীব্র মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরের পেশি ও জয়েন্টে ব্যথা, বমি বমি ভাব, নাসিয়াক ব্র্যান্ড ফুলে যাওয়া, শরীরের র্যাশ ওঠা, শরীরে লালচে দানা, পাতলা পায়খানা। ডেঙ্গু জ্বর হলে স্বাভাবিক খাবারের পাশাপাশি বেশি বেশি তরল খাবার যেমন স্যালাইন, ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যুপ খেতে হবে। ডেঙ্গু প্রতিরোধে ঘর, অফিস বা কর্মস্থলের জানালা সব সময় বন্ধ রাখতে হবে। মশার কামড় থেকে বাঁচতে যতটা সম্ভব শরীর ঢেকে রাখতে পারে এমন পোশাক পরিধান করতে হবে। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। মশার প্রজনন রোধে ঘরে ও আশপাশের যে কোনো পাত্র, মাঠ অথবা রাস্তায় পানি জমতে দেওয়া যাবে না। সেবা নিয়ে সুস্থ থাকুন, ভয় বা আতঙ্ক নয়, সতর্ক ও সচেতন থাকুন। ডেঙ্গু হলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।
0: আজকের সুখী টিকের অনুষ্ঠান গ্রন্থন এবং উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ জোবায়দ হোসেন পলাশ, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
3: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা শাস্ত্র।

বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠান জনতার জিয়া, উপস্থাপনায় শামীম আহমেদ।

0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন দূরদর্শী সম্পন্ন একজন প্রাজ্ঞ দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক। দেশের সম্মান, দেশের উন্নয়ন এবং দেশের জনগণের ভাগ্য উন্নয়নই তাঁর মূল চিন্তাভাবনা ছিল। তাঁর সরকার পরিচালনার কার্যক্রমগুলো এবং তাঁর আদর্শ এখন আমাদের কাছে কিন্তু সমানভাবে প্রাসঙ্গিক। প্রিয় শ্রোতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, কর্ম এবং আদর্শ নিয়ে বাংলাদেশ বেতার ঢাকার নিয়মিত আয়োজন জনতার জিয়া অনুষ্ঠানে আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সম্মানিত অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ। স্যার, আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি।
1: আমিও আমার সমস্ত শ্রোতাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমাদেরকে শোনার জন্য।
0: শ্রোতা বন্ধুরা, আমরা আজকে যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হচ্ছে শহীদ জিয়ার শিক্ষা ভাবনা এবং মানব সম্পদ উন্নয়নের ভিত্তি। তিনি এই শিক্ষা কার্যক্রমকে কিভাবে দেখেছেন, সবাইকে শিক্ষিত করবার জন্য কি কি পরিকল্পনা গ্রহণ করেছেন এবং শিক্ষা ব্যতীত যে আমরা এগিয়ে যেতে পারব না সেটি কিভাবে অনুধাবন করেছেন, এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা আলোচনা করব আজকের আয়োজনে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বুঝেছিলেন, জাতিকে শিক্ষিত করে তুলতে না পারলে আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়, তাই তিনি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন কার্যক্রমের সূচনা করেছিলেন। স্যার, এই সম্পর্কে আমরা সামগ্রিকভাবে একটি মূল্যায়ন শুনতে চাই আপনার কাছ থেকে।
1: ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে জিয়াউর রহমান যে শিক্ষা ভাবনা নিয়ে চিন্তা করেছেন সেটা আমরা এখন আধুনিক যুগে, এই যে আমরা এখন নিজেরা 50 বছর পরে এসেও আমরা সেইভাবে মিশন ভিশন নিয়ে চিন্তা করতে পারি না। দেখেন, জিয়াউর রহমান 1977 সালে যখন এই চিন্তাগুলো করেছেন, উনি দেখেছেন যে বাংলাদেশকে যদি স্বাবলম্বী করতে হয় অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এবং অন্য অন্য দিক থেকে, জিওপলিটিক্যালি বাংলাদেশ একটা এমন একটা রাষ্ট্র যেটা জিওপলিটিক্যালি খুবই গুরুত্বপূর্ণ জায়গা, তো এই জায়গাটা থেকে উনি দেখেছেন যে সবাইকে কিন্তু শিক্ষিত করতে হবে। এখন এই শিক্ষিত করা মানে আমরা এখন যেটা বুঝি যে বড় বড় ডিগ্রি অর্জন করা, আসলে তা না। ওনার শিক্ষা ভিশনটা ছিল সবাইকে মানবিক শিক্ষিত হতে হবে, সবাইকে স্কিল হতে হবে এবং উনি দক্ষতার প্রতি খুবই গুরুত্ব দিয়েছেন। সেখানে আবার ধর্মীয় মূল্যবোধটাকে অনেক বেশি
0: মূল্যায়ন করেছেন
1: এবং এই ধর্মীয় মূল্যবোধের মধ্য দিয়ে কিন্তু সবাই শিক্ষিত হবে, তাতে হবে কি একটা জাতির শৃঙ্খল জাতি হবে, যে জাতির মধ্যে তখনই শৃঙ্খলা আসে যখন ধর্মীয় মূল্যবোধগুলো থাকে এবং সবার জন্য শিক্ষা, এটা ওনার মোটামুটি মিশন ভিশন ছিল। দেখেন, তখন অনেক মানুষ অশিক্ষিত ছিল এবং অশিক্ষিত থাকা মানে হচ্ছে যে উনি ধরে নিতেন যে তার জ্ঞানের অভাব হবে, তার শিক্ষা লাগবে, সেই জন্য তখন উনি সবার জন্য শিক্ষা এটাকে বাস্তবায়ন করতে গিয়ে 900 স্কুল তৈরি করে
0: বয়স্ক
1: শিক্ষা কেন্দ্র তৈরি করেছেন। এটা ছিল অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে সবাইকে সচেতন তৈরি করা যেন কেউ ঠেকে না যায়। দ্বিতীয়ত দেখেন যে বাংলাদেশে প্রথম উনি ইসলামী বিশ্ববিদ্যালয় করেছেন, যে ইসলামিক মূল্যবোধ তৈরি করতে হবে,
0: যথাযথ
1: মূল্যবোধ। এবং দেখেন যে ইসলামিক বোর্ড
0: যেটা
1: শিক্ষা বোর্ড, ওনার মাধ্যমে তৈরি হয়েছে কারিকুলামে। উনি টেকনিক্যাল এডুকেশনটাকে নিয়ে আসলেন, টেকনিক্যাল এডুকেশন বোর্ড করা হলো। তারপরে আপনি দেখেন যে সবার জন্য টেকনিক্যাল এডুকেশন, উনি এই যে আমরা এখন এই যে এত টেকনিক্যাল এডুকেশন ইনস্টিটিউট দেখি, সেটা কিন্তু জিয়াউর রহমানের হাত ধরে আসছে। মেয়েদের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা, এটা জিয়াউর রহমানের হাত ধরে আসছে। সোজা কথা, বাংলাদেশের আমরা যারা মানুষ, আমাদের কিন্তু প্রচুর কনস্ট্যান্ট ছিল তখন 1974-এর দুর্ভিক্ষের পর। বাংলাদেশের মানুষের পড়ালেখা কোত্থেকে করাবে, পরিবারের তো কোনো টাকা পয়সা নাই, কিন্তু এটা জিয়াউর রহমান কিন্তু বুঝতে পেরেছেন যে যেহেতু মানুষের সমস্যা আছে, সমস্যার মধ্যে দিয়ে এই দেশটাকে কি রকম শিক্ষিত করলে, কোন ধরনের শিক্ষার ধরন এই দেশে প্রচার করলে মানুষগুলো খেয়ে পড়ে স্বাবলম্বী হতে পারবে, অর্থনীতিকে চাঙ্গা করতে পারবে, এবং সেই জন্য কিন্তু উনি তখন টেকনিক্যাল এডুকেশনে জোর দিয়েছেন। আমরা যদি সেই টেকনিক্যাল এডুকেশনটাকে ধরে রাখতে পারতাম সব লেভেলে, তাহলে আপনি এখন দেখেন যে বাংলাদেশে যারা বেকার তারা বেকার থাকত না। আমাদের টেকনিক্যাল স্কিল মানুষ এখন 1%-এর কম, আর বাকি সবাই নর্মাল এডুকেশনে, সাধারণ এডুকেশনে যাচ্ছে। ইভেন যারা ভালো ইসলামিক পড়াশুনো করছে তারাও কিন্তু কাজের মধ্যে আছে। তো সেই জন্য উনি সব দিকে সমান গুরুত্ব দিয়েছেন। এই জন্য যা যা করণীয় দরকার, উপদেষ্টা নিয়োগ দেওয়া দরকার, সাজেশন দেওয়া দরকার, ফ্রেমওয়ার্ক তৈরি করা দরকার, উনি সবকিছুই করেছেন।
0: একটি বিষয় কিন্তু আমরা একটু মনে করিয়ে দিতে চাই শ্রোতা যারা শুনছেন, 1975 সালে অর্থাৎ পট পরিবর্তনের পর 10ই নভেম্বর থেকে 26 নভেম্বর পর্যন্ত তৎকালীন যে সরকারটি ছিল পট পরিবর্তনের পর, এই ১৬ দিন কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যেটি তাকে একেবারেই তৎকালীন শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানতে খুঁটিনাটি কোথায়
1: সাহায্য
0: করেছিল। এবং আরো একটি বিষয়ে, শুধুমাত্র ধর্মীয় শিক্ষা নয়, বরং আমরা দেখেছি যে প্রচলিত যে সাধারণ শিক্ষা সেটিকে একটা মানসম্মত জায়গায় পৌঁছাবার জন্য তিনি অন্তপ্রাণ কাজ করেছেন। তিনি সে আমলে প্রত্যেক জেলায় একটি করে সরকারি বয়েজ হাইস্কুল এবং একটি করে গার্লস হাইস্কুল প্রতিষ্ঠার শুরু করেছিলেন,
1: উদ্যোগ নিয়েছিলেন,
0: উদ্যোগ নিয়ে শুরু করেছিলেন।
1: এখন বর্তমান আমরা যে ক্যারিকুলামের কথা শুনছি, সেই ক্যারিকুলামও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ইনক্লুশন হচ্ছে অনেক কিছুই, যে সহপাঠ্যক্রম যেগুলো, একটু লক্ষ্য করেন না যে জিয়াউর রহমান মারা গেছেন এত বছর আগে, তিনি তখন এই জিনিসগুলো দেখতে পেয়েছিলেন। আমি যেটা বললাম যে ওনার আরেকটা ইন্দ্রিয় ছিল যে কোন জিনিসগুলো আমাদের পাঠ্যক্রমে থাকলে যে একটা মানুষ সুস্থ মানুষ হবে, আমরা যেটাকে বলে যে সাদা মনের মানুষ হবে, সমাজে কোনো ভেদাভেদ তৈরি হবে না। সমাজে ভেদাভেদ তৈরি তখনই হয় যখন মানুষ আদর্শ শিক্ষা না পায়। হ্যাঁ, এখন জিয়াউর রহমানের দর্শনে ছিল একটা আদর্শ শিক্ষা, উনি যেদিকে নিয়েছেন সব মিলিয়ে ইনক্লুসিভ একটা শিক্ষা দিয়েছেন। সেই ইনক্লুসিভ শিক্ষার পদ্ধতিটা জিয়াউর রহমান তৈরি করে দিয়েছিলেন, অনেক ধরনের একটা মিশ্রণ তৈরি করেছেন। তখন মানুষের মধ্যে এত ভেদাভেদ ছিল না, এই জন্য তো জিয়াউর রহমান যখন মারা গেলেন, আপনি দেখেন লক্ষ লক্ষ মানুষ ওনার জন্য কান্না করেছেন, ওনাকে এখনো কেউ বলতে পারেনি। এই বিধগুলো ওনার ছিল, উনি এগুলো বুঝতে পেরেছেন, ওগুলো করেছেন, এন্ড সেটা এখনো আমরা এই যে মনে রাখছি, এখনো আমরা দেখছি। তবে এখন আমি আবার জিয়াউর রহমানের ছায়া দেখতে পাচ্ছি জনাব তারেক রহমানের মধ্যে, উনি ঠিক একই রকম ক্যারিকুলাম নিয়ে চিন্তা করছেন। আমি আশা করি যে আমাদের ভবিষ্যৎ যে বাচ্চারা এই ক্যারিকুলামের মধ্য দিয়ে যাবে তারাও সুনাগরিক হবে। এবং জিয়াউর রহমান যে টেকনিক্যাল এডুকেশনের কথা বলেছিলেন, তারেক রহমান ঠিক সেম টেকনিক্যাল এডুকেশন উপরে খুবই গুরুত্ব দিচ্ছেন। আমাদের বিভিন্ন রকম টেকনিক্যাল এডুকেশনের সাউন্ড জনসংখ্যা বের করতে হবে, আমরা যেটাকে বলে স্কিল ম্যান পাওয়ার, স্কিল ম্যান পাওয়ার তৈরি করার জন্য উনি প্রক্রিয়া শুরু করেছেন। আশা করি আমাদের সন্তানেরা যারা, সবাই বড় বড় সার্টিফিকেট দাঁড়ি হবে না, সবাই শিক্ষিত, কিন্তু এক একজন এক এক দিকে যাবে, যে দিদি যেটা পছন্দ করে, যিনি যেটা পছন্দ করেন সেটা তিনি পাবেন। আমরা মনে করি যে বর্তমান সরকার জিয়াউর রহমানের যে ব্রিজিং ছিল সেটাকে আরেকটা ব্রিজ তৈরি করে দেবে, এবং আমাদের সোসাইটি, আমাদের জনগণ সেটা ভোগ করবে ইনশাআল্লাহ।
0: আপনি বারবারই বলছিলেন যে আসলে পুঁথিগত সাধারণ শিক্ষার মধ্য দিয়ে যে কেবল মানব সম্পদের উন্নয়ন বা বিকাশ ঘটবে তা কিন্তু না। এই জন্য আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখেছি যে শিশু কিশোররা যেন যথাযথভাবে তাদের যে যে ক্ষেত্রে প্রতিভা রয়েছে লেখাপড়ার তার অংশগ্রহণের মধ্যে যেন তারা বিকশিত হতে পারে এবং স্বক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে পারে। এবং এই জন্য আমরা দেখেছি তিনি লেখাপড়ার পাশাপাশি যে গান করে যেন গান করে, যে খেলাধুলা করে যিনি খেলাধুলা করেন, এই জন্য বাচ্চাদের জন্য শিশু জন্য তিনি শিশু একাডেমি প্রতিষ্ঠা করেছেন, এর মধ্যে ব্যাপক কার্যক্রম শুরু হয়েছে। আমরা দেখেছি অনেক শিল্পী সে আমলে যারা ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলের বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে বেরিয়ে আসছেন, তারা কিন্তু এখন দেশ সেরা শিল্পী হচ্ছেন, আর্ন করছেন, অনেক টাকা রোজগার করছেন, জীবিকার মূল অবলম্বন করেছেন, খেলাধুলা করছেন।
1: একদম সঠিক ধরেছেন। আপনি দেখেন জিয়াউর রহমান যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে নিয়ে জাহাজে করে সমুদ্রে দুই দিনের জন্য নিয়ে গেছিলেন। তো এটা কেন ছিল? এটা ছিল এই জন্যই যে তাদেরকে বুঝতে দেয়া সমুদ্রটা কি জিনিস, সমুদ্রটা দেখা, সমুদ্রে কি আছে। আমাদের আইটা কিন্তু, আমি এই রুমে থাকলে আমি যেরকম দেখবো আমি এই রুমটা দেখতে পাচ্ছি, আমার মিশন ভিশনটা খুলবে না। তো সেই মিশন ভিশনটা খোলার জন্য আপনাকে কিন্তু আপনার পরিধিটা বাড়াতে হবে, সমস্ত ফ্লোরে যেতে হবে। আপনি দেখেন আপনি ছোটকালে নদীতে ঝাঁপ দিয়েছেন, আপনার যেটুকু এক্সপিরিয়েন্স আছে একটা শহরের বাচ্চা সে এক্সপিরিয়েন্সটুকু নাই। তো সেই জন্য জিয়াউর রহমান এটা বুঝতেন যে একটা বাচ্চাকে সমস্ত লেভেলে তাকে নলেজ দিতে হবে, সেই নলেজটুকু দেওয়া হবে তাকে একটা ভালো মানুষ বানানোর জন্য। কিন্তু ওই যে ম্যান পাওয়ার, যেটা আমরা যে ম্যান পাওয়ারের কথা বলেছি, ম্যান পাওয়ার শুধুমাত্র পড়াশোনা দিয়ে ম্যান পাওয়ার হয় না, ইনোভেশন একটা বড় ইস্যু।
0: অবশ্যই
1: ইনোভেশনটা করতে হবে, ইনোভেশন হবে আপনার দেখা আপনার সাম্রাজ্য থেকে। এখন জিয়াউর রহমান সেই জিনিসটা দেখাতে পেরেছিলেন এই যে নতুন করে। এবং আপনি দেখেন যে বাচ্চাদেরকে আপনি ইনোভেশন সেখান থেকে শুরু হয়েছিল, সেখান থেকে তারা যে অনেক ভালো ভালো রেজাল্ট করেছিল। আপনি আমাকে দেখান তো, তখন যারা পাস করেছিল তারা যে স্কিল লেভেলে গিয়েছিল, আপনি এখন অনেক আধুনিক,
0: এত টেকনোলজি প্রতিভা,
1: এখন আপনি এত টেকনোলজি থাকার পরও, এত কিছু থাকার পরও আপনি কিন্তু সেই প্রতিভা পাবেন না। তো সেই প্রতিভা ডেভেলপ করার জন্য সেই স্কোপ গুলো ওনারা তৈরি করে দিয়েছেন। এখন তারেক রহমান সেগুলো আবার মাশাল্লাহ ইন্ট্রোডিউস করেছেন, বাংলাদেশে যে এই যে জনগোষ্ঠী রয়েছে তারা এখান থেকে আবার প্রতিভা তৈরি হবে ইনশাআল্লাহ।
0: এবং এই যে চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে পাঠ্যক্রমে আনা হয়েছে,
1: কয়েকটা এডিশনাল অ্যাক্টিভিটি রাখা হচ্ছে যাতে তাদের মধ্যে যে কোন রকমের অন্য চিন্তা না থাকে। আপনি মনে রাখবেন যে এখন প্রযুক্তির যুগ, তারা যেন অন্য চিন্তা না করতে পারে, তারা যেন সবসময় কোনো না কোনো অ্যাক্টিভিটির মধ্যে থাকে। যখন আপনি অ্যাক্টিভিটির মধ্যে থাকবেন তখন আপনার সামাজিক যে ক্রাইমগুলো, আপনি দেখেন সমাজে অনেক ক্রাইম হচ্ছে, সেই ক্রাইমগুলো অটোমেটিকলি কিন্তু কমে যাবে।
0: তাছাড়া তিনি বলেছেন যে খেলাধুলা শখ নয় বরং পেশা হিসেবে যেন গড়ে উঠতে পারে, গান বাজনা যেন শখ নয় পেশা হিসেবে, তাহলে কর্মসংস্থান সৃষ্টি হবে, মানব সম্পদের বিকাশ ঘটবে।
1: দুটোই আছে, একটা তো হলো যে ধরেন আমি যদি খেলাধুলাতে থাকি, আমি যেমন আমি নিজেও খেলাধুলা করি, আমি টেনিস খেলি, আমি যখন খেলতে যাই আমার মন প্রাণ অনেক বড় হয়ে যায়, আমার শরীরের মধ্যে একটা আনন্দ অনুভূতি হয়, সে আনন্দটা আমাকে কিন্তু জীবিত রাখে। যে কোনো বাচ্চা আপনি খেলে আসলে দেখবেন যে ও খুব খুশি, হারুক আর জিতুক খুশি, কারণ ওই যে ওইখানে যে আনন্দটুকু হয়েছে তখন তার দ্বারা আর কোনো খারাপ কাজ করা সম্ভব না। মেইনলি হচ্ছে কি, এগুলো আমাদেরকে যে সমাজে যে ধরেন শৃঙ্খলা ফিরিয়ে আনা দরকার হয়, সমাজ শৃঙ্খল বদ্ধ রাখার জন্য আমাদের ফ্রেমওয়ার্কটা এমন হওয়া উচিত, এই যে ফ্রেমওয়ার্কটা আমাদের ছিল জিয়াউর রহমান যে ফ্রেমওয়ার্কটা আমাদেরকে তৈরি করে দিয়েছিলেন, সেই ফ্রেমওয়ার্কটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশে আর বাচ্চারা খারাপ হবে না, এরাই রিসোর্স হবে, এরা আমাদের ম্যান পাওয়ার হবে এবং এদেরকে দিয়ে আমাদের দেশ নতুন করে গড়বে।
0: শ্রোতা বন্ধুরা, আসলে মানব জীবনে শিক্ষার কোনো বিকল্প নেই, কেননা আপনি যদি মানবিক বোধ সম্পন্ন, মানবিক গুণাবলী সম্পন্ন একজন সত্যিকারের মানুষ হতে চান, এবং এই বিষয়টি বাংলাদেশের স্বাধীনতার পরপরই আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই প্রথমবার এটি বুঝতে পেরেছিলেন, এবং সেই কারণেই সকলকে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়বার পথে তিনি জাতিকে শিক্ষিত করবার জন্যই সর্বাগ্রে অনেকগুলো কাজের সূচনা করেছিলেন। এবং আশার কথা হচ্ছে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও কিন্তু শিক্ষার প্রসারের জন্য আধুনিক যুগ উপযোগী একটি শিক্ষা কাঠামো গড়ে তোলবার জন্য কাজ শুরু করেছেন। তবে একটি কথা আমাদের মনে রাখতে হবে যে জাতিকে বা পরিবারকে যদি ভাবি অশিক্ষিত রেখে আপনি কখনোই কোনো কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারবেন না, এটা যেমন সত্য, তাছাড়া বিশ্বায়নের উপযোগিতায় আমরা কোনো বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা নয়, আমরাও বিশ্ববাসী, সেজন্য বিশ্ব যেভাবে এগিয়ে চলছে সমগ্র বিশ্ব, আমরা যদি তার সঙ্গে তাল মিলিয়ে সমানভাবে এগিয়ে যেতে চাই তাহলে শিক্ষাকে আমাদের ধারণ করতে হবে, নিজে শিক্ষিত হতে হবে, আশেপাশের প্রত্যেকটি মানুষকে যথাযথ শিক্ষায় শিক্ষিত করতে হবে। এই প্রত্যাশা যেন বাস্তবায়ন সবার আন্তরিকতায় প্রতিফলিত হয় এই কামনা রেখে আমরা আজকের অনুষ্ঠানটি শেষ করছি, এবং আজকের অনুষ্ঠানে মূল্যবান সময় দিয়ে অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করবার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সম্মানিত অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ, আমরা আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি,
1: ধন্যবাদ।
0: এবং শ্রোতা বন্ধুরা, আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে আবার অনেক অনেক শুভকামনা জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন।

আপনি শুনলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠান জনতার জিয়া। উপস্থাপনায় ছিলেন শামীম আহমেদ, সম্পাদনায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ দেলওয়ার হোসেন। বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির, সঞ্চালনায় সালাউদ্দিন আহমেদ।

0: সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, শুভ সকাল। বাংলাদেশ বেতার ঢাকা নতুন একটি অনুষ্ঠান আয়োজন করেছে আমাদের। আপনারা জানেন যে আমাদের 2026-27 এই বর্ষকে নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এই নজরুল বর্ষ। সুতরাং আমাদের সমস্ত জায়গা থেকেই কিন্তু আমরা নতুন উৎসাহে নজরুল চর্চা শুরু করেছি, সবাই শুরু করেছেন। আপনারা জানেন যে আমাদের এই প্রিয় কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি, প্রাণের কবি কাজী নজরুল ইসলামের জীবন কর্ম, সাহিত্য এবং সঙ্গীত নিয়ে সবসময় কাজ হয়েছে, হচ্ছেও। কিন্তু আমরা এই নজরুল বর্ষ হিসাবে যে ঘোষিত কালটা, সেই কালে আমরা নতুন নতুন উদ্যোগে নতুন নতুন অনুষ্ঠান উপহার আপনাদের দেব। বাংলাদেশ বেতার ঢাকা এই আয়োজনটি করেছেন। তো আজকের অনুষ্ঠানে আমাদের শিল্পী, প্রিয় শিল্পী প্রিয়াঙ্কা গোপ। প্রিয়াঙ্কা, কেমন আছো তুমি?
1: জি, ভালো আছি।
0: এই যে চির উন্নত মমশির, নজরুল ইসলামের সেই শ্রেষ্ঠ বাণী, তাতে আমরা সকালবেলায় এসে আমরা গানের আসর বসিয়েছি, তাই না? তো তোমার কেমন লাগছে এই অনুষ্ঠান সম্পর্কে?
1: অনুষ্ঠান, প্রথমত নজরুল বর্ষ মানেই একটা বিশাল আনন্দ আমাদের জন্য, একটা বিশাল উৎসবের মতো। এবং সেই উৎসবের সঙ্গে এটাও আমরা সকলেই চেষ্টা করছি মাথায় রাখতে, যে কাজী নজরুল ইসলামের যে সৃষ্টিগুলো আছে, যেগুলো খুব বেশি জনপ্রিয়, তার বাইরে থেকে গিয়েও নজরুলকে নিয়ে চর্চা করার একটি প্রয়াস,
0: মানে সম্পূর্ণ নজরুলকে আমরা যেন উপস্থাপন করতে পারি, এটা খুব গুরুত্বপূর্ণ। তা আমরা একটা গান শুনি। কোন গানটি তুমি শোনাবে আজকে প্রথমে?
1: আজি গগন গহনে সন্ধ্যা তারা।
0: আহা, অসাধারণ এই গান, একেবারেই মানে নতুনতর একটি আমেজ নিয়ে প্রতি মুহূর্তে আমাদের সামনে আসে।
1: যদিও সকাল, কিন্তু তারপরও সকাল হলেও গানের সুরের মধ্যে এমন একটা আবহাওয়া আছে না,
0: ওই যে সন্ধি প্রকাশ, যে রাগের বিষয় আসলে এগুলো আছে, সুতরাং হতেই পারে সকালে। আমরা শুনি গানটি।
1: জি,

0: ভারী সুন্দর, অনেক ভালো লাগলো শুনতে এই গানটি। একেবারেই অন্য একটু লোকে যেন আমরা চলে যাই, একটা স্বপ্ন লোকে, সুরো লোকে যেন বিচরণ করি। অনেক ভালো গেয়েছ তুমি, তুমি ভালো গাও। তারপরেও গান তো সবসময় হয় না, কোনো কোনো সময় হয়, অনেক ভালো লাগলো। তো আমরা এরপরে কোন গানটি শুনব?
1: এরপরে একটি খুব মিষ্টি আধুনিক গান, আমি যার নূপুরের ছন্দ।
0: অসাধারণ গান এবং নজরুলের সবচেয়ে জনপ্রিয় গানের একটি গান।
1: একেবারে
0: আমরা যদিও বিভিন্ন ভাবে এই গানকে ব্যবহার করেছি, কেউ নাচে ব্যবহার করেছে, কেউ এমনি গান, কিন্তু একটা সিরিয়াস আধুনিক গান এটা, তাই না? তো আমরা অনেকে ভজনও বলেন, যেহেতু নূপুরের ছন্দ মানে হচ্ছে শ্রীকৃষ্ণের নূপুরের কথা বলে। তো যাই হোক, যাই বলুক না কেন, একটি শ্রেষ্ঠতম একটি গান নজরুলের, এটা একেবারে আমরা নিঃসন্দেহে বলতে পারি।
1: একেবারে

0: অনেক ধন্যবাদ তোমাকে। তুমি যদি এই ছোট্ট করে আমাদের এই নজরুল বর্ষে আয়োজিত বাংলাদেশ বেতারের এই বিশেষ অনুষ্ঠান চির অন্যতম মসির এর শ্রোতাদের উদ্দেশ্যে যদি একটু কিছু বলো।
1: আমার মনে হয় যে এই যে সুন্দর একটি আমরা টাইটেল ব্যবহার করছি, যেটি আসলে নজরুলকে অর্থাৎ আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামকে এক বাক্যে আমরা যদি তাকে ডেসক্রাইব করতে যাই এই টুকুই যথেষ্ট। কাজী নজরুল ইসলাম আমাদেরকে শিখিয়েছে মাথা উঁচু করে কী করে কথা বলতে হয়, অন্যায়ের বিরুদ্ধে কী করে সোচ্চার হতে হয়, আবার ঠিক একইভাবে কী করে ভালোবাসতে হয়। তো আমার মনে হয় যে এই নজরুল বর্ষ উদযাপন শুধু আমাদের সঙ্গীত চর্চা কিংবা আবৃত্তি চর্চা বা সাহিত্য চর্চাই নয়, আমরা যারা সাধারণ শ্রোতা আছি অর্থাৎ আপনারা যারা আমাদেরকে শুনছেন বা দেখছেন বিভিন্ন জায়গায়, আপনারাও সেই জিনিসটাকে একটু ধারণ করবেন, সেভাবে নিজের পরিবারকে নিজের সন্তানদেরকে উৎসাহিত করবেন চর্চা করা, সাহিত্য চর্চা সঙ্গীত চর্চা করার জন্য। এই অনুরোধটুকু আমাদের থাকবে। আমাদের নজরুল বর্ষের এটাই আসলে মূল উপপাদ্য যে কাজী নজরুল ইসলামকে সর্বসাধারণের মধ্যে তাকে তুলে নিয়ে আসা, তার
0: পৌঁছে দিতে হবে। অনেক ধন্যবাদ তোমাকে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, চির অন্যতম মসির কাজী নজরুল ইসলামের জীবন কর্ম সাহিত্য সঙ্গীত নিয়ে এই বিশেষ অনুষ্ঠানটি আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমাদের সঙ্গেই আপনারা সবসময় থাকবেন। শুভ সকাল।

0: আপনারা শুনলেন নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন কর্ম সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির। গ্রন্থনা উপস্থাপনা সালাউদ্দিন আহমেদ, সঙ্গীত পরিবেশনা প্রিয়াঙ্কা গোপ, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, এবং চির উন্নত মমশির অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: পরম সুন্দর সেই আমার পরম পতি, মূর্ধায়ন জ্ঞান তবনীয় প্রাণ আমার পরম গতি, কথাটি বলেছেন কাজী নজরুল ইসলাম। যে সমুদ্র দেখেনি সে কেমন করে বুঝবে তার বিশালতা, বলেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। অনন্ত আকাশ বেয়ে পরম সুন্দরে অশ্রু ঝরে পড়ে, আর তাতেই আমি সেই পরমা শ্রীমতী প্রেমিকে দেখিলাম। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, একটু পরেই শুনবেন সকাল ৮টার ইংরেজি সংবাদ।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Betar, broadcasting on the morning of Saturday, the 7th of Bhadro, the 8th of Rabiul Awal, and August the 22nd. The news, read by Sayyid Nasir Eshad. First, the headlines. Mirza Fakhrul Islam Alamgir takes oath as 23rd president of country. Various countries greet. Newly elected president pays homage to Shahid President Ziaur Rahman and former Prime Minister Begum Khaleda Zia at their graves. Cabinet expands with 4 new ministers and 2 state ministers. Gazette issued. Finance and Planning Minister emphasizes on linking higher education subjects to country's economic needs. Cleanliness drive begins to revive navigability of capital's old Buriganga Channel. Oral cholera vaccination campaign begins in country's risky areas to prevent cholera. Russian drone attacks kill at least 15 in Ukraine. And Bangladesh are now batting against hosts Australia in first innings of second and last cricket test in Mackay. Now, the details. Mirza Fakhrul Islam Alamgir has taken oath as the 23rd president of the country. The oath-taking ceremony was held at the Darbar Hall of Bongo Bhavan yesterday. Acting Speaker Barrister Kaisar Kamal administered the oath. Following the oath-taking, the President and the outgoing Acting President exchanged seats, symbolizing the formal transfer of office. After the swearing-in, Mirza Fakhrul Islam Alamgir signed the Oath of Office and Oath of Secrecy. Prime Minister Tariq Rahman, Chief Justice, members of the Cabinet, foreign diplomats, members of Parliament, and senior civil and military officials attended the ceremony. Mirza Fakhrul Islam Alamgir, former Secretary General of the Bangladesh Nationalist Party, BNP, was elected president by lawmakers on Thursday last, defeating his rival, Colonel retired Oli Ahmed Birbikram. Meanwhile, Indian President Draupadi Murmu has congratulated Mirza Fakhrul Islam Alamgir on his assumption of office as President of Bangladesh, expressing confidence in his successful tenure. Besides, Pakistani President Asif Ali Zardari, Maldives President Mohammad Muizu, and Nepal President Ramachandra Paudel have congratulated Mirza Fakhrul Islam Alamgir on his election as the 23rd President of Bangladesh. President-elect Mirza Fakhrul Islam Alamgir paid respects to BNP founder and Shahid President Ziaur Rahman and former Prime Minister Begum Khaleda Zia at their graves at Zia Uddan at Sher-e Bangla Nagar in the capital after Zumma prayers yesterday. Mirza Fakhrul Islam Alamgir placed separate wreaths at the graves of Ziaur Rahman and Begum Khaleda Zia. During the time, he recited Fateha and joined a munazat seeking their eternal peace. 6 new ministers and state ministers have been included into the cabinet led by Prime Minister Tariq Rahman. The 4 new ministers are Dr. Abdul Moin Khan, M. Rashid Zaman Millat, Sachin Pruzeri, and Barrister Andalib Rahman Partho. Besides, 2 new state ministers are Humayun Kabir and Muhammad Shamim Kaisar. The oath-taking was held immediately after the President took the oath at the Darbar Hall of Bongo Bhavan yesterday evening. Newly appointed President Mirza Fakhrul Islam Alamgir administered the oath to the new ministers and state ministers. The government has issued a gazette allocating portfolios to 4 new ministers and 2 state ministers and reshuffling the portfolio of another minister. The Cabinet Division issued the gazette notification last night. According to the gazette, Dr. Abdul Moin Khan has been assigned the Ministry of Local Government, Rural Development and Cooperatives, Rashid Jaman Millat, the Ministry of Civil Aviation and Tourism, Sachin Pruzeri, the Ministry of Chittagong Hill Tracts Affairs, and Andalib Rahman Partho, the Ministry of Information and Broadcasting. Afroza Khanum Rita, who was previously in charge of the Ministry of Civil Aviation and Tourism, has been assigned the Ministry of Food. Among the state ministers, the Prime Minister's Foreign Affairs Advisor Humayun Kabir has been given charge of the Ministry of Foreign Affairs, while Mohammad Shamim Kaisal Lincoln has been assigned the Ministry of Religious Affairs. Finance and Planning Minister Amir Khosru Mahmud Chaudhary has said higher education subjects and curricula must be determined in line with the country's economic needs and labour market realities. He was addressing the Vice Chancellor's dialogue, Shaping the Future of Higher Education, a two-day national policy dialogue organized by the University Grants Commission at Savar in Dhaka yesterday. The finance minister urged the authorities to consider priority sectors, employment prospects, and entrepreneurial opportunities while establishing new universities and introducing new faculties and subjects. This is Bangladesh Betar giving you the news. A massive cleanliness drive began yesterday at the Durrani Canal and adjacent areas to revive the navigability of the old Buriganga Channel, a 7-kilometer historical waterway near Kamrangi Chora and Rasulpur in Dhaka. The Dhaka District Administration, along with volunteer-based youth organization Bangladesh Clean, jointly launched the drive. The drive began following the Prime Minister's directive to State Minister for Local Government, Rural Development and Cooperatives, Mir Shahe Alam, to revive the channel after removing waste dumps. In line with the directive, initiatives have been taken for re-excavation, eviction drives and dredging projects to revive the blocked waterway, restore navigability and build modern civic walkways. The preventive oral cholera vaccination campaign will begin in the country today to prevent cholera. It will continue till 21st September. The first dose will be administered this time. Later, the second dose will be given from 26th September. Vaccination is being provided in 14 high-risk upazilas across the country. All citizens aged 1 year and above, except pregnant women, will receive the oral vaccination free of charge. A total of 51,75,000 people across the country have been targeted for vaccination under the campaign. At least 15 people have been killed and 130 injured in a Russian double-tap drone strike on a shopping center in the central Ukrainian city of Kryvyi Rih. Authorities said 23 children were among the injured, while 29 people were in serious condition. Ukrainian President Volodymyr Zelensky strongly condemned the daytime strike on his hometown, describing it as a cynical and despicable attack. However, Russia's military has not commented on the attack. Rescue teams from four other Ukrainian regions are being sent to Kryvyi Rih to help search for survivors. Authorities warn the death toll could rise further. Cricket. And the second and last test of the two-match series between Bangladesh and hosts Australia began today in Mackay. Winning the toss, Australia invited Bangladesh to bat first. Bangladesh were 35 for 6 in their first innings when reports last came in. Bangladesh are leading the series 1-0. Finally, weather and Focus Valley till 1 this afternoon says there is no inland river ports warning and no signal is to be hoisted. To end the news, the main points again. Mirza Fakhrul Islam Alamgir takes oath as 23rd president of country. Various countries greet. Newly elected president pays homage to Shahid President Ziaur Rahman and former Prime Minister Begum Khaleda Zia at their graves. Cabinet expands with 4 new ministers and 2 state ministers. Gadget issued. Finance and Planning Minister emphasizes on linking higher education subjects to country's economic needs. Cleanliness drive begins to revive navigability of capital's old Buriganga Channel. Oral cholera vaccination campaign begins in country's risky areas to prevent cholera. Russian drone attacks kill at least 15 in Ukraine. and Bangladesh are now batting against host Australia in first innings of second and last cricket test in Mackay. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Betar, Dhaka.
2: Boma.
3: জি আব্বা,
2: বাবুর জ্বরটা কি কমছে?
3: জি আব্বা, ওহ তো কম কমই লাগে।
2: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেখো, তারপর না হয়।
3: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
2: কি কারণে?
3: হুমতাসি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
2: যত হুমতাস তত হয়তো না হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
3: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই।
4: সব ব্যবস্থা আমি করতেছি।
3: আফা
4: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর।
3: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
2: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
4: আমারে খোটা দিও না আব্বা। এমন বাটপার জামাই কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমার ছাইরা দিয়ে গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার বরদান ছাড়াইতো।
2: তোর এই খাসলতার কারণে তোর জামাই পড়াইছে।
3: আব্বা আব্বা এইসব কথা কই না, থাক।
4: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে আমি দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচার।
2: নিম পাতা সেচা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আসি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
4: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরিয়া দিতেছে কেন?
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন, তাদের সমস্যা হইতেছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
3: আব্বা আপনি তো দেখছেন বাবুরে, কোন লক্ষণ কি?
2: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ। শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
3: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জোরে কাহিল হয়ে পড়ছে।
4: আব্বা আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুনিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
2: আমার বেটি এমন হইলো কেমনে বুঝি না।
3: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
2: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব। অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
3: আব্বা বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম।
2: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
3: জি আব্বা।
2: আরেকটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
3: তাইলে তো দেরি না করে এই খবরটা সবারই পৌঁছাই দিতে বাবা।
2: হ্যাঁ।
5: বাংলাদেশ বেতার, ঢাকা।
6: বাংলাদেশ বেতার, এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
7: বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ, অর্থাৎ আমি আপনি আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও ক্ষেত্র বিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচল বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এই রকম। সেটা কেমন? চারিদিকে আমার আপনার আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্রতত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্রতত্র লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার ভুবন। তা আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয় আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়ে মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে। আমরা পার্ক গুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্নতা সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে। আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালাম আলাইকুম।
6: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।
5: দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। দেশ আপনাকে কি দিয়েছে সেটা বড় বিষয় নয়, আপনি দেশের জন্য যা করবেন সেটাই হবে আপনার জন্য গৌরবের। আসুন আমরা সকলে মিলে দেশকে ভালোবাসি, একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। বাংলাদেশে ভালোবাসতে হলে বাংলাদেশের অর্থনীতিকে ভালোবাসতে হবে, তাই আমরা বেশি বেশি করে দেশীয় পণ্য ব্যবহার করব, দেশীয় পণ্য ব্যবহার করে দেশের অর্থনীতিকে মজবুত করব। এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। পরিবেশনে এবারে রয়েছে পল্লীগীতি, শিল্পী মোহাম্মদ শরীফুল ইসলাম। প্রথম গানটির কথা এবং সুর করেছেন সৈয়দুল ইসলাম চৌধুরী।

স্টুডিও রেকর্ড এতক্ষণে পল্লীগীতি শুনলেন। শিল্পী ছিলেন মোহাম্মদ শরীফুল ইসলাম। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: ভাদ্র মানে মেঘ বালিকা পালায় দূরে দূর, ভাদ্র মানে নদীর তীরে অজানা এক সুর।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, কাশফুলের সমারোহে প্রকৃতি সেজেছে নতুন সাজে, তালের পিঠা খাওয়ার এই তো সময়। এমন দিনে কথার পিঠে কথামালা সাজিয়ে আপনাদের সাথে মিতালি করতে হাজির হয়েছি আমরা।
0: ছুটির এই সকালে চমৎকার কিছু সময় কাটানোর প্রত্যাশায় সবাইকে একরাশ প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। দর্পণের আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি ফাতিমা জীবন্নেসা মুনিয়া
1: এবং আমি মোহাম্মদ শাহিনুর রহমান।

0: শ্রোতা বন্ধুরা, জানি আপনারাও অপেক্ষায় আছেন অনুষ্ঠান শোনার জন্য। আজ যে চিঠির দিন, আপনাদের চিঠির প্রতিটি শব্দ যেন হৃদয়ের গভীর থেকে উঠে আসা ভালোবাসার অক্ষর। হুমায়ুন আহমেদের কথায়, অপেক্ষা করাটা কষ্টের, কিন্তু প্রিয় মানুষের চিঠির জন্য অপেক্ষা করাটা এক ধরনের সুখ।
1: প্রিয় মানুষের সান্নিধ্যে আশা করি সময়টা কাটবে ভালো। আমন্ত্রণ দর্পণের আজকের কথামালায়।

0: শুরুতেই জানিয়ে দেই কি কি থাকছে আজকের দর্পণে। সময়ের পাতায় এই দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য নিয়ে থাকছে এই দিনে বাংলা ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের উৎস, বানান, অর্থ, উচ্চারণ, বাক্য গঠন, প্রয়োগ, অপপ্রয়োগ সবকিছু নিয়ে শুনবেন আমার বাংলা ভাষা।
1: এবং সেই সাথে আরো রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলার বা এলাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জানবেন রসনা সাতগ্রহণ পর্বে। রয়েছে আপনাদের চিঠিপত্র নিয়ে পর্ব পত্রালাপ। আরো শুনবেন আবহের গান।

0: বন্ধুরা, জেনে নিলেন আজকের দর্পণ সূচি।
1: আজ 22 আগস্ট 2026 খ্রিস্টাব্দ, শনিবার। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের 234তম দিন, অর্থাৎ বছর শেষ হতে আর মাত্র 131 দিন বাকি। আজ সাতই ভাদ্র 1433 বঙ্গাব্দ, 8ই রবিউল আওয়াল 1448 হিজরি। সময় এগিয়ে চলে তার নিজস্ব গতিতে, সমৃদ্ধ হয় মানব সভ্যতা।
0: ইতিহাসের এই দিনে পৃথিবীর বিভিন্ন দেশে দেশে ঘটেছিল নানা সারা জাগানো ঘটনা। জন্ম নিয়েছিলেন কিংবা মারা গিয়েছিলেন অনেকেই, যাদের কথা মানুষ আজও স্মরণ করে।
1: এরকম কিছু নির্বাচিত তথ্য নিয়ে ইরশাদ জাহানের কাছ থেকে শুনব এবারে পর্ব এই দিনে।
2: শ্রোতা বন্ধুরা, 1910 সালের এই দিনে স্বাক্ষরিত জাপান কোরিয়া সংযুক্তি চুক্তির ফলে জাপান আনুষ্ঠানিকভাবে কোরিয়াকে নিজের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে নেয়। এই চুক্তির ফলে কোরিয়ায় 500 বছরের বেশি পুরনো জোসেও রাজবংশের শাসনের অবসান ঘটে, আর এভাবে জাপানি ঔপনিবেশিক শাসন চলতে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1982 সালের এই দিনে ব্রাজিল জার্মানি ও ইতালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। শ্রোতা বন্ধু, আপনাদের মধ্যে যাদের জন্ম আজকের এই দিনে, সবাইকে জানাই জন্মদিনের শুভেচ্ছা, শুভ জন্মদিন। আজকের এই দিনে জন্ম নিয়েছেন অনেক স্মরণীয় বরণীয় জ্ঞানী গুণীজন। জানিয়ে দিই এমন কয়েকজন ঘন জন্মার কথা। 1862 সালের এই দিনে সঙ্গীত জগতের ইম্প্রেশনিজমের অন্যতম প্রবক্তা ফরাসি সুরকার আচিল ক্লদ ডেবুসি ফ্রান্সের সা জেরমা অলায়ে শহরে জন্মগ্রহণ করেন। 1902 সালের এই দিনে জার্মানির বার্লিনে অভিনেত্রী ও পরিচালক লেনি রিফেনস্টাইন জন্মগ্রহণ করেন। 1936 সালে বার্লিন অলিম্পিক গেমসের উপর নির্মিত তথ্যচিত্র অলিম্পিয়ার নান্দনিক ও কারিগরি দক্ষতার জন্য লেনি প্রশংসিত হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসিদের সাথে যুক্ত থাকার দায়ে লেনিকে বয়কট করা হয়। 1971 সালের এই দিনে বরিশালের গৌরনদীতে জন্মগ্রহণ করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা কে এম মোশাররফ করিম। তার অভিনীত প্রথম নাটক অতিথি ও উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে দারুচিনি দ্বীপ, অজ্ঞাতনামা এবং হালদা। 1980 সালের এই দিনে জন্মগ্রহণ করেছেন টেলিভিশন অভিনেত্রী, পরিচালিকা এবং লেখিকা রুমানা রশিদ ইশিতা। এই দিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন অনেকে। 1818 সালের এই দিনে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস মারা যান। তিনি 1772 সালে দ্বৈত শাসন ব্যবস্থা বাতিল করেন। এছাড়াও তার উল্লেখযোগ্য কাজ হচ্ছে বিচার ব্যবস্থার উন্নয়ন, দেওয়ানি ও ফৌজদারি আদেশাবলীর ইংরেজ অনুবাদ ইত্যাদি। 1850 সালের এই দিনে রোমানীয় বংশোদ্ভূত অস্ট্রীয় কবি নিকোলাস লেনাউ মারা যান। 1904 সালের এই দিনে মারা যান মার্কিন লেখিকা কেট সাপিন। 1899 সালে প্রকাশিত দ্য আওয়েকেনিং তার সবচেয়ে বিখ্যাত উপন্যাস। 1958 সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি লেখক রজার মার্টিন ডুডার্ক মারা যান। 2013 সালের এই দিনে ডিফেন্ডার পজিশনে খেলা ইতালীয় ফুটবল খেলোয়াড় আন্দ্রেয়া সেরভি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র 29 বছর বয়সে মারা যান। শ্রোতা বন্ধুরা, এই দিনে পর্বের আয়োজন আজ এ পর্যন্তই।

0: শুনছিলেন এই দিনে পর্ব, মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা। মায়ের ভাষা আমাদের প্রতিনিয়ত ভাবের বহিঃপ্রকাশে একান্ত সহচর হয়ে পাশে দাঁড়ায়।
1: বাংলা ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের উৎস, বানান, অর্থ, উচ্চারণ, বাক্য গঠন এবং প্রয়োগ অপপ্রয়োগ নিয়ে আমাদের এবারের পর্ব আমার বাংলা ভাষা। পর্বটি গ্রন্থনা এবং উপস্থাপনা করেছেন ইকবাল খোরশেদ।
2: আমার বাংলা ভাষা পর্বে আজ আমরা কথা বলবো শুরুতেই আশা শব্দটি নিয়ে। আশা হলো আকাঙ্ক্ষিত কোনো কিছু পাওয়ার জন্য অপেক্ষা, আশ্বাস, ভরসা, ইচ্ছা, বাসনা প্রভৃতি অর্থেও আশা শব্দের ব্যবহার রয়েছে। আশা বিশেষ্যবাচক শব্দ, আশার পরে অন্য শব্দ বা শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে, যেমন আশা যোগ তীত আশাতীত, আশার অধিক বা অপ্রত্যাশিত, আশা যোগ নিত আশান্বিত, আশা যুক্ত বা আশাবান, আশা যোগবাদী আশাবাদী অর্থাৎ আশা পোষণকারী, আশা যোগ ভঙ্গ আশাভঙ্গ, হতাশ বা ভরসা শূন্য, আশা যোগ হত আশাহত, এটাও হতাশ বা নিরাশ এমন অর্থ প্রকাশ করে। আশা সংস্কৃত ভাষার শব্দ, সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। বানানে বলবো সংখ্যাবাচক, ভাববাচক ও কর্মবাচক শব্দে ইকারের ব্যবহার। সংখ্যাবাচক শব্দের বানানে সাধারণত হ্রস্ব ইকার হয়, যেমন তিন, বিশ, পঁচিশ, ত্রিশ, চল্লিশ, নিযুত, উনিশ, চব্বিশ, ছাব্বিশ, বত্রিশ, চুয়াল্লিশ, আশি, কোটি। তবে এর কিছু ব্যতিক্রম রয়েছে। বিশেষণ সূচক ও স্ত্রীবাচক দীর্ঘহী প্রত্যয়ান্ত সংখ্যাবাচক শব্দে দীর্ঘহী ইকার হয়, যেমন পঞ্চমী, সপ্তমী, অষ্টমী, দশমী, ষোড়শী, সপ্তদশী। এগুলো যেহেতু স্ত্রীবাচক দীর্ঘহী প্রত্যয় দিয়ে যুক্ত, সেজন্য এগুলোর বানানে দীর্ঘ ইকার হয়। ভাববাচক ও কর্মবাচক শব্দের শেষে সাধারণত ইকার ব্যবহৃত হয়। আমরা কতগুলো উদাহরণ বলতে পারি। অংশীদারি, ওস্তাদি, জমিদারি, ডাকাতি, গুন্ডামি, বজ্জাতি, শয়তানি, আজগুবি, কবিরাজি, জালিয়াতি, ডাক্তারি, মাস্টারি, সওদাগরি, টিউশনি, দালালি, রাহাজানি প্রভৃতি। প্রয়োগ অপপ্রয়োগে আজ আঘ্রাণ এবং অঘ্রাণ নিয়ে কথা বলব। আঘ্রাণ ও অঘ্রাণ শব্দ দুটিকে একই অর্থে ব্যবহৃত হতে দেখা যায়। আসলে শব্দ দুটিতে অর্থগত পার্থক্য আছে। আঘ্রাণ আ ঘয়ের অফলা আকার মূর্ধন্য ন, এই আঘ্রাণ মানে গন্ধ গ্রহণ করা বা শোঁকা অথবা গন্ধ। আর অঘ্রাণ অ ঘয়ের অফলা আকার দন্ত ন, এই অঘ্রাণ হল বঙ্গাব্দের অঘ্রায়ণ মাসের কথ্যরূপ। তাই ব্যবহারের সময় খেয়াল রাখতে হবে কোন অর্থ প্রকাশ করতে শব্দটি ব্যবহার করা হচ্ছে। যদি গন্ধ বোঝাতে চাই তাহলে লিখতে হবে আঘ্রাণ, এই আঘ্রাণ কিন্তু মূর্ধন্য ন দিয়ে লিখতে হয়, আগেই বলেছি। আর যদি অঘ্রায়ণ মাস বোঝাতে চাই তাহলে লিখতে হবে অঘ্রাণ, অঘ্রাণ কিন্তু লিখতে হয় দন্ত ন দিয়ে। বাংলা যৌগিক স্বরধ্বনির উচ্চারণ প্রসঙ্গে কিছু কথা বলছি। বাংলায় কমপক্ষে ১৯টি যৌগিক স্বর নিয়মিত ব্যবহৃত হয়। দুই বা তার অধিক স্বরধ্বনি যদি পাশাপাশি থেকে একটি মাত্র প্রচেষ্টায় উচ্চারিত হয় তবে তাকে যৌগিক স্বর বলে, যেমন দই, বউ, এই শব্দ দুটো কিন্তু যৌগিক স্বর। এই শব্দ দুটিতে দ্বিতীয় স্বরধ্বনি ই এবং উ অর্ধেক উচ্চারিত, অর্থাৎ পূর্ববর্তী স্বরধ্বনির সাহায্য ছাড়া এগুলো এককভাবে উচ্চারণ করা যায় না, তাই এগুলোকে যৌগিক স্বর বলা হয়। দুটি স্বরধ্বনি পাশাপাশি থেকে যদি একক প্রচেষ্টায় উচ্চারিত না হয়ে পৃথক পৃথকভাবে উচ্চারিত হয় তবে তাদের যৌগিক স্বর রূপে বিবেচনা করা হয় না। এরূপ ক্ষেত্রে উচ্চারণ হয়ে থাকে বিশ্লিষ্ট, একসঙ্গে হলে হয় সংশ্লিষ্ট, দাও শব্দে আও একসঙ্গে উচ্চারিত হয় বলে এটি যৌগিক স্বর, কিন্তু দিও শব্দে স্পষ্টতই ই এবং ও আলাদা, সুতরাং এটির উচ্চারণ বিশ্লিষ্ট এবং এটি যৌগিক স্বর নয়। বাংলায় যে ১৯টি যৌগিক স্বর নিয়মিত ব্যবহৃত হয় সেগুলো বলে দিচ্ছি। অ যোগ এ, এটা কিন্তু আমরা অন্তস্থ অ দিয়ে লিখি, হয় নয় যৌগিক স্বর। অ যোগ ও, হও নও যৌগিক স্বর। আ যোগ ই, যাই খাই যৌগিক স্বর। আ যোগ উ, দাও লাও যৌগিক স্বর। আ যোগ ও, খাও যাও যৌগিক স্বর। আ যোগ এ, আয় যৌগিক স্বর। আ যোগ ও, যাও পাও যৌগিক স্বর। ই যোগ ই, আমি ই তুমি ই। ই যোগ উ, মিউ শিউলি, এখানে শিউ পর্যন্ত যৌগিক, লিটি আলাদা। উ যোগ ই, দুই রুই। ও যোগ ই, মই কই। ও যোগ উ, বউ মৌ। ও যোগ এ, ধৌ সৌ। ও যোগ ও, ধৌ থৌ। এ যোগ ও, শ্যাওলা দেও আ, এখানে শ্যাও এবং দেও হচ্ছে যৌগিক, লা আর আ নয়। এ যোগ এ, দেয় নেয়। এ যোগ ই, এই খেই যেই সেই। এ যোগ উ, কেউ ঘেউ ঢেউ। এ যোগ এ, দেয় নেয়। যৌগিক স্বরকে কেউ কেউ সন্ধিস্বরও বলে থাকেন।
1: ভাত আর ডাল সাথে মাছের ঝোল, এমন খাবার পেলে বাঙালি মাত্রই কিন্তু খুশি হয়। আমার তো খুব পছন্দ।
0: আর তুমি যেভাবে বলছো মনে হচ্ছে যে একদম লোন, খুব লোভ হচ্ছে তোমার, তাই না?
1: আমার খুব পছন্দ, তাই তো বলছি।
0: আমারও পছন্দ, আমাদের সবারই বাঙালি মাত্রই পছন্দ, যেটি তুমি বলছিলে। আর এদেশের মানুষের পছন্দের তালিকায় আরো অনেক অনেক খাবার কিন্তু রয়েছে। বাংলাদেশের যে অঞ্চলেই আমরা যাই না কেন, সেখানেই আপ্যায়ন করতে কেউ পিছপা হয় না, তাই না?
1: একদম তাই। আর সেজন্যই বন্ধুরা, ভোজন রসিক বাঙালির জন্য আমাদের এবারের পর্ব রসনার সাতকাহন, গ্রন্থন এবং উপস্থাপনায় হাসিনা আনসার।
3: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের সাথে আমি চট্টগ্রাম অঞ্চলের একটি ঐতিহ্যবাহী রেসিপির সাথে পরিচয় করিয়ে দিব। আমার রেসিপির নাম চট্টগ্রামের দুরুস্কুড়া। উৎপত্তি ও ইতিহাস। দুরুস্কুড়া চট্টগ্রাম উপকূলীয় এলাকার একটি বিশেষ মাংসের পদ। স্থানীয় ভাষায় দুরুস মানে অতিরিক্ত ঝাল, শক্তিশালী স্বাদ, আর কুড়া বলতে বোঝায় ভুনা বা শুকনো ধরনের রান্না। এই পদ মূলত পাহাড়ি জনপদ গজারিয়া ও আনোয়ারা অঞ্চলে জনপ্রিয় ছিল। পরে পুরো চট্টগ্রামেও রেস্টুরেন্টে এটি ঐতিহ্যবাহী আইটেম হিসেবে ছড়িয়ে পড়ে। দুরুস্কুড়ার বৈশিষ্ট্য অতিরিক্ত ঝাল, কম পানি, দীর্ঘ সময় ভুনে তেল ছেড়ে আনা। সুপ্রিয় শ্রোতা, দুরুস্কুড়া তৈরি করতে যা যা লাগবে উপকরণ: গরুর মাংস 1 কেজি, পেঁয়াজ 1 কাপ, রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, লাল মরিচ 3 টেবিল চামচ, কাঁচা মরিচ 8-10টি, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, গোলমরিচ 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, তেল 1/2 কাপ। প্রিয় শ্রোতা, দুরুস্কুড়া কিভাবে তৈরি করতে হয় সে প্রণালীটা এবার আপনাদের জানাবো। তেলে পেঁয়াজ ভেজে বাদামি রং আনুন। রসুন ও আদা দিয়ে নেড়ে এখন মাংস দিন এবং 8-10 মিনিট ভুনতে থাকুন। লাল মরিচ, ধনিয়া, গোলমরিচ ও লবণ দিয়ে আরো ভালোভাবে ভুনুন। দুরুস্কুড়ার বৈশিষ্ট্য পানি কম, তাই মাত্র 1/2 কাপ পানি দিয়ে ঢেকে দিন। 30-45 মিনিট মাঝারি আঁচে রান্না করুন, মাঝে মাঝে নেড়ে দিন। যখন ঝোল প্রায় শুকিয়ে তেল উঠবে তখন কাঁচা মরিচ দিয়ে 5 মিনিট ঢেকে রাখুন। গাঢ় সুগন্ধি ঝাল ভুনা অবস্থায় নামিয়ে পরিবেশন করুন। প্রিয় শ্রোতা, এবার আমরা কথা বলবো পুষ্টিগুণ নিয়ে। প্রচুর প্রোটিন 25-30 গ্রাম। রেড মিটের আয়রন রক্ত গঠনে উপকারী। গোলমরিচ ও মরিচ বিপাকক্রিয়া বাড়ায় অ্যান্টিঅক্সিডেন্ট গুণ। কম তেল ভুনা রান্না, অতিরিক্ত ক্যালোরি কম, উচ্চ স্বাদ ঝাঁজ, ক্ষুধা বাড়ায় এবং হজম শক্তি উন্নত করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আমাদের আজকের রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আবারও ঐতিহ্যবাহী কোনো রেসিপির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।
0: বন্ধুরা শুনছেন প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। মিডিয়াম অ্যাপ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 102 ও FM 106 মেগাহার্টজে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।
1: শ্রোতা বন্ধুরা, আমরা জানি এই মুহূর্তে অনেকেই অধীর হয়ে আছেন নিজেদের লেখা চিঠির প্রতিক্রিয়া জানার জন্য, অন্য শ্রোতাদের সাথে কুশল বিনিময়ের জন্য। চিঠির মাধ্যমে বেতারের শ্রোতারা যেভাবে এর কলাকুশলীদের সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হন, এমনটা বোধহয় আর কোথাও দেখা যায় না।
0: একদম ঠিক বলেছো। আর চিঠির কথা ভাবতেই চোখের সামনে ভেসে ওঠে কত শত অক্ষর, তাই না? মনের মাধুর

0: হয় না। চিঠির মানেই ফেলে আসা দিনের গল্প। কখনো পুরনো খামে বন্দি থাকে হারিয়ে যাওয়া মুহূর্ত, আবার কখনো মনের কোণে জমে থাকে হাজারো অনুভূতির স্মৃতি।
1: আর আপনাদের সেই সকল অনুভূতিগুলোই কিন্তু আমাদের কাছে জমা পড়েছে চিঠির মাধ্যমে। চিঠি পেলে আমরা যেমন উৎসাহিত হই, তেমনি সচেষ্ট হই অনুষ্ঠানকে আরো চমৎকার করে আপনাদের সামনে পরিবেশন করতে।
0: অপেক্ষার পালা শেষ হতে চলল। আজ এ সকালে শ্রোতা বন্ধুদের অনেক চিঠি নিয়ে আমরা হাজির হয়েছি। আর দেরি নয়, শুরু করছি আপনাদেরই চিঠির জবাব আর প্রাপ্তি স্বীকারের পর্ব পত্রালাপ। বেশ কিছু চিঠি আজকে আমাদের হাতে। মুনিয়া, তুমি শুরু করো আজকে।
1: নিশ্চয়ই, শুরুতেই যার চিঠিটি হাতে নিয়েছি আমি, আব্দুল ওহাব প্রধান সম্রাট, সভাপতি রেডিও শ্রোতা বন্ধন ক্লাব কুকিবাজিত বড়িয়াহাট মোকামতলা বগুড়া থেকে বন্ধু লিখেছেন, শুভেচ্ছা। সময়ের পরিবর্তন ও উন্নত প্রযুক্তির ব্যবহার আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে সহজাত অনেক কিছু, তাই ধারাবাহিকতায় অনেক দেশীয় গ্রামীণ খেলাধুলা আজ বিলুপ্তির পথে। তেমন একটি খেলা দাড়িয়াবান্ধা। গত 15-7-26 এই তারিখে প্রিয় দর্পণে দাড়িয়াবান্ধা খেলা নিয়ে প্রচারের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ। দর্পণের মাধ্যমে হয়তো নতুন প্রজন্মের অনেকে এই খেলা সম্পর্কে ধারণা পেয়েছে। রূপালী সংস্কৃতি পর্বে ছুটির ঘণ্টা ছায়াছবি নিয়ে প্রচারের অনুরোধ করছি।
0: ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকবার প্রচার হয়েছে ছুটির ঘণ্টা ছবি নিয়ে, আগামীতেও প্রচারের আমরা আশা করছি, হয়তো কোনো দর্পণ অনুষ্ঠানে শুনতে পাবেন। আমার হাতে চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ ওয়াসির রহমান মিন্টু, সভাপতি বেলকুচি হ্যালো ফ্রেন্ডস বেতার শ্রোতা সংঘ, গাবগাছি চন্দনগাতি বেলকুচি সিরাজগঞ্জ থেকে লিখেছেন সুপ্রিয় রনক জাহানাপু শাহিনুর ভাইয়া। আপনারা ইতিমধ্যেই বুঝতে পারছেন যে আজ কিন্তু রনক জাহানাপু নেই, গত শনিবারের দর্পণেও কিন্তু ছিলেন না, তার কারণ তিনি কিছুটা অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
1: আর বন্ধুরা, আপনাদের সবার কাছে আমাদের প্রার্থনা থাকলো আপনারা রনক আপার জন্য দোয়া করবেন, তার আশু রোগ মুক্তির জন্য দোয়া করবেন, তিনি যেন খুব সুস্থ, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসতে পারেন, আপনাদের কাছে আবারও যোগ দিতে পারেন দর্পণে।
0: আমাদের এই বন্ধু আরো লিখেছেন, দর্পণ ম্যাগাজিন আমার প্রিয় অনুষ্ঠান, রূপালী সংস্কৃতি জীবনের গল্প, প্রিয় মানুষ, প্রিয় মুখ, উৎসবে বাংলাদেশ, ই আলাপন, পত্রালাপ, এই দিনে এই পর্বগুলো খুবই ভালো লাগে। রূপালী সংস্কৃতি পর্বে বেদের মেয়ে জ্যোৎস্না ছবির সংলাপ শোনাবেন, নিশ্চয়ই আগামী কোন দর্পণ অনুষ্ঠানে আমরা শোনাবার চেষ্টা করব। চিঠির জন্য অনেক ধন্যবাদ।
1: এবারে যে লেখাটি পড়ছি, তিনি লিখেছেন ফুলমালা বেতার শ্রোতা সংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদের ফকির, কালাদাহ নিচপাড়া 4 নং ওয়ার্ড ফকিরবাড়ি, কালাদাহ বাজার হাতির মাথা মোড় ফুলবাড়িয়া ময়মনসিংহ থেকে লিখেছেন, শাহিন ভাইজান এবং রনক বুবুজান, বৃষ্টি ভেজা 10 কোটি মরিচ ফুলের শুভেচ্ছা নেবেন। দর্পণ 1990 সাল থেকে নিয়মিতভাবে শুনে আসছি, অনেক বেশি ব্যস্ত আছি তাই নিয়মিতভাবে চিঠি লিখতে পারছি না। ক্যাম্পাস কথা পর্বে জনতা কলেজ নিয়ে বিস্তারিত কথা শুনতে চাই, নদী এবং জীবন পর্বে ক্ষীর নদী নিয়ে তথ্য শুনতে চাই, দর্পণের সাথে আছি সব সময় থাকবো চিরকাল, রসনার সাতকাহন পর্বে ময়মনসিংহের বিখ্যাত খাবার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাই।
0: অনেক ধন্যবাদ চিঠির জন্য। আগামী পর্বগুলোতে আপনার যে চাওয়াগুলো রয়েছে আমরা সেগুলো পূরণ করার চেষ্টা করব। চেষ্টা করতে আমরা কি সকল পর্বই আপনাদের জন্য আমরা চেষ্টা করবো অবশ্যই। তাহলে নিয়মিত আমাদের দর্পণ শুনতে থাকুন, কোনো না কোনো পর্বে পেয়ে যেতে পারেন আপনার চাওয়াগুলোর। আমার হাতে দুটো চিঠি পাঠিয়েছেন ফয়সাল আহমেদ শিপন, মধুমতি বেতার শ্রোতা সংঘ, ঘোড়াদায়ের সুলতান শাহি গোপালগঞ্জ থেকে। আর দুটো চিঠিতে একটি আমি পড়ছি আর একটি তোমার হাতে নাওমুনিয়া। একটি চিঠিতে লিখেছেন, যেটি পাঠিয়েছেন 1-8-2026 তারিখে লিখেছেন, বিগত 31 জুলাই ঐতিহ্যের সন্ধানে পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় শিক্ষা ও আবাসন সংস্কৃতির প্রতীক খ্যাত সলিমুল্লাহ মুসলিম হল সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ। যুগের সাজ যুগের পর্ব, এই পর্বে যুগের সাজ যুগের পোশাক পর্বে রাজশাহীর সিল্ক বিষয়ে পরিবেশিত ছিল যে অনুষ্ঠান, যে পর্বটি পরিবেশিত হয়েছে সেটি ছিল অসাধারণ। অনেক ধন্যবাদ, আপনার ভালো লেগেছে
1: বন্ধু, কিন্তু আরো তার ভালো লাগার কথা জানিয়েছেন রূপালী সংস্কৃতি পর্বে। হ্যাঁ, দুটো চিঠি যেহেতু পেয়েছি আমরা, রূপালী সংস্কৃতি পর্বে গহীন বালুচর সিনেমা নিয়ে যে প্রতিবেদনটি আমরা শুনিয়েছিলাম বন্ধু।

0: ভালো লেগেছে। আর জীবনের গল্প পর্বে মৎস্যজীবী হারুনুর রশিদের আলাপনও তার খুব ভালো লেগেছে।
1: আপনার ভালো লেগেছে জেনে কিন্তু আমাদেরও ভালো লাগছে এবং মনে হচ্ছে যে আমাদের পরিশ্রম সার্থক হয়েছে, কারণ সকল পর্বই তো আপনাদের জন্য। আবারও দুটো চিঠি একই শ্রোতা বন্ধুর, শিকদার ইসাক আলী সভাপতি প্রগতি বেতার শ্রোতা সংঘ আড়াইসিধা আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে দুটো চিঠির একটি আমি পড়ছি। সালাম ও শুভেচ্ছা নেবেন, সালাম ও শুভেচ্ছা আমরা গ্রহণ করে নিলাম, একই রকম শুভেচ্ছা রইল আপনার জন্য। গত 20/7/2026 তারিখে প্রচারিত দর্পণ ম্যাগাজিনের পুরো আয়োজন মন দিয়ে শুনেছি, খুব ভালো লেগেছে, সেই জন্য কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানাচ্ছি। এই দিনে রূপালী সংস্কৃতি, জীবনের গল্প, প্রিয় মানুষ প্রিয়জন, পত্রালাপ, এই আলাপন খুব ভালো লেগেছে, জানতে পারছি অনেক তথ্য। রূপালী সংস্কৃতি পর্বে বাংলা সিনেমা মাটির ফুল নিয়ে পর্যালোচনা শুনতে চাই। তোমার হাতে একই শ্রোতার আরেকটি চিঠি।
0: হ্যাঁ বন্ধু, আরো লিখেছেন যে সুস্পন্দন তার দারুণ লেগেছে এবং এই যে সবগুলো পর্বের কথা তিনি লিখেছেন এগুলো যেন নিয়মিত থাকে, তিনি নিয়মিত শুনতে চান। আর লিখেছেন প্রিয়জন পর্বে খলনায়ক আহমেদ শরীফ ভাইয়ার সাক্ষাৎকার শুনতে চাই,
1: সেটিও আমরা চেষ্টা করব, দেখা যাক।
0: বন্ধুরা আপনারা আমাদেরকে শুনতে থাকুন, কোন একদিন হুট করে আপনার পছন্দের আয়োজনটি বেজে উঠবে।
1: পত্রালাপ বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই, তবে আমরা পত্রালাপ শেষ করার পূর্বে জানিয়ে দিচ্ছি পত্রালাপের চিঠি লিখার যে ঠিকানাটি রয়েছে সেটি।
0: বন্ধুরা আপনারা তো জানেনই চিঠি আমাদেরকে সবসময় উৎসাহিত করে, তাই আপনাদের মূল্যবান পরামর্শগুলো জানিয়ে দিন আমাদেরকে চিঠিতে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা পত্রালাপ প্রযত্নে প্রযোজক দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, 31 সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শের-ই-বাংলা নগর, ঢাকা 1207।
1: বন্ধুরা লিখবেন, আশা করি আপনাদের চিঠির অপেক্ষায় আমরা রইলাম। বন্ধুরা বাংলা সিনেমার গান অতীতের মতো আজও সবার মুখে মুখে চলচ্চিত্রের প্রাণ হয়ে আছে। আমাদের গান পর্বে এবারে শুনব 1987 সালে মুক্তিপ্রাপ্ত রোমান্টিক অ্যাকশন ধর্মী সারেন্ডার ছায়াছবির একটি ভালোবাসার গান।
0: আর গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন আলম খান। আর এই গানটির জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে আলম খান এবং শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী বিভাগে অ্যান্ড্রু কিশোর 12তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

0: সবাই তো ভালোবাসা চায়, নিশ্চয় তুমিও চাও
1: এবং তুমিও চাও।
0: এবং সেই ভালোবাসাটা যদি শ্রোতা বন্ধুদের কাছ থেকে আসে তাহলে তো কথাই নেই।
1: ভালোবাসা চাওয়ার কি কখনো শেষ হয়? শেষ হয় না, সবসময় আমরা চাই সে ভালোবাসা। বন্ধুরা, শেষ করতে হবে আজকের দর্পণ, জানিয়ে দিচ্ছি শেষের কথাগুলো।
0: আজকের দর্পণের গ্রন্থনায় ছিলেন নুসরাত হাবিব, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান,
1: তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম, আর দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি আফরোজ আক্তার। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। গতকাল সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নতুন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি অনুষ্ঠানটি পরিচালনা করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গত বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 255টি ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমেদ বীর বিক্রম পান 88টি ভোট। এদিকে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইচু, নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পোটেল। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল জুমা নামাজের পর রাজধানী শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি ফাতেহা পাঠ করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় গতকাল নতুন করে যুক্ত হন 6 জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুন 4 মন্ত্রী হলেন ডক্টর আব্দুল মঈন খান, এম রশিদুজ্জামান মিল্লাত, সাচিন পুজওয়েরি এবং ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এছাড়া 2 প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির এবং মোহাম্মদ শামীম কায়সার। সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির শপথ গ্রহণের পরপরই তাদের শপথ অনুষ্ঠিত হয়। নবনিযুক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন মন্ত্রী ও মন্ত্রী প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠান প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। এদিকে সরকারের নতুন 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রীর দপ্তর বন্টন এবং 1 মন্ত্রীর দপ্তর পুনর্বন্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গতরাতে মন্ত্রিপরিষদের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের মধ্যে ডক্টর আব্দুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, এম রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সাচিন পুজওয়েরিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং আন্তালিব রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আফরোজা খানমের দপ্তর পুনর্বন্টন করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীদের মধ্যে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। দেশের অর্থনৈতিক চাহিদা ও শ্রমবাজারের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষার বিষয় ও পাঠ্যক্রম নির্ধারণের উপর গুরুত্বারোপ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি গতকাল ঢাকা সাভারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত 2 দিনব্যাপী উপাচার্যদের সংলাপের প্রথম দিনে একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, কেবল সনদ অর্জন নয়, শিক্ষার্থীদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার উপযোগী করে গড়ে তোলাও উচ্চশিক্ষার অন্যতম লক্ষ্য হওয়া উচিত। আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, আগামী বছরগুলোতে শিক্ষাখাতে বরাদ্দ পর্যায়ক্রমে মোট দেশজ উৎপাদনে 5% উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। কলেরা প্রতিরোধে দেশে আজ থেকে শুরু হয়েছে মুখে খাওয়ার কলেরা টিকাদান কর্মসূচি। সারাদেশের ঝুঁকিপূর্ণ 14টি উপজেলা ও থানায় এই টিকা দেওয়া হচ্ছে। আজ থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত টিকার প্রথম ডোজ এবং 26 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর পর্যন্ত টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। গর্ভবতী নারী ও 1 বছরের কম বয়সী শিশু ছাড়া সব নাগরিক বিনামূল্যে টিকা নিতে পারবেন। এই কর্মসূচিতে সারাদেশের মোট 51,75,000 মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খেলার খবর ক্রিকেট। ম্যাকিতে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের আজ প্রথম দিনে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসের ব্যাটিং করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 8 উইকেটে 38 রান করেছে। সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুরু হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026 যুক্তিতে গড়ি বাংলাদেশ। আজকের বিতর্কের বিষয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি জমি সংরক্ষণ শিল্পায়নের চেয়ে বেশি জরুরি। অংশগ্রহণে পক্ষ দল অ্যাসেড স্কুল এবং বিপক্ষ দল হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়। সঞ্চালনায় মোহাম্মদ আনিসুর রহমান।

0: আসসালামু আলাইকুম, শুভ সকাল। যুক্তিতে গড়ি বাংলাদেশ এই প্রত্যয়ে বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026 সবাইকে সুস্বাগতম। আজকের বিতর্কের বিষয়, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি জমি সংরক্ষণ শিল্পায়নের চেয়ে বেশি জরুরি। বিষয়ের পক্ষে বলবেন অ্যাসেড স্কুল এবং বিপক্ষে বলবেন হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়। শুরুতে আমি দুদলের বিতর্কিকদের পরিচয় করিয়ে দিচ্ছি। পক্ষ দল অ্যাসেড স্কুল, প্রথম বক্তা মোহাম্মদ মঈন হোসাইন শাওন, দ্বিতীয় বক্তা জুবায়দা নওরিন, দলনেতা মোহাম্মদ দানিয়াল লাবিব, সহকারী বিতর্কিক হিসেবে থাকছেন রাদ রাজ্জাক রিদম এবং বাদশাহ জুলকার নাইন। বিপক্ষ দল হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, এর বিতর্কিকরা হচ্ছেন জাইমা শহীদ, রাফাইয়াত আমিন রাফা, নাসিদ কবির। সহকারী বিতর্কিক হিসেবে থাকছেন জুয়াইয়া রিয়া ইসলাম, সাইফা সাইদা। বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ মাসুদ পারভেজ, কো চেয়ারম্যান NDFBD এবং উন্নয়ন কর্মী অ্যাকশন এইড বাংলাদেশ। আমাদের দ্বিতীয় বিচারক হিসেবে আমরা যাকে পেয়েছি শেখ সাদি, যিনি সংবাদ উপস্থাপক এবং CEO টেকনোক্র্যাটস। বিচারক মণ্ডলীর তৃতীয় ব্যক্তি আমাদের শ্রদ্ধেয় মোসাদ্দেক হোসেন, প্রাক্তন যুগ্ম মহাসচিব NDFBD। আমাদের আজকের বিতর্কের বিষয়ে আমরা জেনেছি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি জমি সংরক্ষণ শিল্পায়নের চেয়ে বেশি জরুরি। এই বিষয়ে আমরা বিতর্ক করব এবং পরস্পরকে সমৃদ্ধ করব। বিতর্কের নিয়ম, গঠনমূলক পর্বে প্রত্যেক বক্তা 4 মিনিট করে বক্তব্য প্রদানের সুযোগ পাবেন। সেক্ষেত্রে 3 মিনিটে সতর্ক সংকেত এবং 4 মিনিটে চূড়ান্ত সংকেত বাজানো হবে। যুক্তিখণ্ডন পর্বে উভয় দলের দলনেতা 2 মিনিট করে বক্তব্য রাখার সুযোগ পাবেন। সেক্ষেত্রে 1.5 মিনিটে সতর্ক সংকেত এবং 2 মিনিটে চূড়ান্ত সংকেত বাজানো হবে। চূড়ান্ত সংকেত বাজানোর পর প্রত্যেক বক্তাকে তার বক্তব্য শেষ করতে হবে। আমাদের এই বিতর্ক প্রতিযোগিতায় সময় সংরক্ষকের দায়িত্ব পালন করছেন লামিয়া পারভিন অরিন। আমরা এখন বিতর্কে চলে যাব, গঠনমূলক পর্বে। আমি আজকের বিতর্কের যে বিষয়, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি জমি সংরক্ষণ শিল্পায়নের চেয়ে বেশি জরুরি, এই বিষয়ে গঠনমূলক পর্বে পক্ষ দলের প্রথম বক্তাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি।
1: শ্যামল বাংলা সোনার ফসল, সবুজ রাখি বুকি, কৃষকের ঘামে হাসত যে ধান, ছিল না তো কোনো ঝুঁকি। আজ শিল্পায়নের নামে অবাধি জমি কংক্রিটে ঢেকে যায়, আবাদি জমিতে কারখানা করে, তাই কৃষক কাঁদে বড়ই নিঃস্বতায়। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মন্ডলী, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা এবং উপস্থিত সুধী, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। চলছে বিতর্ক, বাস্তবতার মঞ্চে দাঁড়িয়ে আজকের বিতর্কের বিষয়, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি জমি সংরক্ষণ শিল্পায়নের চেয়ে বেশি জরুরি। পক্ষে অবস্থান করছি। প্রথমে সংজ্ঞায়ন, খাদ্য নিরাপত্তা। জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা FAO এর মতে খাদ্য নিরাপত্তা কেবল বাহিরে থেকে খাদ্য আমদানি করা নয়, বরং দেশের সকল নাগরিকের জন্য পর্যাপ্ত নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের নিরবিচ্ছিন্ন ও স্বয়ংসম্পূর্ণ যোগান থাকা। 2. কৃষি জমি সংরক্ষণ, খাদ্য উৎপাদনের মূল চালিকা শক্তি দেশের সকল উর্বর ও ভূপ্রাকৃতিক এলাকাকে অকৃষি খাতে রূপান্তরের হাত থেকে রক্ষা করা ও সামাজিক সুরক্ষা দেওয়া। 3. শিল্পায়ন, যা বলতে বোঝায় কলকারখানা ও যন্ত্রভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার বিস্তার, এবং বিষয়টি শেষে বেশি জরুরি বা অগ্রাধিকারের প্রশ্নটি রাখা হয়েছে। মাননীয় মডারেটর, আজকের বিতর্কের আমাদের সংজ্ঞায়ন এবং চরিত্রায়ন অত্যন্ত সুনির্দিষ্ট এবং বাস্তবসম্মত। আমরা শিল্পায়নকে অস্বীকার করছি না, অবশ্যই শিল্পায়ন অর্থনৈতিক অবস্থার বিস্তার করে। তবে মাননীয় মডারেটর, আজকের বিতর্কের বিষয় খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা, যেখানে কৃষি জমি দেশের সকল নাগরিকের জন্য খাদ্যের নিরবিচ্ছিন্ন ও সার্বভৌমত্ব নিশ্চিত করছে, সেখানে শিল্পায়ন তা করতে ব্যর্থ। এবং আজকে যদি প্রেক্ষাপটে দেখে লক্ষ্য করি, আপনি যখন দেশের অর্থনৈতিক GDP বা দেশের অর্থনৈতিক সূচক এর বিশাল লাভ দেখেন, তখন তার পিছনে থাকা সেই আড়ালে নিঃশব্দ চিৎকারটুকু শুনেছেন, যা ইটের পাজর ও কলকারখানার কালো ধোঁয়ার নিচে চাপা পড়া সেই শত বছরের উর্বর জমি, এক চুলটো কৃষি জমির। উইকিপিডিয়া 2026 তথ্য মতে আজ দেশের 65-70% মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষি জমির উপর নির্ভরশীল। এক্ষেত্রে যেমন আমি কৃষিকে বেশি প্রাধান্য দিচ্ছি, আজকের বিতর্কের বিষয় যখন নিরাপদ খাদ্য নিশ্চিত করা, অবশ্যই আমি আজকে কৃষিকে বেশি, কৃষি জমি সংরক্ষণকে বেশি প্রাধান্য দিয়ে থাকবো। মাননীয় মডারেটর, আজকের বিতর্কে মঞ্চে আমি আমার দল তিনটি স্ট্যান্ড পয়েন্ট বা প্যারামিটারের সাহায্যে আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করব। সেগুলো হলো: এক, টেকসই উন্নয়ন, অর্থাৎ কোনটি খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করছে এবং একই সাথে পরিবেশগত ঝুঁকি থেকে রক্ষা করছে। দুই, বিকল্পহীনতা, শিল্পের বিকল্প থাকতে পারে কিন্তু কৃষির জমির কোনো বিকল্প নেই। এবং তিন, দীর্ঘমেয়াদী ফলাফল, অর্থাৎ কোনটি আমাকে ভবিষ্যৎ খাদ্যের নিরাপত্তা ও বৈশ্বিক সংকট মোকাবেলা করে খাদ্যের সার্বভৌমত্ব নিশ্চিত করছে। আমি প্রথম স্ট্যান্ড পয়েন্টটি ব্যাখ্যা করে যাচ্ছি, আমার দলের দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তা সবগুলো ব্যাখ্যা করে যাবেন। মাননীয় মডারেটর, আমরা মাছে ভাতে বাঙালি, সে জমি থেকে পাওয়া চাল এবং সে নদীর ইলিশ মাছ খাওয়া অভ্যস্ত বাঙালি যখন শিল্পায়িত পণ্য বা খাদ্য গ্রহণ করে, তখন সেই খাদ্য ঠিক কতটা যথেষ্ট আমাদের চাহিদা পূরণে? এছাড়াও নিরাপদ খাদ্য নিষেধে কৃষিজমির সতেজ খাবার ও শিল্পায়িত খাদ্যের মধ্যে ঠিক কতটুকু দূরত্ব তা উল্লেখ করা হয়েছে 2019 সালের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের খাদ্য জরিপে, যেখানে কৃষিজাত পণ্য আলুর পুষ্টি উপাদান যথাক্রমে ক্যালোরি 87 কিলোক্যাল, ফ্যাট 0.1 গ্রাম ও সোডিয়াম লবণ 6 মিলিগ্রাম। সেখানে শিল্পায়িত পণ্য পটেটো চিপস এর পুষ্টি উপাদান যথাক্রমে ক্যালোরি 536 কিলোক্যাল, ক্ষতিকর ফ্যাট 35 গ্রাম এবং সোডিয়াম লবণ 500 মিলিগ্রাম। তথ্যসূত্র স্ট্যানফোর্ড জার্নালিজম 2019। এবার একটু লক্ষ্য করছি পরিবেশগত ঝুঁকির দিকে, যেখানে শিল্পায়নের কালো ধোঁয়াই ও ক্ষতিকারক থাবাই আজ পৃথিবীর পরিবেশটাই দূষিত, সেখানে আমাদের নিরাপদ খাদ্য নিষেধ করা তো অমাবস্যা রাতে চাঁদ দেখার সমান। এবার একটু আমাদের ভিজুয়ালাইজেশন করি আজকে শিল্প কারখানা এবং আমাদের কৃষি জমি। এই শিল্প কারখানা থেকে বজ্র সরাসরি আমাদের জমিতে পড়ছে এবং একই সাথে সেই কালো ধোয়া অ্যাসিড বৃষ্টি তৈরি করছে যা ভূমিতে পড়ছে, এবং একই সাথে সেই ধোয়া আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলকে ধ্বংস করছে। অর্থাৎ আজকে শিল্পায়ন আমাদেরকে খাদ্য নিষেধ করছে না, বরং আমাদের তিনটি উপায়ে খাদ্যকে অনিরাপদ করছে। মাননীয় মডারেটর, আমরা বাংলায় একটি প্রবাদ জানি, ন্যাড়া বেলতলা একবারই যায়। তোমার বৃক্ষদের বন্ধুরা সেই ন্যাড়াকে শিল্পায়নের মাধ্যমে তিনবার বেলতলায় পাঠাচ্ছেন। আমি আর বক্তব্য শেষ করছি, তার আগে বলতে চাই, ইট সাজিয়ে উঁচু হতে পারে ইমারত, আকাশ ছুঁতে পারে বিষাক্ত ধোয়ার শিখা, কিন্তু থালা যদি থাকে খালি মাটিতে তোকে পান।
2: শাওনকে অশেষ ধন্যবাদ তার জোরালো বক্তব্য উপস্থাপনের জন্য। আমি এখন হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রথম বক্তা, আজকের এই বিতর্কের বিপক্ষ দল জাইমা শহীদকে অনুরোধ করছি বক্তব্য উপস্থাপনের জন্য। জাইমা শহীদ।
3: মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী এবং উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের বিতর্ক, যেখানে নির্ধারিত বিষয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি জমি সংরক্ষণ শিল্পায়নের চেয়ে বেশি জরুরি। আমি ও আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, পক্ষ দলের প্রথম বক্তা সংজ্ঞায়নের সাথে মতানৈক্যের কারণে আমি খাদ্য নিরাপত্তা এবং শিল্পায়নকে পুনরায় সংজ্ঞায়ন করছি। মাননীয় সভাপতি, খাদ্য নিরাপত্তা বলতে মূলত খাদ্যের অবাধ সরবরাহ, সারা বছর খাদ্যের সঠিক প্রাপ্যতা নিশ্চিতকরণ এবং মানুষের খাদ্য ভোগের যথাযথ সক্ষমতা এবং অধিকারকে বোঝায়। জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থা FAO এর মতে খাদ্য নিরাপত্তা মূলত চারটি বিষয়ের উপর নির্ভর করে। বিষয়গুলো হলো খাদ্যের পর্যাপ্ততা, সহজলভ্যতা, সঠিক ব্যবহার এবং স্থায়িত্বকরণ। অথচ আমাদের প্রতিপক্ষের প্রথম বক্তা খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের ক্ষেত্রে কেবলমাত্র খাদ্য উৎপাদনের উপরই গুরুত্বারোপ করেছেন। মাননীয় সভাপতি, এখানে আমরা শিল্পায়ন বলতে মূলত বিজ্ঞান ভিত্তিক যান্ত্রিক ব্যবহারের মাধ্যমে পরিকল্পিত, টেকসই এবং দায়িত্বশীল শিল্পায়নকে বোঝাচ্ছি। মাননীয় সভাপতি, বর্তমানে আমাদের মানব সভ্যতা যে অগ্রগতি এবং বিকাশ তার অধিকাংশই কিন্তু সম্ভব হয়েছে পরিকল্পিত, টেকসই এবং দায়িত্বশীল শিল্পায়নের কারণে। আমি আমার দলের প্রথম বক্তা হিসেবে প্রথমে যুক্তি, তত্ত্ব এবং তথ্যের মাধ্যমে প্রমাণ করে যাব যে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষিজমি সংরক্ষণ কখনোই শিল্পায়নের চেয়ে বেশি জরুরি নয়, বরং কৃষিজমি সংরক্ষণ এবং শিল্পায়ন একে অন্যের পরিপূরক বা সহায়ক। আমার দলের দ্বিতীয় এবং তৃতীয় বক্তা খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের দ্বিতীয় ও তৃতীয় স্তম্ভ, অর্থাৎ খাদ্যের সঠিক বাজারজাতকরণ বা সহজলভ্যতা এবং খাদ্যের স্থায়িত্বকরণের ক্ষেত্রে শিল্পায়নের গুরুত্ব যে কোনো অংশে কৃষিজমি সংরক্ষণের তুলনায় কম নয় সেটি প্রমাণ করে যাবেন। মাননীয় সভাপতি, বলছি দৈনিক সমকালে 2026 সালের 22 ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন, যেখানে উল্লেখিত হয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলের কিছু জেলা যেমন জয়পুরহাট, নওগাঁতে মাত্র 1 কেজি আলু বিক্রয় করতে হয়েছিল 5-6 টাকায়, যা মাত্র 1 কাপ চায়ের দামের সমান। সেখানকার কৃষকদের অভিযোগ যে তারা পর্যাপ্ত হিমাগারের সুবিধা না থাকার কারণে এত অল্প দামে আলু বিক্রয় করতে বাধ্য হয়েছিলেন। অনেকে আলু ফেলেও দিয়েছিলেন, আবার অনেকে এটিকে গোখাদ্য হিসেবেও ব্যবহার করেছিলেন। এখানে কি প্রতীয়মান হয় না যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পায়নের গুরুত্ব অনস্বীকার্য? অর্থাৎ আমরা বলতে চাচ্ছি কখনোই শুধুমাত্র কৃষিজমি সংরক্ষণের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না, একই সঙ্গে আমাদের শিল্পায়নও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় সভাপতি, বিশিষ্ট কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলমের কৃষি খাতে রূপান্তর এবং আধুনিকায়ন প্রবন্ধ থেকে আমরা জানতে পারি যে বাংলাদেশে 1971-72 অর্থ বছরে যেখানে দেশে আনুমানিক কৃষি জমি ছিল 2 কোটি হেক্টর, সেখানে খাদ্যশস্য উৎপন্ন হয়েছিল প্রায় 1 কোটি মেট্রিক টন। আর 2024-25 অর্থ বছরে যেখানে কৃষি জমি হয়েছে 81 লাখ হেক্টর, সেখানে খাদ্যশস্য উৎপন্ন হয়েছিল প্রায় 5 কোটি মেট্রিক টন, যেটি পূর্বের তুলনায় প্রায় 4.5 গুণ বেশি। মাননীয় সভাপতি, আমি প্রতিপক্ষকে প্রশ্ন করতে চাই যে শিল্প ছাড়া আধুনিক কৃষি কিভাবে সম্ভব? আপনারা উন্নত সার, কৃষি দ্রব্য কিংবা যন্ত্রাংশ, ট্রাক্টর, হারভেস্টার ইত্যাদি কিভাবে আনবেন? এগুলো কি মাঠে উৎপন্ন হবে প্রতিপক্ষ? মাননীয় সভাপতি, ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম কিংবা ভার্চুয়াল কালটিভেশন পদ্ধতিতে আমরা টেকসই উপায়ে একই জমিতে স্বল্প সময়ে অল্প জায়গায় পরিবেশ বান্ধব কৃষি নিশ্চিত করতে পারি। এখানে যেমন আমাদের কম পানি, কম সার এবং কম খরচ হয়, তেমনি আমাদের পরিবেশের কৃষি জমি সংরক্ষণের জন্য যে চাপটি সেটিও অনেকাংশে কমে যায়। এমনকি উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে আমাদের জাপান এবং সিঙ্গাপুরের মতো শিল্পোন্নত দেশসমূহ কিন্তু সীমিত কৃষি জমিতে এভাবেই শক্তিশালী শিল্পের ব্যবহারের মাধ্যমে তাদের দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছেন। মাননীয় সভাপতি, আজ আমরা প্রযুক্তিগত শিল্পায়ন যেমন IoT বা ইন্টারনেট অফ থিংস, স্মার্ট ফার্মিং ইত্যাদি ব্যবহার করে সীমিত কৃষি জমিতেই অধিক পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারছি। অতএব খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে শিল্পায়ন একটি অন্যতম চালিকা শক্তিতে পরিণত হয়েছে। পরিশেষে বলতে চাই, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি জমি সংরক্ষণ কখনোই শিল্পায়নের চেয়ে কম জরুরি নয়, বরং একটি অন্যটির পরিপূরক বা সহায়ক। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।
2: ধন্যবাদ জয়মা শহীদ আপনাকে আপনার শক্তিশালী বক্তব্য উপস্থাপনের জন্য। যুক্তিতে গড়ি বাংলাদেশ বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026-এ আজকের বিতর্কের বিষয়, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি জমি সংরক্ষণ শিল্পায়নের চেয়ে বেশি জরুরি। এ বিষয়ে পক্ষ দলের দ্বিতীয় বক্তা জুবাইদা নাওরিন, তাকে বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি।
4: জাপানের ছোট শহর মিনামাটার, যেখানে মানুষের প্রধান খাদ্যই ছিল মাছ, কিন্তু পাশের একটি কলকারখানা বছরের পর বছর ক্ষতিকর শিল্প বজ্র সমুদ্রে ফেলতে থাকে। অজান্তেই সেই ক্ষতিকর মাছ খেয়ে শিশু থেকে বৃদ্ধ অনেকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন, কেউ বিকলাঙ্গ হয়ে পড়েন, কেউ বা শ্রবণ শক্তি ও দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেন। এই ট্র্যাজেডিকে মানুষ আজ মিনামাটার ডিজিজ নামে চেনে, যার মূল শিল্প বর্জ্য দূষিত খাবার। আজকে উপস্থিত মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজ বিতর্কের বিষয়, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি জমি সংরক্ষণ শিল্পায়নের চেয়ে বেশি জরুরি, পক্ষে আমার দৃঢ় অবস্থান। মাননীয় মডারেটর, আমার দলের প্রথম বক্তা যেমনটি বলে গেলেন, আমরা 3টি স্তম্ভের উপর ভিত্তি করে আজকে বিষয়টি প্রমাণ করতে যাচ্ছি, যেখানে নিরাপদ খাদ্য নিশ্চয়তায় কৃষি জমি সংরক্ষণ অপেক্ষা আর কিছু মুখ্য হতে পারে না। আমার বিপক্ষ দলের প্রথম বক্তা জাতিসংঘের FAO এর দ্বারা প্রদত্ত সংজ্ঞাকে ভুল প্রমাণ করতে চাচ্ছেন শুধুমাত্র তাদের দিকে আজ বিষয়টিকে নেওয়ার জন্য, এবং তারা যে বাংলাদেশের প্রতিবেদনটিকে বললেন তা দ্বারা কিন্তু খাদ্য সংরক্ষণ নিশ্চিত হয়েছে, খাদ্য নিরাপত্তা না, যা আমাদের আজকে বিতর্কের কিন্তু মূল বিষয়। কথা বলছি শিল্পায়িত খাদ্যের অনিরাপত্তার কথা, যেখানে আন্তর্জাতিক সংস্থা জার্নাল অফ ফুড কম্পোজিশন এবং অ্যানালাইসিসের গবেষণা মতে ফ্যাক্টরিতে তৈরি রান্নার তেলে অধিক পরিমাণ মাইক্রোপ্লাস্টিক বিদ্যমান। প্রতিপক্ষ, কারখানায় উৎপাদিত খাদ্য, তেল, আটা, পাউরুটি, জুস, ফ্রোজেন ফুড ও প্রক্রিয়াজাত খাদ্য আপনার ক্ষুধা নিবারণ করতে পারবে, কিন্তু আপনাকে পুষ্টিকর খাদ্য দিতে পারবে না, যা কিন্তু আমাদের বিতর্কে আজকে মূল বিষয়। যেখানে কৃষি জমিতে উৎপাদিত খাদ্য আমাদের যথাযথ পুষ্টি, ভিটামিন, আমিষ, খনিজ লবণ, ফাইবার ইত্যাদি সরবরাহ করতে পারছে, কিন্তু শিল্প কারখানায় উৎপাদিত খাদ্য আমাদের ফ্যাটি লিভার, অতিরিক্ত মাইক্রোপ্লাস্টিক এবং অতিরিক্ত লবণ চিনি ছাড়া কিছুই দিতে পারছে না, তখন সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমার বিজ্ঞ প্রতিপক্ষের নিকট একটি প্রশ্ন করতে চাই, শিল্পজাত খাদ্য কি আসলে আমাদের প্রাকৃতিক খাদ্যের চেয়ে বেশি পুষ্টি নিরাপত্তা দিতে পারছে? মাননীয় মর্ডার, আমরা খাদ্য নিরাপত্তার কথা বলছি, খাদ্য নিরাপত্তার প্রধান শর্ত হলো কিন্তু পরিবেশকে রক্ষা করা, কারণ আমরা যখন পরিবেশকে রক্ষা করতে পারবো আমরা কিন্তু খাদ্য নিরাপদ করতে পারবো। তবে মাননীয় মর্ডার, অপরিকল্পিত শিল্পায়নই কিন্তু পরিবেশ রক্ষার প্রধান বাধা। শিল্পায়ন জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করছে, ওজন স্তর ধ্বংস, জমির উর্বরতা হ্রাস, নদী দূষণ, যার ফলে বন্যা, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগ কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। এতে কৃষি জমি, নদী, ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ফলে নিরাপদ খাদ্য নিশ্চয়তা কিন্তু কঠিন হয়ে যাচ্ছে। পরিবেশ ও সমাজ বিষয়ক সংস্থা লোকাল ফিউচার্সের প্রতিবেদনের মতে শিল্পায়িত খাদ্য ব্যবস্থার কারণে গত 1 শতাব্দীতে বিশ্বের অর্ধেকের বেশি খাদ্যের বৈচিত্র্য বা মহামারীকালীন পুরো খাদ্য ব্যবস্থা চরম ঝুঁকিতে পড়তে পারে। অর্থাৎ মাননীয় মডারেটর, আজ যদি আমরা শিল্পায়নের নামে কৃষি জমিকে ধ্বংস না করে সেটা সংরক্ষণ করি, তাহলে আমরা যথাযথ খাদ্য অর্থাৎ নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারব। প্রতিপক্ষ, আমরা শিল্পায়নকে অস্বীকার করছি না, কিন্তু শিল্পায়ন কখনো কিন্তু কৃষির বিকল্প হতে পারে না। আমরা চাই শিল্পায়ন হোক সে টেকসই নিয়মে এবং শিল্পায়নের জন্য নির্দিষ্ট জমিতে। মাননীয় মর্ডার, আমরা চাইলে শিল্প কারখানা অনুর্বর, অনাবাদ, পরিকল্পিত শিল্পাঞ্চলে গড়ে তুলতে পারবো, কিন্তু নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য উর্বর কৃষি জমির কোনো বিকল্প করা যায় না। 2030 সালে বাংলাদেশের সরকার 100টা শিল্পজোন তৈরি করার পরিকল্পনা করেছে, যা কৃষি জমির উপর কিন্তু কোনো প্রভাব ফেলবে না। অর্থাৎ মাননীয় মহোদয়, আমরা শিল্পায়ন গড়ে ওঠাকে বাধা দিচ্ছি না, কিন্তু আমরা চাই শিল্পায়ন যাতে কৃষির জমিকে ক্ষতি না করে হয়। আর যদি আমরা কৃষির জমি হারিয়ে ফেলি, তাহলে আগামী দিনের জন্য অন্য দেশের উপর নির্ভরশীল হতে হবে। আর যে জাতি নিজের খাদ্যর জন্য অন্য দেশের উপর নির্ভরশীল, কে সে কখনো প্রকৃত অর্থে নিরাপদ বা স্বনির্ভর হতে পারে না। যখন আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি পাবে, যুদ্ধ রপ্তানি নিষেধাজ্ঞার মতো পরিস্থিতি আসবে, তখন দেশের খাদ্য নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। তখন সাপ মরবে না, কিন্তু লাঠিটা কিন্তু ঠিকই ভেঙে যাবে। প্রতিপক্ষ আপনি শিল্পায়নকে খাদ্য নিরাপত্তায় তখনই গুরুত্ব দিতে পারবেন যখন আপনি কৃষি জমির সংরক্ষণকে আগে গুরুত্ব দিবেন। তাই প্রতিপক্ষ, আপনাদের বলছি যে জাতি তার কৃষির জমি রক্ষা করতে পারে না, সে কখনোই তার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। তাই শিল্পায়ন প্রয়োজন, কিন্তু অন্যের ভিত্তি নষ্ট করে নয়। তাই আমি দৃঢ়ভাবে বলছি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি জমির সংরক্ষণ শিল্পায়নের চেয়ে অধিক জরুরি। ধন্যবাদ।
2: ধন্যবাদ। পক্ষ দলের দ্বিতীয় বক্তা জুবাইদা নাওরিনকে। এ পর্যায়ে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা রাফাইয়াত আমিন রাফাকে অনুরোধ করছি বক্তব্য উপস্থাপনের জন্য।
5: ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডল এবং উপস্থিত সকলকে। আজ আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি জমি সংরক্ষণ শিল্পায়নের চেয়ে বেশি জরুরি। আমি এবং আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। আসলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি জমি সংরক্ষণ যেমন প্রয়োজন, ঠিক তেমনই পরিকল্পিত শিল্পায়নের প্রয়োজন আছে। কারণ জাতিসংঘের খাদ্য কৃষি বিষয়ক সংস্থার মতে, খাদ্য নিরাপত্তার প্রধান স্তম্ভের অন্যতম হল খাদ্যের সহজলভ্যতা ও খাদ্যের স্থিতিশীলতা, যা সম্পূর্ণভাবে পরিকল্পিত শিল্পায়নের উপর নির্ভরশীল। মাননীয় সভাপতি, প্রথমে কথা বলতে চাই ফসল উত্তর অপচয় ও হিমাগার শিল্প নিয়ে। বাংলাদেশে প্রতি বছর ফসল উত্তোলনের সময় শস্য নষ্ট হয় প্রায় 36 লাখ মেট্রিক টন। এর সমাধান হিসেবে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল 2023 সালে একটি রিপোর্ট অনুযায়ী দেখা যায় যে কোল্ড স্টোরেজ ও সাইলো প্রযুক্তি ব্যবহারের ফলে অপচয় রোধ করা সম্ভব 80-85%। অর্থাৎ হিসাবটি অত্যন্ত সহজ হয়ে দাঁড়িয়েছে। অপচয় রোধ করে জমি না বাড়িয়ে 20-25% খাদ্য বাজারে সরবরাহ করা সম্ভব। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দলের কাছে প্রশ্ন রাখতে চাই, যদি জমিতে উৎপাদিত খাদ্য জনগণের কাছে পৌঁছানোর আগেই পচে নষ্ট হয়ে যায়, তাহলে সেই জমি সংরক্ষণ করে আমরা কিভাবে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে পারব? এছাড়াও মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দলের প্রথম ও দ্বিতীয় বক্তার কথা শুনে মনে হলো তার কৃষি জমি সংরক্ষণ করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার মূল সমাধান ধরে নিয়েছে। কিন্তু বর্তমানে আমরা যদি সেই সনাতন পদ্ধতিতে চাষাবাদ করি, তাহলে বর্তমানে দেশের 16-17 কোটি মানুষের কাছে আমরা খাদ্য পৌঁছে দিতে পারবো না। এক্ষেত্রে যান্ত্রিকীকরণের প্রভাব অনেক বেশি দেখা যায়। চাষাবাদ, ফসল ফলানো ও কাটার সাফল্য যান্ত্রিকীকরণে অনেক বেশি প্রভাব ফেলছে। এছাড়াও কৃষকের সময়, অর্থ ও শ্রম বেঁচে যাচ্ছে। 2022-23 অর্থ বছরে দেখা যায় আমল ও বোরো মৌসুমে কম্বাইন হারভেস্টার ব্যবহারের ফলে 2,700 কোটি টাকা বেশি সাশ্রয় হয়েছিল কৃষকের ও অপচয় রোধ হয়েছিল 20%। বিষয়টি ইতিমধ্যে নেদারল্যান্ড বাস্তবায়ন করে দেখিয়েছে। নেদারল্যান্ডে কৃষি জমির পরিমাণ বাংলাদেশের চেয়ে বহু পরিমাণে কম, কিন্তু এরপরও তারা বিশ্বে দ্বিতীয় বৃহত্তম কৃষি ও খাদ্য সরবরাহ দেশ। এটা তারা করতে পারছে কৃষি জমি সংরক্ষণ করে নয়, তারা করতে পারছে গ্রিন হাউস প্রযুক্তি, বায়োটেক, উন্নত সার, বীজ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প ও পরিকল্পিত শিল্পের অভূতপূর্ব বিপ্লবের কারণে। BADC 2024 মতো দেখা যায় বাংলাদেশে সার ও বায়োটেকনোলজি বীজের ফলে গত 4 দশকে হেক্টর প্রতি ধানের ফলন 1.5 টন থেকে 4.8 টনে গিয়েছে, অর্থাৎ 3 গুণ ফলন বৃদ্ধি পেয়েছে। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দলের কাছে আবারও প্রশ্ন রাখতে চাই, পরিকল্পিত শিল্পায়ন ব্যতীত আপনারা কিভাবে জমিতে ফসল বৃদ্ধি করতে পারতেন? এবং সবশেষে, খাদ্য প্রক্রিয়াজাতকরণের উপরই নির্ভর করে খাদ্যের স্থায়িত্ব। বাংলাদেশে বাস্তব চিত্র যদি আমরা দেখি, টমেটো বা আলুর ভরা মৌসুমে কৃষক যখন তার সমস্ত ফসল বাজারে ঢেলে দেয়, সেই ফসলকে রক্ষা করে খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প। খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প সেই খাদ্যগুলোকে সস, পাউডার বা ক্যান ফুডে রূপান্তরিত করে। বাংলাদেশ রপ্তানি ব্যুরো 2024-এর হালনাগাদ তথ্য অনুযায়ী দেখা যায়, প্রক্রিয়াজাতকরণ খাদ্য খাত থেকে GDP তে $1.2 বিলিয়ন যুক্ত হচ্ছে, যা বাংলাদেশি টাকায় 14,000 কোটির সমান। শুধু খাদ্য রক্ষাই করছে না পরিকল্পিত শিল্পায়ন, খাদ্য কেনার সামর্থ্যও দিচ্ছে জনগণকে। যদি আজ শিল্পায়ন না থাকে, তাহলে সেচ সার বন্ধ হয়ে যাবে, খাদ্য পচে যাবে এবং দূরবর্তী অঞ্চলে খাদ্য পৌঁছাবে না। মাননীয় সভাপতি, আমরা কখনোই কৃষি জমি সংরক্ষণকে অস্বীকার করছি না। কৃষি জমি সংরক্ষণ যদি হয় খাদ্যের উৎপত্তি স্থল, তাহলে পরিকল্পিত শিল্পায়ন সেটিকে স্থিতিশীলতা দান করে, মানুষের কাছে পৌঁছে দেয় এবং সেটিকে পচা হাত থেকে রক্ষা করে। সবশেষে এটাই প্রমাণিত হয় যে পরিকল্পিত খাদ্যের শিল্পায়ন খাদ্য নিরাপত্তার সকল শর্ত পূরণ করে, টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে। তাই আমরা এটা কোনোভাবেই বলতে পারি না খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি জমি সংরক্ষণ শিল্পায়নের চেয়ে বেশি জরুরি। ধন্যবাদ।
2: অশেষ ধন্যবাদ আমাদের রাফায়াত আমিন রাফার প্রতি। আমরা বিতর্ক উপভোগ করছি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি জমি সংরক্ষণ শিল্পায়নের চেয়ে বেশি জরুরি। এ বিষয়ে এখন পক্ষ দলের দলনেতাকে বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। দলনেতা মোহাম্মদ দানিয়াল লাবিব।
6: বেনেট দ্য সান দ্য গোল্ডেন গ্রেন গ্রোস ফ্রম আ ফার্মার্স সুইট অ্যান্ড পেন দ্য সয়েল হ্যাজ রিটেন আওয়ার নেশনস নেম লং বিফোর দ্য ফ্যাক্টরিজ কেম। সূর্যের নিচে সোনালি ধান, ঘাম আর কষ্টে বাড়ি কৃষকের প্রাণ, এই মাটি লিখেছে আমাদের দেশের নাম কারখানা আসার অনেক আগে অবিরাম। হ্যাঁ, মানি মনিটর বাস্তবতার এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে আমাদের বিতর্ক বিষয়ে খাদ্য নিরাপত্তায় কৃষিজমি সংরক্ষণ করা শিল্পায়নের চেয়ে বেশি জরুরি, যার পক্ষে আমার দৃঢ় অবস্থান। মানি মনিটর প্রতিপক্ষের প্রথম ও দ্বিতীয় বক্তার প্রশ্ন ছিল, যদি কৃষি উৎপাদন বাড়াতে সার, সেচ যন্ত্র, ট্রাক্টর, হার্ভেস্টার এসব না থাকে তাহলে আমরা খাদ্য উৎপাদন কীভাবে বাড়াবো, অর্থাৎ এটি হচ্ছে শিল্পায়নের মূল ভূমিকা। কিন্তু আর প্রশ্ন হচ্ছে, যদি কৃষি জমি না থাকে তাহলে আপনি এগুলোর প্রয়োগ কোথায় করবেন? মানে মাটার প্রতিপক্ষ হয়তো বা আজকের বিষয়টি বুঝতে ব্যর্থ হয়েছে, কারণ তারা বারবার আছে খাদ্যের সংরক্ষণ এবং খাদ্যের উৎপাদনের বিষয়টি মুখ্য করে তুলছে, কিন্তু আজকে আমাদের মুখ্য বিষয় খাদ্য নিরাপত্তা। আর খাদ্য নিরাপত্তার জন্য কৃষিজমি অপেক্ষা বিকল্প কোনো উপায় হতেই পারে না, কারণ প্রবাদ আছে সিভিলাইজেশন বিগিনস উইথ এগ্রিকালচার অ্যান্ড ইট এন্ডস হোয়েন এগ্রিকালচার ফেলস, অর্থাৎ মানব সভ্যতার সূচনা হয়েছিল কৃষির মাধ্যমে আর এর পতনের সাথেই এর সমাপ্তি ঘটবে। মানে মাটার আমরা কিন্তু শিল্পায়নকে অস্বীকার করছি না, কিন্তু শিল্পায়ন কৃষির উপর নির্ভরশীল, প্রতিপক্ষের কাছে জানতে চাই। ধরুন বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প হচ্ছে পোশাক শিল্প। এই পোশাক শিল্পের কাঁচামাল হচ্ছে সুতা, কিন্তু এই সুতাতে কিন্তু কৃষি থেকে আসে থাকে, অর্থাৎ শিল্পায়নে কিন্তু ওতপ্রোতভাবে কৃষির উপর নির্ভরশীল। তাই বিজ্ঞ প্রতিপক্ষ, আপনি যদি শিল্পায়নকে কৃষির ঊর্ধ্বে স্থান দেন তাহলে শিল্পায়ন কিন্তু নিজেই অস্তিত্ব হারাবে, অর্থাৎ আপনাদের উত্থাপিত বিষয়টি নিজের পায়ে নিজেই কুড়াল দেওয়ার মতো। মানে ম্যাটার, খাদ্য নিরাপত্তার প্রধান শর্ত হচ্ছে নিরাপদ খাদ্য সরবরাহ করা, কিন্তু একটু লক্ষ্য করুন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতে 2050 সালে পৃথিবীর জনসংখ্যা হবে প্রায় 10 বিলিয়ন এবং এই 10 বিলিয়ন মানুষের বাসস্থান নিশ্চিত করতে কমে যাবে কৃষি জমির পরিমাণ। কিন্তু যদি কৃষি জমি না থাকে তাহলে শিল্পায়ন কীভাবে খাদ্য উৎপাদন করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে? কারণ শিল্পায়ন চাইলে কৃষি জমির মধ্যে যেসব খাদ্যগুলো উৎপাদিত হয়, অর্থাৎ চাল উৎপাদনের জন্য ধান এবং আটা তৈরির জন্য গম, সেগুলো তৈরি করতে পারবে না। অর্থাৎ প্রতিপক্ষ, আপনি চাইলে কারখানা আকাশচুম্বী করতে পারবেন, কিন্তু আপনার বাড়ির ছাদের উপরে বড় পরিসরে ধান ক্ষেত তৈরি করতে পারবেন না। মানে ম্যাটার, আমরা আবারও বলছি, আমরা শিল্পায়নকে অস্বীকার করছি না। কোনো দেশের অর্থনীতি সচল রাখতে অবশ্যই শিল্পায়নের ভূমিকা রয়েছে, কিন্তু আমরা যদি শুধুমাত্র শিল্পায়নের উপর গুরুত্ব দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে আমদানি নির্ভর হয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চাই, তখন কিন্তু আমরা খাদ্য সর্বসমত্ব হারানোর চরম ঝুঁকিতে পড়ে যাব। কারণ মানে ম্যাটার, একটু লক্ষ্য করুন, আমরা যদি আমাদের কিছুদিন আগের কথা লক্ষ্য করি, যখন কিনা বৈশ্বিক সংকট কিংবা করোনা মহামারীর মতো মহামারী পুনরায় হানা দেয়, তখন আমরা কী করব? কিছুদিন পূর্বেও ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার রাজনৈতিক সহিংসতার কারণে হোমস প্যানেল বন্ধ হয়ে গিয়েছিল এবং এর ফলে শিল্পায়িত দেশ যেমন আরব আমিরাতের প্রায় 90% খাদ্য আমদানি বন্ধ হয়ে গিয়েছিল এবং এর ফলে তারা খাদ্য নিরাপত্তার চরম ঝুঁকিতে পড়েছিল। তাই বর্তমানে তারা বিশ্বের বিভিন্ন দেশে খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য কৃষি জমি লিজ নিচ্ছে, তথ্যসূত্র উইকিপিডিয়া। তাই মানে ম্যাটার, বৈশ্বিক সংকটের সময় যেসব দেশ নিজস্ব খাদ্য উৎপাদনে সক্ষম তারাই সবচেয়ে নিরাপদ, অন্যথায় শিল্প নির্ভর হয়ে খাদ্যের সার্বভৌমত্ব হারানোর চরম ঝুঁকি রয়েছে। অর্থাৎ মানে ম্যাটার, আমরা আমাদের বক্তব্যের মাধ্যমে এটাই সুস্পষ্ট করতে চাই যে শিল্পায়নের বিকল্প কৃষি হতে পারলেও কৃষির কোনো বিকল্প নেই। আর আমরা বলছি, নিরাপদ খাদ্য নিশ্চিত তখনই সম্ভব হবে যখন শিল্পায়ন হবে পরিকল্পিত ও কৃষি জমি থাকবে সুরক্ষিত। তাই মাননীয় সভাপতি, আমরা কারখানা নয় খাদ্য চাই, ইটের শহরে জীবন নেই, টাকার জোরে বাঁচবে না কেউ, মাটি আনবে প্রাণের ঢেউ। আমাদের বক্তব্যের মাধ্যমে আমরা এটাই সুস্পষ্ট করতে চাই যে আজকে আমাদের বিতর্কের মুখ্য বিষয় খাদ্য নিরাপত্তা, আর খাদ্য নিরাপত্তার জন্য প্রধান এবং সর্বপ্রথম উপায় হচ্ছে কৃষি জমি সংরক্ষণ করা। ধন্যবাদ।
2: আমরা ভবিষ্যতের আলোকিত বাংলাদেশের আলো পেলাম পক্ষ দলের দলনেতা মোহাম্মদ দানিয়াল লাবিব, অভিনন্দন অভিবাদন। চমৎকারভাবে মাটি, মানুষ, শিল্পায়ন, খাদ্য সব বক্তব্য এসেছে, আমরা কৃতজ্ঞ, আমরা শিখেছি, বিতর্ক জমে উঠেছে, আমরা শিখতে পারছি, জানতে পারছি, পরস্পর আলোকিত হচ্ছি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি জমি সংরক্ষণ শিল্পায়নের চেয়ে বেশি জরুরি। এই বিষয়ে বিতর্ক আমরা অনেক বেশি ঋদ্ধ হয়েছি। এখন বিপক্ষ দলের দলনেতা নাশিদ কবিরকে অনুরোধ করছি বক্তব্য উপস্থাপনের জন্য।
3: সোনার ফসল ফলায় জেতার দুই বেলা জোটে না আহার, কতই রঙ্গ দেখে দুনিয়ায় গানটি মুক্তি পায় ১৯৮০ সালে। অথচ ২০২৬ সালে দাঁড়িয়েও আজও আমাদের ক্ষেত্রে এই একই প্রেক্ষাপট একটি নির্দিষ্ট মাত্রায় বাস্তব। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর তথ্য মতে এখনও বাংলাদেশে প্রতি চারজন কৃষকের মধ্যে একজনেরও অধিক কৃষক খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন। অর্থাৎ দেশে সর্বমোট 26.13% কৃষক তাদের নিজেদের বাড়িতে আহারের যোগান দিতে পারছেন না। প্রশ্ন হচ্ছে, যে কৃষক রাত দিন খেটে খাদ্য উৎপাদনের কাজ করছেন তার বাড়িতেই কেন দিন শেষে খাদ্যের অভাব পড়ছে? এর পেছনে কারণ কি? শুধুমাত্রই কৃষিজমির অভাব নাকি আরও কিছু কারণ রয়েছে? প্রতিপক্ষ, আজ খাদ্য নিরাপত্তা শুধুমাত্র উৎপাদনের প্রশ্ন নয়, এটি বড়জোর খাদ্য সংরক্ষণ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, পরিবহন, বাজারজাতকরণ এবং একই সাথে মানুষের ক্রয় ক্ষমতারও প্রশ্ন। আর এখানেই আজকে শিল্পায়ন কৃষির প্রতিদ্বন্দ্বী নয়, বরং সবচেয়ে বড় সহযোদ্ধা। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সকলে যারা শুনছেন তাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। বিতর্ক চলমান এবং বিতর্কের বিষয় নির্ধারিত রয়েছে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিজমি সংরক্ষণ শিল্পায়নের চেয়ে বেশি জরুরি। প্রতিপক্ষ দলের বক্তারা আজ এমন বক্তব্য স্থাপন করার চেষ্টা করছেন যেন শিল্পায়ন কৃষির বিকল্প হতে পারলেও কৃষি কখনো শিল্পায়নের বিকল্প হতে পারবে না। তবে প্রতিপক্ষ, আজ আমাদের বিতর্ক এই জায়গাটাতে ছিলই না। শিল্প, শিল্পায়ন কিংবা কৃষি, এই দুটো একটি অপরটির বিপক্ষ কিংবা বিকল্প কখনোই হতে পারে না। বড়জোর একটি অন্যটির পরিপূরক এবং দুটি আমাদের অর্থনীতিকে সচল রাখার জন্য যথেষ্ট পরিমাণে প্রয়োজন। আজ আপনারা যখন বলছেন যে শিল্পায়নের গুরুত্ব আমরা এমনভাবে তুলে ধরছি যেন শিল্পায়নের কোনো ত্রুটি নেই, সেই কথাটি ভুল। কেননা আমরা আমাদের দেশে বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে যে শিল্পায়ন দেখে থাকছি সেগুলো বেশিরভাগই অপরিকল্পিত শিল্পায়নের দৃষ্টান্ত। আপনারা যখন বলছেন যে শিল্পের যে বর্জ্য সেটা অব্যবস্থাপনা হচ্ছে, আমরা ঠিকমতো সেটার খেয়াল রাখতে পারছি না, কৃষিজমি শিল্পায়নের কারণে ধ্বংস হচ্ছে, তখন আমাদের বক্তব্য সেই শিল্পায়ন আমাদের জন্য কোনো আদর্শ শিল্পায়ন নয়, বরং সেটি এমন একটি শিল্পায়ন যেটি হয়তো দুর্নীতিগ্রস্ত কিংবা হয়তো অসচেতনতা থেকে উঠে এসেছে। মাননীয় সভাপতি, কিছু বাস্তব কথা তুলে ধরতে চাচ্ছি। বর্তমানে বাংলাদেশে ধানের উৎপাদন যথেষ্ট রয়েছে। একটা সময় ছিল যখন এক বিঘা জমিতে 7-10 মণ পর্যন্ত ধান উৎপাদন করা হতো। তবে বর্তমানে বিড়ি এবং বাংলাদেশের ধান উন্নয়নের যে ইনস্টিটিউটগুলো রয়েছে তাদের উদ্ভাবন এবং তাদের গবেষণার কারণে আমরা দেখতে পাচ্ছি যে উচ্চ ফলনশীল এবং হাইব্রিড ফসল ফলানোর কারণে আমরা বর্তমানে সেই একই বিঘা জমিতে 15-20 মণ পর্যন্ত ধান উৎপাদনে সক্ষম হচ্ছি। অর্থাৎ বর্তমানে আমরা যদি 2024-25 অর্থবছর কিংবা 2025-26 অর্থবছর পর্যালোচনা করে দেখি তাহলে আমরা দেখব যে এই যে ধানের উৎপাদন এক বিঘা জমিতে এত অংশে বৃদ্ধি পেয়েছে তা সত্ত্বেও খাদ্যের মূল্যস্ফীতি দেখা দিচ্ছে। কেন সেটা? কেননা খাদ্যের সরবরাহের ত্রুটি রয়েছে, সম্পদের অসম বণ্টনের সমস্যা রয়েছে। বর্তমানের প্রেক্ষাপটে আপনারা যখন পোশাক শিল্পের কথা বলছেন তখন বলতেই হয় যে পোশাক শিল্প বর্তমানে বাংলাদেশের আমদানি ব্যয় এবং রপ্তানি আয় এর মধ্যে 85% অবদান রাখছে। অর্থাৎ এই যে শিল্পায়ন মানুষের ক্রয় ক্ষমতা তৈরি করছে, মানুষকে সক্ষম করছে এই খাদ্য নিজেদের বাড়িতে ক্রয় করে নিয়ে যাওয়ার, তখন এটা বলা খুবই অযৌক্তিক যে শিল্পায়ন কৃষিজমির বিকল্প হিসেবে আমরা আজকে উপস্থাপন করার চেষ্টা করছি। আমরা যদি আজকে বলি যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের কী কী করণীয় রয়েছে, তাহলে সের মধ্যে প্রথমত যেটি থাকবে সেটি হবে জমি নিশ্চিত করা। সেটি সরাসরি পক্ষদলের জন্য একটি ভালো পয়েন্ট হতে পারে। তবে এর বাকি যা রয়েছে, খাদ্যের উৎপাদন বৃদ্ধি, খাদ্যের মান ও নিরাপত্তা, খাদ্য সরবরাহ, সেই সব কিছুই শিল্পায়নের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সর্বোপরি এটাই বলতে চাই যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিজমি সংরক্ষণ যেরকম দরকার সেরকমই দরকার শিল্পায়ন। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।
2: ধন্যবাদ নাশিদ কবির, বিপক্ষ দলের দলনেতাকে। আমরা এখন যুক্তিখণ্ডন পর্বে প্রবেশ করব। যুক্তিখণ্ডন পর্বে পক্ষ দলের দলনেতা জনাব মোহাম্মদ দানিয়াল লাবিবকে অনুরোধ করছি তার যুক্তিখণ্ডন পর্বে উপস্থাপনের জন্য।
6: ধন্যবাদ মাননীয় সভাপতি, যুক্তি খণ্ডন পর্বে আমাকে আবার বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, প্রতিপক্ষের প্রথম তৃতীয় বক্তার 15 মিনিটের বক্তব্যে আমি বিজ্ঞতার পরিচয়টি খুঁজতে গিয়ে কিন্তু সেই পরিচয়টি খুঁজে পেলাম না। মাননীয় সভাপতি, প্রতিপক্ষের দলনেতা বারবার আজকে তার প্রেক্ষাপটকে নিজের দিকে টেনে নেওয়ার জন্য খাদ্যের উৎপাদন বৃদ্ধির বিষয়ে টেনে আনলেন, কিন্তু আজকে আমাদের বিতর্কের মূল বিষয় ছিল খাদ্য নিরাপত্তা, অর্থাৎ তারা নিরাপত্তা খাদ্যটি ভুলে গেছে, অর্থাৎ তারা আজকে বিতর্কের মূল বিষয়টি বুঝতে ব্যর্থ। মাননীয় প্রতিপক্ষ একটাই বললেন যে তারা টেকসই শিল্পায়ন চাচ্ছে, অর্থাৎ তারা চাচ্ছে না কৃষিজমির দখল অর্থাৎ কৃষিজমি নষ্ট হোক, অর্থাৎ তারা এর মাধ্যমে কৃষিজমি সংরক্ষণকে অগ্রাধিকার দিচ্ছে। আজকে আজ আমাদের বক্তব্যের সাথে সহমত পোষণ করছে, তাই আমি বিজ্ঞপ্তিকে ধন্যবাদ জানাতে চাই। মাননীয় সভাপতি, প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা বলেছিলেন যে আমরা শিল্পায়িত দেশ যেমন সিঙ্গাপুর এবং জাপানের কথা চিন্তা করতে পারি, কিন্তু আপনি সেই প্রেক্ষাপটের সাথে বাংলাদেশের কথা চিন্তা করুন। বাংলাদেশ কিন্তু একটি কৃষি নির্ভর দেশ এবং বাংলাদেশের জনসংখ্যা ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য মতে অষ্টম অবস্থানে রয়েছে, কিন্তু আপনি এই দেশের সাথে শিল্পায়িত দেশ যেগুলো তুলনা করলেন জাপান এবং সিঙ্গাপুর, তাদের জনসংখ্যা কিন্তু অনেক কম। এবং বাংলাদেশকে যেহেতু পোশাক শিল্পের কথা বলে গেলেন, কিন্তু বিজিএমের তথ্য মতে গত 2024-25 সালে বাংলাদেশে প্রায় 400টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। এখন প্রতিপক্ষ, এই 400টি পোশাক কারখানার মধ্যে যেসব শ্রমিক রয়েছিল তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত আপনি কিভাবে করবেন? আপনি কিন্তু চাইলেও শিল্পায়নের মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করতে পারবেন না, কারণ তা ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। এখন ওতপ্রোতভাবে আপনাকে কৃষির উপরে নির্ভরশীল হতে হবে, অর্থাৎ এর মাধ্যমে প্রমাণ হয় যে শিল্পায়ন কখনো কৃষির ঊর্ধ্বে যেতে পারে না, সর্বসময় কৃষিজমি সংরক্ষণে খাদ্য নিরাপত্তার প্রধান এবং প্রধান উপায়। মাননীয় সভাপতি, আজকে আমাদের প্রথম বক্তা দেখে গেছিলেন খাদ্য নিরাপত্তার সাথে কোন কোন বিষয়গুলো ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু আমার প্রতিপক্ষের দলনেতার কাছে এমন কোন যুক্তি বা ভিত্তি নেই যেগুলো ভুল প্রমাণ হয়েছে। এবং আমাদের দ্বিতীয় বক্তা ইতিমধ্যে সেই যুক্তিগুলো দেখে গেছেন, সে এবং যে প্রশ্নগুলো করে গেছিলেন তার প্রশ্নের একটি উত্তর আমার বিজ্ঞ প্রতিপক্ষের কাছে পাইনি, তার মানে কি আমি ধরে নেব আপনারা আজকে আমাদের সাথে সহমত পোষণ করেছেন? ধন্যবাদ।
2: ধন্যবাদ মোহাম্মদ দানিয়াল লাবিবকে, পক্ষ দলের দলনেতা যিনি। আমরা এখন আছি যুক্তি খণ্ডন পর্বে, এখন যুক্তি খণ্ডনের জন্য আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের দলনেতা হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী নাশিদ কবিরকে।
7: ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে আরো একবার বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গিয়েছেন যে শিল্পায়ন কখনো কৃষির বিকল্প হতে পারে না। আমি আমার বক্তব্যে উল্লেখ করে গিয়েছি যে আজকের আমাদের বিতর্ক যেই মূল পয়েন্টে ছিল আমরা সেখান থেকে যাতে সরে না যাই। তিনি বলে গিয়েছেন যে খাদ্য নিরাপত্তার মধ্যে খাদ্য সংরক্ষণের প্রশ্নটা এবং সেই আঙ্গিকটা আমরা কেন বারবার তুলে আনছি, অথচ দ্বিতীয় বক্তা নিজেই পরবর্তীতে বলেছিলেন যে দুর্যোগের সময় কিংবা যুদ্ধ কবলিত এলাকায় বেশিরভাগ সময় খাদ্য সংকট দেখা দেয়। প্রতিপক্ষ, খাদ্য সংকট যখন দেখা দিবে তখন তো আপনাকে সংরক্ষিত খাদ্যের উপরই নির্ভর করতে হবে, তাহলে সেটি কী করে খাদ্য নিরাপত্তার সাথে নির্ভরশীল না সেটা আপনি কিভাবে বলছেন? তাছাড়াও বক্তা জিজ্ঞেস করে গিয়েছেন যে প্রাকৃতিক খাদ্যের চেয়ে এই যে শিল্পায়নের কারণে আমরা বর্তমানে যেই খাবারগুলো দেখে থাকি সেগুলো বেশি পুষ্টি দিতে পারছে কিনা। প্রতিপক্ষ, আজকের আমাদের বিতর্কটা পরিবেশ বনাম কৃষিজমি ছিল না, আজকে আমাদের বিতর্ক পুষ্টি বনাম কৃষিজমি ছিল না। আপনারা যেই চিপসের কথা বলে গিয়েছেন সেই চিপস যে শিল্পায়নের কারণেই উৎপন্ন হয়েছে এবং সেটাই আমাদেরকে গ্রহণ করতে হবে, ব্যাপারটা এরকম না। আমরা বারবার বলছি যে অপরিকল্পিত শিল্পায়ন আমাদের কাঙ্ক্ষিত নয়। তাছাড়াও আপনি প্রস্তাব দিয়ে গিয়েছেন যাতে আমরা কৃষিজমি ধ্বংস না করি। প্রতিপক্ষ, সেটাই আমাদেরও চাওয়া। একটি উন্নয়নশীল দেশ যখন উন্নত হতে যাবে তখন তাকে অবশ্যই একই সাথে কৃষি এবং শিল্পের হাল ধরে একসাথে এগোতে হবে। সেখানে আপনি বলতে পারেন না যে কৃষিজমি আমরা ধ্বংস করে শিল্পায়ন করার চেষ্টা করছি। যদি তাই করতাম তাহলে বর্তমানের প্রেক্ষাপট এরকম হতো না, ধানের উৎপাদন বৃদ্ধি পেত না। তাছাড়াও তৃতীয় বক্তা বলে গিয়েছেন যে জমি না থাকলে আমরা শিল্পায়ন কোথায় করব। প্রতিপক্ষ, আমরা জমি কিংবা শিল্পায়ন এই দুটোর মধ্যে থেকে কোনো একটিকে বেছে নেওয়ার চেষ্টা করছি না। আজ আমাদের দল থেকে প্রস্তাব এসেছে আমরা সর্বপ্রথম কৃষিজমি সংরক্ষণ করলেও সেখানে আমরা পরিকল্পিত শিল্পায়ন ব্যবস্থাপনা করব এবং আমরা প্রযুক্তি ও শিল্প নির্ভর কৃষিভিত্তিক সমাজের দিকে আমরা এগিয়ে যাব, কারণ নতুবা ও বিশ্বের পরিস্থিতি হিসাব করলে অন্যান্য দেশের সাথে বাংলাদেশকে আমরা উন্নত করতে সক্ষম হব না। ধন্যবাদ মাননীয় সভাপতি।
2: ধন্যবাদ নাশিদ কবির আপনাকে আপনার যুক্তি খণ্ডনের জন্য। আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় যারা বিচারক মণ্ডলীর দায়িত্ব পালন করছেন, বিচারক মণ্ডলীদের পক্ষ থেকে জনাব মোহাম্মদ শেখ সাদি, সংবাদ উপস্থাপক ও প্রধান নির্বাহী টেকনোক্র্যাটস এবং প্রাক্তন বিতার্কিক ও শিক্ষক জনাব শেখ সাদি, ওনাকে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিজমি সংরক্ষণ শিল্পায়নের চেয়ে বেশি জরুরি, এই বিতর্ক প্রতিযোগিতায় আমাদের বন্ধুদের বিতর্কের গঠনমূলক সমালোচনা করে সমৃদ্ধ করবেন এবং আমরাও আপনার আলোচনায় ঋদ্ধ হব। জনাব শেখ সাদি,
8: আজকে যারা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছ তাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বিষয় যেটি ছিল অত্যন্ত গভীর, অত্যন্ত বৃহৎ, এবং সেটি আমরা যদি শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি তাহলে সেটা আসলে ঠিক হবে না, এটি গ্লোবাল পার্সপেক্টিভে দেখা দরকার, দেখার সুযোগ আছে। পৃথিবীতে বহু দেশ আছে যারা নিজের কৃষি, নিজের উৎপাদন নিজের দেশে আর রাখেনি। ইংল্যান্ড, তাদের কৃষি উৎপাদন একসময় অনেক ছিল, পরবর্তীতে শিল্পায়ন তো ঘটে ইংল্যান্ডে, সেই ইংল্যান্ডে বর্তমানে কিন্তু কৃষির চর্চা নেই বললেই চলে। তারা বেশিরভাগ জিনিসই বিদেশ থেকে আমদানি করে। কেন? তারা ঠিক একটা বিমান যেমন প্রথমে ঘন্টায় 90 মাইল বেগে, এটাকে ট্যাক্সিং বলে, রানওয়েতে সে গাড়ির মতো দৌড়ায়, তারপরে যখন সে 90 মাইল পার আওয়ার যখন তার বেগ আসে তখন সে উড়াল দিতে পারে। ঠিক একইভাবে কৃষি হচ্ছে আমাদের যে কোনো সভ্যতার জন্য এরকম উড়াল দেওয়ার আগের মুহূর্ত। তুমি উড়াল দিতে পারবে না যদি না তুমি কৃষিতে স্বয়ংসম্পূর্ণ না হও, কিন্তু কৃষিতে যখন তুমি স্বয়ংসম্পূর্ণ হয়ে গেলে এরপরে তুমি শিল্পে উড়াল দেবে, জাম্প করবে, এবং সেই শিল্প তখন তোমার কৃষিকে আরও বেশি বহুগুণে শতগুণে বাড়িয়ে দিতে সহযোগিতা করবে। তো এই কারণে এই যে দুটো বিষয়, যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি জমি সংরক্ষণ শিল্পায়নের চেয়ে বেশি জরুরি, এটি কোন প্রেক্ষাপটে, প্রেক্ষাপট কিন্তু ভিন্ন। তুমি যখনই ওই মোমেন্টামে পৌঁছে যাবে তখন তোমার শিল্প বরং তোমার কৃষিকে সহযোগিতা করবে। তো এটি একটি ইন্টারেস্টিং বিষয়, এটা আমাদের যেহেতু সময় কম আমরা আর গভীরে যাচ্ছি না। এখন আমি তোমাদের ভিতরে কমন যে কিছু জিনিস দেখতে পেয়েছি সেটা একটু বলি। প্রথম কথা হচ্ছে তোমাদের সবার ভিতরে আমি দেখতে পেয়েছি যে উচ্চারণের দিকে তোমরা সবাই কিন্তু আসলে নজর দাওনি, তোমাদের সবার উচ্চারণ সুস্পষ্ট ছিল না। উপস্থাপনার দিক থেকে তুমি কি বলতে চাও সেটি যদি তোমার শ্রোতাদের কানে ঠিক মতো পৌঁছাতে না পারো তাহলে কিন্তু তোমার উদ্দেশ্য ব্যর্থ হয়ে গেল। সেই তোমার কথাটি শ্রোতার কানে পৌঁছানোর যে বিষয়টি, এখানে উচ্চারণ আছে, উপস্থাপনা আছে। তুমি একটি খুব জোরালো যুক্তি তোমার উপস্থাপনার ব্যর্থতার কারণে পরাজিত হয়ে যেতে পারে। আরেকটি হচ্ছে যে যুক্তি খণ্ডনের ক্ষেত্রে তোমরা স্ক্রিপ্ট থেকে বেরিয়ে এসে বাস্তবে কে কি বলছে সেই যুক্তিটা কিন্তু বেশি খণ্ডন করা দরকার ছিল। তোমাদের উপস্থাপনা দেখে মনে হয়েছে তোমরা যে প্রস্তুতি নিয়েছ, তোমরা যে স্ক্রিপ্ট তৈরি করে এনেছ সেটাই তোমরা ডেলিভারি দিচ্ছ, কিন্তু রিয়েল টাইমে কোন বক্তা কি যুক্তি উপস্থাপন করলেন সেটির বিপরীতে তোমাকে বাস্তবসম্মতভাবে যে যুক্তি খণ্ডনের যে বিষয় যেটা ছিল, এখানে আমার মনে হয় যে তোমাদের আরও বেশি নিজেকে উন্নত করার স্কোপ রয়ে গেছে। তো এই ছিল আমার কাছ থেকে, ধন্যবাদ সবাইকে।
2: ধন্যবাদ ও কৃতজ্ঞতা জনাব শেখ সাদি, সংবাদ উপস্থাপক ও প্রধান নির্বাহী টেকনিক্রাটস। আমরা ফলাফল পেয়ে গেছি, বিজয়ী দল যারা বিষয়ের বিপক্ষে বলেছেন। হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, অভিনন্দন তোমাদের। আমি একই সাথে আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি অ্যাসেড স্কুলকে, কারণ তাদের বিতর্ক ছিল একেবারে মাটির সাথে নিজেকে যেভাবে কথা বলতে হয় তারা সেভাবে উপস্থাপন করেছেন, অ্যাসেড স্কুলকে অভিনন্দন। শ্রেষ্ঠ বক্তা বিপক্ষ দলের তৃতীয় বক্তা নাশিদ কবির, অভিনন্দন, অভিবাদন। আমরা এই আনন্দময় পর্যায়ের পরস্পরকে অভিনন্দিত করার সময়টা অতিক্রম করে এখন আমরা ইতি টানছি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা। এই বিতর্ক প্রতিযোগিতা এখানে সমাপ্তি ঘোষণা করছি।

0: স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026 যুক্তিতে করি বাংলাদেশ এখানেই শেষ হল। সঞ্চালনে ছিলেন মোহাম্মদ আনিসুর রহমান, অনুষ্ঠানটি নির্দেশনায় ছিলেন এবিএম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ আতিকুর রহমান।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি নজরুল সঙ্গীতের আয়োজনে। প্রথমে শোনাব অনেক ছিল বলার, গেয়েছেন খুরশিদ হাসান খান।

0: এতক্ষণ দোকানে নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন খুরশিদ হাসান খান। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
2: বৃক্ষ মানুষের বন্ধু। বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছ

পালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগায়। বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন বৃক্ষরোপণের গান। শিল্পীরা হলেন সানশা, প্রিয়াঙ্কা গোপ ও সুকন্যা মজুমদার। গানটি লিখেছেন সিরাজুল হক সিরাজ এবং সুর করেছেন সানশা।

0: শ্রোতা বন্ধুরা শুনলেন বৃক্ষরোপণের গান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন সকাল 10টার বাংলা সংবাদ।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি গাউসুল আজম। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। গতকাল সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নতুন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি অনুষ্ঠানটি পরিচালনা করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীরবিক্রম, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গত বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫টি ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ বীরবিক্রম পান ৮৮টি ভোট। এদিকে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পোডেল। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল জুমার নামাজের পর রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি ফাতিহা পাঠ করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হয়েছেন ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুন ৪ মন্ত্রী হলেন ডক্টর আব্দুল মঈন খান, এম রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রো জেরি এবং ব্যারিস্টার আন্দালিফ রহমান পার্থ। এছাড়া নতুন দুই প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির এবং মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন। গতকাল সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির শপথ গ্রহণের পরপরই তাদের শপথ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান এ সময় উপস্থিত ছিলেন। এদিকে সরকারের নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বন্টন এবং ১ মন্ত্রীর দপ্তর পুনর্বন্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গতরাতে মন্ত্রিপরিষদের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের মধ্যে ডক্টর আব্দুল মঈন খানকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, এম রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সাচিন প্রুজেরিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং আন্দালিব রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দায়িত্ব দেওয়া হয়েছে। আফরোজা খানমের দপ্তর পুনর্বন্টন করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীদের মধ্যে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। দেশের অর্থনৈতিক চাহিদা ও শ্রমবাজারের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষার বিষয়ে পাঠ্যক্রম নির্ধারণের উপর গুরুত্বারোপ করেছেন অর্থ পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি গতকাল ঢাকার সাভারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত ২ দিনব্যাপী উপাচার্যদের সংলাপের প্রথম দিনে একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, কেবল সনদ অর্জন নয়, শিক্ষার্থীদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার উপযোগী করে গড়ে তোলাও উচ্চশিক্ষার অন্যতম লক্ষ্য হওয়া উচিত। আমীর খসরু মাহমুদ চৌধুরী আরো বলেন, আগামী বছরগুলোতে শিক্ষা যাতে বরাদ্দ পর্যায়ক্রমে মোট দেশজ উৎপাদনের ৫% উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। কলেরা প্রতিরোধে দেশে আজ থেকে শুরু হয়েছে মুখে খাওয়ার কলেরা টিকাদান কর্মসূচি। সারা দেশের ঝুঁকিপূর্ণ ১৪টি উপজেলা ও থানায় এ টিকা দেওয়া হচ্ছে। আজ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত টিকার প্রথম ডোজ এবং ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। গর্ভবতী নারী ও ১ বছরের কম বয়সী শিশু ছাড়া সব নাগরিক বিনামূল্যে এই টিকা নিতে পারবেন। এই কর্মসূচিতে সারা দেশের মোট ৫১,৭৫,০০০ মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইউক্রেনের মধ্যাঞ্চলীয় ক্রিভির নগরীর একটি বিপ্লবিতানে রাশিয়ার জোড়া ড্রোন হামলায় অন্তত ১৫ নিহত ও ১৩০ জন আহত হয়েছে। কর্তৃপক্ষ জানায় আহতদের মধ্যে ২৩টি শিশু রয়েছে। আহতদের মধ্যে ২৯ জনের অবস্থা গুরুতর। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার নিজ শহরে হামলাকে নিষ্ঠুর ও জঘন্য অপরাধ হিসেবে আখ্যা দিয়ে কঠোর নিন্দা জানান। তবে রাশিয়ার সামরিক বাহিনী এই হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি। খেলার খবর ক্রিকেট। ম্যাকাইতে দ্বিতীয় শেষ টেস্টের আজ প্রথম দিনে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসের ব্যাটিং শুরু করেছে। শেষ পর্যন্ত পাওয়া খবরে তারা বিনা উইকেটে 7 রান সংগ্রহ করেছে। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসের সবকটি উইকেট হারিয়ে 64 রান সংগ্রহ করে। সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া, আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন স্টুডিও রেকর্ডে পল্লীরীতি, কণ্ঠ দিয়েছেন ময়না আক্তার। প্রথম গানটি রাধারমণ দত্তের।

0: এতক্ষণ দুখানি পল্লীগীতি শুনলেন আমাদের স্টুডিও রেকর্ডে গিয়েছেন ময়না আক্তার, বাংলাদেশ বেতার, ঢাকা।
1: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে, তাইলে একটা জরুরি কথা বলি।
2: বলেন।
1: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকা শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
2: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
1: শোনেন, সরকার 6 মাস থেকা 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
3: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
1: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
2: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
1: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ, টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
2: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব, এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
1: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
2: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে, এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
2: জি অবশ্যই।
3: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, 5 দিনও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
1: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
3: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
2: আচ্ছা,
3: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছি সেই কথা।
2: তারপর?
3: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
1: তারপর কি হইল?
3: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
1: কিন্তু আবার কি,
3: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে না। আরে
1: আল্লাহ সবাইরে হেফাজত করুন,
4: আমিন।
1: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন, একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশু যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।

দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। দেশ আপনাকে কি দিয়েছে সেটা বড় কথা নয়, আপনি দেশের জন্য যা করবেন সেটাই হলো আপনার জন্য গৌরবের বিষয়। দেশীয় পণ্য ব্যবহার করুন, দেশের অর্থনীতিকে মজবুত করুন। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠানে এখন আহির ভৈরব রাগে খেয়াল শুনবেন। গেয়েছেন আমিন আক্তার সাদমানি, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অরুণ চন্দ্র দাস। রাগ আহির ভৈরব।

0: এতক্ষণ উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠানে প্রথমে 48 মাত্রায় নিবদ্ধ বিলম্বিত একতাল ও পরে 16 মাত্রায় নিবদ্ধ ত্রিতাল মধ্যলয়ে আহির ভৈরব রাগে খেয়াল শুনলেন। শিল্পী ছিলেন আমিন আক্তার সাদমানি।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আয়োজনটালিতে এখন রয়েছে পাঁচমিশালি গান। দেশের প্রতি ভালোবাসা তখনই সত্যি হয় যখন আমরা দেশের মানুষের পাশে দাঁড়াই, দেশের সম্পদ রক্ষা করি এবং নিজের কাজ দিয়ে দেশের সম্মান বাড়াই। আমার দেশ আমার অহংকার, এই মাটির ভালোবাসায় আমার সবচেয়ে বড় পরিচয়। শ্রোতা বন্ধুরা, চলুন একটি দেশের গান শুনে আসি। শিল্পীর নাম হচ্ছে অপু আমান এবং গানটি লিখেছেন মোহাম্মদ আব্দুস সালাম এবং সুর করেছেন সৈয়দ সাবাব আলী আরজু।

শ্রোতা বন্ধুরা, পাঁচমিশালি গানের আয়োজনে এখন শুনবেন একটি আধুনিক গান, শিল্পী গিয়াসউদ্দিন আহমেদ। দুঃখিত, শিল্পী দেওয়ান মোশাররফ হোসেন এবং গানটি লিখেছেন গিয়াসউদ্দিন আহমেদ, সুর করেছেন বদরুল আলম বকুল।

শ্রোতা বন্ধু, শুনছেন পাঁচ মিশালি গানের আয়োজন। এখন শুনবেন একটি রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবলীনের সুরদোলার কণ্ঠে।

0: শ্রোতাবন্ধু এতক্ষণ শুনলেন পাঁচমিশালি গান।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন ফ্যামিলি কার্ডের গান। গান লিখেছেন, সুর করেছেন এবং শিল্পী মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার।

0: এতক্ষণ ফ্যামিলি কার্ডের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সুতপা বড়ুয়া। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি আজ সকালে স্মৃতিসৌধ প্রাঙ্গণে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় রাষ্ট্রপতি সেখানে রাখা বইয়ে স্বাক্ষর করেন এবং একটি গাছের চারা রোপণ করেন। এর আগে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সন্ধ্যায় দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। বঙ্গভবনের দরবার হলে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নতুন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি অনুষ্ঠানটি পরিচালনা করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বিবেকম, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সভার সদস্য, বিদেশি কূটনীতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদার, মালদ্বীপের প্রেসিডেন্ট মাহমুদ মুইজু ও নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হয়েছেন ৬ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুন ৪ মন্ত্রী হলেন ডক্টর আব্দুল মঈন খান, এম রশিদুজ্জামান মিলাদ, শচীন প্রু জেরি এবং ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এছাড়া নতুন ২ প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির এবং মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন। গতকাল সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির শপথ গ্রহণের পরপরই তাদের শপথ অনুষ্ঠিত হয়। নবনিযুক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। এদিকে সরকারের নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বন্টন এবং ১ মন্ত্রীর দপ্তর পুনর্বন্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গতরাতে মন্ত্রিপরিষদের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের মধ্যে ডক্টর আব্দুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, এম রশিদুজ্জামান মিলাদকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, শচীন প্রু জেরিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং আন্দালিব রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আফরোজা খানমের দপ্তর পুনর্বন্টন করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের মধ্যে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আসাদুর রহমানকে দেখতে হাসপাতালে গেলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি গতরাতে ডাক্তার মোহাম্মদ আসাদুর রহমানকে দেখতে ঢাকা মেডিকেলে যান। এ সময় তিনি আহত চিকিৎসকের খোঁজ খবর নেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এই চিকিৎসকের উপর হামলার ঘটনাকে চাঁদাবাজির ঘটনা হিসেবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যেই ২ জনকে গ্রেফতার করেছে এবং বাকিদের দ্রুত আইনের আওতায় আনতে তৎপর রয়েছে। একই সঙ্গে এই হামলার পেছনে চাঁদাবাজির বাইরে অন্য কোন ষড়যন্ত্র আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। কলেরা প্রতিরোধে দেশে আজ থেকে শুরু হয়েছে মুখে খাওয়ার কলেরা টিকাদান কর্মসূচি। সারা দেশের ঝুঁকিপূর্ণ ১৪টি উপজেলা ও থানায় এই টিকা দেওয়া হচ্ছে। আজ থেকে ২১শে সেপ্টেম্বর পর্যন্ত টিকার প্রথম ডোজ এবং ২৬শে সেপ্টেম্বর থেকে ২৫শে অক্টোবর পর্যন্ত টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। গর্ভবতী নারী ও ১ বছরের কম বয়সী শিশু ছাড়া সব নাগরিক বিনামূল্যে এই টিকা নিতে পারবেন। এই কর্মসূচিতে সারা দেশের মোট ৫১,৭৫,০০০ মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খেলার খবর ক্রিকেট। ম্যাকাইতে দ্বিতীয় ও শেষ টেস্টের আজ প্রথম দিনে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসের ব্যাটিং করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা ৩ উইকেটে ৫০ রান করেছে। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৬৪ রান করে। সিরিজে বাংলাদেশ ১-০তে এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। এরপর আমাদের এর পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আয়োজনদারিতে এখন রয়েছে ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান ড্রামবিট। ড্রামবিট অনুষ্ঠানে প্রথমেই শুনবেন দলছুট ব্যান্ডের পরিবেশনা, শিল্পী বাপ্পা মজুমদার।

শ্রোতা বন্ধুরা শুনছেন ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান ড্রামবিট। এখন শুনবেন বাংলা ব্যান্ডের পরিবেশনা অর্ণবীর কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা এতক্ষণ শুনলেন ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান ড্রামবিট
1: বাংলাদেশ বেতার ঢাকা। যারা শুনছেন এই মুহূর্তে আমাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ দ্বিতীয় পালাই বন্ধুরা সঙ্গী হলাম এই মুহূর্তে অনুষ্ঠান ঘোষণায় আমরা কজন নাইরিন সুলতানা, কানিজ মোর্শেদা ও আমি চমচমি দেওয়ান। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, নাসরিন আক্তার ও লুৎফুন্নাহার মেরি এবং অধিবেশন তত্ত্বাবধানে আছেন গোলাম সরোয়ার মির্জা।
2: বাংলাদেশ বেতার ঢাকা, এটি পরে শুনতে পাবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: সুপ্রিয় শ্রোতা, স্বাস্থ্যই সুখের মূল একথা আমরা সবাই জানি। স্বাস্থ্য ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। এর জন্য প্রয়োজন সকলের সচেতনতা। আমরা সচেতন থাকলেই যে কোনো রোগ ব্যাধিকে জয় করতে পারব। হ্যাঁ বন্ধুরা, আয়োজনের শুরুতেই চলুন জরায়ু টিউমার নিয়ে সচেতনতা তৈরি এ বিষয়ে সাক্ষাৎকারমূলক আলোচনা শোনা যাক। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন আফরোজা আক্তার পপি।
1: জরায়ু টিউমার নিয়ে অনেক সময় অনেকে চিন্তিত থাকেন, কিন্তু আসলে কি বিষয়টা চিন্তার? হ্যাঁ বন্ধুরা, আজ এই বিষয়ে কথা বলবো, জরায়ু টিউমারের বিষয়ে সচেতনতা। আর এই বিষয়ে বলবার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডাক্তার সুয়াইয়া বুলবুল, কনসালটেন্ট, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। জরায়ু টিউমারের বিষয়ে সচেতনতা, আসলে জরায়ুতে যে অনেক সময় টিউমার হয়ে থাকে বা অনেক রকম সমস্যা দেখা যায়, আসলে এটা নিয়ে অনেক সময় মেয়েরা চিন্তিত থাকে, আমরা যারা নারীরা আছি চিন্তিত থাকি। এই বিষয়টা আসলে কতটা চিন্তার এবং ঠিক কিভাবে এই বিষয়গুলো আমরা মানে টিউমার যেন না হয় বা কোন রকম সমস্যা না হয় এই বিষয়গুলো যদি একটু বলতেন।
2: জরায়ুতে টিউমার বা ইউটারাইন টিউমার, ইউটারাসের ভিতরে টিউমার তৈরি হয়েছে, এটা এক ধরনের গ্রোথ। তো এই যে জরায়ু টিউমার যে ব্যাপারটা, এটি কিন্তু দেখা যাচ্ছে যে সবসময় যে প্রকাশিত হচ্ছে যে সিমটম নিয়ে, লক্ষণ নিয়ে যে আমার কাছে রোগীরা আসছে তা কিন্তু না। লক্ষণ তখনই প্রকাশিত হয় যখন এই টিউমারটা দেখা যাচ্ছে এন্ডোমেট্রিয়াল ক্যাভিটির ভিতরে, মানে একদম ভিতরের লেয়ার যেটা থাকে সেই লেয়ারের ভিতর যদি হয় এবং এন্ডোমেট্রিয়ামটাকে পুশ করে ভিতরের দিকে, তখন দেখা যাচ্ছে যে সারফেস এরিয়াটা বেড়ে যাচ্ছে, মাসি খর এবং অতিরিক্ত রক্তক্ষরণ নিয়ে আমার কাছে আসছেন। যে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে এটা একটা কারণ, অনেকগুলো মাসিকের ধরেন অনেক বেশি রক্তক্ষরণের অনেকগুলো কারণের মধ্যে এটি একটা কারণ। কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে না, এই টিউমার গুলো দেখা যাচ্ছে ইন্ট্রামুরাল মানে মাসেল লেয়ারের ভিতরে থাকছে, অথবা দেখা যাচ্ছে সেরোসাল লেয়ারে মানে বাইরের দিকে একদম, যেটা হচ্ছে কি ভিতরে মাসেল লেয়ারের ভিতরে পুশ করছে না একদম বাইরে, এটা কোন রকম এন্ডোমেট্রিয়ামকে প্রেস করছে না, মানে কোন রকম ওটার ভিতরে ঢুকছে না। সুতরাং এটার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে মেনোরেজিয়া হচ্ছে। মেনোরেজিয়া বলতে আমি যে বোঝাচ্ছি যে অতিরিক্ত মাসিকের সময় রক্তক্ষরণ হওয়াটা।
1: তো মানে এই বিষয়ে যে টিউমারটা যেন না হয় বা এই ধরনের কি ধরনের সচেতনতা গ্রহণ করবে শ্রোতারা?
2: আচ্ছা, এই টিউমার গুলো আসলে না হওয়ার জন্য খুব সচেতনতা কাজ করিয়ে যে আমরা এই টিউমারটাকে প্রিভেন্ট করতে পারবো, এটা কিন্তু ব্যাপারটা সেরকম না। আমাদের মানে বইয়ে খুব সুন্দর করে একটা জিনিস লেখা আছে যে যদি আপনার বাচ্চা না হয় তাহলে জরায়ু সেটাকে টিউমার দিয়ে ভরিয়ে ফেলবে।
1: তার মানে বাচ্চা যদি হয় তাহলে খুব ভালো
2: একটা ব্যাপার যে হ্যাঁ, এটা তখন আর সে ওইটা দিয়ে ভরিয়ে ফেলবে না, যে যে ইউটারাস বাচ্চা ধারণ করে সেই ইউটারাসে এই টিউমারটা কম হচ্ছে। আবার উল্টোটাও সত্যি যে ইউটারাসের ভিতরে ফাইব্রয়েড থাকবে মানে টিউমারটা থাকবে, সে কিন্তু বাচ্চা ধারণ অনেক সময় হবে না।
1: ও আচ্ছা আচ্ছা,
2: উল্টোটাও সত্যি, যেটা আমি বললাম যে যদি এন্ডোমেট্রিয়াম ক্যাভিটির ভিতরে যে টিউমার গুলো হয় সেটার যদি হয়ে
1: থাকে বাচ্চা ধারণ করতে পারবে,
2: মানে ধারণ ক্ষমতা কেন এটা হচ্ছে না, যে ওই যে ইমপ্ল্যান্টেশন বলে একটা ব্যাপার আছে যে বাচ্চাটাকে তো লাগতে হবে জরার ক্যাভিটির ভিতরে, ওই ক্যাভিটির যে সার্ফেসটা ওইটার উপরে টিউমারটা, তো তখন কিন্তু সে আর ওই ইমপ্ল্যান্টেশনটা হতে পারছে না, সো অ্যাবর্শন হয়ে যাচ্ছে।
1: আচ্ছা,
2: এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ সময় যে যখন অতিরিক্ত রক্তক্ষরণের ইয়ে নিয়ে আসেন দেখা যাচ্ছে যে এরকম আসছেন, বা অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত রক্ত করুন না, লক্ষণ আছে কিরকম প্রচন্ড মানে লোয়ার অ্যাবডোমেন মানে তলপেটে ভারী লাগছে, তার টিউমারের সাইজটা অনেক বেশি বড় হয়ে গেছে, বা ইনসিডেন্টাল ফাইন্ডিং, আমি অন্য কোন কারণে একটা আল্ট্রাসোনোগ্রাফ করতে দিয়েছিল লোয়ার অ্যাবডোমেনে, দেখা গেল যে বেশ বড় সাইজের একটা ফাইব্রয়েড চলে এসছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে ছোট ছোট বেশ ফাইব্রয়েড থাকতে পারে 3-5 সেন্টিমিটার, এগুলো কিন্তু আমরা অত বেশি খুব একটা যদি কোন প্রবলেম ক্রিয়েট না করে আমরা খুব একটা এটা নিয়ে দুশ্চিন্তায় থাকি না।
1: আচ্ছা, তো এই যে বললেন যে অনেক সময় এই টিউমারের কারণে বাচ্চা হয় না, তো এটাকে একদমই মানে কোনোভাবেই সেটা ঠিক করা যায় না?
2: অবশ্যই ঠিক করা যায়, কেন ঠিক করা যাবে না, মেডিকেল সায়েন্স আজকাল তো অনেক দূরে গিয়েছে,
1: সেটাই জানতে চাচ্ছি,
2: অনেক দূরে গিয়েছে। এন্ডোমেট্রিয়ামের ভিতরে যে টিউমারটা সেই টিউমারটা কিন্তু খুব সুন্দর করে রিসেক্ট করা যায়, এবং আধুনিক একটা যন্ত্র হিস্টেরোস্কোপি, আমরা একদম ডিরেক্ট ভিশনে একদম ধরেন ডিএনসি তে একটা আমরা করি যেটা সেটা ব্লাইন্ড প্রসিডিউর, যে আমরা ডিএনসি করে কিছু নিয়ে আসলাম, ভিতরে যদি পলিপ থাকে চলে আসলো বা অন্য কোনো কারণে। কিন্তু এই হিস্টেরোস্কোপিক্যালি আমি হচ্ছে কি একদম ইন মাই ডাইরেক্ট ভিশন আমি ওটাকে কেটে নিয়ে আসতে পারছি।
1: আচ্ছা, তার মানে ওটাকে অপসারণ করে যে কেউ বাচ্চা ধারণ করতে পারে। খুব সুন্দর কথা বলেছেন সমাধান। আর যেটা বলতে চাচ্ছি যে সহজ কিছু সমাধান, যে সচেতনতার কথা বলা হচ্ছে এখানে, কি পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো ব্যাপার আছে যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এগুলো এড়িয়ে যাওয়া যায়?
2: আমাদের জীবনের একটা অঙ্গ, আমাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে। এই যে আমরা একটা কোভিড মহামারীতে ভিতর দিয়ে গেলাম, প্রথম কথাই কিন্তু ছিল পরিষ্কার থাকেন, আপনার হাত পরিষ্কার রাখেন, আপনার হাত দিয়ে কখনোই মানে না ধোয়া অবস্থায় আপনার চোখ নাক কোনো কিছু স্পর্শ করবেন না। তো এই যে পরিষ্কার পরিচ্ছন্ন, দেখেন প্রত্যেকটা স্টেপে স্টেপে, এবং জেনিটাল হাইজিন এটা কিন্তু ধরেন সবকিছুর সাথে জড়িত। আপনার এই জেনিটাল হাইজিনটা মানে আপনার যৌনাঙ্গের যে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, একটি মেয়ের কিন্তু কিশোরী বয়স থেকেই এটা শিখতে হবে। এটার সাথে ফাইব্রয়েডের হয়তো কোনো সম্পর্ক নেই, কিন্তু অন্যান্য ইনফেকশন একটা সম্পর্ক আছে। সুতরাং অবশ্যই আমাকে পরিষ্কার পরিচ্ছন্নতা
1: থাকতে হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে টিউমার যখন আপনি বলছেন যে সচেতনতা যেটা আছে, সেই সাথে এটা কেমন যে বংশগতভাবে হতে পারে, এবং সেক্ষেত্রে আমাকে একটু কিছু কি ধরনের সিমটম দেখা দিলে আমাকে ডক্টরের পরামর্শ নিতে হবে?
2: আসলে অনেকে ভয় পায় কি যে ধরেন ইনসিডেন্টাল ফাইন্ডিং হিসেবে আসলো টিউমার, প্রচন্ড ভয় পেয়ে যায় যে টিউমার হয়েছে, এটা নিশ্চয় ক্যান্সার। এটা কিন্তু কখনোই ক্যান্সার না, ক্যান্সার যে একদম হতে পারবে না তা না। সার্কোমাটাস চেঞ্জ হয় এখানে, কিন্তু এই যে ক্যান্সার সার্কোমাটাস ক্যান্সার হয়, বাট এটা ভীষণ রেয়ার, কাউন্সেলিং করি খুব সুন্দর করে যে এটা আসলে কোনো ইয়ে না, যদি ছোট থাকে এবং আপনার কোনো সিমটম না থাকে আমরা একটু ফলো আপ করি, দেখি না। এটা কিছু মেডিসিন আজকাল বাজারে এসছে, ওটা হচ্ছে গিয়ে কিছুটা শ্রিঙ্ক করায়, কিন্তু অ্যাকচুয়ালি ওষুধটা বন্ধ করে দিলে আবার আগের সাইজে ফিরে আসে। সুতরাং এই ওষুধটার প্রতি আমরা খুব বেশি
1: অপসারণ করে ফেলাই ভালো,
2: অপসারণ করে ফেলা ভালো, তাও একটা নির্দিষ্ট সাইজে গেলে, মানে ওভারসাইজড হয়ে অনেক বড় ইউটেরাস, মানে অনেক বড় ফাইব্রয়েড, অনেক বড় টিউমার, তো সেটাকে রেখে দিয়ে পেটটাকে হেভি করার তো কোনো মানে হয় না, বা ওনার প্রচন্ড মেনোরেজিয়া হচ্ছে, তো সেই ক্ষেত্রে তো রেখে দেওয়ার কোনো মানে হয় না। এবং উনি যদি ধরেন 45 বছরের বেশি হন তখন, এবং ফ্যামিলি কমপ্লিট থাকে, তখন কিন্তু আমরা অফার করি যে আমরা টোটাল অ্যাবডোমেন হিস্টেরেক্টমির সাথে করে দিতে পারি। আর যদি যদি ফ্যামিলি কমপ্লিট না থাকে বা উনি 40-এর নিচে, তখন হচ্ছে কি আমরা মায়োমেক্টমি নামে যেটা শুধুমাত্র টিউমারটাকে অপারেশন।
1: তাহলে আপনি ডক্টরের কাছে কখন যেতে বলছেন তাকে?
2: সিমটম যদি ক্রিয়েট করে
1: তখন তারা ডক্টরের পরামর্শ নেবেন। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর সুরাইয়া বুলবুল, খুব সুন্দরভাবে আপনি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে বললেন। নিশ্চয়ই শ্রোতা আপনারা বুঝতে পারছেন এটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা নয়, সবকিছু সমাধান আছে, আপনারা অবশ্যই সেই অনুযায়ী ডক্টরের পরামর্শ নেবেন এবং এই ব্যাপারে চিন্তামুক্ত থাকবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।
0: এবারে রয়েছে জনসংখ্যা বিষয়ক গান। শিল্পী রাজীব দাস ও রোজনা শারমিন নিঝু, কথা সাজিয়েছেন মোহাম্মদ এনামুল ইসলাম, আর গানটিতে সুর করেছেন মোহাম্মদ রেজওয়ান পারভেজ।

0: আপনারা শুনছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রতিবন্ধীরা কারো বোঝা নয়, তারাও এ দেশের নাগরিক, আমাদেরই একজন। সমাজের প্রতিটি ক্ষেত্রে তাদেরও রয়েছে অংশগ্রহণের অধিকার, ভালোভাবে বেঁচে থাকার অধিকার। আমাদের সমাজে রয়েছে শারীরিক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী ও বাক প্রতিবন্ধী। আসুন তাদের পাশে দাঁড়াই, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে তাদের কর্ম পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে সকলকে এগিয়ে আসতে হবে। বন্ধুরা, আয়োজন ডেলিতে এবারে রয়েছে জানবো জানাবো আইনি তথ্য বিষয়ক পর্ব। বিষয়: প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013 অনুসারে শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও কর্ম পরিবেশ। অংশগ্রহণে অ্যাডভোকেট খালেদা সুলতানানুর ও অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি।
1: সুপ্রিয় শ্রোতা, শুভেচ্ছা। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষা প্রদানের লক্ষ্যে জাতীয় উন্নয়ন ফাউন্ডেশনের আওতায় রাজধানী ঢাকার মিরপুরে জাতীয় বিশেষ শিক্ষা কেন্দ্র নামে একটি কেন্দ্র পরিচালিত হচ্ছে। প্রতিবন্ধী ব্যক্তিবর্গের শিক্ষা, প্রশিক্ষণ ও পুনর্বাসনের লক্ষ্যে এই কেন্দ্রটি বিশেষ ভূমিকা পালন করে চলেছে। প্রকৃতপক্ষে শিক্ষাক্ষেত্রে প্রতিবন্ধীদের বিশেষ সুযোগ সুবিধা বৃদ্ধি করা যেমন সমীচীন, তেমনি প্রয়োজন প্রতিবন্ধীদের বিনোদনের জন্য তাদের উপযোগী খেলাধুলা বা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এছাড়া চাকুরি ও অন্যান্য ক্ষেত্রে প্রতিবন্ধীর কোটা বৃদ্ধি করাও অনেক প্রয়োজন বলে অনেকে মনে করেন। এজন্য সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগেরও প্রয়োজন রয়েছে। প্রিয় শ্রোতা, শুরু করছি জানবো জানাবো আইনি তথ্য বিষয়ক অনুষ্ঠান। আমাদের আজকের আলোচনার বিষয়: প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013 অনুসারে শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও কর্ম পরিবেশ। আর এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী খালেদা সুলতানানুর। শুরুতেই আপনার কাছে জানতে চাই যে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013 অনুসারে প্রতিবন্ধী এবং অটিস্টিক ব্যক্তিরা শিক্ষা প্রতিষ্ঠানে কি ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে?
2: শিক্ষা তো জাতির মেরুদণ্ড, এবং আপনি বললেন যে আমাদের একটা বেশ ভালো একটা পরিমাণে আমাদের দেশে এখন প্রতিবন্ধী ব্যক্তিরা আছেন। প্রথমত তাদেরকে অধিকার দেওয়া হয়েছে, এখন পরিচয়পত্র গ্রহণ করতে পারছেন, নিবন্ধন করতে পারছেন। নিবন্ধনের মাধ্যমে বিভিন্ন রকম সুযোগ সুবিধা ওনারা গ্রহণ করতে পারছেন। তার মধ্যে একটা মৌলিক অধিকার হলো আমাদের শিক্ষা গ্রহণ। এই শিক্ষার ক্ষেত্রে একইভাবে বলা হয়েছে যে

0: প্রত্যেক প্রতিবন্ধী ব্যক্তি শিক্ষা গ্রহণের অধিকার রাখে
1: এবং এটা সাংবিধানিক অধিকার।
0: সাংবিধানিক অধিকার, এখানে আমাদের সংবিধান আমাদের যে মৌলিক অধিকারগুলো দিয়েছে তার মধ্যে একটা শিক্ষা অধিকার, এবং এটা আমরা নর্মাল নাগরিক যেভাবে পাচ্ছি ওনারও একই অধিকার আছে। তবে এখানে একটা শুধুমাত্র জিনিস আমাদের লক্ষ্য করতে হবে, যেটা আইনে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে প্রতিবন্ধী ব্যক্তির যোগ্যতা অনুযায়ী, মানে প্রতিবন্ধী ব্যক্তির বিভিন্ন রকম যেহেতু ক্লাসিফিকেশন এখানটা আছে, বলা হয়েছে কেউ দৃষ্টি প্রতিবন্ধী কেউ বাক প্রতিবন্ধী, সো এই প্রতিবন্ধী ব্যক্তির তার অক্ষমতার উপর খেয়াল রেখে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে পরাধিকার তারা রাখছে।
1: আচ্ছা,
0: তারা আবেদন করতে পারবে এবং স্কুল কর্তৃপক্ষ দেখবেন যে যিনি আবেদন করেছেন উনি কোন ক্লাসিফিকেশনে কোথায় পড়ার অধিকার রাখেন, কিন্তু নাকচ করতে পারবেন না, একদম পড়তে পারবেন না, তাকে ফিরিয়ে দিবেন, এগুলো কোন অধিকার
1: নাই।
0: এবং আপনি যে কথাটা বললেন তার জন্য স্পেশাল কিছু স্কুল আছে, যারা খুবই স্পেশাল তাদেরকে এরকম স্পেশাল স্কুলে পড়ার অধিকার দিয়েছে, কেউ বাদ যাবে না পড়াশোনা থেকে। আমাদের যেরকম বিভিন্ন জায়গায় নারীদের জন্য শিক্ষা অনেক জায়গায় বেতন মুকুব করা হয়েছে, একইভাবে কিন্তু তারাও বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে, তাছাড়া তারাও স্পেশাল ভাতাও পাচ্ছে।
1: মানে প্রতিবন্ধী ব্যক্তিরা তারা হচ্ছে ভাতা যেমন পাচ্ছে, আবার আপনি বলতে চাইছেন যে শিক্ষা প্রতিষ্ঠানে অবৈতনিক ভাবে তারা পড়াশোনা করতে পারবে,
0: পড়ার অধিকারও তারা রাখছে। এখানে হলো সেটা হলো আবেদনের প্রেক্ষিতে যোগ্যতার ভিত্তিতে।
1: আচ্ছা, আপনার কাছে এবার জানতে চাই যে বাংলাদেশের নাগরিক হিসেবে একজন প্রতিবন্ধী ব্যক্তির কর্মক্ষেত্রে কি ধরনের অধিকার রয়েছে বা কি ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে।
0: প্রথমত হলো যেহেতু আমরা এতক্ষণ শিক্ষা নিয়ে আলোচনা করলাম, একজন হয়তো দৃষ্টি প্রতিবন্ধী যে ব্যক্তি ওনার জন্য স্পেশাল পড়ার পাঠ্যপুস্তক সবই আছে, উনি মাস্টার্স পাস করলেন, উনি যেমন আইনজীবী হতে পারবেন, যেই সব ক্ষেত্রে ওনার এই পড়াশোনা দিয়ে উনি সরকারি চাকরিতে চাকরিরত হয়ে সার্ভিস দিতে পারবেন জনগণকে, সব প্রতিটা ক্ষেত্রে তাদেরকে বলা হয়েছে ওনারা পারবেন।
1: যেমন আমি একজন বিজ্ঞ আইনজীবীকে চিনি, যিনি আইনজীবী হিসেবে দুজনকে চিনি, যিনি যারা খুবই মানে দক্ষ আইনজীবী হিসেবে খুবই দক্ষ, কিন্তু তারা হাঁটতে পারে না, মানে তারা হাঁটতে পারে না, তারা ক্রাচে ভর দিয়ে হাঁটে, একজন হুইল চেয়ারে হাঁটে, কিন্তু তারা দুজনই সিনিয়র আইনজীবী এবং তারা আদালতে মানে খুবই তাৎপর্যপূর্ণ অবদান তারা রাখছেন,
0: কাজ করছেন। এবং আমি চিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী, ওনার যে কোনো কাজ দেখার জন্য আমরা সবসময় উদ্গ্রীব হয়ে থাকি, এত সুন্দর উনি ওনার মামলা পরিচালনা করেন।
1: অর্থাৎ আপনি বলতে চাইছেন যে আমাদের যে কোনো প্রতিবন্ধী ব্যক্তি তারা হচ্ছে কর্মক্ষেত্রেও তাদের অন্যান্য সাধারণ মানুষের মতন অধিকার রয়েছে।
0: অধিকার রয়েছে। এখন আমরা যে কথাটা বললাম সেটা হলো যে একজন আইনজীবী, উনি আইন পেশাটা একটা মোটামুটি একটা আমরা বলি মুক্ত পেশা, তারপরেও কিন্তু এই আইনজীবীকে কিন্তু আমাদের কি করতে হচ্ছে, পরীক্ষা দিতে হচ্ছে, আমাদের পাশ করতে হচ্ছে, আমরা বার কাউন্সিলে কিন্তু আমরা আবার পরীক্ষা দিচ্ছি। তো এখনই আসতে প্রশ্নটা যে কর্মক্ষেত্রে অধিকার আছে কিনা, অধিকার আছে বলেই এই বার কাউন্সিলে পরীক্ষা দেওয়ার অধিকার রাখছেন উনি, এবং পাশ করে উনি ওনার একটা আইডি নাম্বার পাচ্ছেন এবং সেই আইডি নাম্বার দিয়ে উনি কিন্তু প্র্যাকটিস করছেন নিম্ন আদালতে এবং উচ্চ আদালতে।
1: পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরেও একজন প্রতিবন্ধী ব্যক্তি চাকরির সুযোগ সুবিধা রয়েছে,
0: ব্যাংক সব প্রতিটা ক্ষেত্রে। এখানে একটা কথা আমি বারবার বলবো যে একজন প্রতিবন্ধী ব্যক্তির তাকে তার কর্মক্ষম অনুযায়ী উনি প্রত্যেকটা ক্ষেত্রে কাজ করার অধিকার রাখেন।
1: আপা, আপনার কাছে জানতে চাই যে প্রতিবন্ধী ব্যক্তির জন্য চাকরির স্থলে উপযুক্ত কর্মপরিবেশ রয়েছে কিনা।
0: প্রথমত হলো যে এই প্রতিবন্ধী ব্যক্তিদেরকে আগে ধরা হতো একটা অভিশাপ হিসেবে, পরবর্তীতে তাদেরকে নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হলো, তাদের বিভিন্ন রকম ক্লাসিফিকেশন করা হলো। এখন যেটা হচ্ছে যে যেমন একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির জন্য উনি যেহেতু চোখে দেখতে পান না, ওনার কিছু সাংকেতিক চিহ্ন আছে যেটা এখন আমরা দেখি বিভিন্ন দরজায় যেখানে আরো চিহ্ন দেখা থাকে, ডানে যান বাম দিকে যান বা সামনে লি, একইভাবে ওখানটা একটা বেল পদ্ধতিতে সাংকেতিক চিহ্ন লেখা থাকে যে যে একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি উনি হাত স্পর্শ করে উনি বুঝতে পারেন যে উনি ডানে যাবেন কি বামে যাবেন। সো আমরা দেখতে পাচ্ছি যে বলতে পারি যে হ্যাঁ এখন তৈরি হচ্ছে আমরা যাচ্ছি সামনের দিকে গিয়ে, আমরা আরো সামনের দিকে আগাবো, প্রত্যেকটা ক্ষেত্রেই যেন প্রত্যেক প্রতিবন্ধী ব্যক্তি যেন আমাদের মতো সমানভাবে কাজ করতে পারেন, তাল মিলে চলতে পারেন, সেই ব্যবস্থাই আইনের মাধ্যমে করা হয়েছে।
1: অর্থাৎ সরকারি বেসরকারি সমস্ত জায়গাতেই মানে প্রতিবন্ধী ব্যক্তির জন্য আলাদা একটা কর্মপরিবেশ তৈরি করা হয়েছে এবং আরো এটা সম্প্রসারিত হচ্ছে। অনেক সুন্দর কথা বললেন। সবশেষে আপনার কাছে জানতে চাই যে একজন প্রতিবন্ধী ব্যক্তির জন্য মানে আমরা যারা সমাজের অন্যান্য মানুষ তাদের দায় দায়িত্ব কতটুকু বা সামাজিক দায় দায়িত্ব কতটুকু থাকা উচিত বলে আপনি মনে করেন?
0: আমি তো মনে করি যে একজন নাগরিকের প্রতি আমাদের দায় দায়িত্ব যতটুকু থাকবে একজন প্রতিবন্ধী ব্যক্তির জন্য আমাদের তার থেকে বেশি থাকতে হবে, কারণ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সামনে এগিয়ে যাব। আমরা কেউ কেউ পিছিয়ে ফেলে, যেমন একসময় বলি যে নারী পুরুষ যদি একসাথে আমরা কাজ না করি আমরা পিছিয়ে যাব, জনগোষ্ঠীর অর্ধেক নারী। সেক্ষেত্রে এখন আমরা জানলাম যে আমাদের বেশ একটা অংশ আমাদের প্রতিবন্ধী আছে, যারা কিছু ট্রেনিং পড়াশোনার মাধ্যমে কিন্তু ওনারা নিজেরা নিজেদের কাজ করতে সক্ষম। আমরা সুতরাং আমাদেরকে প্রতি ক্ষেত্রে সাহায্য করতেই হবে, এবং আইন তো আছে তার পাশে।
1: আর আমরা অধিকার কিন্তু, আমরা একটা কথা সবসময় বলে থাকি যে অন্ধজনে দেহ আলো, অর্থাৎ অন্ধজনকে আমরা আলো দেওয়ার জন্য কি করব, আমরা চক্ষু দান করব, যেরকম রাস্তা পারাপার করার সময় প্রতিবন্ধী ব্যক্তিদেরকে আমরা সাহায্য করব, তারপরে হচ্ছে বিভিন্ন চাকুরি স্থলে, তারপরে যাতায়াত করার জায়গায়, সব জায়গাতে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে আমরা মানে তাদেরকে সাবলীল চলাফেরার জন্য আমরা সাহায্য সহযোগিতা করব।
0: এবং যেটা হলো যে যেহেতু আমাদেরকে পূর্ণ আমাদের ঘোরাফেরার অধিকার দিয়েছেন, আমরা দেশের ভিতরে যতগুলো ক্ষেত্রে আমরা একজন সাধারণ নাগরিক যে যে পরিবহন করে ব্যবহার করে সুযোগ সুবিধা পাচ্ছি, একজন প্রতিবন্ধী ব্যক্তিও সে অধিকার রাখছেন।
1: অনেক অনেক ধন্যবাদ আপা, আপনার মাধ্যমে অনেক সুন্দর সুন্দর তথ্য জানতে পারলাম। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013 অনুসারে শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও কর্মপরিবেশ সম্পর্কে কিছু কথা বললেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী খালেদা সুলতানা নূর। আপা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে প্রিয় শ্রোতা আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য।

0: প্রিয় শ্রোতা, আমাদের অনুষ্ঠান কেমন লাগে তা জানিয়ে চিঠি লিখতে পারেন। চিঠি লেখার ঠিকানা ডাকবাক্স প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল বাংলাদেশ বেতার শেরে বাংলা নগর ঢাকা 1207। আমাদের কাছে ইমেল করতে পারেন বেতার phnc1207@gmail.com এই ঠিকানায়। এবারে রয়েছে আমাদের নিয়মিত পরিবেশনা বেতার কার্টুন।
1: কি কইবা?
2: আমার যেন কেমন কেমন লাগতেছে, কেমন বমি বমি ভাব।
1: তার মানে
2: আজ এক মাস আট দিন হইল, অথচ এখন পর্যন্ত
1: হরে সর্বনাশের কথা। তাইলে
2: চলে না একটু ডাক্তার আপার কাছে যাই।
1: ডাক্তার আপা, কি দেখলেন?
3: কনসিভ করেছে আপনার স্ত্রী, আবারও গর্ভবতী হয়েছে।
1: কি মুশকিলের কথা!
3: মুশকিল কেন?
1: না মানে ওই দুই বাচ্চা লইয়া মেয়ে হিমশিম খাইতেছি। বাচ্চাকে লেখাপড়া, ভালো খাবার, ভালো কাপড় চোপড় দিতে না পারলে বাপ মায়ের মনে কেমন কষ্ট যে লাগে সেটা আপনি বুঝেন না আপা।
3: নিশ্চয়ই বুঝি। আপনারা যখন বুঝেন তাহলে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নেন না কেন?
2: পদ্ধতি তো নিয়েছি আপা।
3: কি পদ্ধতি নিয়েছেন?
2: আমি খাবার বুড়ি খাইছি তো।
1: তারপরেও কেমন যে কি হয়ে গেল বুঝতেছি না।
3: নিশ্চয়ই বড়ি খাওয়াতে অনিয়ম করেছেন। আচ্ছা ভেবে দেখুন তো, মাঝে এক আধ দিন বড়ি খেতে ভুলে গিয়েছিলেন কিনা?
2: যে বাপা
3: আমদান্ত করছেন কেন, আসল কথাটা খুলে বলুন।
2: আপা, আমরা সবাই মিলা আমার বাপের বাড়িতে বেড়াইতে গেছিলাম তো, তখন সাথে বড়ি নিতে ভুলে গেছিলাম।
3: তার মানে সেই সময়টাই বড়ি খাননি?
2: জি আপা।
3: সেক্ষেত্রে কন্ডিম ব্যবহার করলেই হতো।
2: ওর তো আমি কইছিলাম। কি তোমার আমি কই না?
1: যে না মানে ভাবলাম দুই চার দিনের ব্যাপার, ইয়ার এমন অসুবিধা হইব।
3: আহা, আপনারা বুঝদার মানুষ, তারপরই ভুল করলেন। জানেন তো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সঠিকভাবে মেনে না চললে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না, এটা একটা ধারাবাহিক ব্যাপার। খাবার বড়িই বলুন আর কনজুমি বলুন, ব্যবহারের সঠিক নিয়ম মানতে হবে, কোনো অবহেলা চলবে না। তাছাড়া জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি হিসেবে লাইগেশন, ভেসেকটমির মতো নিরাপদ ব্যবস্থা রয়েছে। আপনারা

0: দীর্ঘমেয়াদি পদ্ধতি হিসেবে কপাটিও নিতে পারতেন।
1: বুঝছি তো, এখন কি করুন যে হেডা কনাফা?
0: এখন আর কি করবেন, এখন থেকে নিজেরা সাবধান হন আর আপনার আপনজনদের সবগুলো পদ্ধতি সম্পর্কে জানিয়ে সাবধান হতে বলুন।
2: প্রিয় শ্রোতা, ডেঙ্গু মোকাবেলায় আসুন স্বাস্থ্যবিধিগুলো মেনে চলি এবং সচেতন থাকি। ঘরের ভিতর তিন দিনের বেশি পানি যাতে জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। বাড়ির আঙ্গিনা ঝোপঝাড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। ডেঙ্গু ভাইরাস জনিত জ্বর, জ্বর হলে মাথায় বেশি করে পানি দিতে হবে। প্রচুর ফলমূল ও পানি জাতীয় খাবার খাওয়াতে হবে। কিছুক্ষণ পরপর ভেজা কাপড় দিয়ে শরীর মুছে দিতে হবে। জ্বর বেশি হলে রোগীকে প্যারাসিটামল ট্যাবলেট খেতে দিতে হবে। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডেঙ্গু প্রতিরোধে আসুন নিজে সচেতন হই, অন্যকেও সচেতন করি। বন্ধুরা, এবার যে বিদায় নিতে হবে, বলবো এবারে শেষের কথাগুলো। আজকের স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম আমি ওয়াহিদা রহমান, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ নুরুল আমিন, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মির্জা।

0: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে, আসুন আমরাও গাছের জীবন রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাহনুর জবিন শারমিন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি আজ সকালে স্মৃতিসৌধ প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানোর পর সেখানে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার প্রদান করেন। এ সময় বিয়োগলে বেজে ওঠে করুণ সুর। শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি সেখানে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং একটি গাছের চারা রোপণ করেন। এর আগে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সন্ধ্যায় দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। বঙ্গভবনের দরবার হলে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নতুন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি অনুষ্ঠানটি পরিচালনা করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজুদ্দিন আহমেদ বীরবিক্রম, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হয়েছেন ৬ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুন চার মন্ত্রী হলেন ড আব্দুল মঈন খান, এম রশিদুজ্জামান মিল্লাত, সাচিন প্রু জেডি এবং ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এছাড়া নতুন দুই প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির এবং মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন। গতকাল সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির শপথ গ্রহণের পরপরই তাদের শপথ অনুষ্ঠিত হয়। নবনিযুক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। এদিকে সরকারের নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দপ্তর বন্টন এবং এক মন্ত্রীর দপ্তর পুনর্বন্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গতরাতে মন্ত্রিপরিষদের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের মধ্যে ড আব্দুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, এম রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সাচিন প্রু জেরিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং আন্দালিব রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আফরুজা খানমের দপ্তর পুনর্বন্টন করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীদের মধ্যে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। কলেরা প্রতিরোধে দেশে আজ থেকে শুরু হয়েছে মুখে খাওয়া কলেরা টিকাদান কর্মসূচি। সারা দেশে ঝুঁকিপূর্ণ ১৪টি উপজেলা ও থানায় এই টিকা দেওয়া হচ্ছে। আজ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত টিকার প্রথম ডোজে এবং ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। গর্ভবতী নারী এবং এক বছরের কম বয়সী শিশু ছাড়া সব নাগরিক বিনামূল্যে এই টিকা নিতে পারবেন। এই কর্মসূচিতে সারা দেশের মোট ৫১,৭৫,০০০ মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক ৭৫টি দেশের প্রার্থীদের অভিবাসন ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ করতে ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করে দিয়েছেন। নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের বিচারক জেনেট ভার্গাস তার রায়ে বলেন, অভিবাসন ভিসা নীতি সুস্পষ্টভাবে বেআইনি এবং পররাষ্ট্রমন্ত্রী তার আইনি কর্তৃত্বের সীমা লঙ্ঘন করেছেন। জানুয়ারি মাসে চালু এই ভিসা নীতিতে বাংলাদেশ, পাকিস্তান, কলম্বিয়া এবং কয়েকটি আফ্রিকান ও ক্যারিবীয় অঞ্চলের দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিবাসী অধিকার গ্রুপ, ভিসা প্রার্থী এবং পরিবারের সদস্যদের স্পন্সর প্রদানকারী মার্কিন নাগরিকরা মামলা করার প্রেক্ষিতে এই রায় দেওয়া হল। খেলার খবর ক্রিকেট। ম্যাকাইতে দ্বিতীয় ও শেষ টেস্টের আজ প্রথম দিনে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে শেষ খবর পাওয়া পর্যন্ত তিন উইকেটে ১০১ রান সংগ্রহ করেছে। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৬৪ রান সংগ্রহ করে। সিরিজে বাংলাদেশ ১-০তে এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

বাংলাদেশ বেতার ঢাকা, একটি জনসচেতনতামূলক বার্তা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান ভূ রাজনৈতিক পরিস্থিতির ফলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টির সম্ভাবনা তৈরি হওয়ার প্রেক্ষাপটে জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জ্বালানি সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে সরকার কতিপয় আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা অনুভব করছে। এ প্রেক্ষিতে সকল সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান, বাণিজ্যিক স্থাপনা এবং দেশের সকল সচেতন নাগরিককে জ্বালানি সাশ্রয়মূলক ব্যবস্থা অবিলম্বে গ্রহণের জন্য অনুরোধ করা হল। রান্না ও অন্যান্য কাজে গ্যাস ব্যবহারের সর্বোচ্চ সাশ্রয়ের জন্য উপযুক্ত পদ্ধতি অনুসরণ করতে হবে। গ্যাস চালিত যন্ত্রপাতির অপ্রয়োজনীয় ব্যবহার পরিহার করতে হবে। অবৈধভাবে গ্যাস ব্যবহার থেকে সকলকে বিরত থাকতে হবে। ব্যক্তিগত যানবাহনের পরিবর্তে গণপরিবহন ব্যবহার এবং সম্ভব হলে শেয়ারিং ব্যবস্থা অবলম্বনে উৎসাহিত করতে হবে। জ্বালানি তেলের ব্যবহার কমাতে অপ্রয়োজনীয় যাতায়াত যথাসম্ভব সীমিত পরিহার করতে হবে। সকল সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে অফিস চলাকালীন ও অফিস পরবর্তী সময়ে জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহকে জ্বালানি ব্যবহারের সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে। অতিরিক্ত জ্বালানির ব্যবহার পরিহার করতে হবে। বিজ্ঞপ্তিতে জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। জনসচেতনতামূলক বার্তাটি শুনলেন।

0: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। এডিস মশা স্বচ্ছ পানিতে ডিম পাড়ে, তাই কোথাও স্বচ্ছ পানি জমতে দেবেন না। আপনি সচেতন হন, অন্যকেও সচেতন করুন। ফ্রিজের নিচে ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা দুটো পনেরো মিনিট পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফ এম 90 মেগাহার্টজ, এফ এম 106 মেগাহার্টজে এবং এফ এম 102 মেগাহার্টজে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর বেলা দুটো বেজে পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: রেডিও সেট ও ওয়েবসাইটের পাশাপাশি বাংলাদেশ বেতারের অ্যাপস এর মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শোনা যাচ্ছে।
1: তথ্য, শিক্ষা, বিনোদন, খেলা সহ সর্বশেষ সংবাদ জানতে বাংলাদেশ বেতারে যুক্ত থাকুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
0: প্রচার এই প্রসার বাংলাদেশ বেতারে আপনার পণ্য ও সেবার বিজ্ঞাপন দিন।
1: বাংলাদেশ বেতার, সবার জন্য, সব সময়, সবখানে।
2: বন্ধুরা, আমরা সবার জন্য সবসময় সবখানেই আছি। শুনছেন বিশ্ববিনার শনিবার প্রচারিত হচ্ছে বাণিজ্য কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা থেকে। নাজম আছি আপনাদের সঙ্গে, অনেক বন্ধু আছেন। আচ্ছা নিশিতা জাহান তৃষা, আপনার লেখা কি না বন্ধু আমি হারিয়ে ফেলেছি, আমি উদ্ধার করার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পারছি না, আমার সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, আর চেষ্টা থাকবে দেখে আবার গানের ফাঁকে ট্রাই করব। পারভিন আক্তার আছেন ইমেল আমাদের সঙ্গে, সদস্য আপন বেতার শ্রোতা সংঘ মাইলাগি মধ্যপাড়া ঘোর মানিকগঞ্জ থেকে বলছেন, প্রিয় ভাইয়াপু কেমন আছো তোমরা? মন কাড়া কথার জাদু এবং সপ্তাহের সেরা আয়োজন তোমাদের, বিশ্বমিনাকে মাতিয়ে রাখো তোমরা দুজন। ভালোবাসা সবসময় তোমার ভালোবাসা পৌঁছে দিও, আমার ভালোবাসা পৌঁছে দিও সকল বন্ধুদেরকে। সত্যি তাই বন্ধুদেরকে পৌঁছে দিলাম। আর বন্ধু কোরিয়ান বা উর্দু ভাষার গান শুনতে চেয়েছেন, আমরা কিন্তু উর্দু ভাষার একটি গান শুনিয়েছি আর কোরিয়ান ভাষার গান হ্যাঁ আগামী কোনো আয়োজনে শোনাবো। অতীন্দ্র সরকার ইমন হবিগঞ্জ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, লিখেছেন, শ্রদ্ধা দাদা ভাই দিদি ভাই, লিখিনি শুরুতেই আপনাদের দুজনকে জানাই বন্ধুরা আজকে শুভেচ্ছা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আর হিন্দি সজ্জন মধু থেকে যে কোনো একটি গান শোনাবেন আগামী কোনো আয়োজনে, আমরা কিন্তু হিন্দি মুভির গান মাত্র শুনছিলাম, পারদেশি পারদেশি, হ্যাঁ রাজা হিন্দুস্তানি। আর ইমন আমাদেরকে বলছেন কি, ইমনের সাথে কারা কারা আছেন? অতীন্দ্র সরকার ইমন, সুমি সরকার, পূজা দেবশ্রী, বল্লভী অনুরাগ, অনেক ধন্যবাদ বন্ধু আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদেরকে লেখার জন্য। আব্দুর রব সাহেব এভাবে লেখা, আব্দুর রব সাহেব আমাদের সঙ্গে আছেন, প্রচার সম্পাদক রেডিও শ্রোতা বন্ধন ক্লাব, রশিদপুর বালুয়াহাট, মাতলা বগুড়া থেকে লিখেছেন, প্রিয় ভাই আপু আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। এখন আমরা দুপুর বলতে পারি তাই না? তুমি আছো বলেই শরৎ আসে, তুমি আছো বলেই পুকুরের জলে শ্যাওলা ভাসে, তুমি আছো আমার হৃদয়ের মনে কোথায়, তাই আমি বলতে চাইলেও বলতে পারি না তোমায়। শনিবার হইলেই সকালে মনে পড়ে বারবার যে আমার বিশ্বমিনা শনিবার, সত্যি তাই শনিবার হলে। আর আমরা সবাই কিন্তু অপেক্ষায় থাকি যে শনিবার আসছে, শনিবার আসছে, দুপুর বারোটা বাজছে তাই না? আবুল কালাম আমাদের সঙ্গে আছেন বৈলব নরসিংদী থেকে, বলছেন ডিজিটাল হইয়া সুইটা শুধু দুপুর, প্রিয় বিশ্বমিনা শনিবার অসাধারণ। এবারে বন্ধুদের তানজানিয়ার সোহাইলি ভাষার গান শোনাবো রেভান্নি এবং জুচুর কণ্ঠে। গানের কথাগুলো ভীষণ সুন্দর, আমার চোখ তোমায় দেখে।

don't know what it means.

মোহাম্মদ সোহাগ আমাদের।

समझ के एक्ट

0: बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम बांग्लादेश बेतार ढाका अनुष्ठान प्रचार हच्छे ढाका क मध्यम तरंग 693 किलोहर्ट्ज एफएम 106 मेगाहर्ट्ज एफएम 90 मेगाहर्ट्ज ओ एफएम 102 मेगाहर्ट्ज से
1: बांग्लादेश बेतार ढाका
0: আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না ঢাকা ও আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আবহাওয়ার পূর্বাভাস শুনলেন

0: বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। বেলা 2:20 থাকছে নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ। নজরুল বর্ষ উপলক্ষে নজরুল সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান শুনতে পাবেন আমার গানের মালা বেলা 2:45। সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ থাকছে বেলা 3:35। পবিত্র কোরআন শিক্ষার আসর শুনবেন বিকেল 4:05। সুরতরঙ্গ শুনতে পাবেন বিকেল 4:25। বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান অণু পরমাণু থাকছে বিকেল 5:10। সুগন্ধি ফসল সন্ধে 6:05। সন্ধে 7:05 শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনতে পাবেন সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। শনিপিশু শুনতে পাবেন রাত 9:05। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান বৈচিত্র্যময় বাংলা গান শুনতে পাবেন রাত 10:00। শ্রোতাদের অনুরোধের পল্লী গানের অনুষ্ঠান পরাণের গান শুনবেন রাত 10:20। শ্রোতা বন্ধুরা, FM 92.5 MHz সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দিলাম আমাদের পরবর্তী সময়ের অনুষ্ঠান সূচি।
1: নৈতিক গুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণতা হতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হয়ে সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে ভূমিকা রাখি।

0: বন্ধু শ্রোতা, মনে রাখবেন, মানব পাচার একটি গর্হিত কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে মানব পাচার প্রতিরোধ করি। যারা মানব পাচারের সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দিন, এরা দেশ ও জাতির শত্রু। এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন। অবৈধ পথে বিদেশ যাওয়া থেকে বিরত থাকুন। মানব পাচারকারীদের হাত থেকে বাঁচুন। মানব পাচার নয়, মানব সম্পদ তৈরিতে সচেষ্ট হন। দেশ উন্নয়নে অংশ নিন। মানব পাচারকারী হিসেবে কাউকে সন্দেহ হলে সাথে সাথে পুলিশে খবর দিন। বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনবেন নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ। গ্রন্থনা উপস্থাপনায় ফাতেমাতুজ জোহরা।
1: শ্রাবণ গাছে ফিরে চুপিসারে বর্ষাময় শান্ত সকালে, নীল সাদা শাড়ি পরে অবচরে ভাদ্র এসেছে ধরাতলে। বর্ষার ঝড়ে ঝড়ো বাদল যখন বিরহকাতর মনের আকাশের কান্না হয়ে ঝরে, তখনই সজীব প্রকৃতির সেই বিরহ ব্যথায় প্রশান্তির প্রলেপ দিতে আসে শরতের শুভ্রতার ছোঁয়া। আর এই ছোঁয়া যেন মনে নতুন প্রাণের সঞ্চার করে, দিয়ে যায় এক অনাবিল আনন্দের পরশ। হ্যাঁ প্রিয় শ্রোতা, শরৎ শুভ্রতার এমনই প্রশান্তি এখন বাংলার প্রকৃতিতে। এসেছে শরৎকাল, চলছে ভাদ্র মাস। বর্ষার মেঘ কালো আকাশকে দূরে সরিয়ে এখন নীল চাদরে শুভ্র সাদা ভালোবাসায় সেজেছে আকাশ। যে আকাশের বিশালতা আমাদের মনকে স্নিগ্ধতায় ভরিয়ে দেয়। শরতের এমন শুভ্র স্নিগ্ধ শুভেচ্ছায় আমন্ত্রণ করছি সবাইকে আজকের নারী কণ্ঠ অনুষ্ঠানে। আর্থিক স্বাবলম্বিতা নারীকে পরনির্ভরশীলতা থেকে বাঁচায়। নারী আর্থিকভাবে স্বাবলম্বী হলে পরিবারে সমাজে সে নিজেকে অনেকটাই নিরাপদ করতে পারে, শারীরিক মানসিক নির্যাতন থেকে বাঁচাতে পারে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে নারীরা তাদের প্রতি সহিংসতা নির্যাতন মেনে নেয় মূলত আর্থিক নিরাপত্তাহীনতার কারণেই। নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতা প্রসঙ্গে চলুন আরো বিস্তারিতভাবে জানি আজকের জীবনের জন্য জানা পর্ব থেকে। আর এই সম্পর্কে বিস্তারিত বলছেন অধ্যাপক ডক্টর ইয়াসমিন আহমেদ।
2: নারী ও পুরুষ নিয়ে আমাদের সমাজ গঠিত। সমাজ তথা রাষ্ট্রের অগ্রগতি ও উন্নয়নের সাথে নারী ও পুরুষ ওতপ্রোতভাবে জড়িত। তাই বর্তমান সময়ে উন্নয়নে নারী বিষয়ে বহুল উচ্চারিত ও সর্বাধিক আলোচিত শব্দ বা বিষয় হচ্ছে নারীর স্বাবলম্বিতা। মূলত 80-এর দশকের মাঝামাঝি সময় থেকে স্বাবলম্বী শব্দটি জনপ্রিয় পরিভাষা হিসেবে আত্মপ্রকাশ করে এবং তা কল্যাণ, উন্নয়ন ও অংশগ্রহণ এবং দারিদ্র বিমোচনের মতো শব্দগুলোর পাশে জায়গা করে নেয়। আমরা জানি সুপ্রাচীন কাল থেকে নারী ও পুরুষের মধ্যে যে বৈষম্য বিরাজ করছে তার মধ্যে উল্লেখযোগ্য হল দৈনন্দিন কাজ ও দায় দায়িত্বের ক্ষেত্রে, পছন্দের ক্ষেত্রে অর্থাৎ জীবিকা, বিয়ে ও সন্তান ধারণ, সিদ্ধান্ত গ্রহণ এবং নীতি নির্ধারণের ক্ষেত্রে। তাছাড়া কিছু বিষয় স্বতঃসিদ্ধ বলে সবাই মেনে নিয়েছে, আর তা হল শারীরিক ও মানসিকভাবে মেয়েরা দুর্বল। নিরাপত্তার ক্ষেত্রে বাইরে নারীর ঝুঁকি বেশি। সন্তান লালন পালন করা মেয়েদেরই কাজ। নারীরা বাইরে কাজ করলে সংসার অবহেলিত হয় এবং লজ্জাই হচ্ছে নারীর ভূষণ। সুতরাং দেখা যাচ্ছে নারী স্বাবলম্বী হওয়ার শব্দটি বা এই পথটি সহজ নয়। কিন্তু এরপরও নারী মুক্তি ও নারী আন্দোলনের প্রেক্ষিতে নারী জাগরণের যে জোয়ার তৈরি হয়েছিল তার ফলে আজ মেয়েরা অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে আত্মনির্ভরশীল হওয়ার পথে বেশ কিছুটা এগিয়েছে। আমি এখানে বেগম রোকেয়ার একটি উক্তি তুলে ধরছি। তিনি এক বক্তৃতায় বলেছিলেন, ভগ্নীগণ, তোমরা তোমাদের কন্যাগুলোকে শিক্ষা দেওয়া ছাড়িয়ে দাও, তারা নিজেরাই নিজেদের অন্ন সংস্থান করিবে। তাহলে দেখা যাচ্ছে কত আগে তিনি নারীর আত্মনির্ভরশীল হবার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। নারীর আত্মনির্ভরশীল হবার অন্যতম প্রধান কাজ বা প্রথম হচ্ছে কৃষি। প্রাক বপন প্রক্রিয়া, বপন বা উৎপাদন ও ফসল উত্তোলন, এর প্রত্যেকটিতে রয়েছে নারীর বিচরণ। পাশাপাশি হাঁস মুরগি, গরু ছাগল লালন পালন, গৃহ সংলগ্ন জায়গায় সবজি মশলাপাতি উৎপাদন, শুটকি ও নোনা মাছ প্রক্রিয়াজাতকরণ, মাছ ধরবার জাল তৈরি, পোনা মাছ উৎপাদনের মতো গুরুত্বপূর্ণ কতগুলি কাজ আমাদের নারীরা করে থাকে এবং সেক্ষেত্রেও তারা কিছুটা স্বাবলম্বী হবার পথ খুঁজে পেয়েছে। কৃষির পাশাপাশি শিল্পক্ষেত্রে সম্পৃক্ত থেকে নারী আজ আত্মনির্ভরশীল হবার সুযোগ পেয়েছে। বাংলাদেশের অন্যতম প্রধান শিল্প হচ্ছে পোশাক শিল্প। পোশাক শিল্প আমাদের রপ্তানি বাণিজ্যের এক বিরাট স্থান দখল করে আছে। নারীদের অংশগ্রহণ পুরুষের চেয়েও এক্ষেত্রে অধিক এবং সেলাই বিভাগে অনেকটাই বলা যায় একচেটিয়াভাবে নারীরা কাজ করছে। এখন দেখুন, ক্ষুদ্র ও কুটির শিল্পের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব এক্ষেত্রেও নারী আজ স্বাবলম্বী হবার পথে অনেক দূরে গিয়েছে। কুটির শিল্পের মধ্যে রয়েছে কাঁথা শিল্প, মৃৎশিল্প, পাটজাত বাঁশ, বেত, সিল্ক, বিড়ি ইত্যাদি শিল্প। আজকাল কাঁচ, মোম, সোলা, ঝিনুক ইত্যাদিও ঘর সাজানোর সামগ্রীর চাহিদা বেড়েছে। কিছু কিছু ক্ষেত্রে এগুলো কিন্তু বিদেশে রপ্তানি হচ্ছে। তবে আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র রয়েছে যা একজন নারীকে আত্মনির্ভরশীল করতে পারে, যেমন প্রযুক্তির দিক থেকে কিংবা কর্পোরেট শাখায় নারীর পদচারণ। মোবাইল ফোন কোম্পানিগুলির বিভিন্ন শাখায় নারীরা দক্ষতার সাথে কাজ করছে। শুধু তাই নয়, ই কমার্স, ইমেল, কম্পিউটার, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, এসএমএস অর্থাৎ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলিতে নারীর অংশগ্রহণ উল্লেখ করবার মতো। পাশাপাশি ব্যাংকিং সেক্টরে কিংবা প্রতিরক্ষা বাহিনীতেও নারী এখন উল্লেখযোগ্য হারে তাদের অংশগ্রহণকে বাড়াতে পেরেছে। আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে নারীর স্বাধীনভাবে ব্যবসা করবার ক্ষেত্রটি। বুটিক শিল্প এক্ষেত্রে নারীর এক নতুন জগৎ খুলে দিয়েছে এবং বলা যায় ফেসবুকের মাধ্যমে ঘরে বসে ব্যবসা, যেমন খাদ্যদ্রব্য বিক্রি, পোশাক বিক্রি, রূপচর্চা, স্বাস্থ্য চিকিৎসা, প্রত্যেকটি ক্ষেত্রে নারী এখন তার নতুন মাত্রায় নিজেকে তুলে নিয়ে গেছে। রান্নার প্রশিক্ষণ পর্যন্ত ঘরে বসে এখন নারীরা যেভাবে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে এতে আত্মনির্ভরশীল বা স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে নতুন দুয়ার খুলে গেছে আমাদের নারীদের সামনে। আরেকটি বিষয় এখানে একটু উল্লেখ করতে চাই, তা হল সাম্প্রতিক কালে নারীরা কিছু ব্যতিক্রমী কাজের সঙ্গে জড়িত হয়েছেন, এর মধ্যে টুপি অন্যতম। গত বছর 2 কোটি টুপি বিদেশে রপ্তানি করা হয় এবং আরও বেশি পাঠানোর প্রস্তুতি এখন নেওয়া হচ্ছে। এই সমস্ত টুপির নকশা ও এগুলি তৈরি করে সম্পূর্ণভাবে আমাদের নারীরা নিজেদেরকে স্বাবলম্বী করার পথ খুঁজে পেয়েছেন। তারপরও কিছু প্রতিবন্ধকতা দৃষ্টিভঙ্গির কারণে নারীর স্বাবলম্বী হবার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই অবস্থার পরিবর্তন প্রয়োজন। শুরু করতে হবে পরিবার থেকে বা সামাজিক সচেতনতাকে ধীরে ধীরে বৃদ্ধি করে। পুরুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তনেরও প্রয়োজন রয়েছে। নারীর শিক্ষা, চাকরি, মেধা, বুদ্ধি, প্রতিভা ইত্যাদি একটি মেয়েকে স্বাবলম্বী করে, স্বেচ্ছাচার করে না, বরং পরিবারের অর্থনৈতিক ক্ষেত্রেও অবস্থার উন্নতি ঘটায়। নারীকে কখনো এরকম বলা উচিত নয় যে সে দুর্বল, ছেলেদের তুলনায় তার মেধা কম। বরং একটি মেয়েকে 21 শতকের চ্যালেঞ্জ গ্রহণ করবার মতো গড়ে তুলতে হবে, কারণ বর্তমান সময়ে একটি রাষ্ট্রের কর্মকাণ্ড এবং উন্নয়ন শুধুমাত্র রাষ্ট্রের ভিতরে নয় বরং আন্তর্জাতিক ক্ষেত্র পর্যন্ত বিস্তৃত। সুতরাং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নারীকে আমরা সেভাবেই গড়ে তুলব।
3: প্রিয় শ্রোতা, নারী এই শব্দটির শুরুতেই যে না আছে, যুগের পর যুগ নারীকে প্রতি পদক্ষেপে সেই নায়ের সাথে যুদ্ধ করেই সামনে এগোতে হয়েছে। ছিল না তাদের শিক্ষা লাভের অধিকার, স্বাধীনভাবে চলার অধিকার, উপার্জনের অধিকার কিংবা মত প্রকাশের অধিকার। তবে সমাজ উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদেরও যে ভূমিকা আছে, ধীরে ধীরে সকলে তা অনুধাবন করতে শিখেছে। তাই চার দেয়ালের গণ্ডি পেরিয়ে, শেকল ভেঙে নারীরা উঠছে ডানা মেলে। শিল্পকর্মে শিক্ষাকর্মে রাখছে সাফল্যের স্বাক্ষর। আয়োজনে এবার নিবেদন করছি আমাদের সমাজের বিভিন্ন ক্ষেত্রে এমন সফল নারীদের নিয়ে পর্ব আমি নারী আমি পারি। আজকের পর্বের অতিথির সাথে কথোপকথনে আছেন সৈয়দা জামিলা আখতার।

0: প্রিয় শ্রোতা বন্ধু, সত্যি নারী সব পারে, শুধু প্রয়োজন একটু সুযোগ আর সহযোগিতা। বন্ধুরা, আজ আমাদের এই অনুষ্ঠানে এসেছেন একজন সফল নারী উদ্যোক্তা, যিনি খাবার নিয়ে কাজ করছেন। আমরা তার নিজের মুখেই শুনব তার পরিচয়। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে, আপনি বলুন।
1: অসংখ্য ধন্যবাদ। আমি কাজী নাজিয়া ফেরদৌস, আমি একজন নারী উদ্যোক্তা, আমি ডাবের পুডিং নিয়ে কাজ করি। আমার ছোট্ট একটি প্রতিষ্ঠান, আমি ডেজার্ট মেক করি। আমার প্রতিষ্ঠানের একটা ট্যাগলাইন আছে, এটা শুধু ডাব না, ডাবের বাপ।
0: আচ্ছা, খুব সুন্দর একটি ট্যাগলাইন। তাহলে আপনি কাজ করছেন ডাব নিয়ে। ডাব নিয়ে কি কাজ করছেন একটু আমাদের যদি বলতেন।
1: তিনটা আইটেম মেক করি, তার মধ্যে ডাবের পুডিং, ডাবের স্মুদি এবং ডাবের আইসক্রিম, এই তিনটা হচ্ছে আমার শপের সিগনেচার আইটেম।
0: আচ্ছা, তো আমরা কিন্তু ডাবের পুডিংটা বেশ কিছুদিন হলো এটা বেশ জনপ্রিয়তা অর্জন করছে, কিন্তু পাশাপাশি যে স্মুদি আর আইসক্রিম এটা বেশ বলা যায় যে নতুনই বলবো। আপনি কতদিন ধরে কাজ করছেন?
1: আমি আসলে ডাবের পুডিং সত্যি কথা বলতে অনেক আগে খেয়েছি, আমি প্রায় 19-20 বছর আগে ডাবের পুডিং খেয়েছি। তো তখন খাওয়ার পর থেকেই আমার খুব ভালো লেগেছে জিনিসটা। আর ডাব আসলে সবার কাছে খুব মানে প্রিয় একটা আপনার পানীয়, তাই না? মানে কারণ আমাদের দেশে 12 মাসই ডাব পাওয়া যায়, তো এরকম আমি বাসায় ওটা প্রথম খাওয়ার পরে বাসায় এটা মেক করলাম, বাসায় সবাই খুব পছন্দ করলো যে খুব অন্যরকম একটা ডেজার্ট, খুব লাইট সুইট এবং খুব ন্যাচারাল। তো পছন্দ করার পর আমি প্রায় রেগুলারই বাসায় এটা বানাতাম। তার মাঝখানে আমি দেশের বাইরে বেড়াতে গিয়েছিলাম, ওখানে আমি প্রথম হচ্ছে ডাবের স্মুদিটা খাই। স্মুদিটা খাওয়ার পরে তখন আমার খুব ভালো লাগলো যে ডাবের শ্বাসটা তো সুন্দর এটা কাজে লাগিয়ে একটা নতুন ড্রিঙ্কস বানিয়েছে, তো এত ন্যাচারাল, এত রিফ্রেশিং জিনিসটা, তো ওটাও আমার কাছে বেশ ভালো লাগলো। কিন্তু তখনও আমি বিজনেসের কথা মাথায় আসেনি।
0: আচ্ছা,
1: তারপর ডাবের আইসক্রিমটাও আমি ওই বাইরেই খাই। খাওয়ার পরে তখন মনে হলো যে না, ডাব দিয়ে এই তিনটা আইটেম খুব সহজেই তৈরি করা যায়। আসলে এটা আসলে ওখান থেকেই আমার মাথায় এসেছে সত্যি কথা বলতে।
0: চমৎকার, সেখান থেকে আপনি হলো আইডিয়াটা পেয়েছেন। আপনি কি শুরুতে এই এখান থেকে শুরু করেছেন নাকি অনলাইনে কাজ করেছেন?
1: শুরুতেই আমার আসলে ফিজিক্যাল শপ ছিল। আমার অনলাইনে পাশাপাশি করছি, অর্ডার নিচ্ছি অনলাইনে, যখন বিভিন্ন প্রোগ্রাম, গায়ে হলুদ, অনেকের কাবিন, বিভিন্ন অনুষ্ঠান, তারপর বাচ্চার বার্থডে প্রোগ্রামে মানুষ কেকের পাশাপাশি ডাবের পুডিং এটা রাখছে, এবং বিভিন্ন সরকারি প্রোগ্রামেও আমার এই ডাবের পুডিংটা গেছে। আসলে
0: আপনার একটা ডাবের পুডিং করতে হলে উপাদানগুলো সাধারণত কি কি?
1: উপাদান বলতে এটা আসলে একদম ন্যাচারাল ডাবের পানি দিয়েই তৈরি করা হয়, অন্য কোনো ফ্লেভার বা এসেন্স কোনো কিছুই আমরা এতে তৈরি করি না। আর এটা সেট করার জন্য এক ধরনের পাউডার পাওয়া যায়, ওই পাউডারটা ইউজ করা হয়। এই পাউডার আর ডাবের পানি আর সামান্য সুগার অ্যাড করা হয়, কারণ সব সময় ডাবের পানি তো মিষ্টি আসে না, কিছু কষ আসে, কিছু একটু অন্যরকম আসে, তো ওটাকে অ্যাডজাস্ট করার জন্য খুব লিটল সুগার ইউজ করা হয় যেন জিনিসটা খেতে ভালো লাগে।
0: এগুলো কি ফ্রিজিং করে রাখলে এবং পরবর্তীতে দেয়াটা এটা কিভাবে করেন বা ভালো থাকে কিনা?
1: জি জি, একটা পুডিং এর আপনার নর্মাল ফ্রিজে এটার শেলফ লাইফ হচ্ছে 3 ডেজ। আপনি 3 দিন রেখে এটাকে সুন্দরভাবে খেতে পারবেন, এরপরে এটা আসলে এর মান নিচে নামতে থাকে এবং এটা খাওয়ার যোগ্য থাকে না। যেহেতু এটা একদম আমরা কোনো প্রিজারভেটিভ ইউজ করি না এবং অন্য কোনো কেমিক্যাল ইউজ করি না, ডাবের উপরে একটা টপিং থাকে, এই টপিংটা খুবই সেন্সিটিভ, এটা আপনি 2-3 দিনের বেশি ফ্রিজে রেখে খেতে পারবেন না।
0: তাহলে তো এটা বলা যায় যে খুবই একটা স্বাস্থ্যকর খাবার, যেটা আপনি সেই সময়টার মধ্যে খাচ্ছি যখন সেটা কোন রকম জীবাণু দ্বারা আক্রান্ত হচ্ছে না। তো খুব ভালো। এটা যখন শুরু করেছিলেন তখন কি আপনার মনে কোনো দ্বিধা ছিল বা কতটা আপনার সাহস নিয়ে আপনি নেমেছেন যে আমি পারবো?
1: আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন করেছেন আপা, এটা আসলে একদমই শুরুর গল্প। সত্যি কথা বলতে আমি প্রথমে একটা কর্পোরেট টেলিকম কোম্পানিতে জব করতাম, তারপর আমার সেকেন্ড বেবিটা হওয়ার পরে আসলে খুব স্বাভাবিক একটা মেয়েদের জন্য মানে ডিফিকাল্ট হয়ে যায় যদি সাপোর্ট সিস্টেম না থাকে। বিশেষ করে আমার ইনলজরা আমার কাছে থাকেন না, আমার মার বাসাও একটু দূরে, তো আমি বাচ্চাদের কারোর কাছে রেখে জব করতে পারছিলাম না। তো ইন দ্য মিন টাইম আমাকে আসলে জবটা ছেড়েই দিতে হয়েছিল। তখন ওর কোভিড চলে আসলো, আমি জব ছাড়ার পরে যখন আমার খারাপ লাগতো যে নিজে কিছু করছি না, কোভিড চলে আসলো। কোভিডের সময় আসলে সবারই কম বেশি খুব অ্যাংজাইটিতে আমরা ভুগেছি, তাই না? তো সেই সময় আমার মনে হলো যেরকম মানে আচ্ছা আমি তো এই জিনিসটা ভালো বানাতে পারি, আমি যদি এটা নিয়ে একটু কাজ করি তাহলে কেমন হয়। তো আমি আমার হাজবেন্ডের সাথে কোন যে দেখো আমার তো এই জিনিসটা খুব ভালো হয়, তোমরা সবাই বলো এবং আত্মীয় স্বজন পছন্দ করে, আমি এটা যদি একটু বাণিজ্যিক ভাবে আমাদের বাসার কাছে এরকম এত ফুডের ক্রাউড হয় এটা যদি আমি একটু শুরু করি ওখানে কাউকে দিয়ে কাউকে বসিয়ে, এটা কেমন হয়? আমার হাজবেন্ড বললো যে হ্যাঁ খুব ভালো কথা, তুমি এটা করতেই পারো, তবে তুমি যদি এভাবে না সুন্দর করে যদি একটা শপ নিয়ে শুরু করতে চাও আমি তোমার সাথে আছি, কোনো সমস্যা নেই। তো ও যখন এভাবে সাহস দিল তখন একদিনের মধ্যে আমি আমার ছেলে গিয়ে আমরা একটা ফুডকার্ট অর্ডার দিয়ে আসলাম যে আমরা একটা ফুডকার্ট বসাবো, তো 3 ফিট বাই 6 ফিটের একটা ছোট্ট ফুডকার্ট আমাদের, ওটা দিয়ে আমাদের যাত্রা শুরু। ওটা আমরা ওখানে বসালাম এবং আমি নিজে গিয়ে ওটা পরিচালনা করতাম, আমি নিজে গিয়ে কাস্টমারকে সার্ভ করতাম, এটা আমার কাছে খুব ভালো লাগতো।
0: প্রথম দিন কয়টা বানালেন?
1: প্রথম দিন মাত্র 7টা ডাবের পুডিং বানিয়েছিলাম, তো
0: সবগুলো সেল হয়ে
1: গিয়েছিল, হ্যাঁ 2 ঘন্টার মধ্যে আলহামদুলিল্লাহ সেল হয়ে গিয়েছিল সব।
0: আচ্ছা, সাধারণত একটা ডাব থেকে কয়টা কাপ বানাতে পারে?
1: আচ্ছা, আমার যে কন্টেইনারটা সেটা হচ্ছে আপনার 150 ml এর একটা কন্টেইনার, এটাতে আপনি 3.75 এভারেজে, কারণ একটা ডাব তো আমরা একসাথে 40-50টা তৈরি করি, ওটা যখন আমি ক্যালকুলেট করি একটা ডাবে 3 থেকে 3.5টা পুডিং হয়।
0: আচ্ছা,
1: কারণ সব ডাবে তো পানির পরিমাণ একরকম থাকে না, কিছুটা বেশি আসে কম আসে এই আর কি।
0: এখন চাহিদাটা কেমন?
1: এখন আলহামদুলিল্লাহ অনেকেই জানে যে এখানে একটা ভালো মানের একটা ডেজার্ট পাওয়া যায়, তো চাহিদা আগের চেয়ে আলহামদুলিল্লাহ বেড়েছে।
0: তো চাহিদা বাড়ার সাথে সাথে নিশ্চয়ই আপনার কাজের যে একটা পরিধি সেটাও বেড়েছে, আর সেজন্য আপনার কি সহযোগী আছে?
1: এখন আল্লাহর রহমতে আমরা 6 জন কাজ করছি, 3 জন হচ্ছে আমার শপে কাজ করছে আর 3 জন আমরা ব্যাকগ্রাউন্ডে বাসায় কাজ করছি।
0: পুরো কাজটা কি বাসাতেই করেন? জি,
1: পুরো কাজটাই আমি বাসাতে করি।
0: তো এ নিয়ে কি ভবিষ্যতে আরো কিছু চিন্তা করছেন?
1: ভবিষ্যতে চিন্তা বলতে আমি ইচ্ছা আছে, যেহেতু আসলে এটা আর হোমলি কিচেনের মধ্যে রাখা যাচ্ছে না, কারণ আলহামদুলিল্লাহ অনেকেই আমাদের কাছ থেকে অনেক রকম ভাবে চাইছেন, বিভিন্ন সুপার শপ থেকে আমরা অফার পাচ্ছি যে ওখানে রাখবেন, তো সেক্ষেত্রে আমি একটা কিচেন হায়ার করতে চাচ্ছি এবং একটা কিচেন সেট আপ করবো ইনশাল্লাহ, করে ওখানে যেন এটা আরেকটু বড় ভাবে এবং আরেকটু বিশালতা দিয়ে যেন এটা আমি আরেকটু বেশি করে সার্ভ করতে পারি, এই ব্যবস্থাটার জন্য আমি একটা পরিকল্পনা গ্রহণ করেছি।
0: আমরা আশা করব যে আপনার এই পরিকল্পনা ভবিষ্যতে সফল হোক এবং আপনিও অনেক দূর এগিয়ে যান। নতুন যারা উদ্যোক্তা, নারী উদ্যোক্তা আছে, তাদের জন্য কি বলবেন?
1: আমি আসলে বলতে চাই আপা, শুরুটা করা খুব ইম্পর্টেন্ট। আমাদের আসলে শুধুমাত্র একটু সাহস করে এগিয়ে যাওয়ার অভাব আপা, আমরা যদি একটু সাহস করে স্টার্ট করি, এই গতিটা যদি আপনি ধরে রেখে আপনি চলতে পারেন, সফলতা আসবে ইনশাল্লাহ।
0: নাজিয়া, আপনি অনেক চমৎকার কথা বললেন আমাদের নারীদের জন্য, আমাদের নারী উদ্যোক্তাদের জন্য। আশা করব আপনার এই কথাগুলো থেকে এবং আপনার জীবনের এই গল্প শুনে আমাদের অনেক উদ্যোক্তাই এগিয়ে আসবেন এবং নারীরা এগিয়ে আসবেন, বিশেষ করে সফল হবেন তারা নিজের জীবন পথে।

আপনারা শুনছেন নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা, বহুমুখী প্রতিভাধর আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা গানে প্রাণোচ্ছলতা নিয়ে এসেছিলেন। এক রাগের সঙ্গে আরেক রাগের মিলনে নতুন রাগ তৈরি করে তিনি বাংলা সঙ্গীতের সৌন্দর্য বৃদ্ধি করেছেন। শোনাবে এখন সেই নজরুল সঙ্গীত, শিল্পী ফিরোজা বেগম।

0: শ্রোতা বন্ধুরা, আয়োজনের সবশেষ পরিবেশনে শুনব নারীদের সাম্প্রতিক সফলতার খবর, শিক্ষা ও ক্যারিয়ারের সম্ভাবনা নিয়ে নিবন্ধ। নিবন্ধ রচনা ও পাঠে আছেন বিদিতা রহমান।
1: প্রধানমন্ত্রী সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা জুবাইদা রহমান বলেছেন, তরুণ নারীদের নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি হলে তারা শুধু নিজেদের সম্প্রদায়কেই শক্তিশালী করে না, দেশের ভবিষ্যৎকেও শক্তিশালী করে। গত 9 আগস্ট রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে শি লিডস টুমরো শীর্ষক জাতীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা জুবাইদা রহমান। নতুন প্রজন্মের নারী নেতৃত্ব, দৃঢ়তা ও ভবিষ্যতের আকাঙ্ক্ষাকে উদযাপন করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়, জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন এবং জাতিসংঘ প্রকল্প সেবা কার্যালয় ইউএন ওপিএস বাংলাদেশের যৌথ উদ্যোগে SDG 5 ও SDG 16 স্থানীয়করণের মাধ্যমে বাংলাদেশের নারী রাজনৈতিক নেতৃত্ব জোরদার প্রকল্পের জাতীয় প্রচার ও সমাপনী অনুষ্ঠান হিসেবে এটি আয়োজন করা হয়। কাউকে পিছিয়ে না রেখে অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ প্রতিষ্ঠাই সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। তিনি বলেছেন, সমাজে নারীর অন্তর্ভুক্তি আরও জোরদার করতে সরাসরি নারীদের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করছে সরকার। গত 11 আগস্ট রাজধানীর সিদ্ধার্থ মিলনায়তনে সেন্টার ফর উইমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজের আয়োজনে বাংলাদেশে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে পরিবর্তনের পক্ষে জনসম্পৃক্ততা শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এশিয়ান পুলিশ স্পোর্টস কাউন্সিল APSC এর উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামিমা পারভিন। পুলিশ ক্রীড়াক্ষেত্রে পেশাগত দক্ষতা, নেতৃত্ব ও অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই আন্তর্জাতিক দায়িত্ব দেওয়া হয়েছে। গত 14 আগস্ট ঢাকা জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উপদেষ্টা হিসেবে শামিমা পারভিন এশিয়ার বিভিন্ন দেশের পুলিশ সংস্থার মধ্যে ক্রীড়া সহযোগিতা, পারস্পরিক সৌহার্দ ও পেশাগত সম্পর্ক জোরদারে পরামর্শ ও দিক নির্দেশনা দেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও আধুনিক যাতায়াত নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। ডাকসুর উদ্যোগে এবং আকিজ গ্রুপের স্পন্সরে নারী শিক্ষার্থীদের জন্য একটি নতুন ইকো ফ্রেন্ডলি বাস সংযোজন করা হয়েছে। বাসটিতে শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে রাখা হয়েছে বেশ কিছু আধুনিক ব্যবস্থা। এর মধ্যে রয়েছে সুপেয় পানির ব্যবস্থা, প্রতিটি আসনের পাশে মোবাইল ও অন্যান্য ডিভাইস চার্জ দেওয়ার সুবিধা, ফার্স্ট এইড বক্স এবং অগ্নি নির্বাপন সরঞ্জাম। পাশাপাশি বাসটিতে সৌর বিদ্যুৎ ব্যবহারেরও ব্যবস্থা রাখা হয়েছে, যা এটিকে পরিবেশ বান্ধব উদ্যোগ হিসেবে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। স্পেনের মারিয়া পেরেস অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নারীদের হাফ ম্যারাথন রেস ওয়াকে বিশ্ব রেকর্ড গড়েছেন। তিনি 1 ঘন্টা 30 মিনিট 6 সেকেন্ড সময় নিয়ে হাফ ম্যারাথন রেস ওয়াক সম্পন্ন করেছেন। এতে রেকর্ডের পাশাপাশি তিনি স্বর্ণপদকও জয় করেছেন। তারই অসাধারণ সাফল্য গত ডিসেম্বরে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের নির্ধারিত 1 ঘন্টা 30 মিনিট 30 সেকেন্ডে হাফ ম্যারাথন রেস সম্পন্ন করার পূর্ববর্তী বিশ্ব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। ইতিপূর্বে পেরেস 2023 সালে 35 কিলোমিটার ইভেন্টের বিশ্ব রেকর্ডটিও গড়েছিলেন। তার ঝুড়িতে রয়েছে 4টি বিশ্ব চ্যাম্পিয়নশিপ শিরোপা। শ্রোতা বন্ধুরা, নারীদের খবর শিক্ষা পর্বের আজকের আয়োজন এখানে শেষ করছি।
0: প্রিয় শ্রোতা, আমরা সকলেই শান্তিপূর্ণ জীবনের প্রত্যাশা করি, আর এর জন্য দরকার নৈতিকতা, যা দিয়ে আমরা আমাদের চারপাশের মানুষদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারি এবং ভালোকে ভালো আর খারাপকে খারাপ হিসেবে চিহ্নিত করতে পারি। এই নৈতিকতা শিক্ষা শৈশব থেকেই একজন শিশুকে দেয়া দরকার। আসুন সকলেই আমাদের আগামী প্রজন্মকে সঠিক শিক্ষায় গড়ে তুলি। এ আহ্বানে এবার শেষ কথায় জানিয়ে যাই, আজকের নারী কণ্ঠ অনুষ্ঠানের গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি তামান্না সিদ্দিকী, সম্পাদনায় মোহাম্মদ আবুল কালাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, এবং নারী কণ্ঠ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ফাতেমা তুজ জোহরা।

0: বৃক্ষ আমাদের বন্ধু। বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই।
1: বাংলাদেশ বেতার ঢাকা, সুপ্রিয় বন্ধুরা যারা শুনছেন এই মুহূর্তে আমাদের সবাইকে আরেকবার স্বাগত আমাদের আয়োজনে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জন্য এখন থাকছে নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন আমার গানের মালা। গান শুনবেন প্রথমেই নীলুফার ইয়াসমিনের কণ্ঠে।

0: হল ধীর, প্রশান্ত ও চিরন্তন, বলেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
1: শ্রোতা বন্ধুরা, এবারে গানটিতে কণ্ঠ দিয়েছেন সালাউদ্দিন আহমেদ।

0: ভালোবাসাকে যে জীবনে অপমান করে সে জীবনে আর ভালোবাসা পায় না। আঘাত করবার একটা সীমা আছে, সেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে আসে, আর তখনই তার নাম হয় অবমাননা, বলেছেন কবি কাজী নজরুল ইসলাম।
1: প্রিয় শ্রোতা, নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন আমার গানের মালায়। এবারে শুনবেন ফেরদৌস আরার কণ্ঠে গান।

0: নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন আমার গানের মালা এখানেই শেষ হল।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম, বেলা তিনটা বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাকিলা পারভিন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি সকালে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে কিছু সময় তিনি নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর তিনি তিন বাহিনীর পক্ষ থেকে নতুন রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় বিগলে করুণ সুর বেজে ওঠে। পরে রাষ্ট্রপতি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এর আগে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সন্ধ্যায় দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। বঙ্গভবনের দরবার হলে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নতুন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। এদিকে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও এক সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। আজ জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মন্ত্রিসভার নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। আজ দুপুরে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের অসামান্য অবদানের কথা স্মরণ করে তাঁরা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এর আগে গতরাতে সরকারের নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন এবং এক মন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রী পরিষদ বিভাগ। নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের মধ্যে ডক্টর আব্দুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, এম রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সচিন প্রো জেরিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং আন্দালিফ রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আফরোজা খানমের দপ্তর পুনর্বণ্টন করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে সরিয়ে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীদের মধ্যে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কনকে ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির শপথ গ্রহণের পরপরই তাদের শপথ অনুষ্ঠিত হয়। নবনিযুক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। কলেরা প্রতিরোধে দেশে আজ থেকে শুরু হয়েছে মুখে খাওয়ানোর কলেরা টিকাদান কর্মসূচি। সারাদেশে ঝুঁকিপূর্ণ 14টি উপজেলা ও থানায় এ টিকা দেওয়া হচ্ছে। আজ থেকে 21শে সেপ্টেম্বর পর্যন্ত টিকার প্রথম ডোজ এবং 26শে সেপ্টেম্বর থেকে 25শে অক্টোবর পর্যন্ত টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। গর্ভবতী নারী ও এক বছরের কম বয়সী শিশু ছাড়া সব নাগরিক বিনামূল্যে এই টিকা নিতে পারবেন। যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক 75টি দেশের আবেদনকারীদের অভিবাসন ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ রাখার ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করে দিয়েছেন। নিউ ইয়র্কের সার্দার্ন ডিস্ট্রিক্টের বিচারক জেনেট ভার্গাস তাদের রায় বলেন, অভিবাসন ভিসা নীতি সুস্পষ্টভাবে বেআইনি এবং পররাষ্ট্রমন্ত্রী তার আইনি কর্তৃত্বের সীমা লঙ্ঘন করেছেন। জানুয়ারি মাসে চালু হওয়া এই ভিসা নীতিতে বাংলাদেশ, পাকিস্তান, কলম্বিয়া এবং কয়েকটি আফ্রিকান ও ক্যারিবীয় অঞ্চলের দেশে ক্ষতিগ্রস্ত হয়। অভিবাসী অধিকার গ্রুপ, ভিসা প্রার্থী এবং পরিবারের সদস্যদের স্পন্সর প্রদানকারী মার্কিন নাগরিকরা মামলা করার পরিপ্রেক্ষিতে এই রায় দেওয়া হল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি বর্তমানে হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে দেখছেন। ট্রাম্প আরও বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী হলেও তিনি বিশ্বাস করেন তেহরান এখনও তার মতে সঠিক চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত নয়। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে আরোপ করা নিষেধাজ্ঞাকে কোন দেশের সাথে অবৈধ অর্থনৈতিক যুদ্ধের চেয়েও ভয়াবহ হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, এই পদক্ষেপ ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এমন সকল দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল। খেলার খবর ক্রিকেট। ম্যাকাইয়ে দ্বিতীয় ও শেষ টেস্টে আজ বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক অস্ট্রেলিয়া 8 উইকেটে 165 রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে। বাংলাদেশের পক্ষে শরীফুল ইসলাম টেস্টে প্রথমবারের মতো 6 উইকেট শিকার করেন। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 64 রান সংগ্রহ করে। সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: This is Bangladesh Betar, Dhaka. You are listening to World Music.

0: হাম একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার দুটি ডোজ সময় মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9-12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15-18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, যার হাম হয়েছে তার যথাযথ চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে। তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। যদি রোগীর নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয় তবে হাসপাতালে ভর্তি করতে হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন সাহিত্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ। গ্রন্থনা ও উপস্থাপনায় রুবিনা শাহনাজ।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, নবীন শরতের এই স্নিগ্ধ অপরাহ্নে আপনাদের স্বাগত জানাই বাংলাদেশ বেতারের সাপ্তাহিক আয়োজন সাহিত্য প্রসঙ্গ অনুষ্ঠানে। শত বছরের পরাধীন দেশের মহাকাশে ধূমকেতুর মতো আবির্ভূত হয়ে বিদেশী শাসকদের মসনদকে প্রবল বেগে নাড়িয়ে দিয়েছিলেন যিনি, তিনি চিরদিন অশান্ত এক আগ্নেয়গিরি, নির্যাতিত নিপীড়িত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। নজরুল ইসলাম বিদ্রোহী কবি নামেই বেশি পরিচিত। তিনি মাত্র 22 বছর বয়সে বিদ্রোহী কবিতা রচনা করে দেশময় সাড়া ফেলে দিয়েছিলেন। এত অল্প বয়সে একটি কবিতার শিরোনাম কেন্দ্র করে একজন কবির পরিচয় গড়ে ওঠা বাংলা সাহিত্যে বিরল। ব্রিটিশ শাসনামলে যেসব কবির কাব্যগ্রন্থ নিষিদ্ধ ও বাজেয়াপ্ত হয়েছিল, যারা দোষী সাব্যস্ত হয়ে জেলে গিয়েছিলেন, নজরুল তাদের মধ্যে অন্যতম। নজরুলের প্রবন্ধ সংকলন যুগবাণী, কাব্যগ্রন্থ বিশ্বের বাসী, ভাঙার গান ও প্রলয় শিখা এবং গানের সংকলন চন্দ্রবিন্দু, এই 5টি গ্রন্থ ব্রিটিশ রাজ নিষিদ্ধ ঘোষণা করে ও বাজেয়াপ্ত করে। ব্রিটিশ সরকার প্রথম নজরুলের যুগবাণী নিষিদ্ধ ও বাজেয়াপ্ত করে। 1922 সালে 23 নভেম্বর বাংলা সরকারের এক গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে যুগবাণী নিষিদ্ধ ও বাজেয়াপ্ত ঘোষণা করা হয়। এর ঠিক 2 বছর পর 1924 সালের 22শে অক্টোবর নিষিদ্ধ ও বাজেয়াপ্ত করে বিশ্বেরবাসী কাব্যগ্রন্থটি। বিশ্বেরবাসী ব্রিটিশ সরকারের মসনদে আগুন জ্বালিয়ে দিয়েছিল। পুরো গ্রন্থটি জুড়েই রয়েছে প্রাণ স্পন্দনের বাণী। শোষণের বিরুদ্ধে বিশ্বেরবাসী তরল গরল মরণ বরণ। এ বিষয়ে প্রবাসী পত্রিকা মন্তব্য করেছিল, কবিতাগুলি যেন আগ্নেয়গিরি, প্লাবন ও ঝড়ের প্রচণ্ড রুদ্ররূপ ধরিয়া বিদ্রোহী কবির মর্মজ্বালা প্রকটিত করিয়াছে। জাতির এই দুর্দিনে মুমূর্ষু নিপীড়িত দেশবাসীকে মৃত্যুঞ্জয়ী নবীন চেতনায় উদ্বুদ্ধ করিবে। প্রিয় শ্রোতাসঙ্গী, সাহিত্য প্রসঙ্গ অনুষ্ঠানের প্রথমেই নিবেদন করছি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ বিশ্বেরবাসী, এক অনবদ্য সৃষ্টি শীর্ষক প্রবন্ধ। প্রবন্ধটি উপস্থাপন করছেন অধ্যাপক আহমেদ রেজা।
1: কাজী নজরুল ইসলামের জন্ম 1899 সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার অন্তর্গত আসানসোল এর চুরুলিয়া গ্রামে। তার পিতার নাম কাজী ফকির আহমদ। কবির জন্ম যখন মাত্র 8 বছর, তখন তার পিতার মৃত্যু হয়। পিতার মৃত্যুর পরে কবির জীবনে চরম দারিদ্র দেখা দেয়। মাত্র 10 বছর বয়সে কবি তার গ্রামের বক্তব্য থেকে নিম্ন প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হন। সংসারের চাপে তিনি ওই বয়সে ওই মক্তবেই শিক্ষকতা শুরু করেন। এর কিছুকাল পরে তিনি একটি লেটর দলে যোগদান করেন এবং দলের জন্য পালাগান রচনা করেন। পরে তাকে আবার স্কুলে ভর্তি করা হলেও তিনি বেশি দিন পড়াশোনা চালিয়ে যাননি। কৈশোর জীবন থেকে তিনি নানান রকম বৃত্তিতে যুক্ত হন। কাজী নজরুল ইসলাম কাজী রফিজউদ্দিন নামের এক দারোগার সাথে ময়মনসিংহ জেলার কাজীর শিমলা গ্রামে আসেন এবং সেখানে বেশ কিছুকাল অবস্থান করেন। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হবার পরই তিনি বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করেন। সে সময় অবসরকালে তিনি গল্প, কবিতা, গান ও প্রবন্ধ লিখে কলকাতার বিভিন্ন পত্রিকায় পাঠাতেন। 1920 সালে বাঙালি পল্টন ভেঙে দেয়া হলে কাজী নজরুল ইসলাম কলকাতায় গিয়ে স্থায়ীভাবে বসবাস করা শুরু করেন এবং লেখালেখিতে পূর্ণ মনোযোগ দেন। অসুস্থ হবার আগে পর্যন্ত তিনি যা রচনা করেছেন তা তাঁকে বাংলা সাহিত্যে অমর স্থান প্রদান করবে। কাজী নজরুল ইসলাম অসংখ্য উত্তম মানের কাব্যগ্রন্থ, গান, প্রবন্ধ, ছোট গল্প ও উপন্যাস রচনা করেছেন। তাঁর জীবদ্দশায় তিনি অসংখ্য পুরস্কার, সম্মাননা, খেতাব এবং সম্মানসূচক ডিগ্রি অর্জন করেছেন। এই মহান কবি 1976 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। কাজী নজরুল ইসলামের অন্যতম উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ বিশ্বেরবাসী। এই কাব্যগ্রন্থটি 1924 সালে প্রকাশিত হয়। এই গ্রন্থে অনেকগুলো অনন্য সাধারণ কবিতা ও গান রয়েছে। কয়েকটি কবিতার নাম বলছি। আইরে আবার আমার চির তিক্ত প্রাণ, ফাতেহা ইজ দোয়াজদাম আবির্ভাব, ফাতেহা ইজ দোয়াজদাম তীরভাব, তুর্য নিনাদ, বোধন, উদ্বোধন, অভয় মন্ত্র, আত্মশক্তি, শিকল পড়ার গান, মুক্তবন্দী, যুগান্তরের গান, সত্য মন্ত্র, বিজয় গান, বিদ্রোহীর বাণী, কবির লেখা এসব কবিতা ও গানে তার অসাধারণ সৃজনী শক্তির পরিচয় পাওয়া যায়। এসব কবিতা ও গানের মাধ্যমে কবি তার গভীর দেশপ্রেম, সংস্কার মুক্ত মন, প্রাগ্রসর ভাবনা, স্বপ্ন এবং দ্রোহের পরিচয় দিয়েছেন। বিশ্বের বাঁশির অনেকগুলো কবিতা ও গান বাংলাদেশে অবিশ্বাস্য জনপ্রিয়তা অর্জন করেছে। এই গ্রন্থের অন্তর্গত বিভিন্ন কবিতা ও গান প্রায়শ পঠিত ও গীত হয়। কাজী নজরুল ইসলামের এক অমর সৃষ্টি বিশ্বের বাঁশি।
0: কবিতা নিয়ে কত কথাই না বলা হয়েছে যুগ যুগ ধরে। কবিকুল ও কবিতার সমালোচকবৃন্দ নানাভাবে কবিতার সংগার্থ নির্ণয় করার চেষ্টা করেছেন। কবিতাও যুগে যুগে কাব্য প্রকরণের বাঁক বদলেছে। প্রাচীন ও মধ্যযুগের কবিতা রচিত হতো কেবল পদ্যে এবং অন্তমিল রেখে। প্রণয়োপাখ্যান, মহাকাব্যসহ সব ধরনের কবিতাই ছিল এই গোত্রভুক্ত। আধুনিক যুগে কবিতার প্রকরণে বড় ধরনের বদল এসেছে। এ যুগে পদ্যের পদলালিত্য পরিবর্তিত হয়ে গদ্য ছন্দে প্রবহমান হয়ে ওঠে। এই যুগে গীতি কবিতা তো বটেই, সনেট বা চতুর্দশপদী কবিতাও স্বস্ব বৈশিষ্ট্য নিয়ে পাঠকের কাছে সমাদৃত হয়েছে। প্রিয় শ্রোতা সঙ্গী, কবিকণ্ঠে স্বরচিত কবিতা পাঠ এবারে নিবেদন। কবিতা পাঠ করছেন কবি কাজী মীরা। দিগন্ত ছোঁয়ার ইচ্ছে। ছোটবেলার রোদেলা দুপুরেরা আজও বসে আছে স্মৃতির জানালায়, যেখানে আমি আলোর মুঠোয় ধরার খেলায় মেতে উঠতাম আর বিস্ময়ের মতো ছুটে যেতাম দিগন্ত ছোঁয়ার আশায়। ভাবতাম আকাশটা বুঝি শুধু আমারই, আমি প্রকৃতির প্রেমে পড়েছি বহু আগেই। গাছের পাতায় বাতাসের নরম সুরে শালিকের ডাকে, ভোরবেলার ঘুম ভাঙায় শিশির ভেজা ঘাসে হাঁটার একান্ত শান্তিতে কথা বলে আমার নির্জন মন, পাতার ফাঁকে জমে থাকা সবুজ নিঃশ্বাসে মিষ্টি রোদ নামে, যেন কোন অজানা আশ্বাস আমার দিকে তাকায়। একটা গন্ধ আসে ঘাস থেকে, একটা নিঃশ্বাস নামে আকাশের বুক থেকে, তখন আমি চুপ করে শুনি প্রকৃতি যেন বলে ওঠে, যেমন আছিস ঠিক তেমনই থাকিস। কে কি বলল সে হিসাব আজকাল আর ভাবি না, আমি শিখেছি নিজের সঙ্গে একা থাকতে, যেখানে ভালোবাসা মানে নিজেকে ছায়া দেওয়া আর ধীরে ধীরে বলার সাহস পাওয়া তুই এখনো ঠিক আছিস। আজও দিগন্ত ছুঁতে চাস আর সেই ইচ্ছেটাই তোকে বাঁচিয়ে রাখে। কবি সোহরাব হোসেন আসাদ।
2: এর বেশি নয়, রূপলি চাঁদোয়া রাতে দাও যদি মন, দু চোখে নয়ন রেখো এর বেশি নয়। সোনালি সকাল নাকি রোদেলা দুপুর, নীরবে একাকি এসো হরিণীনুপুর, দু করে দুহাত রেখো এর বেশি নয়। নদীর দুকুর ছোঁয়া বিরহের ঢেউ, মনের মুকুরে যদি জেগে ওঠে কেউ, হৃদয়ে নিলয় রেখো এর বেশি নয়। বকুল বিনুনি মাঝে কামিনী কুসুম, প্রভাতে পাখির গানে ভাঙে যদি ঘুম, অধরে দুঠোঁট রেখো এর বেশি নয়।
0: কবি শামসুল বাড়ি উৎপল।
3: আজামার। আজামার ফুল ফুটেছে আধার ঘেরা উর্বরাহীন সন্ধে বেলায়, আজামার প্রাণ জেগেছে দুই হৃদয়ের নিষিদ্ধ সেই উষ্ণ খেলায়, মনামার মনামার নাচছে তাথই দূর আকাশের স্নিগ্ধ তারায়, বাগানের ফুলগুলো সব আলোর তোলায় ছন্দ হারায়, সকালের সূর্যটা আজ হাসছে কেবল দুপুর বিকেল সারা বেলা, দেখির ওই স্নিগ্ধ জলে ফুল পাখিদের মন রাঙানো রঙের খেলা, মন আমার ছুটছে আকাশ বন পাহাড়ে সকাল সাজে, কিছুতেই বসছে না মন এই পৃথিবীর কোনো কাজে, কিছুতেই বসছে না মন এই পৃথিবীর কোনো কাজে। তুমি আজ আসবে আমার নষ্ট ভাঙা কুড়ে ঘরে, সে সুখে ফুল ফুটেছে ডাকছে পাখি দারুণ স্বরে, ও কারণ হাসছি আমি খেলছে আকাশ লুটো পুটি, বুকের এই নীল পাহাড়ে আকাশ তারার ছোট ছুটি, তবে কি ফুলটা আমার তুমি আজ অন্য কাজে, বেলা যে ফুরিয়ে এলো তুমি আসছো না যে, তুমি আর আসছো না যে।
0: শিল্পী তো স্বাতীর মানবিক হৃৎপিণ্ড, তাই আমি তার হৃৎপিণ্ডে যাই চিরকাল রক্তে আমি শান্তি আর শিল্পের মানুষ। প্রিয় শ্রোতা, এই শান্তি আর শিল্পের মানুষ মানবপ্রেমী কবি আবুল হাসান, যার প্রকৃত নাম ছিল আবুল হোসেন মিয়া, তিনি নিজের নাম পরিবর্তন করে সাহিত্যিক নাম রাখেন আবুল হাসান। জন্ম তার 1947 সালের 4 আগস্ট গোপালগঞ্জ জেলার বন্যি গ্রামে মাতুলালয়ে। 1975 সালের 26 নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র 28 বছর 3 মাস বয়সে তাঁর মৃত্যু ঘটে। ক্ষীণায়ু এই কবি মাত্র 1 দশকের কাব্য সাধনায় আধুনিক বাংলা কবিতার ইতিহাসে পাকাপোক্ত জায়গা করে নেন। যে তুমি হরণ করো, পৃথক পালঙ্ক তাঁর উজ্জ্বল কাব্যগ্রন্থ। গ্রামীণ ও নাগরিক জীবনের মিলিত অভিজ্ঞতা তাঁর কবিতাকে বর্ণাঢ্য ও সমৃদ্ধ করেছে। আত্মত্যাগ, দুঃখবোধ, মৃত্যু চেতনা, বিচ্ছিন্নতাবোধ, নিঃসঙ্গ চেতনা, স্মৃতিমুগ্ধতা ও মুক্তিযুদ্ধের চেতনা আবুল হাসানের কবিতায় সার্থকভাবে প্রতিফলিত। বন্ধুরা, সৃষ্টির গল্প পর্বে কবি আবুল হাসানের কর্মজীবন নিয়ে বিস্তারিত বলছেন মামুন রশিদ।
4: কবি আবুল হাসান পড়ালেখা করেছেন ঢাকার আরমানিটোলা সরকারি বিদ্যালয়ে। এই বিদ্যালয় থেকে 1963 সালে পাশ করেন। তারপর ভর্তি হন বরিশাল বিএম কলেজে, সেখান থেকে উচ্চ মাধ্যমিক, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে অনার্স নিয়ে বিএসসি নিতে ভর্তি হন, কিন্তু আনুষ্ঠানিক পড়ালেখা শেষ করেননি। আবুল হাসান ছিলেন ছুটে চলা একজন মানুষ, তাই হয়তো কোথাও থিতু হতে পারেননি। 1970-এর গণ অভ্যুত্থানের উত্তাল সময়ে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র। ফাইনাল পরীক্ষা শেষ না করেই যোগ দিয়েছিলেন দৈনিক ইত্তেফাকের বার্তা বিভাগে। ততক্ষণে কবিতা তাকে পরিপূর্ণ গ্রাস করেছে, আর তাই তিনি নিজেকে কবিতাতেই সঁপে দিয়েছিলেন। স্বাধীনতার পর সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন গণবাংলা এবং দৈনিক জনপদে। আবুল হাসান অল্প বয়সেই সৃজনশীল কবি হিসেবে খ্যাতি লাভ করেন। মাত্র 1 দশকের কাব্য সাধনায় আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসে এক বিশিষ্ট স্থান অধিকার করেন। আত্মত্যাগ, দুঃখবোধ, মৃত্যু চেতনা, বিচ্ছিন্নতাবোধ, নিঃসঙ্গ চেতনা, স্মৃতিমুগ্ধতা আবুল হাসানের কবিতায় সার্থকভাবে প্রতিফলিত হয়েছে। 1970 সালে এশীয় কবিতা প্রতিযোগিতায় তিনি প্রথম হন। মাত্র 3টি কাব্যগ্রন্থ, 1টি গল্প সংকলন, 1টি কাব্যনাটক, এই হল কবি আবুল হাসানের প্রকাশিত সাহিত্য সম্ভার। প্রথম কবিতার বই রাজা যায় রাজা আসে প্রকাশ পায় 1972 সালে। এ সময় তিনি দৈনিক গণবাংলা পত্রিকাতে চাকরি করতেন। এই বই নিঃসঙ্গ চেতনা নিয়ে তার হাহাকারের প্রথম প্রকাশ। এর পরের 2টি বই যে তুমি হরণ করো প্রকাশ পায় 1974 সালে, আর পৃথক পালঙ্ক প্রকাশ পায় 1975 সালে। ক্ষুদ্র জীবনে তার কবিতা মোহনীয় চম্বুক শক্তি, তার কবিতায় উঠে আসে মানুষের জীবনের গল্প, শৈশবের স্মৃতি, বেদনা, প্রকৃতির চিরচেনা মুগ্ধতা, অন্ধকারের মাঝেও বেঁচে থাকার প্রেরণা, আত্মত্যাগ, দুঃখবোধ, মৃত্যু চেতনা, বিচ্ছিন্নতাবোধ, অবহেলায় হারিয়ে যাওয়া গল্পগুলো সম্পর্কের চিরন্তন বাস্তবতা যেন কালোত্তীর্ণ হয়ে উঠেছে, যেখানে আমরা পাই বেঁচে থাকার প্রেরণা। আবুল হাসান তার পাখি হয়ে যায় প্রাণ কবিতায় লিখেছিলেন, অবশেষে জেনেছি মানুষ একা, জেনেছি মানুষ তার চিবুকের কাছেও ভীষণ অচেনা ও একা, দৃশ্যের বিপরীতে সে পারে না একাত্ম হতে এই পৃথিবীর সাথে কোনোদিন, এ যেন কবিতায় নিজেকেই তুলে ধরা। মেধাবী এই কবি নিজের জীবন নিয়ে অবহেলা করেছেন। নিঃসঙ্গতা আর একাকিত্বকে কবিতায় তুলে ধরলেও মনের ভেতরে লালন করতেন মুক্ত পাখির জীবন, যে পাখি উড়বে খোলা আকাশে। ছুটে চলা জীবনের প্রতি আকর্ষণই তাকে দিয়েছে অবাধ স্বাধীনতা। শৈশবে কবি আবুল হাসান রিমেটিক ফিভারে আক্রান্ত ছিলেন। ছুটে চলা জীবনে হৃদরোগে তিনি ক্ষয়ে যেতে থাকেন। 1974 সালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় বন্ধুদের চেষ্টা আর সরকারি উদ্যোগে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় পূর্ব জার্মানিতে। পূর্ব জার্মানিতে চিকিৎসা সম্পূর্ণ না হয় সেখান থেকে আবার বার্লিন, কিন্তু চিকিৎসা সম্পূর্ণ হয় না। 6 মাস পর বাংলাদেশে ফিরে আসেন। চিকিৎসকরা শেষ চিকিৎসা দিতে পারেননি, 6 মাসের ওষুধ দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। উদিত দুঃখের দেশ, হে কবিতা, হে দুধভাত, তুমি ফিরে এসো, কবিতাকে এভাবে আহ্বান করেছিলেন যে কবি তিনি আবুল হাসান। 1975 সালের 26 নভেম্বর পৃথিবীকে বিদায় জানান। হৃদয়ে বয়ে বেড়ানো ক্ষতই হয়তো তাকে দিয়ে ঝিনুক নীরব সহ কবিতাটি লিখিয়ে নিয়েছিল। ঝিনুক নীরবে সহ, ঝিনুক নীরবে সহ, ঝিনুক নীরবে সয়ে যাও, ভেতরে বিষের বালি, মুখ বুঝে মুক্ত ফলাও। কবিতার বাইরে আবুল হাসান গল্পও লিখেছিলেন। তার মৃত্যুর পর সেসব গল্প একত্রিত করে 1990 সালে প্রকাশ পায় আবুল হাসানের গল্প সংগ্রহ। এর আগে 1988 সালে প্রকাশ পায় তার লেখা কাব্যনাটক ওরা কয়েকজন। অপরূপ বাগান কবিতায় আবুল হাসান লিখেছিলেন, চলে গেলে তবু কিছু থাকবে আমার, আমি রেখে যাব আমার একলা ছায়া, হারানো চিবুক চোখ আমার নিয়তি। কবিতার জন্য গুণী এই কবি 1975 সালে মরণোত্তর বাংলা একাডেমি পুরস্কার এবং 1982 সালে বাংলাদেশ সরকারের 21শে পদক লাভ করেন। কবি আবুল হাসান আজ আমাদের মাঝে না থাকলেও তিনি বেঁচে আছেন তার কবিতার অনন্য সব পঙ্ক্তিমালায়। শ্রদ্ধা বাংলা কবিতার এই কালজয়ী কবির প্রতি।
0: বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এদেশের সাধারণ মানুষের প্রধান জীবিকা হল কৃষি। এদেশের গ্রামে গঞ্জে এক শ্রেণীর সুবিধাবাদী লোক চাষাবাদের জন্য চড়া সুদে কৃষকদের ঋণ দিয়ে থাকে। এই ঋণের বিপরীতে অতীতে কৃষকদের কাছ থেকে স্বর্ণালঙ্কার, পিতল ও কাঁসার বাসনপত্র বন্ধক রাখত, কখনো রাখত টিপসই। প্রাকৃতিক দুর্যোগ, খরা, বন্যা, অতিবৃষ্টি, শিলাবৃষ্টি, অনাবৃষ্টি, ঘন কুয়াশা প্রভৃতি নানা কারণে অনেক সময় ফসল নষ্ট হয়ে যায়, ফলে কৃষক গ্রহীত ঋণ শোধ করতে ব্যর্থ হয়। এক পর্যায়ে সুদের টাকা ও ঋণের টাকা পরিশোধ করতে কৃষক তার ফসলি জমি বা বসতভিটা বিক্রি করে দিতে বাধ্য হয়। এই বিষয়কে উপজীব্য করে রচিত হয়েছে আবু ইসহাকের গল্প যোগ। চিরায়ত সাহিত্য পর্বে শুনবেন যোগ গল্পের শিল্প সার্থকতা বিষয়ক প্রবন্ধ। উপস্থাপন করছেন জাকির আবু জাফর।
5: আবু ইসহাক মাত্র 21 বছর বয়সে 1947 সালে রচনা করেন তার বিখ্যাত উপন্যাস সূর্যদিঘল বাড়ি। জীবনের প্রথম উপন্যাস দিয়েই বাজিমাত করেছিলেন তিনি। যোগ তার একটি গুরুত্বপূর্ণ গল্প।

0: করেছেন লেখক। গল্পের শিরোনাম জোঁক। এই জোঁক একটি কীট বা প্রাণী, কিন্তু আবু ইসহাকের গল্পে কীট শুধু কীট নয়, এটি একটি প্রতীক, একটি সিম্বল, একটি উপলক্ষ। এটি রূপক অর্থে শোষণকারী শ্রেণীর প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। এই শ্রেণী দরিদ্র জনগোষ্ঠীর উপর থেকে তাদের সমস্ত রক্ত চুষে নিয়ে যায়, আর্থিক ও মানসিকভাবে তাদের শোষণ করে। শ্রমিক শ্রেণী অমানসিক অমানবিক পরিশ্রম করে, এই পরিশ্রম করায় সমাজের শোষক গোষ্ঠী, কিন্তু তাদের পরিশ্রমের যথাযথ মূল্য দেন না তারা। কাজের এবং শ্রমের মধ্য দিয়ে সমাজের উচ্চ শ্রেণী তাদের সম্পদ ফুলিয়ে ফাঁপিয়ে ক্রমাগত বাড়তে থাকে। অথচ যাদের শ্রম ঘাম এবং ত্যাগের বিনিময়ে তারা সম্পদ আহরণ করে, তাদেরকে বঞ্চিত করে। তাদের ন্যায্য হিসা বা শ্রমের বিনিময়ে সুদ করার বিষয়ে তারা মোটেও দায়িত্বশীল নন, আন্তরিকও নন, বরং কতটা ঠকিয়ে নিজেরা জিততে পারবেন সেই চিন্তায় আটতে থাকেন। আবু ইসহাক তার গল্পের মাধ্যমে এসব শোষক শ্রেণীকেই সমাজের জোঁক বলেছেন, বলেছেন এরাই সমাজের মানুষ জোঁক। আবু ইসহাক গল্পটি লিখেছেন কয়েক দশক আগে, অথচ এই গল্পের বাস্তবতা যেন দিনে দিনে আরো বাস্তব হয়ে উঠেছে এবং উঠছে। গল্পটির বাহ্যিক একটি দিক তো রয়েছেই, একটি অভ্যন্তরীণ দিকও রয়েছে। এটিকে মানসিক বা মনস্তাত্ত্বিক দিকও বলতে পারি। মনস্তাত্ত্বিক দিকটি হল সমাজ এর ক্রমাগত শোষণের ফলে গরিব অসহায় এবং শক্তিহীন মানুষেরা মনোবল হারিয়ে ফেলে, ফলে কায়েমী স্বার্থবাজদের বিরুদ্ধে প্রতিবাদের শক্তি হারিয়ে ফেলে, এমনকি প্রতিবাদের মানসিকতাও অবশিষ্ট থাকে না। সমাজের রাঘব বোয়ালেরা এতে বিপুল আনন্দিত হতে থাকে, সেই আনন্দের আতিশয্যে শোষণের মাত্রা বাড়াতে থাকে তারা। এই যেন সেই জোঁক যাকে সরানোর ক্ষমতা না থাকলে আরো ভয়ঙ্করভাবে চেপে বসে। এখানে আবু ইসহাকের জোঁক গল্পের সার্থকতা। তিনি একজন কুশলী গল্পকার, একটি ছোট কীটের মধ্য দিয়ে গোটা সমাজ ব্যবস্থার অসাম্য ও বৈষম্যের ছবি এঁকেছেন। আবু ইসহাক এখানে বোদ্ধা গল্পকারের স্বাক্ষর রেখেছেন। তিনি তার গল্পে রূপকের ভেতর দিয়ে সমাজ এবং মানব জীবনের বাস্তবতা ফুটিয়ে তুলেছেন। রূপক গল্প হিসেবে জোঁকের এটি সার্থকতা।
1: বাংলার প্রকৃতিতে এখন বিরাজ করছে স্নিগ্ধ শরৎ, ঋতুরানী শরতের রূপ, রানীর মতোই সুন্দর। এ সময়ে বাংলাদেশের প্রকৃতির সেজে ওঠার দৃশ্য তুলনাহীন। বর্ষার অঝোর ধারার বৃষ্টির শব্দ নেই, হৈমন্তিক ফসলের আগমনী বার্তা বেজে উঠছে গ্রাম বাংলার মাঠে মাঠে। এ সময় আমাদের মাথার উপরের আকাশ যেন বিস্তীর্ণ নীল সমুদ্র হয়ে উঠছে, আর তার বুক জুড়ে সাদা শৌখিন থোকা থোকা মেঘগুলো হেসে হেসে বেড়ায়। শরৎ এক অপার আনন্দের ঋতু, শরতের দিনগুলো আনন্দে কাটুক, এই প্রত্যাশায় শেষ করছি আজকের সাহিত্য প্রসঙ্গ। অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি রুবিনা শাহনাজ, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, তত্ত্বাবধানে কানিজ কুলসুম, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন নাদিয়া ফেরদৌস।

পরিবেশ আমাদের জীবনের উপর প্রভাব ফেলে, তাই আপনার পরিবেশ সুস্থ এবং সুন্দর রাখুন। আপনার সন্তানকে সৎ ও চরিত্রবান হিসেবে গড়ে তুলুন, কেননা তারাই আগামীর ভবিষ্যৎ। একটি জাতির জীবনে বিপর্যয়ের সূচনা তখনই হয় যখন তার যুব সমাজ মাদকের দিকে ঝুঁকে পড়ে। আমরা মাদকমুক্ত সুস্থ জাতি চাই। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ কাউসার শেখ। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি সকালে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে কিছু সময় তিনি নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর তিন বাহিনীর পক্ষ থেকে নতুন রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। পরে রাষ্ট্রপতি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এর আগে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সন্ধ্যায় দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। বঙ্গভবনের দরবার হলে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নতুন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। এদিকে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও এক সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। আজ জাতীয় সংসদ সচিবালয়ে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর হিজিলা মেহেন্দিগঞ্জ ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। আজ তেজগাঁওয়ের প্রধানমন্ত্রী কার্যালয়ে এ সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় প্রধানমন্ত্রী ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবিচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়ক ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করার এই উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রস্তাবিত রুটে বিদ্যমান সড়ক প্রশস্ত করার পাশাপাশি নতুন সড়ক নির্মাণ এবং তিনটি ছোট সেতু নির্মাণ করা হবে। প্রকল্পের সম্ভাব্যতা ও বাস্তবায়নযোগ্যতা দ্রুত যাচাই করা হবে। সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মন্ত্রিসভার নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। আজ দুপুরে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের অসামান্য অবদানের কথা স্মরণ করে তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এর আগে গত রাতে সরকারের নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী দপ্তর বন্টন এবং এক মন্ত্রীর দপ্তর পুনর্বন্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন দায়িত্ব প্রাপ্ত মন্ত্রীদের মধ্যে ডক্টর আব্দুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, এম রাশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, শাচিং প্রু জেরিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং আন্দালিব রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আফরোজা খানমের দপ্তর পুনর্বন্টন করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে সরিয়ে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীদের মধ্যে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির শপথ গ্রহণের পরপরই তাদের শপথ অনুষ্ঠিত হয়। নবনিযুক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। কলেরা প্রতিরোধে দেশে আজ থেকে শুরু হয়েছে মুখে খাওয়ার কলেরা টিকাদান কর্মসূচি। সারাদেশের ঝুঁকিপূর্ণ 14টি উপজেলা ও থানায় এ টিকা দেওয়া হচ্ছে। আজ থেকে 21শে সেপ্টেম্বর টিকার প্রথম ডোজ এবং 26শে সেপ্টেম্বর থেকে 25শে অক্টোবর পর্যন্ত টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। গর্ভবতী নারী ও এক বছরের কম বয়সী শিশু ছাড়া সব নাগরিক বিনামূল্যে এই টিকা নিতে পারবেন। যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক 75টি দেশের আবেদনকারীদের অভিবাসন ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ রাখায় ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করে দিয়েছেন। নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের বিচারক জেনেট ভার্গাস তার এই রায়ে বলেন, অভিবাসন ভিসা নীতি সুস্পষ্টভাবে বেআইনি এবং পররাষ্ট্রমন্ত্রী তার আইনি কর্তৃত্বের সীমা লঙ্ঘন করেছে। জানুয়ারি মাসে চালু হওয়া এই ভিসা নীতিতে বাংলাদেশ, পাকিস্তান, কলম্বিয়া এবং কয়েকটি আফ্রিকান ও ক্যারিবীয় অঞ্চলের দেশ ক্ষতিগ্রস্ত হয়। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য আলোচনা শেষ মুহূর্তে ব্যর্থ হওয়ায় আজ থেকে কানাডার বেশ কিছু পণ্যের উপর নতুন করে 50% মার্কিন শুল্ক কার্যকর হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিং যুক্তরাষ্ট্রের পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। খেলার খবর ক্রিকেট। ম্যাকাইয়ে দ্বিতীয় ও শেষ টেস্টে আজ বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক অস্ট্রেলিয়া 8 উইকেটে 165 রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে। বাংলাদেশের পক্ষে শরীফুল ইসলাম টেস্টের প্রথমবারের মতো 6 উইকেট শিকার করে। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সবকয়টি উইকেট হারিয়ে 64 রান সংগ্রহ করে। সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল পাঁচটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে পবিত্র কোরআন শিক্ষার আসর। অনুষ্ঠান পরিচালনায় কারি এ কে এম ফিরোজ।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
3: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
2: কেমন আছো তোমরা?
3: আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন?
2: আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশে প্রবাসী পৃথিবীর যে প্রান্ত থেকে প্রিয় শ্রোতা, সকলকে স্বাগত জানাচ্ছি কোরআন শিখার আসর অনুষ্ঠানে। যে অনুষ্ঠানটি প্রচার হয় শনিবার দিন বিকেল 4:05। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের জন্য কোরআন শিক্ষাকে ফরজ করে দিয়েছেন। বাংলাদেশ বেতার এই অনুষ্ঠানকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সকলের জন্য আয়োজন করেছে কোরআন শিক্ষার আসর অনুষ্ঠান। ইনশাআল্লাহ আজিজ, আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কোরআন করিমকে সহি শুদ্ধ সুন্দর করে আমরা শিখব, পড়ব। কারণ আমরা যে নামাজের তেলাওয়াত করে থাকি, সেখানে কিন্তু বিশুদ্ধ সহি সুন্দর তেলাওয়াত কিন্তু একান্ত প্রয়োজন, না হলে কিন্তু আমাদের ইবাদতকে আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারব না। আলহামদুলিল্লাহ, আজকে আমরা কোরআন করিমের একটি সূরা পড়ব, যে সূরাটা আমরা প্রতিদিন কোনো না কোনো নামাজে পড়ছি, ইবাদতে পড়ছি। আজকে আমন্ত্রিত শিক্ষার্থীরা, তোমরা সকলে আজকে আমাদের সাথে পড়বে ইনশাআল্লাহ। এবং এই বাংলাদেশ বেতারের সাথে যারাই আমরা আছি, যে যেখান থেকে শুনছি, সকলে আমরা খুব মনোযোগ দিয়ে শুনব। আজকে যে সূরাটি পড়ব সেটি হচ্ছে সূরাতুল হুমাযা। আমরা শুরুতেই এই সূরাটি একবার সকলে মিলে পড়ে আসো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
3: বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
2: বিসমিল্লাহির রহমানির রহিম।
3: বিসমিল্লাহির রহমানির রহিম।
2: ويل لكل همزة لمزة.
3: ويل لكل همزة لمزة.
2: الذي جمع مالا وعدده.
3: الذي جمع مالا وعدده.
2: يحسب أن ماله أخلده.
3: يحسب أن
2: كلا لينبذن في الحطمة.
3: كلا لينبذن في الحطمة.
2: وما أدراك ما الحطمة.
3: وما أدراك ما الحطمة.
2: نار الله الموقدة.
3: نار الله
2: التي تطلع على الأفئدة.
3: التي تطلع على الأفئدة.
2: إنها عليهم مؤصدة.
3: إنها عليهم مؤصدة.
2: في عمد ممددة. সুপ্রিয় শ্রোতা, আমরা শুনলাম, তেলাওয়াত করলাম সূরাতুল হুমাযার সবচেয়ে সহি শুদ্ধ সুন্দর তেলাওয়াত। বাংলাদেশ বেতারের এই অনুষ্ঠান মনোযোগ দিয়ে আমরা যারা শুনছি, প্রত্যেকে কিন্তু এই সূরাটি সম্পর্কে আমরা ভালো সুন্দর তেলাওয়াতের মাধ্যমে আমরা নিজেদেরকে সহি শুদ্ধ সুন্দর করে পড়বার জন্য আমরা বিরাট সুযোগ লাভ করছি। এভাবে আমরা আমাদের প্রতিটি পর্ব থেকে, প্রতিটি অনুষ্ঠান থেকে আমরা কিন্তু কোরআন কারিমের একটি সূরা আমরা ঠিক করার সুযোগ লাভ করেছি, এজন্য আমরা সকলে মিলে আলহামদুলিল্লাহ। এখন আমরা একটু আমাদের আমন্ত্রিত শিক্ষার্থী যারা আজকে আমাদের সাথে অংশগ্রহণ করছে, এদের কাছ থেকে একে করে আমরা শুনবো। প্রথমে আমি অনুরোধ করব মোহাম্মদ রাফসানকে সূরাতুল হুমাযা থেকে একটু তেলাওয়াত করবার জন্য।

0: ويل لكل همزة لمزة
1: ما شاء الله
0: الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة.
1: সকলে বলি মাশাআল্লাহ
2: মাশাআল্লাহ
1: আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে আমাদের তেলাওয়াত শোনালো মোহাম্মদ রাফসান আজকে যারা আমরা আয়োজন শুনছি প্রত্যেকেই চেষ্টা করব আমাদের এই রাফসান যেভাবে তেলাওয়াত করলো রাফসানের মতো ছোট্ট বন্ধু যারা আছে প্রত্যেকে এইভাবে চেষ্টা করবে ইনশাআল্লাহ আল্লাহ সকলকে তৌফিক দান করুন সবাই যেন আমরা সুন্দর করে পড়তে পারি সকলে বলি আমিন
2: আমিন
1: আমরা যাব আমাদের পরবর্তী আয়োজন শিক্ষার্থীর কাছে একটু তেলাওয়াত করে আমাদের শোনাবে মোহাম্মদ মুমিন ইসলাম

0: ويل لكل همزة لمزة الذي جمع ماله وعدده
1: الذي جمع ماله আমরা যখন মিলিয়ে পড়ব হ্যাঁ লাউঙ্গে এটার সাথে মিলে এডগাম হবে লাউ গুণনা করে الذي جمع ماله وعدده
0: الذي جمع ماله
1: لهنا لو شرشل لو عبر
0: الذي جمع ماله وعدده
1: وعدده
0: وعدده
1: ما شاء الله ها يحسب
0: يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة نار الله
1: وما
0: أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة
1: ما شاء الله شكرا بلي ما شاء الله
2: ما شاء الله
1: الحمد لله চমৎকার হয়েছে মাশাআল্লাহ তবে আরো ভালো করে মুখস্থ করতে হবে তাই না আমরা যখন নামাজে যখন তেলাওয়াত করব সূরাটি অবশ্যই আমরা মুখস্থ পড়ি না তখন তা মুখস্থ পড়লে অবশ্যই আমাদেরকে ভালো করে মুখস্থ করতে হবে আর এরকম বাদ দেওয়া যাবে না হ্যাঁ ভালো করে কয়েকবার পড়লে হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে তেলাওয়াত শুনবার পরে প্রিয় শ্রোতাদের আজকে আমাদের আয়োজন শুনছেন নিজের অবশ্যই চর্চা করব নিজের প্রতিদিন নির্দিষ্ট সময় আমাদেরকে তেলাওয়াত করতে হবে নিজেরা পড়ব নিজেদের পরিবার পরিজনে যারা আছে তাদেরকে আমরা এই তেলাওয়াতে অংশগ্রহণ করবার জন্য আমরা চেষ্টা করব অবশ্যই এবং বিশেষ করে আদরে ছোট্ট মুড়ি যারা আছে আমাদের শিশু সন্তান যারা আছে তাদেরকে এই বিষয়ে অবশ্যই আমরা গুরুত্ব দিব তাদেরকে দৈনিক একটি নির্দিষ্ট সময় তাদের কোরআন শেখার জন্য আমরা কিন্তু তাদেরকে সময় দিতে হবে সুযোগ করে দিতে হবে এবং আপনাকে নিজে অ্যাজ এ গার্ডিয়ান আপনি একজন অভিভাবক হিসাবে একজন পিতা হিসাবে একজন মা হিসাবে আপনার একটা কিন্তু এটা আপনার প্রতি ফরজ আপনার সন্তানকে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে আপনার এই দিন শেখানো কোরআন শেখানো অনেক সময় আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি যদি এই ছোট সময় যদি তারা যদি কোরআন না শেখে দিন না শেখে পরবর্তীতে তাদের আর শেখা হয় না এই জন্য এই সময়গুলিতে বড়রা তো আমরা অবশ্যই শিখবো প্র্যাকটিস করব সুন্দর করে তবে সেটা শিখতে হবে অবশ্যই কিভাবে সহি শুদ্ধ করে তাই না অবশ্যই সহি শুদ্ধ করে আমরা চেষ্টা করব এবং অবশ্যই মুখস্থ করে এবং আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন আমরা যাব পরবর্তী আয়োজন শিক্ষার্থীর কাছে মাশাআল্লাহ আজকে আমাদের আমন্ত্রণে এসছে স্টুডিওতে আছেন আমাদের আমির হামজা আমাদেরকে তেলাওয়াত করে শোনাও

0: ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة.
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, চমৎকার তেলাওয়াত করেছে আমাদের আজকের আমন্ত্রিত শিক্ষার্থী, আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রণ হয়ে এসেছে আমির হামজা। সুন্দর তেলাওয়াত, তোমাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিকুম। প্রিয়শ্রোত, আমরা শুনছিলাম আমাদের আজকে স্টুডিওতে আমন্ত্রিত শিক্ষার্থী আমির হামজার সুল্লুত কণ্ঠে সুন্দর তেলাওয়াত, খুব সুন্দর তেলাওয়াত করেছে সুরাতুল হুমাজা। এই আমির হামজার মতো ছোট ছোট বন্ধু যারা আছে, তোমরা কিন্তু আজকে থেকে অবশ্যই চেষ্টা করবে কোরআনকে সহি শুদ্ধ সুন্দর করে পড়বার জন্য, কারণ কোরআন শেখা ছাড়া কিন্তু আমরা ইবাদত করতে পারি না, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জন্য সৃষ্টি করেছেন, আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কেন? আল্লাহর ইবাদত করবার জন্য। সেই ইবাদত যদি করতে গেলে আমাদেরকে অবশ্যই ইবাদতের মধ্যে প্রথম ইবাদত হচ্ছে মুসলমানের জন্য, ইমানদারের জন্য কি সালাত আদায় করা, তাই না? নামাজ পড়া। সেই নামাজে আমাদেরকে তেলাওয়াত করতে হয় না? সেই তেলাওয়াত যদি আমাদের সহিহ শুদ্ধ সুন্দর না হয়, মুখস্থ না হয়, আমরা ইবাদত করতে পারবো সুন্দরভাবে পরিপূর্ণভাবে? এই জন্য আমাদেরকে কোরআন শিখতে হবে। কোরআন শেখা ছাড়া কোনো বিকল্প নেই, এটা আমাদের প্রত্যেক মুসলমানের জন্য শেখা খুবই গুরুত্বপূর্ণ, এটা শিখতে হবে। বাংলাদেশ বেতার এই আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে যে সুন্দর অনুষ্ঠান প্রচার করছে, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ একটি সুরা আমরা আজকে শিখতে পারি। এভাবে প্রতিটি অনুষ্ঠান যদি আমরা শুনি, তাহলে কিন্তু আমরা এই অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, আল্লাহ কবুল করুন। আমরা একদম শেষ আজকে আমাদের শিক্ষার্থীর কাছে চলে এসেছি, আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসছে আজকের এই কোরআন শেখার আসর অনুষ্ঠানের গোলাম রাব্বি, তুমি আমাদেরকে তেলাওয়াত করে শোনাও তো সুরাতুল হুমাজা।

0: الحطمة.
1: كلا لينبذن الحطمة.
0: نتل تكني نين ها كي أتي لينبذن في الحطمة. كلا لينبذن بلو
1: كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة.
0: ما شاء الله.
1: نار حامية.
0: نار الله الموقدة.
1: نار الله الموقدة.
0: ما شاء الله.
1: التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة.
0: চমৎকার হয়েছে মাশাআল্লাহ। তবে মুখস্থটা ভালো করে করতে হবে, তাই না? আমরা কোরআন তেলাওয়াত যেভাবে একটি বড় ইবাদত, তাই না? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে যে আফদালুল ইবাদতি তিলাওয়াতুল কোরআন, তাই না? যে আমরা যত নফল ইবাদত করে থাকি তার মধ্যে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট একটি বড় ইবাদত হচ্ছে কি? কোরআন কারিমের তেলাওয়াত। এই জন্য আমরা তেলাওয়াতের কিন্তু অনেক ফজিলত, তাই না? তেলাওয়াত করলে প্রতিটি হরফেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিনিমাম 10টি নেকি আল্লাহ তার আমল নামা দান করেন। যারা আজকে আমাদের আয়োজন শুনছেন আপনারা কিন্তু একটি বড় ইবাদতে আপনারা আজকে শরিক হয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকের খাস মেহরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সুযোগটা দান করেছেন। একটি সর্বোচ্চ ইবাদতে আমরা সামিল হয়েছি শুনছি, কারণ প্রতিটি মুহূর্তে এখানে ইবাদা, প্রতিটি মুহূর্তে আপনার নামে সওয়াব, আপনার নামে সওয়াব লেখা হচ্ছে। এটা আমাদের জন্য বিরাট সুযোগ বাংলাদেশ বেতার করে দিয়েছে। আমরা ইবাদত করব আল্লাহ সন্তুষ্টির জন্য। সেখানে যদি আমি যদি সহি শুদ্ধতার ক্ষেত্রে যদি সতর্ক না থাকি, আমি যদি ঠিক না করি, ভুল উচ্চারণ করতে থাকি, তাহলে কিন্তু অনেক বড় গুনাহ হয়ে যেতে পারে। না, আপনার একটি ভুল উচ্চারণ আপনার ইবাদতকে আল্লাহর কাছে প্রশ্নের সম্মুখীন করে দিবে। এই জন্য আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। আমি একটা দু একটা উদাহরণ দিচ্ছি, যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, তাই না? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, যেটা আমরা প্রতি নামাজে তেলাওয়াত করে থাকি, তাই না? এর অর্থ কি? যে সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তাই না? সুতরাং এর অর্থ হচ্ছে এই, যদি আমরা আলহামদু বরহা দিই, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন সূরাতুল ফাতিহার প্রথম আয়াত, তো এই যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এর অর্থ হচ্ছে যে সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। এটা হলো যদি বরহা দিয়ে। ভুলটা কোথায় হয়? ভুলটা হচ্ছে এখানে, যদি আমরা বড় হার জায়গায় যদি আমরা ছোট হা পড়ি, কেউ যদি এই যে বড় হা কে উচ্চারণ করতে হয় কোথা থেকে? গলার কণ্ঠলানিল মধ্যখান থেকে চেপে হা, তাই না? হা, এই হার উচ্চারণের স্থলে যদি আমরা হা বলি, যদি হামজা হা যেটাকে বলি, তাই না, ওই হা দিয়ে, ওই যে যেটাকে কি বলে পেঁচানো হা বা গোল হা, ওই হা দিয়ে যদি উচ্চারণ হয়, টোটাল অর্থটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। আমরা সকলে মিলে আবার সূরাতুল হুমাযাকে সুন্দর করে আমরা তেলাওয়াত করি।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
3: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
2: বিসমিল্লাহির রহমানির রহিম।
3: বিসমি

0: আলহামদুলিল্লাহ, আমরা সূরাতুল হুমাজার সহিহ সুন্দর তেলাওয়াত করলাম। শ্রোতা মন্ডলী, যারা আজকে শ্রোতা যারা শুনলেন, এভাবে আমরা তেলাওয়াত করবো। আল্লাহ সকলকে কবুল করুন। আমন্ত্রিত যারা আজকে শিক্ষাতে অংশগ্রহণ করেছে, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। কোরআন শিখার আসর এখানেই শেষ করছি। বারাকাল্লাহু ফিকুম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
1: এতক্ষণ শুনলেন পবিত্র কোরআন শিক্ষার আসর। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কারি এ কে এম ফিরোজ।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে বিষয়ভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সুর তরঙ্গ। গ্রন্থনা শামশাদ পারভীন, উপস্থাপনায় হাসান ইউসুফ খান ও চমচমি দেওয়ান।

0: মায়ায় পড়া যতটা সহজ, ভুলে যাওয়া ঠিক ততটাই কঠিন।
1: সৌন্দর্য চাহিদা সম্পর্ক পর্যন্ত, আর মায়ার সম্পর্ক মৃত্যু পর্যন্ত।
0: তাই বুঝি স্মৃতির মাঝে লুকিয়ে থাকে অদৃশ্য এক ছায়া, মানুষ হারিয়ে গেলেও হারায় না তার মায়া।
1: জীবনের পাতায় লিখেছে হাজার গল্প, কখনো সুখের কখনো বেদনার, কিন্তু প্রতিটি গল্পই আমাকে শিখিয়েছে জীবন হল এক অবিচল নদী, যে থামবে না, শুধু বই নিয়ে যাবে নতুন অভিজ্ঞতার দিকে। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতারের বিশেষ আয়োজন বিশ্বভিত্তিক গানের অনুষ্ঠান সুর তরঙ্গ অনুষ্ঠানে। আজকের বিষয় মায়া। উপস্থাপনায় আছি আমরা দুজন, আমি হাসান ইউসুফ খান
0: এবং আমি চমচমি দেওয়ান। বন্ধুরা, আমাদের শুনছেন সুর তরঙ্গে। জানো তো, তুমি আমার স্বপ্নের ঠিকানা, ভালোবাসার শেষ সীমানা, হাতটা ধরে থেকো সারা জীবন, তুমি আমার প্রাণ, তুমি আমার হৃদয়ের গান।
1: আচ্ছা, আমি তোমার মায়ের এতটা বোধ হয়েছে যে গ্রীষ্ম বর্ষা কিংবা শীত কিছুতেই কিছু যায় আসে না, ভালোবাসি কথাটা প্রতিদিনই বলা হয় না।
0: তোমার সারা মুখ জুড়ে এমন মায়া ছড়িয়ে আছে, তোমার ছবি থেকে চোখ ফেরানো যায় না। ভালোবাসার এই অনুভূতির উপমা ও উৎপ্রেক্ষা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম পর্বের গানে সফল প্রয়োগ ঘটেছে। হ্যাঁ বন্ধুরা, রবীন্দ্রনাথের প্রেমের গান কেবল রোমান্টিক অনুভূতিতে সীমাবদ্ধ নয়, এতে আছে বিরহ, আছে প্রত্যাশা, আত্মসমর্পণ, সংশয় ও গভীর আত্ম অন্বেষা।
1: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, সুরতরঙ্গ অনুষ্ঠানে প্রথমে আপনারা শুনবেন একটি রবীন্দ্রসঙ্গীত, গানটির শিল্পী দদুল আহমেদ।

0: তুমি কাছে থাকলে আমার পুরো ক্যানভাসটাই আলোকিত হয়ে থাকে, তুমি যেখানে নেই সেখানে সবকিছু অন্ধকার হয়ে যায়।
1: সত্যি বলছো? আর আমি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা হতে চাই না। কেন জানো? খারাপ সময়ে যে মানুষটার কাছে ফিরতে ইচ্ছে করে সেই মানুষটা হতে চাই। নজরুলের গানে বিরহিণীর সেই নীরব থাকার হাহাকার ফুটে উঠেছে। বন্ধুরা, তেমনি একটি গান শিল্পী সাদিয়া আফরিন মল্লিকের কণ্ঠে।

0: যে মানুষটার সঙ্গে 5 মিনিট কথা বললে সারাদিনের অভিমান কমে যায়, তাকে ভালো না বেশে থাকাটাই বেশ কঠিন। দূরে থাকলে তাকে বেশি মনে পড়ে ঠিকই, কিন্তু কাছে থাকলে সময়টা যে কত মূল্যবান সেটা আরো বেশি অনুভূত হয়।
1: আচ্ছা, তাহলে শোনো, তুমি আমার জীবনে আসার পর ভালোবাসার সংজ্ঞা মুখস্থ করিনি কখনো। শুধু একজন মানুষকে নিজের চেয়ে একটু বেশি ভাবতে শিখেছি।
0: আচ্ছা,
1: আমাদের মধ্যে অভিমান জমে, ভুল বুঝাবুঝিও হয়, তবু দিনের শেষে কথা বলার মানুষটা এখনো কিন্তু তুমি। বন্ধুরা, শোনাবো আরো একটি আধুনিক গান। শিল্পী কে এম আবদুল্লাহ আল মুর্তুজা মুহিন, গানটি লিখেছেন মোহাম্মদ মাহবুব উল ইসলাম, সুর করেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন সুর তরঙ্গ। এর বাকি অংশ শুনবেন পবিত্র আসরের নামাজের আজানের পর। বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন, যিনি মহিয়ান ও গরিয়ান। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল কোরআন। এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসরের নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله اي پرپورن آفان ابن اي نماجر التمين پربو حضرت محمد صلی اللہ علیہ وسلم کے দান করা সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا. যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল। তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুণা লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন একটি ভক্তিমূলক নজরুল সঙ্গীত, কণ্ঠ দিয়েছেন ফেরদৌসী রহমান।

0: শ্রোতা বন্ধুরা, আমরা আবারও ফিরে এলাম সুর তরঙ্গ অনুষ্ঠানে।
1: তোমার কাছে আমার সবচেয়ে বড় চাওয়া, ভালো সময় হাত ধরো আর খারাপ সময়টা হাতটা ছেড়ো না। মনে রেখো, প্রতিদিন কথা হওয়াটাই ভালোবাসা নয়, ব্যস্ততার মাঝে মানুষটা ঠিক আছে কিনা মনে পড়াটাও কিন্তু ভালোবাসা।
0: সত্যি কি? এই ছবির মানুষটা আমার, এই ছোট্ট সত্যটা ভাবতে ভীষণ ভালো লাগে।
1: শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন একটি আধুনিক গান। গানটি শিল্পী এন্ড্রু কিশোর, গীতিকার ফিরোজ আহমেদ ইকবাল, সুর করেছেন ফরিদ আহমেদ।

0: 1207।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আবার কথা হবে সুরতরঙ্গের আগামী আয়োজনে। শেষ করছি আজকের সুরতরঙ্গ অনুষ্ঠান। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন,
0: বাংলাদেশ বেতারের সাথে থাকুন।

0: এতক্ষণ শুনলেন বিষয়ভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সুরতরঙ্গ। গ্রন্থনা শামশাদ পারভীন, সম্পাদনায় মহিমা আক্তার, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান। সুরতরঙ্গ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ ভিত্তিক ঢাকা। এখন শুনবেন কৃষক কার্ডের গান, গেয়েছেন কে এম আবদুল্লাহ আল মুর্তজা মহিন ও নাসরিন আক্তার বিউটি। গানের কথা লিখেছেন মনিরুজ্জামান মনির এবং সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

0: এম আব্দুল্লাহ আল মুর্তজা মহিন ও নাসরিন আক্তার বিউটির কণ্ঠে কৃষক কার্ডের গান শুনলেন।
1: বাংলাদেশ পেতে ঢাকা, এটি পরে শুনতে পাবেন প্রথমে ইংরেজিতে এবং পরে বাণিজ্যিক সংবাদ।

0: The preventive oral cholera vaccination campaign began in the country today to prevent cholera. It will continue till 21st September. The first dose will be administered this time. Later, the second dose will be given from 26th September. Vaccination is being provided in 14 high-risk upazilas across the country. All citizens aged 1 year and above, except pregnant women, will receive the oral vaccine free of charge. A U.S. federal judge has struck down the Trump administration's policy suspending immigrant visa issuance to applicants from 75 countries. Judge Jeanette Vargas of the Southern District of New York ruled that the policy was patently unlawful, saying Secretary of State Marco Rubio exceeded his legal authority. The policy introduced in January affected countries including Bangladesh, Pakistan, Brazil, Colombia, and several African and Caribbean nations. A fresh wave of 50% U.S. tariff on a wide array of Canadian goods has come into effect as of midnight today after a last-minute breakdown in trade talks. Canadian Prime Minister Mark Carney suspended negotiations, saying proposed U.S. terms were unfair and uneconomic. He also announced plans for reciprocal tariffs on American goods, dollars for dollars. Cricket and host Australia were 165 for 8 in their first innings against Bangladesh as stumps on the first day of the second test in Mackay today. Australia are leading by 101 runs. Earlier batting first, Bangladesh scored 64 runs, losing all wickets in their first innings. Bangladesh are leading the series 1-0. Finally, weather and forecast valid till 1 tonight says there is no inland river ports warning and no signal is to be hoisted. And that's the end of the news.
1: Assalamu alaikum, Bangladesh Betar. বাণিজ্যিক সংবাদ পড়ছি সৈয়দা জামিলা আখতার। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতির উন্নয়নের জন্য এনার্জি সিকিউরিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার প্রত্যেকটি এনার্জি সেক্টরে 3 মাসের রিজার্ভ নিশ্চিতে কাজ করছে। তিনি আজ রাজধানীর মতিঝিলের ডিসিসিআই অডিটোরিয়ামে আয়োজিত 2026 অর্থ বছরের দ্বিবার্ষিক অর্থনৈতিক পরিস্থিতি, প্রেক্ষিত, রাজস্ব ও মুদ্রানীতি এবং বেসরকারি খাতের প্রত্যাশা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। গ্যাসের সংকট মোকাবিলায় এফএসআরইউ নিয়ে আলোচনা হয়েছে। চীনের ইউনিয়ন প্রদেশের উদ্যোক্তাদের বাংলাদেশের বিনিয়োগের আহ্বান জানিয়েছে কুনমিংস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেল। দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া ও চীনের বাজারের মধ্যে সংযোগকারী কৌশলগত অবস্থানের কারণে বাংলাদেশকে একটি সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য হিসেবে তুলে ধরা হয়েছে। আজ কুনমিংয়ে অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ ও বাণিজ্য পরিবেশ উন্নয়ন বিষয়ক অনুষ্ঠানে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরেন কনসুলেট। অনুষ্ঠানে কুনমিংস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেলের প্রথম সচিব রিদওয়ানুর রহমান বিনিয়োগ গন্তব্য হিসেবে বাংলাদেশ শীর্ষক উপস্থাপনা করেন। তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীদের শতভাগ মালিকানা, মূলধন ও মুনাফা প্রত্যাবাসনের সুযোগ ও চীন সহ 34টি দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি একটি স্থিতিশীল বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করেছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। নতুন দাম অনুযায়ী 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 5,482 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 2,46,110 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 5,249 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 2,35,029 টাকা এবং 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 4,490 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 2,01,845 টাকা। আজ সকাল থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইতে দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এর ফলে সূচক, বাজার, মূলধন এবং লেনদেন কমেছে। গত সপ্তাহ জুড়ে ডিএসইতে 384টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 52টির, কমেছে 314টির এবং অপরিবর্তিত ছিল 18টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স সপ্তাহ জুড়ে কমেছে 97 পয়েন্ট। সপ্তাহের শেষ কর্মদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে 7,03,812 কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষ কর্মদিবসে ছিল 7,07,615 কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজারে মূলধন কমেছে 3,803 কোটি টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান অণুপরমাণু। প্রিয় শ্রোতা বন্ধুরা, বিজ্ঞান কখনো স্থির থাকে না। প্রতিটি নতুন দিন নিয়ে আসে কোন নতুন আবিষ্কার, কোন নতুন প্রযুক্তি, কিংবা মানুষের জীবনকে আরো সহজ করে তোলা নতুন কোন উদ্ভাবন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিও বদলাচ্ছে তার রূপ, আর সেই পরিবর্তনের সবচেয়ে বড় সাক্ষী আমাদের হাতের ছোট্ট একটি যন্ত্র, স্মার্টফোন। একসময় মোবাইল ফোনের কাজ ছিল শুধুই কথা বলা, আজ সেই ছোট্ট ডিভাইসটি হয়ে উঠেছে আমাদের ক্যামেরা, মানচিত্র, পাঠশালা, ব্যাংক, অফিস, বিনোদনের মাধ্যম, এমনকি জরুরি প্রয়োজনেও এক নীরব সহকারী। প্রযুক্তির এই দ্রুত অগ্রগতি আমাদের জীবনকে যেমন গতিশীল করেছে, তেমনি তৈরি করেছে নতুন সম্ভাবনার অসংখ্য দুয়ার। বিজ্ঞান ও প্রযুক্তির নানা তথ্য, নতুন উদ্ভাবন, গবেষণা এবং সমকালীন বিষয় নিয়ে সাজানো আমাদের নিয়মিত আয়োজন অণু ও পরমাণুতে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও আমন্ত্রণ। অনুষ্ঠান সঞ্চালনে আপনাদের সাথে আছি আমি, ফারহানা ত্রিনা। আজকের পর্বে থাকছে স্মার্টফোন ও গ্যাজেটের প্রযুক্তি নিয়ে একটি তথ্য সমৃদ্ধ কথিকা, আপনাদের জন্য একটি ছোট্ট বিজ্ঞান কুইজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি জগতের সাম্প্রতিক কিছু সংবাদ। শুরুতেই রেখে দিচ্ছি আজকের প্রশ্ন, বলুন তো স্মার্টফোনে ব্যবহৃত জিপিএস এটির পূর্ণ রূপ কি? উত্তরটি জানিয়ে দেব অনুষ্ঠানের শেষে। চলুন এবার শুরু করা যাক আজকের এই আয়োজন। শ্রোতা বন্ধুরা, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে স্মার্টফোন ও বিভিন্ন গ্যাজেট আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ক্যামেরা, স্বাস্থ্য পর্যবেক্ষণকারী স্মার্ট ওয়াচ, তাৎক্ষণিক ভাষা অনুবাদ, দ্রুতগতির যোগাযোগ ব্যবস্থা কিংবা স্মার্ট হোম প্রযুক্তি, এসবই আমাদের জীবনকে আরও সহজ, দ্রুত এবং কার্যকর করে তুলছে। তবে নতুন প্রযুক্তির সুবিধা গ্রহণের পাশাপাশি এর সচেতন ব্যবহারও সমান গুরুত্বপূর্ণ। প্রযুক্তিকে যত বেশি জানব, তত বেশি দক্ষতার সঙ্গে আমরা এর সুফল কাজে লাগাতে পারব। এ বিষয়ে এবার শুনবেন একটি তথ্যবহুল কথিকা, স্মার্টফোন ও গ্যাজেটের নতুন প্রযুক্তি বিষয়ক কথিকাটি গবেষণা ও গ্রন্থনা করেছেন মুসাম্মদ মমিতা ইয়াসমিন, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, ইডেন মহিলা কলেজ। পাঠ করবেন মাওয়া বিনতে মাহমুদ। চলুন শুনে নেওয়া যাক কথিকাটি।
3: স্মার্টফোন ও গ্যাজেটের নতুন প্রযুক্তি। স্মার্টফোনে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই এর প্রয়োগ এক নতুন ও অভিনব যুগের সূচনা করেছে। মোবাইলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং নতুন চিপসেটগুলো সরাসরি ডিভাইসের ভেতরে দ্রুত কাজ করার জন্য তৈরি হয়েছে। এগুলোর বিশেষ এনপিইউ চিপ ইন্টারনেটের সাহায্য ছাড়াই ছবি তৈরি, ভাষা অনুবাদ ও স্মার্ট কমান্ড দ্রুত সম্পন্ন করতে পারে। এসব প্রযুক্তির প্রয়োগে স্মার্টফোনগুলো আগের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান ও শক্তি সাশ্রয়ী হয়েছে। আধুনিক স্মার্টফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং শক্তিশালী নতুন চিপসেট মোবাইল প্রযুক্তিতে বড় ধরনের পরিবর্তন সাধন করেছে। স্ন্যাপড্রাগন 8 Elite, ডায়মন্ড সিটি এবং গুগলের জেমিনি ন্যানো সমর্থিত প্রসেসরগুলো এখন ক্লাউডের উপর অতিরিক্ত নির্ভর না করে ডিভাইসের মধ্যেই দ্রুত ও নিরাপদ ডেটা প্রসেসিং নিশ্চিত করছে। নতুন চিপসেটের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এনপিইউ বা নিউরাল প্রসেসিং ইউনিট। এটি এআই মডেল ও জটিল হিসাব নিকাশ তুলনামূলকভাবে কম শক্তি ব্যবহার করে সম্পন্ন করতে পারে। উন্নত ন্যানোমিটার প্রযুক্তির কারণে চিপগুলো অত্যন্ত শক্তিশালী হওয়ার পাশাপাশি ব্যাটারি সাশ্রয়ীও হচ্ছে। বিভিন্ন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েল টাইম এআই প্রসেসিং এর জন্য বিশেষ সফটওয়্যার ও হার্ডওয়্যার প্ল্যাটফর্ম তৈরি করেছে। মোবাইল এআই এর ব্যবহার ক্রমেই জনপ্রিয় হচ্ছে, যেমন ম্যাজিক এডিটর, অবজেক্ট ইরেজার এবং নাইটোগ্রাফির মাধ্যমে ছবি ও ভিডিও আরও উন্নতভাবে সম্পাদনা করা যায়। স্মার্ট সার্চ ও রিয়েল টাইম ভাষা অনুবাদের সুবিধা পাওয়া যাচ্ছে। জেমিনিয়ের মতো এআই স্বয়ংক্রিয়ভাবে মেসেজের টোন ঠিক করতে এবং কলের সারাংশ তৈরি করতে পারে। জেমিনি ইন্টেলিজেন্স একটি শক্তিশালী এআই ব্যবস্থা। এআই প্রযুক্তি এখন স্মার্টফোনের বিভিন্ন অ্যাপের ভেতরে প্রবেশ করে ব্যবহারকারীর জটিল কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে সক্ষম হচ্ছে। প্রাথমিকভাবে এই প্রযুক্তি শুধু নির্দিষ্ট কিছু ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ব্যবহার করা যাবে। গুগল জানিয়েছে, এটি কেবল কোনো সাধারণ নাম পরিবর্তন বা রিব্র্যান্ড নয়, বরং অ্যান্ড্রয়েড ওএস এর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ এআই আপগ্রেডেশন। 2026 সালে স্মার্টফোন ও গেজেটের নতুন প্রযুক্তি। 2026 সালে স্মার্টফোন ও গেজেটের প্রযুক্তি দ্রুত এআই কেন্দ্রিক, ফোল্ডেবল এবং স্যাটেলাইট কানেক্টেড প্রযুক্তির দিকে এগোচ্ছে। বর্তমানে বিশ্ববাজারে দেখা যাচ্ছে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রযুক্তি হল এআই স্মার্টফোন। স্মার্টফোনের মধ্যে এআই ব্যবহার করে ছবি সম্পাদনা, অনুবাদ, কলের সারাংশ তৈরি এবং বিভিন্ন কাজ স্বয়ংক্রিয়ভাবে করা যাচ্ছে। এআই এজেন্টিক স্মার্টফোন। স্মার্টফোনে এআই এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই, ধীরে ধীরে এআই ব্যবহারকারী হয়ে বিভিন্ন কাজ সম্পন্ন করার দিকে এগোচ্ছে। ফোল্ডেবল ও ট্রাইফোল্ড স্মার্টফোন। আরো পাতলা এবং দুই বা তিনবার ভাঁজ করা যায় এমন স্মার্টফোন নতুন ফর্ম ফ্যাক্টর হিসেবে এগিয়ে যাচ্ছে। ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং। ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং ভিত্তিক ইকোসিস্টেম জনপ্রিয় হচ্ছে। স্যাটেলাইট কানেক্টিভিটি। মোবাইল নেটওয়ার্ক না থাকলেও স্যাটেলাইটের মাধ্যমে জরুরি বার্তা পাঠানো এবং যোগাযোগের সুবিধা পাওয়া যাচ্ছে। অ্যাডভান্সড ক্যামেরা ও জেনারেটিভ এআই। জেনারেটিভ এআই এর মাধ্যমে ছবি থেকে অপ্রয়োজনীয় অংশ সরানো, ছবি তৈরি বা পরিবর্তন করা, পোর্ট্রেট তৈরি এবং ভিডিও এডিটিং করা যাচ্ছে। আলট্রাফাস্ট প্রসেসর ও এনপিইউ। স্ন্যাপড্রাগন, অ্যাপল সিলিকন, গুগল টেন্সর ইত্যাদি চিপের সিপিইউ ও এনপিইউ এর পাশাপাশি ডেডিকেটেড এআই প্রসেসিং ক্ষমতা আরও শক্তিশালী হচ্ছে। এআই পাওয়ার ট্রান্সলেশন। ফোন ও এয়ারবাডের মাধ্যমে বিভিন্ন ভাষাভাষী মানুষের সঙ্গে কথা বলার ক্ষেত্রে রিয়েল টাইম অনুবাদ সুবিধা পাওয়া যাচ্ছে। অ্যাডভান্সড ব্যাটারি ও দ্রুত চার্জিং। দ্রুত চার্জিং এর পাশাপাশি উন্নত ব্যাটারি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যাটারির কার্যক্ষমতা বাড়ানোর চেষ্টা চলছে। এআই স্মার্ট গ্লাস। এআই সমৃদ্ধ স্মার্ট গ্লাসের ব্যবহার ও উন্নয়ন দ্রুত বাড়ছে। স্মার্ট রিং। স্মার্টওয়াচের পাশাপাশি স্বাস্থ্য ও ফিটনেস সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য স্মার্ট রিং এর ব্যবহারও জনপ্রিয় হচ্ছে। সহজভাবে বলা যায়, স্মার্টফোন এখন শুধু ফোন হিসেবেই সীমাবদ্ধ থাকছে না, এটি ধীরে ধীরে এআই অ্যাসিস্ট্যান্ট, ক্যামেরা, কম্পিউটার, যোগাযোগ প্রযুক্তি ও স্বাস্থ্য সম্পর্কিত প্রযুক্তি সমন্বিত একটি প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে।
1: আপনারা শুনছিলেন স্মার্টফোন গ্যাজেটের নতুন প্রযুক্তি বিষয়ক কথিকা। প্রযুক্তির প্রতিটি নতুন উদ্ভাবন আমাদের জীবনকে আরও সংযুক্ত করেছে। তবে স্মার্ট ডিভাইস ব্যবহারের পাশাপাশি ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা, সঠিক ব্যবহার এবং ডিজিটাল সচেতনতার বিষয়টিও সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। এবার আবার মনে করিয়ে দিই আজকের প্রশ্নটি। স্মার্টফোনে ব্যবহৃত GPS, এটির পূর্ণ রূপ কি? অবশ্যই উত্তর জানিয়ে দিব অনুষ্ঠানের একেবারে শেষে। শ্রোতা বন্ধুরা, বিজ্ঞান প্রতিনিয়ত নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। চিকিৎসা, কৃষি, মহাকাশ গবেষণা, তথ্য প্রযুক্তি কিংবা পরিবেশ সংরক্ষণ, প্রতিটি ক্ষেত্রেই প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন সাফল্যের গল্প। বিশ্বের বিভিন্ন প্রান্তে গবেষকরা নিরলসভাবে কাজ করে চলেছেন এমন সব প্রযুক্তি নিয়ে যা ভবিষ্যতে পৃথিবীকে আরও নিরাপদ, উন্নত এবং টেকসই করে তুলবে। এসব খবর আমাদের শুধু তথ্যই দেয় না, বরং ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী হতেও শেখায়। এবারের পর্বে থাকছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক খবরাখবর। সংকলন, সম্পাদনা ও পাঠে আছেন আতিকুর রহমান আতিক। চলুন জেনে নেওয়া যাক সাম্প্রতিক বিজ্ঞান সংবাদ।
4: বিজ্ঞান ও প্রযুক্তি দুনিয়ায় প্রতিদিনই ঘটছে নতুন নতুন পরিবর্তন। কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে মহাকাশ গবেষণা, কোয়ান্টাম প্রযুক্তি থেকে চিকিৎসা বিজ্ঞান, প্রযুক্তির অগ্রযাত্রা বদলে দিচ্ছে মানুষের ভবিষ্যৎ। আর এসব নিয়েই আমাদের নিয়মিত আয়োজন বিজ্ঞান ও প্রযুক্তি বার্তা। ক্যান্সার চিকিৎসায় এমআরএনএ প্রযুক্তি নিয়ে নতুন আশাবাদ তৈরি হয়েছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, নির্দিষ্ট ধরনের এমআরএনএ থেরাপি ত্বকের ক্যান্সার ফিরে আসার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে পারে। গবেষকদের মতে, এটি ভবিষ্যতে রোগীর শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থা আরও কার্যকরভাবে কাজে লাগিয়ে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার নতুন পথ তৈরি করতে পারে। তবে এটি এখনও গবেষণা ও চিকিৎসা উন্নয়নের পর্যায়ে রয়েছে এবং ব্যাপক ব্যবহারের আগে আরও পরীক্ষার প্রয়োজন। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রকৃতিতে আগে পাওয়া যায়নি এমন ভাইরাসের জিনোম ডিজাইন করে তা পরীক্ষাগারে তৈরি করেছেন গবেষকরা। গবেষণাটি চিকিৎসা বিজ্ঞানে নতুন ধরনের থেরাপি ও ওষুধ তৈরির সম্ভাবনা তৈরি করলেও একই সঙ্গে তৈরি হয়েছে বায়োসিকিউরিটি নিয়ে উদ্বেগ। গবেষকদের মতে এই প্রযুক্তি একদিকে যেমন নতুন রোগের চিকিৎসা আবিষ্কারের সহায়তা করতে পারে, অন্যদিকে এর অপব্যবহার ঠেকাতে প্রয়োজন শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা এবং নৈতিক নীতিমালা। কোয়ান্টাম কম্পিউটারের জন্য জটিল প্রোগ্রাম তৈরি করতে এখন গবেষকদের সহায়তা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা। নেচারে প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, একটি স্বয়ংক্রিয় এআই এজেন্ট কোয়ান্টাম কম্পিউটিং এর কোড লিখতে এবং তা কার্যকর করতে সক্ষম হয়েছে, তবে পুরো প্রক্রিয়াটি এখনও মানুষের তত্ত্বাবধানের উপর নির্ভরশীল। গবেষকদের মতে ভবিষ্যতে এআই ও কোয়ান্টাম কম্পিউটিং এর সমন্বয় নতুন ধরনের বৈজ্ঞানিক গবেষণা ও জটিল সমস্যা সমাধানে বড় ভূমিকা রাখতে পারে। আগামী 30 আগস্ট নাসার ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ মহাকাশে পাঠানোর কথা রয়েছে। টেলিস্কোপটি মহাবিশ্বের বিশাল অংশের গভীর ও বিস্তৃত পর্যবেক্ষণ করবে, বিশেষ করে ডার্ক এনার্জি, এক্সপ্ল্যানেট এবং মহাবিশ্বের গঠন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করবে এই মিশন। নাসার তথ্য অনুযায়ী রোমান স্পেস টেলিস্কোপ উৎক্ষেপণের জন্য নির্ধারিত সময় 30 আগস্ট, স্থানীয় সময় সকাল 7:26।
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আয়োজনে আমরা জানলাম স্মার্টফোন ও আধুনিক গ্যাজেটের নতুন প্রযুক্তি কিভাবে আমাদের জীবনকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। প্রযুক্তি মানুষের সময় বাঁচায়, কাজকে সহজ করে এবং পৃথিবীকে আরও কাছাকাছি নিয়ে আসে। তবে প্রযুক্তির প্রকৃত শক্তি তখনই প্রকাশ পায় যখন তা জ্ঞান, মানবিকতা এবং দায়িত্ববোধের সঙ্গে ব্যবহার করা হয়। আজকের সমাপনীতে থাকছে আরেকটি মজার বৈজ্ঞানিক তথ্য। আপনি কি জানেন, একটি আধুনিক স্মার্টফোনের প্রসেসিং ক্ষমতা 1969 সালে মানুষকে চাঁদে পৌঁছে দেওয়া অ্যাপোলো 11 অভিযানে ব্যবহৃত কম্পিউটারের তুলনায় বহু গুণ বেশি। প্রযুক্তির এই অবিশ্বাস্য অগ্রগতি প্রমাণ করে মানুষের উদ্ভাবনী শক্তির কোনো সীমা নেই। আর অনুষ্ঠানের শুরুতে যে প্রশ্নটি রেখেছিলাম তার উত্তর হল GPS। এটির পূর্ণরূপ হল গ্লোবাল পজিশনিং সিস্টেম। এটি উপগ্রহ ভিত্তিক একটি নেভিগেশন ব্যবস্থা যার সাহায্যে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান নির্ভুলভাবে নির্ণয় করা যায়। এই ছিল আজকের অণু ও পরমাণুতে। অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি ফারহানা ত্রিনা, তত্ত্বাবধানে ছিলেন ইয়াসমিন আক্তার, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম এবং প্রযোজনায় ছিলেন ঈশ্বর শারমিন। সকলকে আন্তরিক ধন্যবাদ। আবারও কথা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো আবিষ্কার, নতুন কোনো প্রযুক্তি আর নতুন কোনো জ্ঞান ভুবনের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, কৌতূহলী থাকুন, সচেতন থাকুন এবং বিজ্ঞান মনস্ক হয়ে গড়ে তুলুন আগামীর সুন্দর পৃথিবী। এতক্ষণ শুনলেন বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান অণু পরমাণু। অনুষ্ঠানটি এখানেই শেষ হল।
5: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন খাল খননের গান। শিল্পী মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদার। গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই।

0: শুনলেন
1: খাল খননের গান শিল্পী ছিলেন মোহাম্মদ নাসিরউদ্দিন তালুকদার। প্রচন্ড গরমে বাইরে বের হবার সময় ছাতা বা ক্যাপ ব্যবহার করুন। শরীরে পানি শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করুন এবং প্রয়োজনে বাইরে বের হবার সময় শরবত বা স্যালাইনের বোতল সঙ্গে রাখুন। সরাসরি রোদ এড়িয়ে ছায়াযুক্ত স্থান দিয়ে চলার চেষ্টা করুন। ভারী ও কালো কাপড় বাদ দিয়ে হালকা রং ও পাতলা কাপড় পরুন। ত্বককে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে প্রয়োজনীয় সানস্ক্রিন ও সানগ্লাস ব্যবহার করুন। খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না, বিশেষত যারা হৃদরোগ, লিভার ও কিডনি রোগের স্থায়ীভাবে ভুগছেন। রাস্তা ও ফুটপাতের অপরিষ্কার নোংরা পরিবেশে তৈরি শরবত, চা বা অন্যান্য খাবার খাওয়া থেকে বিরত থাকুন।

0: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, অধিবেশনের তৃতীয় পালা থেকে আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি, সেই সাথে অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানাচ্ছি। আর অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমরা কজন, সেলিনা আক্তার শেলি, তাসমিয়া রহমান খান, হাসিবুল আলম এবং আমি নাসরিন রহমান। প্রকৌশল দায়িত্বে আছেন মিসবাহ চৌধুরী, সৈয়দ মোহাম্মদ সোহেল আনোয়ার, আতিকুর রহমান পলাশ, আফরোজা আক্তার, শামীম আহমেদ, মোহাম্মদ শাকিল আহমেদ। অধিবেশন তত্ত্বাবধানে আছেন উম্মে হাবিবা হিমি।
1: প্রিয় শ্রোতা, আয়োজনের ডালায় এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মোহাম্মদ রাজিন সালেহ।

রবীন্দ্র সঙ্গীত শুনছেন শিল্পী মোহাম্মদ রাজিন সালেহের কণ্ঠে। এবারের গান এমনি করে যায় যদি দিন যাক না।

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী ছিলেন মোহাম্মদ রাজিন সালে। ডেঙ্গু বা চিকুনগুনিয়া ভাইরাসজনিত জ্বর, যার বাহক এডিস মশা। এডিস মশা বাসাবাড়ির ভেতরে যেখানে সেখানে পড়ে থাকা পাত্র পরিষ্কার পানিতে ডিম পাড়ে। এডিস মশা নিধনে আমাদের সকলের সচেতনতা অত্যন্ত জরুরি। শুধুমাত্র পরিষ্কার পানিতে নয়, এখন ময়লা কিংবা নোংরা পানিতেও এডিস মশা ডিম পাড়ে, এবং আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাই এই ভাইরাসজনিত জ্বর থেকে মুক্তি দিতে পারে। এই ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে খুবই দ্রুত হাসপাতালে এবং বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করতে হবে।
1: দিনে এবং রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। থাকুন সচেতন, থাকুন নিরাপদ।
2: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন দেশের গান। কণ্ঠ দিয়েছেন মিরাজুল জান্নাত সোনিয়া, গীতিকার মোহাম্মদ জহিরুল ইসলাম বাদল, সুর করেছেন রাজু আহমেদ।

0: গানটি শুনলেন, শিল্পী ছিলেন মিরাজুল জান্নাত সোনিয়া।
1: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে, যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
2: মানব পাচার একটি গর্হিত কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে মানব পাচার প্রতিরোধ করি। যারা মানব পাচারের সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দিন, এরা দেশ ও জাতির শত্রু, এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন। অবৈধ পথে বিদেশ যাওয়া থেকে বিরত থাকুন, মানব পাচারকারীদের হাত থেকে বাঁচুন। মানব পাচারকারীদের বিরুদ্ধে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, আসুন আমরা সবাই মিলে সরকারকে সহযোগিতা করি। মানব পাচার নয়, মানব সম্পদ তৈরিতে সচেষ্ট হন এবং দেশ উন্নয়নে অংশ নিন। বিদেশ যেতে হলে শ্রম মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করুন, মানব পাচারকারীদের সাথে নয়। বৈধভাবে বিদেশ যান, দেশ উন্নয়নে অংশ নিন।
3: আসার,
4: হ্যাঁ,
3: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
4: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উচ্চাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
3: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
4: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
3: আচ্ছা,
5: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
3: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
4: আসসালামু আলাইকুম।
5: ও আলাইকুম আসসালাম।
3: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
5: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
4: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
3: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
5: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
4: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
5: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
3: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
5: একদম ঠিক বলেছো। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
4: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
5: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
3: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
5: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে। কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
4: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
5: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
3: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
5: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
4: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
5: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
6: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।

বাংলাদেশ বেতার ঢাকা। আজ উনি এবারে শুনবেন পল্লীগীতি আসিয়া আলিমের কণ্ঠে। প্রথম গানের গীতিকার এবং সুরকার কানাইলাল শীল।

শুনছেন পল্লীগীতে আসিয়া আলিমের কণ্ঠে। এবারের গানের গীতিকার এবং সুরকার কুটি মনসুর।

আসসালামু আলাইকুম, সন্ধে ছয়টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি জান্নাতুল ফেরদৌসী লিজা। দ্বীপজেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর হিজলা মেহেন্দিগঞ্জ ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে তেজগাঁওয়ে তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়ক ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব

0: গুরুত্বারোপ করেন। সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে তিনটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রস্তাবিত বরিশাল অর্থাৎ রহমতপুর হিজলা মেহেন্দিগঞ্জ ভোলা রুটটি বেছে নেওয়া হয়। এই রুটে মহাসড়ক নির্মাণের মাধ্যমে ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হবে। প্রস্তাবিত রুটে বিদ্যমান সড়ক প্রশস্ত করার পাশাপাশি নতুন সড়ক নির্মাণ এবং তিনটি ছোট সেতু নির্মাণ করা হবে। প্রকল্পের সম্ভাব্যতা ও বাস্তবায়নযোগ্যতা দ্রুত যাচাই করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভোলার সঙ্গে বরিশাল, ঢাকা ও দেশের অন্যান্য এলাকার সরাসরি সড়ক যোগাযোগ তৈরি হবে। এতে যাতায়াতের সময় ও খরচ দুটিই কমবে এবং নদীবেষ্টিত ভোলার মানুষের যোগাযোগে দীর্ঘদিন ধরে নৌপথের উপর নির্ভরতা কমবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সকালে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং বীর শহীদদের প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। তিন বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর রাষ্ট্রপতি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরিদর্শন বইয়ের মন্তব্যে তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধানের আদর্শ এবং বীর শহীদদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রেখে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, কল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি উদয়পদ্ম বৃক্ষের চারা রোপণ করেন। এর আগে রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে পৌঁছলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। এ সময় অন্যান্যের মধ্যে তিন বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন। এদিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মন্ত্রিসভার নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। আজ দুপুরে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদদের অসামান্য অবদানের কথা স্মরণ করে তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য আলোচনা শেষ মুহূর্তে ব্যর্থ হওয়ায় আজ থেকে কানাডার বেশ কিছু পণ্যের উপর নতুন করে 50% মার্কিন শুল্ক কার্যকর হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি যুক্তরাষ্ট্রের পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক 75টি দেশের আবেদনকারীদের অভিবাসন ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ রাখার ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করে দিয়েছেন। নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের বিচারক জেনেট ভার্গাস তার রায়ে বলেন, অভিবাসন ভিসা নীতি সুস্পষ্টভাবে বেআইনি এবং পররাষ্ট্রমন্ত্রী তার আইনি কর্তৃত্বের সীমা লঙ্ঘন করেছেন। জানুয়ারি মাসে চালু হওয়া এই ভিসানীতিতে বাংলাদেশ, পাকিস্তান, কলম্বিয়া এবং কয়েকটি আফ্রিকান ও ক্যারিবীয় অঞ্চলের দেশ ক্ষতিগ্রস্ত হয়। অভিবাসী অধিকার গ্রুপ, ভিসা প্রার্থী এবং পরিবারের সদস্যদের স্পন্সর প্রদানকারী মার্কিন নাগরিকরা মামলা করার পরিপ্রেক্ষিতে এই রায় দেওয়া হয়। খেলার খবর ক্রিকেট। ম্যাকাইয়ে দ্বিতীয় ও শেষ টেস্টে আজ বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক অস্ট্রেলিয়া 8 উইকেটে 165 রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে। বাংলাদেশের পক্ষে শরীফুল ইসলাম টেস্টের প্রথমবারের মতো 6 উইকেট শিকার করেন। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসের সবকটি উইকেট হারিয়ে 64 রান সংগ্রহ করে। সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান

0: Assalamualaikum.
1: Waalaikumsalam.
0: বগুড়া কেমন আছো?
2: আলহামদুলিল্লাহ ভালোই আছি।
0: হ্যাঁ, ভালো থাকতে হবে, ভালো থাকার কোনো বিকল্প নাই।
2: না না, ভালো থাকলে জীবনটা ভালো থাকবে।
0: হ্যাঁ, আমরা ভালো থাকলে আমাদের খেত খাবার ভালো থাকে,
2: দেশও ভালো,
0: দেশও ভালো থাকে। কিন্তু এই ভালো থাকাটা আবার কারো কারো সহ্য হয় না।
2: কিরকম?
0: এদের কিছু পোকামাকড়ের। কিন্তু একবার যদি ওই যে ইলিশ মশার নাম তো চিনি নি, তোমার বন্ধু না?
3: না না, শত্রু কোনদিন কি বন্ধু হয়? এইটা আবার কোন কথা কইল
0: তুমি? না না, তোমার বাড়ির আশপাশ যদি তুমি অপরিষ্কার রাখো তাই তোমার সে বন্ধু।
3: কথায় আছে, কেমন দেখাইলে মশা মারা যায় না। আসলে কি ওই যে অনেক সময় একটু সময় পাই না, তো এই দু আমার একটা অপরাধ যে আমি কেন সময় পাই না। না পাইলেই না পরিষ্কার করতে হইব।
0: তবে এখন কিন্তু মশা মারতে কামান লাগাইতে, বিশেষ করে এই যে এডিস মশা,
2: এডিস মশা ওই তো
0: সেই কিন্তু কামান লাগাইতেই হবে।
2: না না, উপায় নেই, জীবনটাই শেষ।
0: তো মশা যখন আমাদেরকে কামড়ায়, তেমনি ধরো তোমার মানে প্রাণী পেলেই কামড়ায়, ধরো গরু ছাগল, হাঁস মুরগিদের পারে, এগুলো সারাক্ষণ দৌড়ের উপরে থাকে, তো হাঁস মুরগিদের পারে না, কিন্তু গরু ছাগল এই তাদেরকে কিন্তু মশায় কামড়ায়।
2: রক্ত খাই, রক্ত পায় এখানে ভালো মতো।
0: তো আমরা তো চাষবাস করি, একই সঙ্গে আবার আমরা পশুপালনও করে থাকি, তাই না? কি স্যার রূপালি আজকে চুপচাপ কে? আর মাসের লগে কি তোমার কি বৈরিতা চলতেছে?
3: না না, মাসের লগে বৈরিতা চললে আমি চলবো কেমনি?
0: তাহলে তুমি জিম্মেরে গেছো, মশা কামড়াইছে? হ্যাঁ, মশা কামড়াইছে?
3: না না, আমি চারপাশ পরিষ্কার করি, এখানে আসি না আসরে, সবসময় কাও পরিষ্কার করতে, তাইলে যে যে যে শিখি, শিখা কে রেখে দিলে চলবো? আমি এটা কাজে প্রমাণ করি,
0: ভালো ভালো থাকা, ভালো থাকতে হবে। তো আমরা তো কেউ গরু পালন করি, কেউ ছাগল পালন করি। কার কার ছাগল আছে?
3: গরু ছাগল হাঁস মুরগি আমাদের সবই আছে, তার কারণ হলো আমরা গাঁও গ্রামের মানুষ, আমরা এগুলো নিয়ে আমরা চলতে, এগুলোই সম্পদ।
0: ছাগল হলো গরিবের কি
3: বন্ধু?
2: বন্ধু আমারও একটা আছে কইলাম, আমি খুব ভাগ্যবান, আমার ছাগল দ্বারা একলগে তিনটা বাচ্চা হয়েছিল।
0: এই যে আমরা একটা ওই যে ব্ল্যাক বেঙ্গল, ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের নাম শুনছো তো?
2: নাম শুনছি, কিন্তু
0: ব্ল্যাক বেঙ্গল কি? ব্ল্যাক মানে কালো,
2: কালো।
0: আর
2: বেঙ্গল মানে কি? বাংলা।
0: হ্যাঁ, মানে একদম আমাদের দেশি প্রজাতি যাকে বলে ব্ল্যাক বেঙ্গল, তাই না? এই ব্ল্যাক বেঙ্গল ছাগল জাতের ছাগল পালন করে তুমি একদিকে উন্নয়ন করতে পারবা, আর দিকে আত্মকর্মসংস্থানেরও ব্যবস্থা করতে পারবা।
3: একদম খাঁটি কথা কইছ।
0: আমি বলতে তুমি যদি একটা মানে ধরো চার পাঁচটা ছাগল, একা তো তোমার পক্ষে সম্ভব
2: না,
0: একটা লোক রাখতে হবে, একটা পরিবার বেঁচে যাওয়া,
2: ঠিকই কইছো।
0: এতে তুমি এই ছাগল যেমন তোমার সম্পদ বাড়াবে, তোমার অর্থনৈতিক উন্নয়ন হবে, তেমনি অনেকগুলো পরিবারও বাঁচবে, তাই না? তা আসো আজকে আমরা এই ব্ল্যাক বেঙ্গল ছাগল জাতের ছাগল পালনে উন্নয়নের আত্মকর্মসংস্থান নিয়ে একটা সাক্ষাৎকার শুনবো।
2: আচ্ছা,
0: তাহলে আমরা আরো পুরোপুরি ভালো বুঝবো যে আমরা কি এই ছাগল পালন করে নিজের উন্নয়ন আত্মকর্মসংস্থান আমরা বাড়াতে পারবো। চলো শুনি।
3: আচ্ছা,
4: আমি শরীফুল হক, উপরিচালক হিসেবে প্রাণী সম্পদ অধিদপ্তর কর্মরত আছি। আমি আজকে যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি সেটা ব্ল্যাক বেঙ্গল ছাগল উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং কিভাবে কাজ করছে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করছি। মূলত ছাগল বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ প্রাণী সম্পদ, সুদীর্ঘ কাল থেকে মাংস দুধ চামড়া উৎপাদনে ছাগল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ছাগল পালনে স্বল্প পুঁজি, স্বল্প জায়গা, কম খাদ্য খরচের প্রয়োজন হয় এবং এর ফলশ্রুতিতে সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে আমাদের দেশে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল দ্রুত প্রজননশীলতা, উন্নত মাংস ও চামড়ার জন্য পৃথিবী বিখ্যাত। ইতিমধ্যে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসাবে ঘোষিত হয়েছে। এদেশে প্রাপ্ত ছাগলের প্রায় 85% ক্ষুদ্র প্রান্তিক ভূমিহীন চাষিরা পালন করেন। ছাগল দ্রুত বংশবৃদ্ধি করে বিদায়, স্বল্প সময়ে একাধিক বাচ্চা উৎপাদন এবং দ্রুত নিয়মিত আয়ে আর্থিক আয় বৃদ্ধি তথা দারিদ্র বিমোচনের সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। তাছাড়া ছাগল দরিদ্র মানুষের জন্য ক্যাশ ক্রপ বা জীবন বিমা হিসেবে সুদীর্ঘকাল থেকে পরিচিত পেয়ে আসছে, যার জন্য অনেকে মানে বিশেষ করে আমাদের পার্থক্য জীবনের বিবাহ, দুর্ঘটনা, চিকিৎসা, লেখাপড়া ইত্যাদি ক্ষেত্রে নগদ অর্থের প্রয়োজন হইলেই আমরা দ্রুতই ছাগল বিক্রি বা ছাগল পালনের মাধ্যমে বা ছাগলকে ব্যবহার করে এটাকে আমরা কার্যকর সুদান করতে পারি। তারপরে গরিবের গাবি হিসাবে অনেকে বলে থাকে এবং এই ছাগল পালন শিশুরা এবং গ্রামীণ নারীরা কিন্তু পালন করছে। এই বিষয়টাতে এই জন্য আমাদের ছাগলটা গুরুত্ব বেশ মানে আমরা বলব খুব মানে গুরুত্বপূর্ণ প্রাণী সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছে। এই পর্যায়ে আমি যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি মানে এই জাতের ছাগল কর্মসংস্থান কিভাবে সৃষ্টি করছে এবং কর্মসংস্থানে কিভাবে আমরা ভূমিকা রাখতে পারি। বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল ছাগল স্বল্প পুঁজিতে শুরু করা যায় বা একজন যুবক বা একজন নারী উদ্যোক্তা কিংবা একজন প্রান্তিক পরিবার মাত্র কয়েকটি ছাগল দিয়ে খামার শুরু করতে পারে। এতে শুধু খামারই নয়, আরো অনেক মানুষের কর্মসংস্থান হয়, যেমন মাংস, চামড়া ব্যবসায়ী, পরিবহন, এর সাথে বাচ্চাগুলোর সাথে যুক্ত যারা আছে, ক্ষুদ্র উদ্যোক্তা, নারী, অনেক মানে এই বিষয়ের সাথে একটা চক্র হিসাবে অর্থনীতি ভূমিকা রাখছে। এই জন্য কর্মসংস্থানে একটা অর্থনৈতিক কাঠামো বিনির্মাণে এই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল ভূমিকা রাখছে। এখন যে বিষয়টা যদি আমি আলোচনাতে আসি যে এটা এই ছাগল কিভাবে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করছে, বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বা আমাদের যে মানে ছাগল পালন করছি মূলত গ্রামীণ দরিদ্র নারীরাই এর বেশি পালন করছে এবং মানে পারিবারিক অন্যান্য কাজের পাশাপাশি সহজে পালন করা যায়। এর মধ্যে পরিবারের অতিরিক্ত আয় সৃষ্টি হয়, সন্তানের শিক্ষা, স্বাস্থ্য, ব্যয় মেটানো সহজ হয়, নারীর অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বৃদ্ধি পায়। এতে নারী মানে সফল উদ্যোক্তা হওয়ার অনেকে নজির আছে এবং এই জন্য নারী ক্ষমতায়নে এটা ব্ল্যাক বেঙ্গল ছাগল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখন আমাদের দেশে যে ব্ল্যাক বেঙ্গল ছাগলের গুরুত্ব আমরা বুঝতে পারলাম, দারিদ্র বিবেচনা কর্মসংস্থান সৃষ্টি ভূমিকা রাখছে এবং যুব সমাজের একটা বিরাট আর্থিক বিকাশের সুযোগ সৃষ্টি হচ্ছে, কিন্তু মূল সমস্যা মানে এই জায়গায় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের একটা সমস্যা দেখা দিয়েছে যে আগে যে সময় আপনারা দেখছেন গ্রামীণ মানুষ আমাদের যে বিশুদ্ধ ব্ল্যাক বেঙ্গল ছাগল যেটা বা যে চারটা এটা সব অধিকার ছিল, বর্তমানে কিন্তু এটা হারিয়ে যাচ্ছে কারণ আমাদের দেশে যে ছাগলগুলি পালন করা হয় তার মধ্যে হচ্ছে একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল আছে এবং অনেকে আমরা যমুনাপুরী ছাগল মানে পাওয়া যাচ্ছে এবং বিটল ছাগল আছে। এই বিটল এবং যমুনাপুরী বা শিরোহী এই যে সংক্রমণের ফলে ব্ল্যাক বেঙ্গল সাথে ছাগলের জাতের সমস্যা সৃষ্টি হয়েছে এবং ছাগলের যে মূলত ব্ল্যাক বেঙ্গল ছাগলের মূল গুণাগুণ ছিল মূলত যে অধিক বাচ্চা দেওয়ার ক্ষমতা, যখনই আমি অন্য সংক্রমণের ফলে অধিক বাচ্চা দেওয়ার ক্ষমতা রোগ পাচ্ছে সেই জায়গা থেকে আমাদেরকে মানে কার্যক্রম গ্রহণ করার জন্য ব্ল্যাক বেঙ্গল ছাগলকে বিশুদ্ধ ব্ল্যাক বেঙ্গল ছাগলকে আমরা সঠিকভাবে লালন পালনের মাধ্যমে জাতকে সংরক্ষণের মাধ্যমে আমরা ভূমিকা রাখতে পারি এবং খামার যদি শুধুমাত্র ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করি এবং সেক্ষেত্রে আমরা কিভাবে কার্যক্রম করতে পারি সেই বিষয়টাকে সবাইকে আলোকপাত করাচ্ছি। যেমন ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল ছোট হয় এদের খাদ্য, আবাসন, অন্যান্য উপযোগের ঝুঁকি তুলনায় অনেক কম। ব্ল্যাক বেঙ্গল ছাগল সাধারণত খাটো এবং উচ্চতা যেহেতু মানে কম মানে শুরু থেকে প্রায় 20 ইঞ্চি হয়ে থাকে। এই যে দ্রুত প্রদর্শনশীল জাত, এই দ্রুত প্রদর্শনশীল জাতের মানে গড়ে যে মানে খাদ্য দেওয়ার মানে প্রতিদিন প্রায় 200-300 গ্রাম আমাকে অতিরিক্ত খাদ্য যদি দিতে পারি এবং সাথে পানি পর্যাপ্ত পানি দিতে পারি এবং সেক্ষেত্রে তাহলে আমাদের মানে ছেড়ে পালেও আমরা ব্ল্যাক বেঙ্গল ছাগল থেকে লাভজনক করতে পারি। পাশাপাশি ছাগল পালনের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের আরেকটা সমস্যা আছে যে আমরা তার ছাগলের যে বাসস্থান সেই বাসস্থানটাকে আমরা সঠিকভাবে দিচ্ছি না। বিশেষ করে ছাগল মূলত যে উঁচু স্থানে অস্ত করে যে সেক্ষেত্রে যদি মাচা পদ্ধতি ছাগল করে দিই এবং মাচাটা যদি আমি সঠিকভাবে মানে আমাকে মাচা নিচে যদি প্রতিদিন আমি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি এবং ফলশ্রুতিতে ছাগলের রোগ বাড়াই অনেক কমে যায়, সেই ক্ষেত্রে ছাগলের সবচেয়ে বড় বিষয় হচ্ছে এবং তার রোগ বাড়াই যদি কমে যায় ছাগল থেকে আমরা লাভজনকভাবে ছাগল পালনের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারবো, আমরা এই কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো। তার পাশাপাশি আরেকটি যে বিষয় হচ্ছে ছাগল যে বাচ্চা উৎপাদন হয় সেই বাচ্চাকে যদি আমরা মায়ের দুধের যেহেতু একসাথে দুই তিনটা বাচ্চা দিই তখন মায়ের দুধ পাচ্ছে না, সেক্ষেত্রে আমি যে বিকল্প দুধের ব্যবস্থা করতে পারি বা যেটা আমরা মিল্ক রিপ্লেসার অনেকে বলি তাহলে কিন্তু বাচ্চাটাকে আমি সঠিকভাবে হৃষ্টপুষ্ট হবে, সেই ক্ষেত্রে আমার তখন বাচ্চা থেকে যাবে এবং এই এই যে বাচ্চাকে বিকল্প দুধের মাধ্যমে বাচ্চাকে আমার নানান পরে বৃদ্ধি করতে পারছি তাতে ছাগলের সংখ্যা বৃদ্ধি পাবে এবং ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল তখনই লাভজনক হবে। আমাকে বাসস্থান ঠিক করতে হবে, খাদ্য পরিচয় দিতে হবে এবং বাচ্চাকে লালন পালন সঠিকভাবে করতে হবে, তাহলে এই ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাধ্যমে আমরা কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হবে। এই পর্যায়ে আমি আপনাদেরকে মানে এই আজকের এই আলোচনার এখানে আমি বিষয়টাকে গুরুত্ব সহকারে বলতে চাচ্ছি যে ব্ল্যাক বেঙ্গল ছাগল আমরা লালন পালন করবো, লালন পালনের জন্য আমাদের সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা নিতে হবে, যেমন বাসস্থানে কিভাবে হবে, বাসস্থান কতটুকু মাছের মধ্যে পালন করবো, পাশাপাশি ছাগলের বাচ্চাগুলি হবে বিশেষ করে মায়ের দুধের বিকল্প হিসেবে তাকে মায়ের দুধের বিকল্প দেবো, পাশাপাশি আমাকে আর একটা হচ্ছে ছাগলের পিপিআর টিকাটা আমি জনসময় দেবো এবং তাকে নিয়মিত আমি খাদ্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানযুক্ত খাদ্য প্রদান করব, তাহলে ব্ল্যাক বেঙ্গল ছাগল মানে লালন পালনের সুবিধা হবে। আরেকটা যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বললাম, আমাদের ছাগল পাঠা উপযুক্ত পাঠা দিয়ে তাকে প্রজনন কাজ সম্পন্ন করব, তাহলে ব্ল্যাক বেঙ্গল ছাগল সংরক্ষণ জাত থেকে সংরক্ষণ করা যাবে, মানে খাদ্য মানে খরচ কমানো যাবে এবং এই ব্ল্যাক বেঙ্গল ছাগল লালন পালনের মাধ্যমে আত্মকর্মসংস্থান সম্পূর্ণভাবে সুসৃষ্ট হবে। সবাইকে আজকে আলোচনায় অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
0: একেবারে পরিষ্কার
2: সুন্দর ভাবে বলছে, বুঝছিও সেইভাবে বুঝে নিছি।
3: এই দিন তো কয় জানি কোম্পানি না জানি কামাস সহজেই মনে হয়।
0: এবং আত্মকর্মসংস্থান, তারপরে এই যে হঠাৎ অর্থের প্রয়োজনের ক্ষেত্রে বললো যে দরকার হলো দুইটা ছাগল কিন্তু বিক্রি করা যায়, আর বিশেষ করে যুব সমাজকে বেশি উদ্বুদ্ধ করা হয়েছে যাতে তারা এই কাজগুলি করে। তা আশা করি সবার ভালো লেগেছে এবং প্রত্যেকে আমরা এই ছাগল পালন বেশি পরিশ্রম হয় না, খরচও বেশি হয় না। তো আমরা শুনলাম, ভালো লাগলো। এবার চলো একটা গান শুনি, তাহলে আরো ভালো লাগবে। চলো একটা কৃষি বিষয়ক গান শুনি।
3: আচ্ছা।

0: আমরা ব্ল্যাক বেঙ্গল ছাগলের কথা শুনলাম, আর গানে গানে গরু ছাগল হাঁস মনে রাখতেই হবে। এবার আসো একটু অন্য বিষয় কথা বলি। ধরো বিষয়টা হচ্ছে যে আমরা তো ফসল ফলাই,
1: অবশ্যই আমরা কৃষক, আমরা না ফলাইলে কারা ফলাইবো? আমাদের দেশটাই তো কৃষি প্রধান,
0: এই ফসলে তো রোগ বালাই হয় কত কিছু হয় তাই না?
1: অবশ্যই,
0: মানে রোগ বালাই যদি আমরা যদি এই রোগকে যদি নাশ না করি তো ফসল ভালো হবে না। সেজন্য আমরা কি করি,
1: আগে পর্যন্ত সব শেষ কীটনাশক দেই,
0: কীটনাশক দেই, ভালো দেই। কিন্তু এই যে কীটনাশক বলো রাসায়নিক জিনিস বলো যাই দিনে করে, তাতে কিন্তু কিছুটা ক্ষতি আছে। অতিরিক্ত দেওয়ার হালকা দাও, আনলিমিটেড গেলে তো কেমিক্যাল, কেমিক্যাল একটা অত ওরকম ভাবে না হলে হালকা আছে,
1: না দিলে কি ফলন ভালো হইব?
0: কিন্তু না, আমরা দি তা দিতে হবে এখন সার হলো ফলন বাড়ানোর জন্য, কিন্তু
1: কিন্তু পরিমাণটা জানতে
0: ওই বালাই নাশক যেটা সেটা তো ক্ষতিকর পোকামার মারার জন্য, এবং সেটার জন্য আমরা অনেক সময় কীটনাশক ইউজ করি, কেমিক্যাল ইউজ ব্যবহার করি না, এটা কিন্তু কিছু ক্ষতি আছে। কিন্তু আমরা যদি প্রাকৃতিক বালাই নাশক ব্যবহার করি
1: তাহলে ক্ষতি নেই,
0: তাহলে ক্ষতি নেই
1: জানতে হইব,
0: হ্যাঁ সেটা আছে। আজকে তোমাকে, তোমাদের সবাইকে প্রাকৃতিক বালাই নাশক প্রস্তুতি, সংরক্ষণ এবং ব্যবহার বিধি শিখাবো। আমি শিখাবো না, একজন বিশেষজ্ঞ আছেন তিনি তোমাদেরকে শিখাবেন, আসো আমরা এটা শিখে নিই, অবশ্যই আমাদের এটা কাজে লাগবে।
1: ঠিক আছে।
2: প্রাকৃতিক বালাই নাশকটা কি? পাক প্রকৃতিতে সহজলভ্য বিভিন্ন উদ্ভিদজাত উপাদান যেমন নিম, রসুন, কাঁচামরিচ, তামাক, নিশিন্দা, বিষ কাঁঠালি, বিভিন্ন জৈব পদার্থ, ছাই কিংবা খনিজ উপাদানের সাহায্যে ক্ষতিকর পোকামাকড় ও রোগ বালাই দমনের জন্য তৈরি পরিবেশ বান্ধব দ্রবণ বা মিশ্রণকে প্রাকৃতিক বালাইনাশক বলা হয়। রাসায়নিক কীটনাশক বিপরীতে একটি ফসল মাটি বা পরিবেশের ক্ষতি করে না এবং শৃঙ্খলাবদ্ধ কোনো বিষাক্ত অবশিষ্টাংশ রেখে যায় না। এটি যেমন ক্ষতিকর পোকা দূর করে তেমনি গাছের প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। কেন রাসায়নিক বাদ দিয়ে প্রাকৃতিক বালাইনাশক ব্যবহার করবেন? বিষমুক্ত ও নিরাপদ খাদ্য, উৎপাদিত ফসলে কোনো বিষাক্ত কেমিক্যাল থাকে না, ফলে স্বাস্থ্য ঝুঁকি থাকে না, সাশ্রয়ী ও কম খরচ, গৃহস্থালি ও পারিপার্শ্বিক সহজলভ্য উপকরণ দিয়ে নামমাত্র খরচে তৈরি করা যায়। উপকারী কীট রক্ষা, মৌমাছি, লেডিবার্ড, বিটল, মাকড়াসার মতো পরম বন্ধু পোকা নিরাপদে থাকে। মাটির স্বাস্থ্য রক্ষা, মাটির অনুজীব ধ্বংস হয় না, মাটির জৈব গঠন ও উর্বরতা বজায় থাকে। প্রতিরোধ ক্ষমতা, রূপ পোকা সহজে প্রাকৃতিক উপাদানের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়তে পারে না। আমরা এখন দেখব কয়েকটা প্রাকৃতিক বালাই নাশক প্রস্তুত প্রণালী। নিম পাতার দ্রবণ ও নিম তেল স্প্রে, প্রয়োজনীয় উপাদান 1 কেজি নিম পাতা, 10 লিটার পানি, 1 চা চামচ গুঁড়ো সাবান, কার্যকরী পোকা। নিম পাতার দ্রবণ ও স্প্রে সাধারণত জব পোকা, লেদা পোকা, শোষক পোকা, সাদামাছি ও পাতা সুরঙ্গকারী পোকার বিরুদ্ধে কাজ করে। প্রস্তুতি প্রণালী, 1 কেজি নিম পাতা ভালোভাবে ছেঁচে বা বেটে মিহি করে নিন, তারপর 10 লিটার পানিতে ছেঁচা নিম পাতা মিশিয়ে পাত্রের মুখ ঢেকে 12 থেকে 15 ঘন্টা রেখে দিন। পরদিন সুতি কাপড়ে এই মিশ্রণটা ছেঁকে নিন। ছেঁকে নেওয়া দ্রবণে 1 চা চামচ সাবানের গুঁড়া মিশান। সাবানের গুঁড়াটা এখানে হচ্ছে সারফেক্টেন্ট হিসেবে কাজ করে। রসুন, কাঁচামরিচ ও সাবানের স্প্রে, প্রয়োজনীয় উপাদান 100 গ্রাম রসুন, 100 গ্রাম কাঁচামরিচ, 5 লিটার পানি, 1 চা চামচ গুঁড়ো সাবান। কার্যকরী পোকা, ফল এবং ডগা ছিদ্রকারী পোকা, থ্রিপস, জব পোকা, লাল মাকড় ও পিঁপড়ার বিরুদ্ধে এই মিশ্রণটা খুবই শক্তিশালীভাবে কাজ করে। এই মিশ্রণটা কিভাবে প্রস্তুত করবেন? রসুন ও কাঁচামরিচ একসাথে ব্লেন্ডারে মিহি করে নিন। 1 লিটার পানিতে বাটা মিশ্রণটি 3-4 ঘন্টা রেখে দিন। কাপড়ে ভালো করে সেকে অবশিষ্টাংশ ফেলে দিন। সেকে দেওয়া 1 লিটার নির্যাসটিতে আরো 4 লিটার পানি ও 1 চা চামচ গুঁড়ো সাবান মিশিয়ে নিন। কাঠের ছাই ও তামাকের গুঁড়া, প্রয়োজনীয় উপাদান শুকনো পরিষ্কার কাঠের ছাই 2 কেজি, তামাকের গুঁড়ো 100 গ্রাম। কার্যকরী পোকা, নরম দেহের পোকা, লাল পাম বিটল, শামুক ও পাতা খাওয়া পোকার বিরুদ্ধে কাঠের ছাই ও তামাকের গুঁড়া খুবই শক্তিশালী প্রতিরোধক হিসেবে কাজ করে। প্রস্তুতি প্রণালী, কাঠের ছাই ভালো করে চেলে নিয়ে তামাকের গুঁড়োর সাথে সমসত্ত্ব মিশ্রণ তৈরি করুন। সকালে শিশির ভেজা পাতায় গাছের গোড়ায় ছেটানোর জন্য মিশ্রণটি রেখে দিন। হলুদ ও চিনির মিশ্রণ। হলুদ একটি খুবই শক্তিশালী ছত্রাকনাশক, দুই চা চামচ হলুদের গুঁড়া, এক চা চামচ চিনির মিশ্রণ এক লিটার পানিতে মিশিয়ে নিন। কার্যকরী পোকা। পাতায় দাগ পড়া, ছত্রাকের আক্রমণ, ডাইব্যাক ও কাণ্ড পচনের বিরুদ্ধে এই মিশ্রণটি খুবই শক্তিশালী প্রতিরোধক। প্রস্তুত পলানি। এক লিটার হালকা গরম পানিতে হলুদের গুঁড়ো ও চিনির গুঁড়ো মিশিয়ে নিন। মিশ্রণটি ঠান্ডা করে পাতলা কাপড়ে ছেঁকে স্প্রে করে দিন। সাধারণ ব্যবহার বিধি। এই স্প্রেগুলো প্রয়োগের উপযুক্ত সময়, তীব্র কড়া রোদে কখনো স্প্রে করবেন না, সকালবেলা অথবা বিকালে রোদ তাপ কমে গেলে স্প্রে করার সর্বোত্তম সময়। পরীক্ষামূলক প্রয়োগ। একবার পুরো ক্ষেতে স্প্রে না করে প্রথমে এক দুটো গাছে পরীক্ষামূলক ভাবে স্প্রে করে পর্যবেক্ষণ করতে হবে। পাতা যদি না পুড়ে যায় বা পাতার যদি অন্য কোন রকম পরিবর্তন না দেখতে পারেন তাহলে পরবর্তীতে স্প্রে করা যেতে পারে। প্রতিরোধমূলক ব্যবস্থা। প্রাকৃতিক বালাইনাশক পোকা দমনের ক্ষেত্রে প্রতিরোধে বেশি কার্যকর, তাই পোকা লাগার আগেই 7-10 দিন পর পর স্প্রে করা উচিত। স্প্রে করার কৌশল। গাছের পাতা, ডালপালা এবং বিশেষ করে পাতার নিচে পিঠে ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে। ব্যক্তিগত নিরাপত্তা। মরিচ এবং রসুনের স্প্রে করার সময় চোখে যেন না লাগে সেজন্য চোখে চশমা, মুখে মাস্ক বা কাপড় ব্যবহার করুন। সংরক্ষণ। সংরক্ষণ সংক্রান্ত দিক নির্দেশনা। সদ্য প্রস্তুতকৃত দ্রবণ ব্যবহার। উদ্ভিজ্জ বালাইনাশক বানিয়ে 7-24 ঘন্টার মধ্যে ব্যবহার করা সর্বোত্তম। আলো এবং তাপ থেকে প্রস্তুতকৃত দ্রবণটি দূরে রাখতে হবে। বায়ু নিরোধক পাত্র ব্যবহার করতে হবে, বিশেষ করে নিম এবং কাঁচা হলুদের দ্রবণ অবশ্যই বায়ু নিরোধক পাত্রে ভালোভাবে লাগিয়ে ব্যবহার করতে হবে। প্রচণ্ড রোদের উপায়। রসুনের মিশ্রণ বেশি দিন রাখলে দুর্গন্ধ হতে পারে, তাই এতে সামান্য ভিনেগার বা সাবানের গুঁড়ো মিশিয়ে 3-4 দিন রাখা যায়। নিরাপদ লেবেলিং। সংরক্ষণ পাত্রের নাম ও তৈরির তারিখ লিখে রাখুন এবং শিশু ও গবাদি পশুর নাগালের বাইরে নিরাপদ স্থানে রাখুন।
0: শুনলা তো? খুব বেশি পরিশ্রম না, অত খরচ না, শুধু নিজেদের একটু বুদ্ধিটাকে এবং প্রাকৃতিক এই বালাই নাশক অনেক উপকারী, কোনো ক্ষতি নেই। আচ্ছা এবার আসো, আমরা তো ছাগল পালন শিখলাম, আরেকটা ভদ্র প্রাণী আছে একেবারে,
1: আবার কি পালন শিখাইবা?
0: হ্যাঁ একেবারে ভদ্র,
1: ভেড়া পালন।
0: হ্যাঁ ভেড়া পালন, ভদ্র প্রাণী, নিরীহ প্রাণী, মানে
3: এইটা কোনো কথা হইলো? রহিম ভাইয়ার ছেলে পাইলো না, শেষ পর্যন্ত একটা ভেড়া পালকের লগে মাইয়ার বিয়া দিব।
4: নিজে নিজে কি কথা বলো?
3: কেন তুমি শোনো নাই? রহিম ভাই একটা ভেড়া পালকের সাথে মেয়ের বিয়া দিতেছে।
4: হ্যাঁ শুনছি, তাতে খারাপ কি হলো?
3: আমি খারাপের কথা বলতেছি না, বলতেছি জামাইয়ের পরিচয় কি, সে একটা ভেড়া পালক।
4: আরে রহিম তার মেয়ারে ভেড়া পালক, গরু পালক, যার লগে ইচ্ছা তার লগে বিয়া দিক, তাতে আমাগো সমস্যা কি?
3: আরে তুমি খালি সমস্যা সমস্যা বলতেছো কি জন্য, আমি বলতেছি ইজ্জতের কথা।
4: ইজ্জত গেল কেমনে?
3: সে যদি তোমার আত্মীয় না হইতো আমার কোনো কথাই ছিল না, সে তোমার চাচাতো ভাই, মেয়ের বিয়া দিব তোমার লগে একটু আলোচনা করা দরকার ছিল না?
4: সে বলছে কথাটা, আমি বলছি তুমি যেটা ভালো মনে করো তাই করো।
3: ও তুমি তাইলে জানো, শুধু শুধু আর কথা কইয়া কি লাভ, আমি যাবো না ওই বিয়াতে।
4: কিন্তু আমার যাইতে হইব, ভাই বইলা কথা, যাই আমি তার কাজে কামে একটু সাহায্য করে আসি, তুমিও চলো।
3: না আমি যাবো না।
4: আরে না গেলে নানান কথা হইব, আমার ঘরে মানুষ খারাপ বলব, তোমার পছন্দ হয় নাই সেটা মনে মনে রাখো, চলো রহিম রে কাজে কামে সাহায্য করি, চলো। আরে চলো তো।
5: শুনছো
6: কি
5: গ্রামে না নানান কথা হইতাছে, রহিম মিয়া আর পাত্র পাইল না, শেষ পর্যন্ত মাইয়ার বিয়া দিতাছে একটা ভেড়া পালকের সাথে, পাত্রের কি এতই অভাব পড়ল?
6: আরে হেরা তো খালি ভেড়া দেখে কিন্তু পাত্রের গুণ দেখে নাই।
5: আমার বুঝে আসতেছে না, এত বড় শিক্ষিত একটা ছেলে ইচ্ছা করলে বড় কোনো চাকরি পাইতো, কিন্তু চাকরি না কইরা ভেড়া পালতে গেল।
6: সেই গুরুত্ব তো তোমরা বোঝো নাই, আমি বুঝছি। তোমরা খালি দেখো ভেড়া। ওই যে কামাল ভাই আর ভাবি আসতেছে, শোনো তোমরা ঘরের কাজ দেখো, আমি আর কামাল ভাই অন্য একটা কাজ করব।
4: রহিম চল বাকি কাজগুলো শেষ করে ফেলি।
6: কাজ তো প্রায় সবই শেষ, আসেন অন্য একটা কাজের যোগাযন্ত করতেছি।
3: অন্য কি কাজ করবেন আবার?
6: আমি ঠিক করছি, আমগোমাইয়া রায় মার বিয়ার কাজ শেষ হইলে আমিও ভেড়া পালন শুরু করবো। এই যে দক্ষিণ দিকের এই খালি জায়গাটায় একটা ঘর কইরা সেখানে ভেড়া পালবো।
5: হ্যাঁ কি বললাম, তুমিও ভেড়া পালবা?
4: রহিম এমনিতেই নানান কথা হইতেছে, তুই আবার?
6: আরে ভেড়া সম্পর্কে তোমরা জানো না তাই বোঝো না। রাইমার শ্বশুর অবস্থা কি আছিল? কিছুই ছিল না, অনেক কষ্ট কইরা ছেলেটা লেখাপড়া করছে।
3: আমি যে শুনছি ভাই, সে ইচ্ছা করলে ভালো চাকরি করতে পারত।
6: হ, কিন্তু চাকরি করার চাইতে নিজে উদ্যোক্তা হইয়া আরো মানুষের উন্নতি করন, সেটা কি ভালো না?
5: হ, সেটা অনেক ভালো কাজ।
6: আরে ভেড়ার যে কত গুণ সেটা তোমরা অনেকে জানো না, আমি জানছি।
4: এই রহিম রহিম, তাহলে একটু বুঝাই কয় দেখি।
6: ভেড়া পাললে তিনটা উপকার, মাংস দুধ আর পশম পাওয়া যায়।
3: ভাই ভেড়া পালনের সুবিধাটা কি?
6: অনেক সুবিধা, ভেড়ার জন্য আলাদা বাসস্থানের দরকার হয় না, গরু ও ছাগলের মতো একলগে পালন করা যায়। আর ভেড়া নিজের খাদ্য নিজেই জোগাড় করতে পারে, ভেড়া পালনে খরচও অনেক কম, আর ভেড়ার সংখ্যা অতি তাড়াতাড়ি বাড়ে। তাছাড়া ভেড়ার মলমূত্র জমির সার হিসাবে ব্যবহার হয়, জমির আগাছা খাইয়া জমির উপকার করে, আর ভেড়ার রোগ ব্যাধিও খুব কম হয়।
5: ভেড়া তো তাইলে অনেক উপকারী প্রাণী।
6: ভেড়া পালন আর্থিকভাবে লাভজনক, এরা ঘাস খেতে পছন্দ করে আর দলগতভাবে ঘুরা বেড়ায়। শোনো, ভেড়া 15 মাসে 2 বার বাচ্চা দেয়। ভেড়া পালন করার প্রধান কারণ হইল পশম ও মাংসের জন্য। আর শোনো, মাংস তো আমরা খাই, কিন্তু বলতো পশম কি উপকারে লাগে?
4: পশম দিয়া শীতের কম্বল তৈরি হয়।
6: এইবার তাহলে বুঝতে পারছো আমি কেন একটা ভেড়া পালকের সাথে আমগোমাইয়া রায়মার বিয়া ঠিক করছি।
3: ভাইয়ের কথা শুননা বুঝলাম তিনি ঠিক কাজটাই করছেন।
5: কেন এখন কি তুমিও শুরু করবা নাকি?
3: তারা দুই ভাই শুরু করব, আমরা বৈশা থাকলে খারাপ দেখাইব না?
5: তাহলে চলো বলি, ভেড়া পালনে বেশি লাভ, আশো করি ভেড়ার আবাস।
0: সত্যি তো ভেড়া পালন হলে একের ভিতরে অনেক গুণ, দুই গুণ, মাংস পাওয়া যায়, দুধ পাওয়া যায়, তারপরে পশম দিয়ে কম্বল হয়,
1: তারপরে
0: পরিবেশের উপকার হয়। হ্যাঁ তো শুরু করে দাও,
1: আমি চিন্তা করছি মনে মনে
0: ছাগলের ভেড়া একসাথে পালন করবো না, বুঝছো? আলাদা রাখো, হ্যাঁ আলাদা রাখো। আজকে আমরা বেশ ভালো ভালো কয়েকগুলো বিষয় শিখলাম। রূপালি কথা কম বলছে কিন্তু চুপচাপ শুনছে, ভালো, তার মাথায় অন্য অন্য কি খেলা খেলতেছে কি জানি, সে তো মৎস্যরানী থেকে এখন ভেড়া রানী হয়ে যায় কিনা।
1: না মনে মনে বুদ্ধি করতেছে, এটা আমরাও বুঝতেছি,
7: আমরাও করতেছি বুদ্ধি।
1: শুনো
0: আগে যাও, আগে যাও,
1: খালি শুনলাম আজকে যে কি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কথাগুলো শুনাইলা, ওই যে কেমিক্যাল তো মনে করো এটা তো করাই যাইব না। হ্যাঁ এগুলো আমি মাথায় নিয়েছি,
0: এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদেরকে যিনি শিখতে সহযোগিতা করেছেন, অর্থাৎ আমাদের এই সোনালী ফসল আসর যিনি প্রযোজনা করেছেন, তার নামটি হচ্ছে রনিয়া সুলতানা, তাকে ধন্যবাদ। তোমরা আসছো, তোমাদেরকে ধন্যবাদ এবং আমাদের শ্রোতাদেরকে ধন্যবাদ জানিয়ে তাহলে চলো আজকে যাই,
1: চলো যাই।

এই অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন নজরুল সঙ্গীত, কণ্ঠ দিয়েছেন রাজু আহমেদ।

0: যতক্ষণ শুনলেন নজরুল সঙ্গীত রাজু আহমেদ ও শিল্পী চৌধুরীর কণ্ঠে বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।
3: বাংলাদেশ বেতার রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে 36.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে 25 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 94%, সন্ধে 6টায় 97%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5টা 36 মিনিটে এবং অস্ত যাবে সন্ধে 6টা 25 মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
4: This is Bangladesh Better giving you the weather report read by Zubair Hamid Qureshi. Dhaka Met Office forecast for the inland river post valid till 1 a.m. says that there is no warning and no signal is to be hoisted. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. Many places of Rangpur, Mayamansingh, Chattogram and Sylhet divisions and some places of Rajshahi, Dhaka, Khulna and Borishal divisions may experience rain or thundershower accompanied by temporary gust of wind. Moderately heavy to heavy shower is also expected at places of the country. Slight fall in day and night temperature is expected over the country. The maximum temperature of Bangladesh was recorded today at Ishwardi, 36.8 degrees Celsius, and the minimum was at Bandarban, 25 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 35.5 degrees Celsius and minimum 27.6 degrees. Humidity recorded in air at 9 a.m. was 94% and at 6 p.m. 97%. Sunrise over Dhaka tomorrow at 5:36 a.m. and sunset at 6:25 p.m. And that's all for weather for this time.
3: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা। জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যার স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। শ্রোতাদের পাঠানো চিঠিপত্রে জবাবের অনুষ্ঠান সুমি পেশু রাত 9:05। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান বৈচিত্র্যময় বাংলা গান শুনবেন রাত 10:00। শ্রোতাদের অনুরোধের পল্লী গানের অনুষ্ঠান পরাণের গান শুনতে পাবেন রাত 10:20।

চল্লিশ ডিগ্রি থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস হিট ওয়েভের সময় স্বাভাবিক পানি পান করুন, ধীরে ধীরে পান করুন, ঠান্ডা পানি পান পরিহার করুন, বরফ বা বরফ পানি পুরোপুরি পরিহার করুন। যখন বাহিরের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে তখন ঘরে চলে আসুন বা ছায়ে অবস্থান করুন, ঠান্ডা পানি পান করবেন না। স্বাভাবিক তাপের পানি পান করুন বা ঈশ্বত গরম পানি এবং ধীরে ধীরে পান করুন। এই গরমে অল্প অল্প করে বারে বারে স্বাভাবিক পানি পান করুন, জুস বা এ জাতীয় পানীয় পরিহার করুন, স্বাভাবিক শরবত, ডাব বা লবণ পানির শরবত পান করতে পারেন। প্রচণ্ড গরমে বা যদি আপনি খুবই ক্লান্ত থাকেন তবে ভুলেও বরফ মিশ্রিত পানি বা ফ্রিজের পানি পান করবেন না, যদিও ওই সময় ঠান্ডা পানি খুব ভালো লাগে, এটা শরীরে প্রশান্তি ভাব এনে দেয়, কিন্তু এতে হঠাৎই দুর্ঘটনা ঘটতে পারে।

আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, ঢাকা। স্থানীয় সংবাদ পড়ছি মরিয়ম আক্তার। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি সকালে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর তিন বাহিনীর পক্ষ থেকে নতুন রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় বিয়োগলে করুণ সুর বেজে ওঠে। পরে রাষ্ট্রপতি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এদিকে আজ সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মন্ত্রিসভার নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদদের অসামান্য অবদানের কথা স্মরণ করে তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তালতলা চত্বরে এক সভার আয়োজন করা হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান এতে প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি বলেন, অনেক আন্দোলন সংগ্রামের মাধ্যমে গণ অভ্যুত্থানের

0: মধ্য দিয়ে গণতন্ত্র ফিরে এসেছে। কলেরা প্রতিরোধে দেশে আজ থেকে শুরু হয়েছে মুখে খাওয়ার কলেরা টিকাদান কর্মসূচি। সারা দেশে ঝুঁকিপূর্ণ 14টি উপজেলা ও থানায় এই টিকা দেওয়া হচ্ছে। আজ থেকে 21শে সেপ্টেম্বর পর্যন্ত টিকার প্রথম ডোজ এবং 26শে সেপ্টেম্বর থেকে 25শে অক্টোবর পর্যন্ত টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। গর্ভবতী নারী ও এক বছরের কম বয়সী শিশু ছাড়া সব নাগরিক বিনামূল্যে এই টিকা নিতে পারবেন। বিচার বিভাগীয় এক সম্মেলন আজ রাজধানীর জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে বিচার বিভাগ ও পুলিশের মধ্যে সমন্বয় জোরদার, মামলা তদন্ত ও প্রতিবেদন দাখিল, আদালতের নির্দেশনা বাস্তবায়ন, গ্রেপ্তারি পরোয়ানা, তামিল এবং বিচারিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বিচার প্রার্থীদের ভোগান্তি কমানো এবং বিচারিক কার্যক্রমে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়। সভায় সংশ্লিষ্ট দপ্তরের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধ করি, নিরাপদ আবাস গড়ে তুলি, এই স্লোগানকে সামনে রেখে আজ নরসিংদীতে এক কর্মশালার আয়োজন করা হয়। জেলা রোভার কমিশনার এই কর্মশালার উদ্বোধন করেন। ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র্যালি বের করা হয় এবং র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ সময় এডিস মশার বংশবিস্তার রোধে জমে থাকা পানি অপসারণ এবং বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়। কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আজ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে বলেন, কৃষক কার্ড একটি গুরুত্বপূর্ণ সেবা যা কৃষকদের সরকারি সহায়তা প্রাপ্তি সহজ করবে। এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের একটি সুশৃঙ্খল ডাটা বেজ তৈরি হবে যা ভবিষ্যতে ভর্তুকি প্রণোদনা ও অন্যান্য সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর ও বাঘের বাজার এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা দখলমুক্ত করার লক্ষ্যে আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান চলাকালে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উচ্ছেদ অভিযানে অংশ নেন। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.6 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় বাতাসের আর্দ্রতা ছিল 94% এবং সন্ধ্যে 6টায় 97%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:36 এবং সূর্যাস্ত সন্ধ্যে 6:25। স্থানীয় সংবাদ শেষ হল, এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
2: ভালো আছো তোমরা সবাই?
3: ভালো আছি, তুমি কেমন আছো?
2: আমি ভালো আছি। তবে এই যে দেখো, সারাদিন গরম, কখনো বৃষ্টি, গা ঘামিয়ে যাচ্ছে, মাঠে কিন্তু টিকা মুশকিল হয়ে যাচ্ছে। এর মধ্যে কিন্তু
4: আমিও তো ভিজে গেছি, পুরো আমার জামা জুমা ভিজে গেছে।
2: আচ্ছা তুমি এক কাজ করো বুঝলে, আসরে তো তুমি জামা খুলে রাখতে পারবা, গামছাটা দিয়ে একটু ভেতর ভেতর একটু মুছে না, এই এত কম বয়সে তুমি যদি ছাতি আনতে ভুলে যাও, তা তুমি বাড়ি টাকাই দিবা কেমনি?
4: না হারুন ভাই, আমার এখন দুঃখের কথা কই, এই ছাতা তবে নিয়েতাম, দুই দুইখান ছাতা কই যে আরেছি কই যাব।
2: একটা যদি সাজু ভাবির বাসায়, একটা জরুনার বাসায় যদি রেখে আসতে তাও তুই উপকার হইতো, কই যে ফেলাইলে। আচ্ছা ইয়ে সাজু ভাবি, তুমি শোনো, এই আসরে এই এই ভাবটা ফেসাল না পাইলে আসল কথায় যাই, সেটা হচ্ছে যে ওই সাতির জায়গায় সাতি থাক, কিন্তু ওই যে আমার গবাদি পশু এগুলা তো আমাদের জাতীয় সম্পদ, এগুলা দিয়ে দুটো পয়সা আমরা ইনকাম করি, এটা নিরাপদ, আমরা খাদ্য খাবার পাই, তাই না? তো এই যে তুমি বলতেছিল যে তোমার ওই খুরা রোগ হয়েছে
3: না, ওই শেফালিমার গরু ওই যে দেখো না কাদার মধ্যে বাইন্দা রাখে, কুটি দিয়া রাখে, আর খুরার মধ্যে সমস্যা হয়েছে। আমি যতটুকু সম্ভব আমি আবার কইছি যে তুমি শুকনা জায়গায় রাখবা, নিরাপদ জায়গায় রাখতেইব, খাবার দাবারের ব্যবস্থা করতেইব, ওই আর ওই মনে থাকে না, তার ওই যে কুটি দিয়ে আসে কাদার মধ্যেই।
2: দেখো দেখি নি, তাহলে এই যে গবাদি পশুর যে খুরা রোগ হয়, এই তো শেফালির মা, তুমি কি এই বেতার যন্ত্রের সামনে তো আসো নাকি শুনতেছো? তো চলো আজকে সাজু ভাবি, আজকে বিশেষ করে শেফালির মাকে একটু শোনা দাও, যে আমরা শোনা দিই নাকি, গবাদি পশুর খুরা রোগ হলি পরে কি করতে হবে বা না করতে হবে, তাই না? সে ব্যাপারটা নিয়ে আমাদের বলতেছেন ডক্টর রুকসানা পারভিন, অধ্যাপক প্যাথোলজি বিভাগ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। আর তার সাথে এই বিষয় নিয়ে কথা কইছে শফিকুল ইসলাম বাহার। তো আপনারাও শোনেন যারা বেতার যন্ত্রের সামনে আছেন, খালি শেফালি মা না, আপনারাও শোনেন, চলো শোনা যাক।
3: আচ্ছা শুনো,
5: শ্রোতা বন্ধুরা, আমরা চাই আমাদের আসর জামাতে, আর আসর তো কখনো একা হয় না, অনেকেই আছেন নিশ্চয়ই যারা শুনছেন, সবাইকে শুভেচ্ছা জানাই। আর আজকের এই আসরকে জমজমাট করবার জন্য যাকে সঙ্গে পেয়েছি, তিনি হলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথোলজি বিভাগের প্রফেসর ডক্টর রুকসানা পারভিন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করব, তার আগে বলব যে আমরা যেমন মানুষ, আমাদের রোগ শোক হয়, তেমনি আমাদেরই সাথে থাকা যেসব পশু প্রাণী আছে তারাও রোগ আক্রান্ত হয়ে পড়ে। আজকে যে বিষয় নিয়ে আলাপ করব সেটি হলো খুরা রোগ। প্রথমে জানতে চাই এই যে খুরা রোগ আমরা বলছি, এই রোগটা আসলে কি?
6: আসলে আমাদের মতো প্রাণীদেরও অনেক ধরনের রোগ হয়, তার মধ্যে খুরা রোগ একটি খুবই গুরুত্বপূর্ণ রোগ, যেটি ভাইরাস জনিত কারণে বিভিন্ন বয়সের গৃহপালিত পশু, বন্য প্রাণী, বিশেষ করে গরু, ছাগল এবং মহিষের, যাদের এই খণ্ডিত খুরযুক্ত পা রয়েছে, তাদেরই বেশি হয়। এটি একটি সংক্রামক রোগ এবং আক্রান্ত প্রাণীর খুর, মুখ ও ওলানে ফোসকা ও ক্ষতের সৃষ্টি করে। এই রোগে বয়স্ক প্রাণীর মৃত্যু না হলেও বাছুরের মৃত্যু কিন্তু প্রায় শতভাগ।
5: আমাদের এই বাংলাদেশে এই খুরা রোগের অবস্থা এবং প্রকৃতিটা কেমন?
6: আমাদের দেশে রোগটি একটি প্রাচীনতম রোগ। আবহাওয়া ও পরিবেশের পরিবর্তনের দরুন প্রতি বছরই এই রোগের 2-3 প্রকটকাল লক্ষ্য করা যায়। এমনিতেও এই রোগটি প্রাণীর জন্য মারাত্মক না হলেও এটি প্রাণীদেহে বেশ কিছু জটিলতা সৃষ্টি করে, যা প্রাণীদের পুনরায় পূর্বের মতো উৎপাদন সক্ষমতায়, বিশেষ করে গাভীর দুধ বা মাংস কোয়ালিটি, এই সক্ষমতায় ফিরিয়ে দিতে যেতে দেয় না।
5: বোধ করি শ্রোতা বন্ধুদের মতো আমারও অনেক প্রশ্ন জানতে ইচ্ছে করছে, যেমন এই বাংলাদেশে এই খুরা রোগ কখন হয়, কিংবা এই খুরা রোগের অন্য কোনো নাম আছে কিনা?
6: হ্যাঁ, ঠিকই বলেছেন। সাধারণত আমাদের দেশে গ্রীষ্ম থেকে শীতকালের পরিবর্তনের সময় এই রোগ প্রাদুর্ভাব বেশি, তবে গবাদি পশু চলাচল বেড়ে গেলে, যেমন কুরবানি ঈদের সময় চলাচল বেড়ে যায়, এই সময়টা এই রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা খুবই বেড়ে যায়। খুরা রোগের এই নাম ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু একে বিভিন্ন নামে ডাকা হয়, এই জন্য অনেকে হয়তো খুরা রোগ নামে রোগটি নাও চিনতে পারে। যেমন উত্তর পূর্বাঞ্চল বা উত্তর পশ্চিমাঞ্চলে এটাকে বাত্রা, ডবরা, দক্ষিণ পূর্বাঞ্চলে বাতাস, দিলা, দক্ষিণ পশ্চিমাঞ্চলে এটাকে বাত্রা, টেপি ইত্যাদি বিভিন্ন নামে ডাকা হয়। এই রোগটি এতই পুরাতন যে মাঝে মাঝে কোনো কোনো অঞ্চলে খুরা রোগে এই নামে চিনতেই পারে না। আসলে
5: আমরা তো অনেকেই গৃহপালিত পশু পালন করে থাকি, আবার ধরুন খামারিরাও পালন করে থাকেন, সেক্ষেত্রে খুরা রোগ দেখা দিলে আমাদের করণীয় কি হবে?
6: খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, রোগ যে অঞ্চলে দেখা দেয় তা সেই অঞ্চলের যে প্রাণী সম্পদ অধিদপ্তর আছে তাকে নির্দেশনা দিতে হবে এবং রোগটির বিস্তার সম্পর্কে জানাতে হবে। তারপর নিজের গবাদি পশু আক্রান্ত হলে ভয় না পেয়ে আক্রান্ত পশুটিকে আলাদা করে বায়ু চলাচলের অনুকূলে কোনো ফাঁকা মাঠের পাশে রাখার ব্যবস্থা করতে হবে। আক্রান্ত পশু আলাদা করার পর অবশ্যই রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসক কর্তৃক চিকিৎসা প্রদান করতে হবে। মনে রাখবেন, কখনোই কোয়াক কর্তৃক আমরা কিন্তু গ্রামে দেখে থাকি যে তারা রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান না, কিন্তু চিকিৎসা করতে আসেন। এই ধরনের চিকিৎসা কিন্তু খুবই ক্ষতিকর এবং ভুল চিকিৎসা হয়ে যায়, যার কারণে এই বিষয়টিকে অবশ্যই সতর্ক থাকতে হবে। শুধু যে পশুটির ক্ষতি হবে এমনটা নয়, আপনার এলাকায় অন্যান্য গবাদি পশু যারা সুস্থ আছে তারাও কিন্তু আক্রান্ত এবং ক্ষতিগ্রস্ত হওয়ার প্রবণতা বেড়ে যাবে।
2: এই ক্ষতিটা কি মৃত্যুর পর্যায়ে চলে যেতে পারে?
6: মৃত্যুর পর্যায়ে বেশিরভাগ ক্ষেত্রে বাছুর যারা আছে সেই বাছুরগুলোর ক্ষেত্রে বেশি আক্রান্ত যদি হয় তখনই মৃত্যুর সম্ভাবনাটা বেড়ে যায়।
2: তাহলে কি করতে হবে আমাদের এই বাছুরকে বাঁচাবার জন্য?
6: বাছুরকে বাঁচাতে হলে অবশ্যই এই লক্ষণ প্রকাশের আগেই দেখা যায় যে যে সমস্ত নির্দেশনা রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান দ্বারা চিকিৎসা করায় এবং তাদেরকে অসুস্থ গরুগুলোকে আলাদা ঘরে রেখে সচেতন করতে হবে খামাদেরকে, যেন ওই বাছুরগুলো অসুস্থ গরুর পাশে যেন না যায়। পাশাপাশি আরেকটা জিনিস প্রতিরোধ হিসেবে করা যেতে পারে, সেটা হলো বাছুরগুলোকে দুধ খাওয়াতে হবে সেই সব গাভীর যে গাভীগুলোতে ভ্যাকসিন করা আছে। ভ্যাকসিন আমরা বুঝি অন্তত 21 দিন আগে যদি খুরা রোগের কোনো টিকা ওই গাভীকে দেওয়া হয় তাহলে ওই গাভীর দুধ বাছুরকে খাওয়াতে হবে।
2: এই খুরা রোগ নিয়ে আমাদের ভয়ের কোনো কারণ কি আছে?
6: খুব একটা না, কারণ খুরা রোগের জনস্বাস্থ্য গুরুত্ব তর্কা রোগের মতো খুব বেশি নয়। তবে যে সকল খামারি খুব কাছে থেকে আক্রান্ত গবাদি পশুর পরিচর্যা করবেন তাদের সামান্য জ্বর বা মুখে ফোসকা হতে পারে, যা আবার 7-10 দিনের মধ্যেই ভালো হয়ে যায়। অনেক সময় আক্রান্ত এলাকায় চোখ ওঠার সমস্যা দেখা দিতে পারে।
2: এবার শেষ প্রশ্ন জানতে চাইবো, এই রোগ হলে এই রোগের কোন টিকা কোথায় পাওয়া যাবে, কিভাবে দিতে পারবো আমরা?
6: রোগ হলে এক ধরনের টিকা, আবার রোগ হওয়ার আগে প্রতিরোধমূলক, সেটা আপনারা জানেন, প্রাণী সম্পদ অধিদপ্তরে গেলেই খুরা রোগের টিকা দেওয়া হয়। কিন্তু যদি রোগটি ওই অঞ্চলে প্রকট আকারে দেখা দেয় সেক্ষেত্রেও এক ধরনের টিকা দেওয়া যায়, তবে সেই টিকার পদ্ধতিটা একটু ভিন্ন রকম। অর্থাৎ এই রোগের বিস্তার প্রতিরোধ করার জন্য আক্রান্ত বা তার সংস্পর্শে আসা প্রাণীদেরকে মাঝখানে রেখে চারপাশে যে সংবেদনশীল প্রাণীগুলো রয়েছে তাদেরকে টিকা দিতে হবে। এটিকে আসলে রিং ভ্যাকসিনেশন বলা হয়।
2: আপনাকে শুভেচ্ছা, ধন্যবাদ জানাই। আর যারা শুনলেন আপনারা আমাদের ধন্যবাদ গ্রহণ করুন। শুনলে তো ভালো লাগলো, কারণ এটা জানা দরকার, জানি শুনে কাজ করলে পারে আমাদের সবার উপর। তো চলো আমরা সবাই মিলে আগে একটা গান শুনে নিই, তারপরে অন্য কথা হবে।
3: গানের ব্যবস্থা করো।
2: কৃষি বিষয়ক গান, শিল্পী মরিয়ম বেগম মারিয়া, শিল্পী মরিয়ম বেগম মারিয়া ও এম আর হাসান, গীতিকার রফিকুল ইসলাম ইরফান, সুরকার এস এম আব্দুল আওয়াল। চলো গানটা শুনে নিই।
3: আচ্ছা শুনি।

0: বাবা গানটা কেমন লাগলো?
1: ভালোই লাগলো,
2: ভালোই লাগলো।
0: যা গানের গানটা শুনলে, আর এই ফাঁকে একটু বলে রাখি, আমাদের যে শ্রোতারা আছে তারা কিন্তু প্রতিনিয়ত আমাদের কাছে চিঠিপত্র লেখে
1: সমস্যার
0: সমাধান নিয়ে। ফোন ইন অনুষ্ঠান হয় আসরে, তো সেখানেও কিন্তু তারা অংশগ্রহণ করেন, এবং যারা অংশগ্রহণ করেন বা চিঠি লেখেন তাদের সবাইকে একটা এই সবাই মিলে একটা ধন্যবাদ দিয়ে দিই নাকি? চলো সবাই মিলে আমরা জানাই ধন্যবাদ নাকি? আপনারা আমাদেরকে আরো বেশি করে চিঠি লিখবেন, প্রশ্ন করবেন, তাহলে আমরাও উদ্বুদ্ধ হব, উৎসাহিত হব, আপনাদের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমরা আমাদের এই আসরে আলাপ আলোচনা করতে পারবো। তো ঠিক সেরকমই আপনারা যারা চিঠি লিখেছেন সেই চিঠিটা আমরা অনেকগুলো চিঠির মধ্যে থেকে লটারি করে কয়েকজনের চিঠির উত্তর আজকে দেব,
1: দিতে পারবো।
0: বাকি আবার দেখা যাবে নিজে, আবার আপনারটা হয়তো কোনোদিন প্রচার হতে পারে, সে পর্যন্ত ভালো থাকবেন। তো চলেন আজকে শুনি কৃষি বিষয়ক সমস্যার সমাধান নিয়ে শ্রোতাদের চিঠিপত্রের জবাব দিচ্ছেন কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। উনি হচ্ছে মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা আইসি টুইং খামারবাড়ি ঢাকা। তো চলো শোনা যাক।
1: আচ্ছা শুনি।
3: শ্রোতাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই পাঠানো চিঠিপত্রের জবাব। চিঠিপত্রের জবাব অনুষ্ঠানে আজ স্টুডিওতে উপস্থিত আছি কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আজকের প্রথম চিঠিটি পাঠিয়েছেন জনাব মোহাম্মদ আব্দুর রহমান কালিয়াকোর গাজীপুর থেকে। জনাব মোহাম্মদ আব্দুর রহমান রোপা আমন ধানের পাতা মোড়ানো পোকার ক্ষতির প্রকৃতি এবং দমন ব্যবস্থা বিষয়ে জানতে চেয়েছেন। জনাব মোহাম্মদ আব্দুর রহমান, আমন ধানের পাতা মোড়ানো পোকার ডিম থেকে কীড়া বের হওয়ার পর এরা পাতাকে আক্রমণ করে। পাতার মাঝামাঝি কোনো জায়গায় অবস্থান করে মুখের লালা দ্বারা পাতার দুই কিনারা জোড়া লাগিয়ে মুড়িয়ে ফেলে, কিন্তু পাতার উপরের এবং নিচের অংশ অক্ষত থাকে। কীড়াগুলো মোড়ানো পাতার ভিতর থেকে পাতার ক্লোরোফিলাস টিস্যুগুলো খেয়ে ফেলে, এতে পাতার বৃদ্ধি কমে যায় এবং পাতায় সাদা দাগ পড়ে। সবুজ অংশ খাওয়া শেষ হয়ে গেলে ওই স্থান শুকিয়ে যায় এবং আক্রমণ মারাত্মক হলে গোটা পাতা শুকিয়ে যায় এবং পাতাকে সূর্য আলোকে শুকিয়ে যাওয়ার মতো মনে হয়। ফলে গাছের বৃদ্ধি ব্যাহত হয়, গাছ শুকিয়ে মারা যায়। ধান গাছ থোর হওয়ার ঠিক আগে বা পরে আক্রান্ত হলে গাছের চিটা ধানের পরিমাণ মারাত্মকভাবে বেড়ে যায় এবং ফলনও কমে যায়। ধানের পাতা মোড়ানো পোকা দমনের জন্য জমির আইল থেকে ঘাস জাতীয় আগাছা পরিষ্কার করতে হবে, ধান কাটার পর অবশিষ্টাংশ পুড়িয়ে ফেলতে হবে এবং আক্রান্ত পাতা ছাটাই করা যেতে পারে। এছাড়া আলোর ফাঁদ ব্যবহার করতে হবে, মোটা রশি কেরোসিনে ভিজিয়ে আড়াআড়িভাবে পাতার উপর টেনে দিলেও পোকার উপদ্রব কিছুটা কমে যাবে। এছাড়াও জমিতে পরভোজী পোকামাকড় যেমন মাকড়সা এবং ড্যামসেল প্লাইয়ের আধিক্য বাড়াতে হবে। আক্রমণের মাত্রা যদি খুবই বেশি হয় তাহলে রাসায়নিক দমন ব্যবস্থাও গ্রহণ করা যেতে পারে, যেমন ম্যালাথিয়ন জাতীয় যে কোনো কীটনাশক 1 থেকে 1.5 মিলিলিটার হিসাবে প্রতি লিটার পানির সাথে মিশিয়ে 7 থেকে 10 দিন পরপর 1-2টি স্প্রে দিলে পাতা মোড়ানো পোকা সাধারণত দমন হয়। এছাড়া ফরমেথিয়ন জাতীয় কীটনাশক, এটা 1 থেকে 2 মিলিলিটার প্রতি 1 লিটার পানির সাথে মিশিয়ে স্প্রে করা যেতে পারে। এছাড়াও দানাদার কীটনাশক ডায়াজিন 10G, এটা প্রতি 33% 2 থেকে 2.5 কেজি হিসাবে যদি শেষ কিস্তির ইউরিয়া সারের সাথে প্রয়োগ করা হয় তাহলেও কিন্তু এই প্রকার আক্রমণ হওয়ার সম্ভাবনা একেবারেই কম থাকে। তো জনাব মোহাম্মদ আব্দুর রহমান, আশা করছি আমন ধানের পাতা মোড়ানো পোকার ক্ষতির প্রকৃতি এবং এর দমন ব্যবস্থা বিষয়ে আপনি বিস্তারিত জানতে বা বুঝতে পেরেছেন। আজকের দ্বিতীয় চিঠিটি পাঠিয়েছেন জনাব মোহাম্মদ রফিক মিয়া শিবালয় মানিকগঞ্জ থেকে। জনাব মোহাম্মদ রফিক মিয়া গরু মোটা তাজাকরণ করে আত্মকর্মসংস্থান করতে চান, তিনি পরামর্শ চেয়েছেন। জনাব রফিক মিয়া, গরু মোটা তাজাকরণ করে সারা বছর কিন্তু অর্থ উপার্জন করা সম্ভব, 3 মাস এবং 6 মাস মেয়াদে। এছাড়া বিশেষ বিশেষ ধর্মীয় উৎসবকে সামনে রেখে দীর্ঘমেয়াদে গরু মোটা তাজাকরণ করে স্বাবলম্বী হওয়া সম্ভব। গরু মোটা তাজাকরণের জন্য ফ্রিজিয়ান, শাহিওয়াল, সিন্ধি, হরিয়ানা এবং গির জাতের গরু নির্বাচন করা যেতে পারে। দেখতে আকর্ষণীয় 12 থেকে 18 মাস বয়সের ষাঁড় গরু এবং 2 থেকে চার বছর বয়সের বলদ গরু মোটাতাজাকরণের জন্য নির্বাচন করা যেতে পারে। গরুর বাসস্থান স্বাস্থ্যকর এবং আলো বাতাস চলাচলকারী হতে হবে। ঘরের চাল 12-15 ফুট উঁচু হতে হবে। পরিষ্কার পানি সরবরাহের ব্যবস্থা থাকতে হবে। অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণ করতে হবে। নিয়মিত সংক্রামক রোগের টিকা দিতে হবে। অসুখ বিসুখের ডাক্তারের পরামর্শ দিতে হবে। দানাদার খাবার সরাসরি বাজার থেকে কিনে অনুমোদিত মাত্রায় মিশিয়ে গরুকে খাওয়াতে হবে। দানাদার খাবারের 4 গুণ কাঁচা ঘাস গরুকে খাওয়ানোর ব্যবস্থা রাখতে হবে। জমি লিজ নিয়ে কাঁচা ঘাস আবাদের ব্যবস্থা করতে হবে। গরু মোটাতাজাকরণের জন্য 50 কেজি সুষম খাবারের একটি তালিকা আমি বলতে চাচ্ছি। 50 কেজির একটা সুষম খাবারের তালিকায় গম ভাঙা 5 কেজি, রাইস পলিশ 10 কেজি, ডালের ভুসি 10 কেজি, ভুট্টা ভাঙা 10 কেজি, গমের ভুসি 5 কেজি, সয়াবিন মিল 10 কেজি, ডিসিপি পাউডার 1 কেজি এবং আয়োডিন লবণ 1-2 কেজি হিসাবে মিশিয়ে 50 কেজির একটা দানাদার খাবারের মিশ্রণ তৈরি করা যায়। এভাবে যদি আপনি মিশ্রণ তৈরি করতে পারেন তাহলে কিন্তু বাজারের যে প্রচলিত ফিড এগুলোর দামের চেয়ে বেশ কিছু টাকা কম হবে এবং আমি সাশ্রয় রেটে গরু মোটা তাজাকরণ করতে পারবেন। তো জনাব মোহাম্মদ রফিক মিয়া, আশা করি আপনি গরু মোটা তাজাকরণ করে আত্মকর্মসংস্থান করতে চেয়েছেন, আপনি এ বিষয়ে মোটামুটি একটি ধারণা পেয়েছেন। আজকের সবশেষ চিঠিটি পাঠিয়েছেন জনাব মোহাম্মদ আমজাদ হোসেন সাভার, ঢাকা থেকে। জনাব মোহাম্মদ আমজাদ হোসেন কুমড়ার মাছি পোকা দমন বিষয়ে জানতে চেয়েছেন। জনাব মোহাম্মদ আমজাদ হোসেন কুমড়ার পূর্ণবয়স্ক মাছি পোকা কচি ফলের চামড়ার নিচে ডিম পারে। ডিম থেকে কীড়া বের হয়ে ফলের ভিতরের অংশ খেতে থাকে। আক্রান্ত ফল বিকৃত আকার ধারণ করে এবং ফল পচতে শুরু করে। মাছি পোকা দমনের জন্য প্রাথমিকভাবে নিম জাতীয় হার্বাল পেস্টিসাইড ব্যবহার করা যেতে পারে। রাত্রবেলা আলোর ফাঁদ দিয়ে তার নিচে বিষ্টোপ ব্যবহার করা যেতে পারে। 3-4 দিন পরপর এই বিষ্টোপ পরিবর্তন করতে হবে। এই বিষ্টোপ তৈরি করাও বেশ সোজা। সাধারণত 100 গ্রাম থেতলানো মিষ্টি কুমড়ার সাথে 0.5 মিলিলিটার ড্রাই মিথয়েট পাউডার এবং 1 লিটার পানি একত্রে মিশ্রিত করে নাড়াচাড়া করে এই মিশ্রণ তৈরি করা যায়। এছাড়া জমিতে কাঁঠালের মোথা ঝুলিয়ে রাখলে স্ত্রী পোকা তাতে ডিম পারে। সুবিধামতো ডিম সংগ্রহ করে এই পোকা ধ্বংস করা যায়। এছাড়া সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করে পুরুষ পোকাকে আকৃষ্ট করে মেরে ফেলে এই পোকার আধিক্য কমানো যেতে পারে। তো জনাব মোহাম্মদ আমজাদ হোসেন, আশা করছি আপনি মিষ্টি কুমড়ার মাছি পোকা দমন বিষয়ে বুঝতে পেরেছেন। তো শ্রোতা বন্ধুরা, কৃষি মৎস্য এবং প্রাণী সম্পদ বিষয়ে যে কোনো সমস্যার কথা জানিয়ে আমাদের কাছে চিঠি লিখতে পারেন। আমাদের বিশেষজ্ঞগণ অবশ্যই আপনাদের চিঠিপত্রের জবাব দিবেন। এবার জানিয়ে দিচ্ছি আমাদের কাছে চিঠিপত্র লেখার ঠিকানা। প্রযোজক দেশ আমার মাটি আমার, প্রযত্নে পরিচালক কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতার, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরেবাংলা নগর, ঢাকা 1207। শ্রোতা বন্ধুরা, আমাদের কাছে ইমেইলেও লিখতে পারেন। আমাদের ইমেইল আইডি betar.krishi@gmail.com। শ্রোতা বন্ধুরা, আজকের চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কৃষির সাথেই থাকুন, দেশ গড়ায় ভূমিকা পালন করুন। সবাইকে ধন্যবাদ।
0: শুনলে তো?
1: হ্যাঁ শুনলাম।
0: তো জাহাঙ্গীর ভাই যেটাকে লাস্টে কইলো যে দেশ গড়ার সাথে থাকেন, কৃষি উন্নয়ন করেন নাকি? তো আমরা আসলে কৃষক মানুষ, আমরা তো দেশেরই। হ্যাঁ, আমরা যদি ভালোবাসা বাসি করি সেটা দেশকে। কারণ আমি যখন আমার গাছটাকে লাগাবো সেটা প্রথম ভালোবাসা, তারপরে যত্নাদি করবো, এটা আরেক রকম ভালোবাসা। এটা যখন আস্তে আস্তে বড় হয় তখন এই ভালোবাসাটা পরিস্ফুটন ঘটে এবং ওইটা কিন্তু তোমার অক্সিজেন বেশি দিতে থাকে, তাইলে এটা সবার জন্য হইল।
1: ওইটা তার একটা শান্তি, ফলও খাইলাম দিয়াতে আরেকজন দিলাম।
0: আচ্ছা একটা জিনিস খেয়াল করেছো, এই যে সেদিন যে কার কথা কলাম জানি, ওই যে ইয়ার নাতনি,
2: ও তো
0: জয়গুণের দাদি, তো ওই যে নাতনির অবস্থা কেমন আছে?
1: অনেকটু ভালোই আছে।
2: তো দেখো সেবা যত্ন করতে
0: উঠলো না। আচ্ছা ইয়ে জরিনাবু, ডেঙ্গু ব্যাপারে যে হচ্ছে আমাদের মশা, এই ব্যাপারে কি করা যেতে পারে একটু তোমরা একটু সবাই মিলে কও না, আমাদের শ্রোতাদের তো জানানো দরকার এই ব্যাপারে,
4: আমাদের সচেতন তো হতে হবে ডেঙ্গু ব্যাপারে, তাই না? আমাদের দিনের বেলায় কিন্তু একটু মশারি টানায় শুতে হবে, যতদূর সচেতনতা অবলম্বন করা যায়, ঘুমাতে চায় কেউ যদি দিনের বেলায় ঘুমাতে চায়, তারপরে আমরা যে গাছগাছালি লাগাই ঘরের মধ্যে, গাছগাছালি লাগাই পানির মধ্যে কোনো কিছু রাখার, পানি কোনো জায়গায় যদি পানি জমে থাকে তিন দিন, আচ্ছা আমরা ডাব টাব খেয়ে ডাব টাব ফেলে দিই বা গাছের কোটর, এখানে কিন্তু পানি জমে থাকে, এই কোনো ব্যাপারে সতর্ক থাকতে হবে, বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
2: না ওই যে শুনো যে আমরা আমাদের যে বারান্দার মধ্যে ছোট ছোট যে ইয়ে রাখি তোমার পাত্র রাখি, ওর মধ্যে মনে করো বৃষ্টির পানি এসে জমে
4: জমে,
2: কিন্তু আমরা খেয়াল করি
4: তিন দিনের বেশি কোনো পানি,
2: পানি তিন দিনের বেশি
4: জমানো যাবে না।
2: তারপরে হইলো তোমার যে জালনার পর্দা গুলি নেড়ে ছেড়ে দেওয়া লাগবে, আলনার যে কাপড় চোপড় আছে পানি দিয়ে মশা তার
1: আবার বাড়ির আশপাশ জুজারও পরিষ্কার রাখতে হইব।
0: ঠিক কথাই কইছ।
2: ওই যে জুরিডাবু তোমার ছোট মামু, হে তো তারে কইও তো আমরা ছাড়তে পারি না,
0: আবার কি করেছে
4: কি করছে,
2: এই যে ডেঙ্গু মশার যে এডিস মশারি, এই তার বাড়ির চারপাশে দেখো না কেমন ঝোপঝার, আর ওই যে বৃষ্টির পানি দিয়ে
4: না সে সে পরিষ্কার করেছে, আজকে দেখেছো বিকেলবেলায়? আজকে আমি আসার সময় দেখে আসলাম, সে একেবারে কাটে কুটে সাফ করে দিচ্ছে।
0: যাক যাক, এটা একটা ভালো ভালো ভালো কথা কইছ, কিন্তু
2: তাহলে বুদ্ধি বাড়ছে
0: হয়েছে এবং
4: সচেতন
0: সচেতন হয়েছে, আল্লাহ বাসাক, আল্লাহ তাকে আরো সচেতন করুক, এবং তার জন্য আমারে আশেপাশে এলাকায় যদি এডিস মশা বাইরে যায় তো তা কিন্তু আর নিস্তার নাই, এটা যেন কে ভয় দেখাইছে, তো এই জন্য সে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। হাসো না হাসো না, তোমার মামু বলে হাসে যাবে না, ঘটনা হয়েছে যে আসলে এইরকম যারা এই আমার ছোট মিয়ার মতন আছেন আপনারা সবাই সচেতন হন এবং আমরা সবাই মিলে ভালো থাকি সুস্থ থাকি। দেখেন আপনি যদি ভালো থাকেন আপনি নিজে থাকবেন, কিন্তু অন্যরাও যদি আপনার সাথে সাথে ভালো থাকে তাহলে দেশটা ভালো থাকবে, এই দেশ উন্নতি করার দায়িত্ব আপনার আমার
4: আমাদের সবার,
0: তাই না? তো এই জন্য সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে, দেশকে ভালো রাখার জন্য ভালো জাতের গাছ লাগাতে হবে, এবং দেখো আমন ধান সবজি এটা ওটা আগুরে কি লাগাতে হবে, সবজি শীত ব্যাপারে সচেতন থাকতে হবে, সবকিছু মিলে সবাইকে নিয়ে দেশ প্রেমে আমরা উদ্বুদ্ধ হয়ে আজকের মতো কিন্তু চলো যাওয়া
4: যায়।
0: যাওয়ার আগে জানাই দিই কৃষি বিষয় কার্যক্রম বাংলাদেশ বেতারে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি, আমার তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করেছেন হরবিলাস রায়। তো চলো উঠা যাক,
4: চলো যাই।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর

0: সেনান ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দুর্বার। আপনাদের সাথে রয়েছি আমি সেলিনা আক্তার শেলি
1: এবং আমি নাসরিন রহমান।
0: প্রিয় শ্রোতা, দুর্বারে আজ আপনাদের জন্য রয়েছে রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। প্রথমেই শুনব একটি দেশের গান, শিল্পী রুনা লায়লা, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুরকার খন্দকার নুরুল আলম।

চাওয়া পাওয়াই এবারে শুনবে আধুনিক গান। শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম, গীতিকার সিরাজুল ইসলাম, সুরকার আজাদ রহমান।

শুনছেন সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার। দুর্বারে আজ শুনছেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক।

চাও পাওয়ায় এবারে শুনবেন প্রাণ সজনী ছায়াছবির গান। কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন ও ইন্দ্র কিশোর।

সেনা নৌ ও বিমান বাহিনীর সৈনিক ভাই ও বোনেরা, রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়ায় এবারে শুনবেন পল্লীগীতে। শিল্পী আব্দুল আলীম, গীতিকার ও সুরকার কবি জসীম উদ্দিন।

চাওয়া পাওয়ায় এবারে শুনবেন নজরুল সঙ্গীত। শিল্পী ফাতেমাতুজ্জোহরার কণ্ঠে। সে চলে গেছে বলে কি গু স্মৃতি তার যায় ভোলা।

সেনানৌ ও বিমান বাহিনীর প্রিয় সৈনিক ভাই ও বোনেরা, চাওয়া পয় এবারে শুনবেন ব্যান্ড সঙ্গীত। ব্যান্ড LRB, শিল্পী আয়ুব পাচ্চু।

এই গানটির সাথে শেষ হয়ে গেল রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।

এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।

যারা ইমানানিও সৎকর্ম করে আল্লাহ তাদের প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষমা ও মহা পুরস্কারের। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। তুমি রুকু করো, সিজদা করো এবং তোমাদের প্রতিপালকের ইবাদত করো এবং সৎকর্ম করো, যেন তোমরা সফল কাম হতে পারো। আল কোরআন। সত্যকে নিজের করে নাও, মিথ্যাকে পরিহার করো। আল হাদিস। মানুষের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার দ্বারা মানব জাতির কল্যাণ সাধিত হয়। আল হাদিস। বাংলাদেশ বেতার, ঢাকা। এখন প্রচার হবে পবিত্র এশার নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله اي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করা সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: বাংলাদেশ বেতার কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন খেলাধুলা সংবাদ।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম রেফাউল হক। ম্যাকেতে দ্বিতীয় শেষ টেস্টের আজ উদ্বোধনী দিনে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক অস্ট্রেলিয়া 101 রানে এগিয়ে রয়েছে। বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় এবং সবকটি উইকেট হারিয়ে মাত্র 64 রান করে। অস্ট্রেলিয়ার মিশেল স্টার্ক 6 উইকেট লাভ করেন। দিন শেষে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে 8 উইকেট হারিয়ে 165 রান করে। বাংলাদেশের শরীফুল ইসলাম 35 রান দিয়ে 6 উইকেট দখল করেন। আগামীকাল বাংলাদেশ সময় সকাল 6টায় দ্বিতীয় দিনের খেলা শুরু হবে। দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। এদিকে অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে আজ বাংলাদেশ হাই পারফরমেন্স দল, নিউজিল্যান্ড এ দল এবং ভিক্টোরিয়া একাডেমি তাদের নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। বাংলাদেশ হাই পারফরমেন্স 9 উইকেটে নেপালকে পরাজিত করে। নেপাল প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 99 রান করে। জবাবে বাংলাদেশ 10 ওভার 2 বলে মাত্র 1 উইকেট হারিয়ে 101 রান করে। নিউজিল্যান্ড এ দল 7 উইকেটে এডিলেড স্ট্রাইকার্সকে এবং ভিক্টোরিয়া একাডেমি 5 উইকেটে হায়দ্রাবাদ কিংসম্যান একাডেমিকে পরাজিত করে। আগামীকাল একই ভেন্যুতে বাংলাদেশ হাই পারফরমেন্স দল নিজেদের দ্বিতীয় ম্যাচে হোবার্ট হেরিকেন্স একাডেমির বিপক্ষে খেলবে। এই ম্যাচটি বাংলাদেশ সময় বেলা 1:30 শুরু হবে। এর আগে সকাল 6:30 দিনের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি নিউজিল্যান্ড এ দলের এবং সকাল 9:30 দ্বিতীয় ম্যাচে নর্দার্ন টেরিটরি এডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে খেলবে। আগামীকাল পিটোরিয়া স্বাগতিক দক্ষিণ আফ্রিকায় এ দল এবং বাংলাদেশ এ দলের মধ্যে প্রথম 4 দিনের ম্যাচ শুরু হবে। বাংলাদেশ সময় বেলা 1:30 খেলা শুরু হবে। দুদলের মধ্যে দ্বিতীয় 4 দিনের ম্যাচটি 30 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত পসেস্ট্রমে অনুষ্ঠিত হবে। এই সফরে দক্ষিণ আফ্রিকা এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দল 3টি ওয়ানডে ম্যাচও খেলবে। 6 সেপ্টেম্বর ব্লুমফন্টেইনে প্রথম একদিনের, 9 সেপ্টেম্বর কিম্বারলিতে দ্বিতীয় এবং 12 সেপ্টেম্বর পসেস্ট্রমে তৃতীয় শেষ একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, জিম্বাবুয়ে ও নামিবিয়ার সাথে 2027 সালের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দক্ষিণ আফ্রিকা হওয়ায় এই সফরটি বাংলাদেশ এ দলের খেলোয়াড়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক আজ হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে জেলার ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মত বিনিময় করেন। এই সময় প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। জাতীয় জেলা উপজেলা পর্যায়ে পদকজয়ী ক্রীড়াবিদদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং তাঁদের পড়াশোনা ও খেলা দলের ব্যয়ভার সরকার বহন করবে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেটর কোর্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আজ রাজধানীতে শেষ হয়েছে। কোর্সে জাতীয় ক্রীড়া পরিষদ, অলিম্পিক ও নন অলিম্পিক ভুক্ত বিভিন্ন জাতীয় ফেডারেশন, মাল্টি স্পোর্টস অ্যাসোসিয়েশন এবং বিকেএসপি হতে মোট 29 জন প্রশিক্ষক ও ক্রীড়া সংগঠক অংশগ্রহণ করেন। 4 দিনব্যাপী এই কোর্সে ক্রীড়া কর্মকাণ্ড পরিচালনায় অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি সহ সংশ্লিষ্ট সকলের দায়িত্ব কর্তব্যের বিষয় বিশদ আলোচনা করা হয়। এদিকে লিডসে প্রথম টেস্টে পাকিস্তানকে ইনিংস ও 103 রানের বড় ব্যবধানে পরাজিত করেছে স্বাগতিক ইংল্যান্ড। পাকিস্তানের দ্বিতীয় ইনিংস 135 রানে শেষ হয়ে গেলে তারা এ পরাজয়ের সম্মুখীন হয়। 84 রান সংখ্যা পাকিস্তান 171 ও 135, ইংল্যান্ড 409। দুদলের মধ্যে দ্বিতীয় টেস্ট 27 আগস্ট লর্ডসে এবং আগামী মাসের 9 তারিখে বার্মিংহামে তৃতীয় শেষ টেস্ট শুরু হবে। আগামীকাল কলম্বোয় স্বাগতিক শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে দ্বিতীয় শেষ টেস্ট শুরু হবে। বাংলাদেশ সময় সকাল 10:30 খেলা শুরু হবে। সিরিজ ড্র করতে হলে এই টেস্টে শ্রীলঙ্কাকে অবশ্যই জয়ী হতে হবে। দুই ম্যাচ সিরিজে ভারত 1-0 এগিয়ে রয়েছে। চলতি মাসের 28 তারিখে সংযুক্ত আরব আমিরাতে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে। এতে দুটি গ্রুপে 8টি দেশ অংশ নেবে। দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, হংকং, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। উদ্বোধনী ম্যাচে হংকং থাইল্যান্ডের মোকাবেলা করবে। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত 8:30 খেলা শুরু হবে। 31 আগস্ট বাংলাদেশ নারী দল তাদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। এই ম্যাচটিও বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে।
আগামী মাসের 4 থেকে 13 তারিখ পর্যন্ত চীনে অনুষ্ঠিতব্য অনুরূধ বিশ্ব জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ হকি দল তাদের অনুশীলন শুরু করেছে। বাংলাদেশ হকি ফেডারেশন ইতিমধ্যে চূড়ান্ত দল ঘোষণা করেছে। 24 সদস্যের দলে দেশের সেরা প্রতিভাবান তরুণ খেলোয়াড়রা স্থান পেয়েছেন। দলে 3 গোলকিপার, 8 ডিফেন্ডার, 6 মিডফিল্ডার এবং 7 ফরওয়ার্ড অন্তর্ভুক্ত হয়েছেন। খেলাধুলার খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: শ্রোতা বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের সুখী সংসার অনুষ্ঠানের পক্ষ থেকে। আশা করছি সবাই সুস্থ ও নিরাপদ আছেন। ষড়ঋতুর বাংলাদেশে বিভিন্ন ঋতুতে বাংলাদেশ যেন ভিন্ন ভিন্ন রূপে সেজে ওঠে। চিরচেনা বাংলার রূপ মাধুর্য আমাদের বিমোহিত করে। ভালোবাসি প্রিয় এই বাংলাকে, তাই তো এই ভালোবাসার যথার্থ মূল্যায়ন করতে অবশ্যই প্রিয় দেশকে ঘিরে সকল ইতিবাচক ভাবনার সঠিক মূল্যায়ন আমাদের করতে হবে। জনসংখ্যা বহুল ছোট এই দেশটির জনসংখ্যাকে সীমিত রেখে দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে। আগামী প্রজন্মকে সঠিক নির্দেশনায় আমাদের তৈরি করে নিতে হবে। পুঁথিগত বিদ্যার পাশাপাশি সঠিক মূল্যবোধ সমৃদ্ধ শিক্ষাও আমাদের থাকতে হবে। শত সমস্যার মাঝেও প্রিয় বাংলাদেশকে ঘিরে বুকের গভীরে ভালোবাসার প্রকাশ ঘটাতে হবে। বাংলার মানুষের উন্নয়ন ঘটিয়ে নারী পুরুষের সমঝোতা ভিত্তিক সামাজিক ব্যবস্থাপনা আমাদের সামনে এগিয়ে চলার একটি ইতিবাচক হাতিয়ার। আসুন তাই আর দেরি না করে বৈষম্যমুক্ত ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ গড়তে সবাই এগিয়ে আসি। ভালোবাসি দেশকে আর এদেশের মানুষকে।

0: শ্রোতা বন্ধুরা, সবার সুস্বাস্থ্য এবং নিরাপদ জীবন কামনা করে চলে যাব মূল পরিবেশনায়। আয়োজনে এখন আপনাদের জন্য রয়েছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতা নিয়ে বহির্ধারণকৃত প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের কণ্ঠ। সাক্ষাৎকার গ্রহণ ও সঞ্চালনায় সজীব দত্ত।
1: দূরে কাছে শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। আমি সজীব দত্ত, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার সলিমুন্নেসা পাইলট বালিকা বিদ্যালয় থেকে আমরা এখানকার হল রুমে অসংখ্য শিক্ষার্থীদেরকে আজকে পেয়েছি তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে। তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে উপস্থিত আছেন সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার কালীগঞ্জ। আমরা চলে যেতে চাই আমাদের শিক্ষার্থীদের কাছে, ছোট্ট বন্ধুদের কাছে। তারা কি ভাবছে বাল্য বিবাহ প্রতিরোধে, কিভাবে তারা সচেতন হতে পারে, তারা এই সচেতনতার বার্তা কিভাবে অন্যদের মাঝে পৌঁছে দিতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা এবার যাব আমাদের বন্ধুদের কাছে। কি নাম তোমার, তুমি কোন ক্লাসে পড়ো?
2: আমার নাম মোসামত আফরোজা আক্তার মিলি, আমি দশম শ্রেণীর একজন ছাত্রী।
1: মিলি, বাল্য বিবাহ বলতে আমরা কি বুঝি?
2: আমরা বাল্য বিবাহ বলতে বুঝি মেয়েদের 18 বছরের নিচে এবং ছেলেদের 21 বছরের নিচে বিবাহকে।
1: অনেক ধন্যবাদ তোমাকে। তোমার আশেপাশে কোথাও যদি দেখো বাল্য বিবাহের আয়োজন চলছে, তুমি কি করবে?
2: অবশ্যই সেটা আমরা প্রতিকার করব।
1: অনেক ধন্যবাদ, প্রতিরোধ করার চেষ্টা করবে।
2: জি।
1: আর যারা তোমাদের গ্রামে বা আশেপাশে জানেন না বাল্য বিবাহের কুফল সম্পর্কে, তাদেরকে জানানো কি আমাদের কর্তব্য?
2: জি, আমাদের কর্তব্য।
1: কিভাবে আমরা জানাতে পারি?
2: আমরা তাদেরকে আমাদের বাল্য বিবাহের কথা জানাতে পারি এবং এর সচেতনতা সম্পর্কে জানতে পারি যে এটা আমাদের জন্য ক্ষতিকর, কারণ এটা আমাদের বিভিন্ন ধরনের ক্ষতির পর্যায়ে নিয়ে যায়। এটা মাতৃমৃত্যুর আশঙ্কা থাকে এবং আমরা এটা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়ি।
1: অনেক ধন্যবাদ তোমাকে। আমরা পরের বন্ধুকে, তার কাছে যেতে চাই। কি নাম তোমার, তুমি কোন ক্লাসে পড়ো?
3: মোসাম্মদ নাফিস আঞ্জুম, আমি সপ্তম শ্রেণীর একজন ছাত্রী।
1: আজকের এই অনুষ্ঠানে অংশ নিয়ে তোমার কেমন লাগছে?
3: অনেক ভালো লাগছে।
1: অনেক ধন্যবাদ তোমাকে। আমরা বাল্য বিবাহ করব না করব না?
3: করব না।
1: কেন করব না?
3: কারণ এটি আমাদের জন্য অনেকই ক্ষতিকর।
1: অনেক ধন্যবাদ তোমাকে। তোমার কি মনে হয় বাল্য বিবাহের কি কি কারণ রয়েছে?
3: সচেতনতার অভাব, দারিদ্রতা, কিংবা আমাদের গ্রামে যারা আমরা বাস করি তাদের কিছু কুসংস্কার থাকার কারণে আমাদের বাল্য বিবাহ হয়ে থাকে।
1: আমরা যারা এই স্কুলে পড়াশোনা করছি, আমরা যারা আজকে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে অংশ নিলাম, এই অনুষ্ঠানে বার্তা আমরা যেটি বুঝতে পারলাম বা আজকে শিখছি, এটির থেকে আমাদের সমাজের জন্য কি কিছু করার আছে?
3: হ্যাঁ আছে।
1: কি করতে পারি আমরা?
3: আমাদের এগুলোকে প্রতিরোধ করতে হবে সব সময়। আমাদের সবার রাখতে হবে এবং এটার ক্ষতিকর দিকগুলো বোঝাতে হবে যে এগুলো আমাদের জন্য ক্ষতিকর।
1: তোমাদের শিক্ষকরা স্কুলে এই বাল্য বিবাহর সমস্যা বা অন্যান্য সামাজিক সমস্যা সম্পর্কে কখনো আলোচনা করেন?
3: জি, করেন।
1: কিভাবে, কি হয় তোমাদের স্কুলে?
3: এটা প্রতিরোধকরণে আমাদের শিক্ষকরা বিভিন্ন কথা আমাদেরকে বলে থাকেন।
1: সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে কখনো?
3: হ্যাঁ, মাঝে মাঝে হয়ে থাকে।
1: অনেক ধন্যবাদ। আমরা পরের কে রয়েছে আমাদের সঙ্গে, আমাদের পরের বন্ধুর কাছে আমরা যেতে চাই। আমরা কথা বলছি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে। সজীব দত্ত রয়েছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার সলিমুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। কে আমাদের সঙ্গে এবারে?
4: আমি ফাহমিদা ইয়াসমিন জবা, আমি দশম শ্রেণীর একজন ছাত্রী।
1: জবা, তুমি ফুল ভালোবাসো?
4: জি।
1: ফুল তোমার কাছে কেমন লাগে?
4: ফুল তো একটি ভালোবাসার প্রতীক, আল্লাহর সব থেকে সুন্দর সৃষ্টির মধ্যে ফুল একটি, তো ফুল আমার অনেক ভালো লাগে।
1: আজকের এই অনুষ্ঠানে অংশ নিয়ে কেমন লাগছে?
4: অনেক ভালো লাগছে।
1: তুমি একটু বলবে যে বাল্য বিবাহের কি কুফল রয়েছে একটি মেয়ের জন্য?
4: বাল্য বিবাহের ফলে একটা মেয়ের স্বপ্ন ভেঙে যায়, যে ছোট থেকে স্বপ্ন দেখতে থাকে সেটা ভেঙে যায়।
1: একটু কথা বলবো, তোমার জীবনে কি স্বপ্ন আছে?
4: আমার জীবনে স্বপ্ন আছে আমি একজন নার্স হব এবং সেবা করব সবাইকে। এই যে বাল্য বিবাহ, এটার যদি হয়ে যায় গ্রামে কোথাও বাল্য বিবাহ, তাহলে তাদেরকে তো বোঝাতে হবে যে কিভাবে তারা গর্ভবতী হবে, কিভাবে তাদের করণীয়, তো সেই সম্পর্কে আমি বিভিন্ন জায়গায় সেমিনার দিতে চাই, তাদেরকে বোঝাতে চাই। এই জন্য আমার ইচ্ছা আমি একজন নার্স হিসেবে।
1: অনেক ধন্যবাদ। বাল্য বিবাহ হলে তোমার এই স্বপ্নটি কিন্তু ভেঙে যেতে পারে। আর কি কি ক্ষতি হয় একটি মেয়ের জন্য বাল্য বিবাহ হলে?
4: তার মাতৃমৃত্যুর ভয় থাকে, অপুষ্টিতে ভোগে, বিকলাঙ্গ হয়ে থাকে, তারপরে প্রতিবন্ধী হয়ে যায়। বাল্য বিবাহের ফলে যদি নর্মাল ডেলিভারি করা হয় তখন তাদেরকে ডেলিভারির সময় কিছু বাচ্চা আছে যারা তখনই মারা যায়।
1: তাহলে আমাদেরকে বাল্য বিবাহ থেকে দূরে থাকতে হবে। সবশেষ বন্ধু আমাদের আজকের অনুষ্ঠানের, চলুন কথা বলি, কি নাম তোমার, তুমি কোন ক্লাসে পড়ো?
5: আমার নাম সৃজা বিশ্বাস কথা, আমি সপ্তম শ্রেণীতে পড়ি।
1: কথা চমৎকার, তোমার দুটি নামই সুন্দর। আমাদের জীবনে কথার কতটুকু মূল্য আছে?
5: আমাদের জীবনে কথার অনেক মূল্য আছে। একটা ছোট সুন্দর কথা আমাদের জীবনকে বদলে দিতে পারে, একটা স্নেহের বাণীও আমাদের জীবনে অনেক ভালো প্রভাব ফেলে।
1: খুব চমৎকার একটি কথা বলো তো, যেটি উদ্দীপনামূলক হতে পারে, অনুকরণীয় হতে পারে, একটি লাইনে যে কোনো একটি কথা বলো।
5: তোমরা সবসময় নিজের উপর বিশ্বাস রাখবে, মনে করবে যে তুমি শ্রেষ্ঠ।
1: অসাধারণ, চমৎকার। আমরা একটা করতালি দিই সবাই মিলে। এবারে তোমার কাছে জানতে চাই, বাল্য বিবাহ প্রতিরোধে আমরা কিভাবে কাজ করতে পারি?
3: বাল্য বিবাহ প্রতিরোধে আমরা বিভিন্ন সভা, সেমিনার ইত্যাদির মাধ্যমে আমরা সচেতনতা ছড়িয়ে দিতে পারি।
1: এছাড়া আর কি কি করতে পারি শিক্ষার্থীরা স্কুল কেন্দ্রিক?
3: এছাড়া স্কুলে এসে আমরা বন্ধুদের সাথে একটি সুন্দর গান রচনা করতে পারি বা একটি সুন্দর কবিতা রচনা করতে পারি, যেটির মাধ্যমে আমরা বাল্য বিবাহ প্রতিরোধে এই বক্তব্যটি ছড়িয়ে দিতে পারবো।
1: আজকের এই অনুষ্ঠানে অংশ নিয়ে কেমন লাগছে?
3: অনেক ভালো লাগছে।
1: তোমাকে যারা শুনছে সবার প্রতি কি আহ্বান রাখতে চাও একটি কথায়?
3: তোমরা কখনো নিজেদের স্বপ্ন পূরণে আপোষ করবে না, যে কোনো বাধা তোমরা সাহসের সাথে প্রতিরোধ করার চেষ্টা করবে। তোমাদের যদি কোনো জোর খাটানো হয় তোমার উপরে, তো তুমি সেটা তোমাদের বড়দের বুঝিয়ে বলবে।
1: তোমাকে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক ধন্যবাদ, তোমার সুন্দর আগামীর জন্য আমাদের পক্ষ থেকে শুভ প্রত্যাশা।
3: ধন্যবাদ।
1: কথা বলছিল আজকের অনুষ্ঠানের ছোট্ট বন্ধুরা, তাদের এই স্বপ্নগুলো পাখা মেলুক বাস্তবের আকাশে, তাদের স্বপ্নগুলো পূরণ হোক, সার্থক হোক, এমনটাই আমাদের পক্ষ থেকে চাওয়া। আমরা তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে রয়েছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার সলিমুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। আমাদের মাঝে এ মুহূর্তে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন উপজেলা নির্বাহী অফিসার কালীগঞ্জ। আমরা চলুন আরেকটু বিশদে জানার চেষ্টা করি সরকার কিভাবে বাল্য বিবাহ প্রতিরোধে কাজ করছেন, প্রশাসন কিভাবে সজাগ রয়েছেন, এবং ওনারা কি মেসেজ দিতে চান বাল্য বিবাহ প্রতিরোধে আমাদের শ্রোতা বন্ধুদের প্রতি। আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতা করবার জন্য। আজকে আপনার উপস্থিতিতে এই ছোট্ট সোনামণিরা, ছোট্ট বন্ধুরা চমৎকার ভাবে বলেছে বাল্য বিবাহ প্রতিরোধের কথা, সচেতনতার কথা, কেমন লেগেছে আপনার?
6: এটি অসম্ভব একটি ভালো অভিজ্ঞতা, কারণ আমাদের এই যে ছাত্রছাত্রীরা আছে, বিশেষ করে মেয়েরা, তাদের এই বয়সটি খুবই উপযুক্ত যে বাল্য বিবাহের বিরুদ্ধে যাতে তারা সামাজিক ভাবে একটি প্রতিরোধ গড়ে তুলতে, তাদের নিজেদের মধ্যে সচেতনতা তৈরি করতে পারে।
1: উপজেলা প্রশাসন কালীগঞ্জ কিভাবে সচেতন রয়েছেন যাতে করে এই ছোট্ট শিক্ষার্থীদের বাল্য বিবাহ না হয়, তারা যেন স্বপ্নবাজ হয়, তারা নিজেরাই যেন প্রতিরোধ হতে পারে, এক্ষেত্রে আপনাদের কিভাবে কাজ করছেন আপনারা?
6: আমরা যেটি করি, আমরা বিভিন্ন স্কুলে মা সমাবেশ হয়, অভিভাবক সমাবেশ হয়, সেখানে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের সচেতন করার চেষ্টা করি। ইউনিয়ন পর্যায়ে আমাদের বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি রয়েছে, সেই কমিটির সদস্যদেরকে আমরা এর সাথে সংযুক্ত করে সংশ্লিষ্ট এলাকায় বাল্য বিবাহ যাতে না ঘটে সেই লক্ষ্যে তারা যাতে কাজ করেন তাদেরকে সচেতন করি। যখন আমরা বাল্য বিবাহের খবর পাই, আমরা সরকারি কর্মকর্তা যারা আছি আইনগত ব্যবস্থা নিয়ে সেগুলো বন্ধ করার উদ্যোগ গ্রহণ করি। এছাড়াও সরকারি তথ্য সেবা সহায়তার জন্য যে হটলাইন নম্বরটি রয়েছে 333, তার মাধ্যমে যখন আমরা কোনো নিউজ পাই যে বাল্য বিবাহ হচ্ছে, আমরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কখনো আইনগত সমাধান করার চেষ্টা করি, কখনো অভিভাবকদের সচেতন করে তাদের মুচলেকা নেয়ার মাধ্যমে সংশ্লিষ্ট বাল্য বিবাহটি বন্ধ করি।
1: আপনাকে তারুণ্যের কণ্ঠ, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল, বাংলাদেশ বেতার ঢাকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা জানাচ্ছি।
6: ধন্যবাদ আপনাকেও, বাংলাদেশ বেতারকে ধন্যবাদ।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, কথা বলছিলেন উপজেলা নির্বাহী অফিসার কালীগঞ্জ ঝিনাইদহ। সবাই ভালো থাকবেন, আপনাদের সবার জন্য নিরন্তর শুভকামনা।
0: শ্রোতা বন্ধুরা শুনছিলেন তারুণ্যের কণ্ঠ। আমাদের তরুণেরা আমাদের শক্তি আর সাহসের প্রতীক। দেশের যে কোনো প্রয়োজনে তরুণ সমাজ সাথে ছিল আর পাশে আছে, তাই তো তাদের সুস্থ সুন্দর সামাজিক পরিবেশে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে। শ্রোতা বন্ধুরা, জনসংখ্যা বিস্ফোরণ দেশের জন্য হুমকি, তাই তো একে নিয়ন্ত্রণে রাখতে হয়। পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করে পরিবার ছোট রাখা একজন আদর্শ নাগরিকের দায়িত্ব। আয়োজনে এবারে আপনাদের শোনাব জনসংখ্যা বিষয়ক গান। গানটি শুনবেন তানজিনা করিম স্বরলিপির কণ্ঠে। কথা লিখেছেন মোহাম্মদ এনামুল ইসলাম এবং সুর করেছেন এস এম আব্দুল আওয়াল।

0: শ্রোতা বন্ধুরা শুনছিলেন জনসংখ্যা বিষয়ক গান। জীবনের সবকিছু সার্থক হয়ে ওঠে যদি তাতে হাসি আনন্দে ছোঁয়া থাকে। জীবনকে ভালোবাসার বিকল্প কিছু নাই, সুখ দুঃখের পারস্পরিক ছোঁয়ায় জীবনে পরিপূর্ণতা আসে। তাই তো হতাশা নয়, কেবল ভালোবাসা হোক জীবনের সব সময় সঙ্গী। আর ডেঙ্গু জ্বর থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলুন, বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন।
1: আমার মন ভালো না গো, পরাণ ভালো না, বন্ধু কেন ফিরাইল না। আমার মন ভালো,
2: বন্ধু কেন ফিরাইল না, এত বেলা পর্যন্ত ঘরের মধ্যে বইয়া ভ্যান ভ্যান করতেছে, তুমি তো ভাল লাগতেছে।
1: বালা না লাগলে কানে তুলা দিয়ে রাখো।
2: কানে তো তুলা দিয়ে থাকুমি, বেডা মানুষ ঘরের মধ্যে আরে দিন হুইয়া বইয়া থাকলে কেমন লাগে কন?
1: আরে শুইয়া বইয়া থাকলে তোমার সমস্যাটা কি?
2: যে না, আমার কোনো সমস্যা নাই, সমস্যা আপনার। দিনে দিনে কুইড়ার বাদশা হইয়া যাইতেছেন, হাত পাও লাড়াচাড়া না করলে শরীরটাও তো ভালো থাকে না।
1: কয় কি হাত পাও লাইরা কি আমি নাচুম নাকি? আরে খেতের কাম শেষ, বাড়িতে আইসা বইসা পড়ছি শুয়ে পড়ছি।
2: চালাকির কথাবার্তা কইেন না তো, পোলাডারে খেতের কামে লাগাইয়া দেয়া নিজে ঘরে আসিয়া মাদুর বিছাইয়া হইয়া রয়েছেন। দুনিয়াদারি কেমনে চলতেছে, সংসার কেমনে চলতেছে, হেই দিকে কোনো নজর আছে আপনার?
1: সংসারের আবার কি হলো? সংসার তো গড়গড়াইয়া চলতেছে,
2: গড়গড়াইয়া চলতেছে। আপনার লগে আপনার লগে কত কইতে আমার মনে চায় না।
1: কেন, কি অশুদ্ধ কথাটা আমি কইলাম?
2: কথা ছাড়া জানেন কি আপনি, দুনিয়ার সব কামে আলসেমি, কথা কওয়ানোর সময় তো কোনো আলসেমি দেখি না।
3: আপা,
1: এই কেডা
3: দুলা ভাই।
1: আরে আরে বিউটি,
3: আরে
2: বিউটি, আসসালামু আলাইকুম।
3: দুলা, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা?
1: ভালো, ভালো আছি।
2: এতদিনে মনে পড়লো বোনের কথা?
3: আরে ছুটিতে বাড়ি এসেছি তো, ব্যাগটা বাড়িতে ফেলেই তোমাদের এখানে চলে এসেছি।
1: ভালো করছো, খুব ভালো কাম করছো। বসো বসো, মোরা টোরা দাও, বোনেরা বইতে দাও।
3: না না লাগবে না, বসো তো আপা, তুমি এখানে বসো, আমি এই মাদুরেই বসছি। দুলা ভাই উঠেন তো, দুলা ভাই উঠেন, এই অসময় আপনি শুয়ে কেন?
2: এর আবার সময় অসময়, সুযোগ পাইলেই শুয়ে থাকে।
3: কেন
2: কেন আবার, জানোস না জমে আইসা।
3: দুলা ভাই, দুলা ভাই, এমন শক্ত সমর্থবান লোককে তো আলসামিতে মানায় না দুলা ভাই।
1: কি করুম, কাজ কাম নাই, তাই হুইতা রইছি।
3: কাজ নাই মানে? দুনিয়াতে কাজের অভাব, আপনার বাড়ির চারপাশে এত জায়গা পড়ে আছে, এগুলো তো আবাদ করলেও তো পারেন।
1: এত আবাদ করে লাভ কি, যা আছে তাতেই তো চলতেছে, ডাল ভাত খাইয়া নিরাপদে থাকতে পারলেই হয়।
3: নিরাপদে আর থাকতে পারছি কই আমরা? দিন দিন পরিবেশের যে বিপর্যয় ঘটছে তাতে সারা দুনিয়ার মানুষ এখন আতঙ্কিত।
1: পরিবেশের আবার কি হইল?
3: কেন, দিন দিন আমাদের দেশে যেভাবে জনসংখ্যা বাড়ছে তাতে পরিবেশের উপর চাপ পড়ছে। মানুষ যত বাড়ছে প্রয়োজনও তত বাড়ছে, পানি তেল গ্যাস কাঠ ইট সুরকির মতো দরকারি জিনিসের দরকারও প্রচন্ড ভাবে বাড়ছে। এসবের অতিরিক্ত ব্যবহারে পরিবেশের ভারসাম্যের যে ক্ষতি হচ্ছে এটা বোঝেন না?
1: কিছু কি আর বুঝি না।
3: তাহলে তাহলে অলস সময় আর না কাটিয়ে পরিবেশের জন্য হলেও কিছু কাজ করেন?
1: পরিবেশের জন্য আমার কি করণীয় আছে?
3: আছে আছে, আপনার প্রতিটি জায়গাগুলোতে গাছ লাগান, ফল ফলারির গাছ, ওষুধি গাছ, তাতে আপনার যেমন আর্থিক লাভ হবে তেমনি পরিবেশেরও উন্নতি হবে। শোনেন দুলা, গাছের প্রধান খাদ্য হলো মানুষের নিঃশ্বাস থেকে বের হওয়া বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড। গাছ এগুলো টেনে নিয়ে ফিরিয়ে দেয় টাটকা অক্সিজেন, যা ছাড়া মানুষ এবং অন্যান্য প্রাণী বাঁচতে পারে না। তাই গাছ লাগান, পরিবেশ বাঁচান।
1: কথাটা তো সত্য, সুন্দর নির্মল পরিবেশে বুক ভরা নিঃশ্বাস নিয়ে বাঁচবে আমাগো সন্তানেরা। না না না, আমি আর বসে থাকুম না।
0: সবার সুস্থ ও নিরাপদ জীবন কামনায় শেষের কথার উচ্চারণ। আজকের সুখী সংসার অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম শাহনাজ পারভীন, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন
4: শাহিদা মঞ্জুরি।
5: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সাকির রিজওয়ানা। শুরুতেই শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মূল সড়ক নেটওয়ার্কে ডিপ জেলা ভোলাকে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত। স্বাস্থ্যখাতকে সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা নিবেদন। ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, কল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়। সন্ত্রাসী ও তাজাবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। কলেরা প্রতিরোধে দেশের ঝুঁকিপূর্ণ এলাকায় টিকাদান কার্যক্রম শুরু। ট্রাম্প প্রশাসনের বাংলাদেশ সহ 75টি দেশের অভিবাসন ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ রাখার নীতি বাতিল করল যুক্তরাষ্ট্রের আদালত। এবং ম্যাকাইতে দ্বিতীয় ক্রিকেট টেস্টের প্রথম দিন শেষে সফরকারী বাংলাদেশের বিপক্ষে 101 রানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। ডিপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে তেজগাঁওয়ে তার কার্যালয়ে অনুষ্ঠিত এই সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী এই উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবিচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়ক ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে তিনটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর মধ্যে সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রস্তাবিত বরিশাল অর্থাৎ রহমতপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, ভোলা রুটটি বেছে নেওয়া হয়। এই রুটে মহাসড়ক নির্মাণের মাধ্যমে ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হবে। প্রস্তাবিত রুটে বিদ্যমান সড়ক প্রশস্ত করার পাশাপাশি নতুন সড়ক নির্মাণ এবং তিনটি ছোট সেতু নির্মাণ করা হবে। প্রকল্পের সম্ভাব্যতা ও বাস্তবায়নযোগ্য দ্রুত যাচাই করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভোলার সঙ্গে বরিশাল, ঢাকা ও দেশের অন্যান্য এলাকার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। এতে যাতায়াতের সময় ও খরচ দুটিই কমবে এবং নদীবেষ্টিত ভোলার মানুষের যোগাযোগে দীর্ঘদিন ধরে নৌপথের উপর নির্ভরতাও কমে যাবে। দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা করছে সরকার। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে তেজগাঁওয়ে তার কার্যালয়ে স্বাস্থ্যখাতে সমন্বিত তথ্য প্রযুক্তি ব্যবস্থা সংক্রান্ত এক সভায় ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্মের সম্ভাব্য কাঠামো, পরিচালনা পদ্ধতি এবং স্বাস্থ্যসেবায় এর ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। প্রধানমন্ত্রী প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন। তিনি স্বাস্থ্যসেবায় তথ্য প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করতেও নির্দেশ দেন। তারেক রহমান বলেন, সমন্বিত এই ব্যবস্থা এমনভাবে গড়ে তুলতে হবে যাতে সাধারণ মানুষ সহজে এর সুফল পান, চিকিৎসা সেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ, ব্যবসা ব্যয় সাশ্রয়ী এবং দীর্ঘমেয়াদে পরিচালনাযোগ্য, রোগীর প্রয়োজনীয় স্বাস্থ্য তথ্যের নিরাপদ সংরক্ষণ এবং প্রয়োজনের সময় সংশ্লিষ্ট চিকিৎসক এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কাছে তা সহজে পাওয়ার ব্যবস্থা রাখার উপরও গুরুত্ব দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, প্ল্যাটফর্ম তৈরির ক্ষেত্রে তথ্যের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করতে হবে। পাইলট প্রকল্পের ফলাফল যথাযথভাবে মূল্যায়ন করে পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশ দেন তিনি। পাইলট প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্ল্যাটফর্মটির কার্যকারিতা, সম্ভাব্য সমস্যা, ব্যয় ও বাস্তবায়ন যোগ্যতা যাচাই করা হবে। পাইলট প্রকল্পের অভিজ্ঞতা ও ফলাফল পর্যালোচনার পর পর্যায়ক্রমে এর পরিধি বাড়ানোরও পরিকল্পনা রয়েছে সরকারের। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সকালে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং বীর শহীদদের প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। তিন বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার প্রদান করা হয়। এরপর রাষ্ট্রপতি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরিদর্শন বইয়ের মন্তব্যে তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধানের আদর্শ এবং বীর শহীদদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রেখে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, কল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি উদয় পদ্ম বৃক্ষের চারা রোপণ করেন। এর আগে রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে পৌঁছলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। এ সময় অন্যান্যের মধ্যে তিন বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন। এদিকে মন্ত্রিসভার নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ দুপুরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তারা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ বীর শহীদদের অসামান্য অবদানের কথা স্মরণ করে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মুইন খান বলেন, বাংলাদেশকে গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে নিতে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে প্রধানমন্ত্রী নিজেকে নিয়োজিত করেছেন। দেশের বিভিন্ন সমস্যা সম্পর্কে প্রধানমন্ত্রী ওয়াকিবাল রয়েছেন উল্লেখ করে তিনি আরও বলেন, এসব সমস্যা দূর করে বাংলাদেশকে একটি গতিশীল রাষ্ট্রে পরিণত করা, বিশ্বের বুকে বাংলাদেশের সুনাম পুনঃপ্রতিষ্ঠাই এখন তার মূল লক্ষ্য।
2: আমরা 2026 সালে এসে আবার নতুন করে জনগণের ভোটে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই দেশকে নতুন করে ইনশাআল্লাহ গড়ে তুলব। আমরা কাজ করব, আমরা কাজগুলো সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যাডজাস্টমেন্ট যেটা প্রয়োজন হয় সেটা করব।
0: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও এক সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। আজ জাতীয় সংসদ সচিবালয়ে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন। তিনি আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ত্রাসীদের হামলায় আহত ঢাকা মেডিকেল কলেজের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আসাদুর রহমানকে দেখতে গিয়ে এই নির্দেশ দেন। এ সময় সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সব মেট্রোপলিটন এলাকায় চাঁদাবাজ চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। ২০ বছরের জঞ্জাল আর বর্জ্যে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছিল রাজধানীর আদি বুড়িগঙ্গা চ্যানেলের সেকশন ব্রিজ সংলগ্ন অংশ। এবার 600 বিডি ক্লিন সদস্যদের অংশগ্রহণে একদিনের পরিচ্ছন্নতা অভিযানে সরানো হয়েছে দীর্ঘদিনের সেই জঞ্জাল। তবে শুধু পরিষ্কার নয়, চ্যানেলটির নাব্যতা ফিরিয়ে এনে স্থায়ীভাবে রক্ষা করার দাবি স্থানীয়দের। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: ২০ বছরের জমে থাকা জঞ্জাল ময়লা আবর্জনার স্তূপে হারিয়ে গিয়েছিল আদি বুড়িগঙ্গা চ্যানেলের এই অংশ। দুর্গন্ধ, মশার উপদ্রব আর বৃষ্টিতে জলাবদ্ধতা ছিল স্থানীয়দের নিত্যদিনের ভোগান্তি। সেই চিত্র বদলাতে শুক্রবার সেকশন ব্রিজ সংলগ্ন এলাকায় চালানো হয় একদিনের পরিচ্ছন্নতা অভিযান। স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন 600 সদস্যের অংশগ্রহণে সরানো হয় দীর্ঘদিনের জমে থাকা বর্জ্য।
4: ভালো লাগতেছে, এখানে পরিষ্কার থাকলে আমরা ছেলেমেয়ে আমরা এখানে দাঁড়ায় থাকতে পারি, হাওয়া বাতাস খাইতে পারি, কিন্তু অনেক নোংরা হয়ে গেছে। ধন্যবাদ,
5: অনেক সুন্দর। আসলে আমাকে এলাকার লোকজন যদি সচেতন হইত তাইলে এইভাবে ময়লা থাকতো না।
6: তত চাই আমাদের এখানে হইলে আমরা স্থানীয়, আমরা চাই এটা যদি সুন্দর ভাবে একটা লেক সিস্টেম হয়, মানুষের চলাচল আমাদের কাছে ভালো লাগবে।
3: অভিযান শুরুর আগে বিডি ক্লিনের সদস্য সহ অংশীজনদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় তিনি বলেন, খাল ও নদীকে ময়লা আবর্জনা মুক্ত রাখা পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় অপরিহার্য।
7: কিন্তু আমাদের উদ্দেশ্য একটাই, যে আমরা ক্লিন বাংলাদেশ, গ্রিন বাংলাদেশ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের স্লোগান, এটা নিয়ে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কাজ করছে। আমরা স্থানীয় সরকার পল্লী সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে কাজ করছি, প্রত্যেকটি জেলা প্রশাসনের সাথে ঢাকা জেলা প্রশাসনও কাজ করছে। এই কাজে বিধিকীর্ণের মতো সাধারণ মানুষকেও সম্পৃক্ত হতে হবে।
3: প্রায় 3.2 কিলোমিটার দীর্ঘ আদি বুড়িগঙ্গা চ্যানেলের প্রায় 1000 ফুট অংশ এই এলাকায়। দীর্ঘদিন দখল ও বর্জ্য জমে পানি স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ায় চ্যানেলটির পরিবেশগত গুরুত্ব কমে যায়। একদিনের পরিচ্ছন্নতা অভিযানে আপাতত সরেছে 20 বছরের জঞ্জাল। এখন চ্যানেলটির হারানো নাব্যতা ফিরিয়ে আনার পাশাপাশি দুই পাশে সৌন্দর্য বর্ধন ও ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: আধুনিক নগর জীবনের ক্লান্তি ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে দিঘি সম এক শান্ত পুকুর, আর তাকে ঘিরে গড়ে ওঠা প্রকৃতির নিজস্ব এক গ্রাম্য ক্যানভাস। সম্প্রতি সরকারের সংস্কারের মাধ্যমে পরিবেশ ফিরিয়ে এনে ঢাকার মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউট পুকুর পার্কে গড়ে তোলা হয়েছে প্রকৃতির নিজস্ব এক গ্রাম্য ক্যানভাস হিসাবে। আরও শুনুন প্রতিবেদনে।
3: ইটের ওপর ইট সাজানো কংক্রিটের এই যান্ত্রিক নগরীতে একটুখানি ক্লান্তি মেটানোর সবুজ ছায়াতল যেন এক অমূল্য রত্ন। ব্যস্ত ঢাকার মহাখালী, যার পরিচিতি কেবলই যানজট আর ধোঁয়াটে বাতাসের মোড়কে, কিন্তু জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পেছনে দেখা মিলবে এক ভিন্ন পৃথিবীর, যেখানে আধুনিক নগর জীবনের হাহাকার ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে দিঘি সম এক শান্ত পুকুর। একসময় যে পুকুর পাড়ে পড়ে থাকত উচ্ছিষ্ট ময়লা আর আবর্জনার স্তূপ, সম্প্রতি তা সেজে উঠেছে নতুন সাজে। চারপাশের আম ও নারিকেল গাছের সুশীতল ছায়ায় এই পাকা ঘাট আর বাঁধানো পাড় এখন তপ্ত দুপুর কিংবা পরন্ত বিকেলে ক্ষণিক স্বস্তির ঠিকানা।
8: এটা খুব সুন্দরই লাগে, এটা বহুদিনকার পুকুর। এটা আগে তো পুরনো কলেজ হসপিটাল ছিল, এটা এখানে গোসল করতো অনেকে, এই করতো। আগে যেরকম ছিল পরিবেশ, আসে মধ্যমে একেবারে খারাপ ছিল, অন মানে পরিবেশ চারিদিকে ঘেরাও দিয়ে হয়েছে, পরিষ্কার করতেছে, সবাই লাগতেছে, সবার ভালোই লাগে।
9: এরকম পুকুর পাওয়া খুব মানে ভাগ্যের বিষয় আর কি, ঢাকা শহরের মধ্যে আর কি। অবসর সময়টুকু এই জায়গায় বসে থাকি, বসে প্রকৃতির ছোঁয়া পাই, মানে গ্রাম অঞ্চলের মতো আর কি পাই।
3: টাকা দিয়ে তৈরি কৃত্রিম বিনোদন কেন্দ্রের ভিড়ে এমন একটি নিখাদ প্রাকৃতিক স্থান যেন নগরবাসীর জন্য এক উপহার। নারিকেল গাছের পাতায় যখন হুহু করে বাতাস খেলে যায়, তখন বোঝার উপায় থাকে না এটি ঢাকার প্রাণকেন্দ্র মহাখালী নাকি কোনো দূর গায়ের নীরব এক পুকুর ঘাট। প্রতিদিনের ব্যস্ততা শেষে তাই স্থানীয়দের কাছে এটি পরিণত হয়েছে ভালোবাসার এক উন্মুক্ত বিনোদন কেন্দ্রে।
10: এই ঢাকা শহরে একটা বসার জায়গা মতো পরিস্থিতি নাই, কিন্তু এই জায়গাটা আপনার পুকুর পার, খুবই বাতাস, আবার অনেক নারকেল গাছ, মানে একটা সবুজের ছায়া, এবার গ্রাম অঞ্চলের মতো খুবই একটা ভালো। কিন্তু এটা এক বছর আগে কি দুই বছর আগে এরকম ছিল না, এখানে ছিল খুবই নোংরা পরিবেশ ছিল না। কিন্তু এখন বর্তমানে যারা বসার জায়গা করেছে, অনেকগুলো বেঞ্চি করেছে, বড় বড় উপরে টিন দিছে, মানে একটা সুন্দর জায়গাটা করেছে।
11: ব্যাপারটা আসলে খুব ভালোই লাগছে যে যান্ত্রিক কোলাহলযুক্ত ঢাকা শহরের মধ্যে এরকম একটা কোলাহল মুক্ত একটা পরিবেশ পাওয়া সত্যি একটা ভাগ্যের ব্যাপার। সেটা আমরা এই আশেপাশে থাকি, আমাদের এলাকায় এরকম একটা বসার স্থান আইপিএস কর্তৃপক্ষ করে দেওয়ার জন্য আমরা আইপিএস কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাই।
3: প্রকৃতি আর নগরের এই অপূর্ব মেলবন্ধন টিকে থাকুক যুগের পর যুগ। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
0: খবরের বাকি অংশ পড়ছি ফাহমিদা হক। প্রধানমন্ত্রী সহধর্মিনী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডঃ জুবাইদা রহমান আজ রাজধানীর ভাষানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করেছেন। জিয়াউর রহমান ফাউন্ডেশন এর আয়োজন করে। বিএনপি মিডিয়া সেল জানায়, ক্যাম্পে বিনামূল্যে অস্ত্রোপচার, প্রয়োজনীয় ঔষধ ও চশমা সরবরাহ করা হয়। কলেরা প্রতিরোধে দেশে আজ থেকে শুরু হয়েছে মুখে খাওয়ার কলেরা টিকাদান কর্মসূচি। সারা দেশের ঝুঁকিপূর্ণ 14টি উপজেলা ও থানায় এ টিকা দেওয়া হচ্ছে। আজ থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত টিকার প্রথম ডোজ এবং 26 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর পর্যন্ত টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। গর্ভবতী নারী ও এক বছরের কম বয়সী শিশু ছাড়া সব নাগরিক বিনামূল্যে এই টিকা নিতে পারছেন। বিস্তারিত প্রতিবেদনে।
3: কলেরা প্রতিরোধে শুরু হয়েছে প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন 2026। শনিবার সকাল 8টায় শুরু হয় বিনামূল্যে দেয়া এই টিকাদান কর্মসূচি। এক বছর বা তার বেশি বয়সী সবাই এই টিকা পাবেন। রাজধানীর 7টি থানা এবং 4 জেলার 7টি উপজেলায় মোট 14টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় চলছে এই টিকাদান কর্মসূচি। তবে গর্ভবতী নারীদের রাখা হয়েছে এই কর্মসূচির বাইরে। প্রথম দিনে কিছু কেন্দ্রে সকালে টিকা দিতে আসা মানুষের উপস্থিতি কিছুটা কম ছিল। অনলাইন রেজিস্ট্রেশনের জটিলতার কথা জানিয়েছেন কেউ কেউ।
12: ভোটার আইডি কার্ড লাগবে, জন্ম নিবন্ধন লাগবে, টিকার কার্ড লাগবে, এইগুলো তো বাসায় রয়ে যাবে, বাসাতে আনতে যাচ্ছে।
13: অনেকক্ষণ ট্রাই করছে কিন্তু হয়নি আর কি, সার্ভারে প্রবলেম করতেছে, মেবি সবাই ট্রাই করতেছে এই জন্য হয়তো এই প্রবলেমটা হচ্ছে।
3: তবে টিকা কেন্দ্রে থাকা স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলমান এই টিকা কর্মসূচিতে অনলাইন রেজিস্ট্রেশন ছাড়াও যদি কেউ ভোটার আইডি কার্ড, টিকা কার্ড এবং জন্ম নিবন্ধন নিয়ে আসেন, সেই ক্ষেত্রে তাৎক্ষণিক নিবন্ধনের মাধ্যমে তাকে কলেরার টিকা দেওয়া হচ্ছে।
14: এই প্রতিটা লোকেশনের প্রত্যেকটা যারা এজ ক্যাটাগরিতে এলিজিবল সবাইকে হচ্ছে আমরা ভ্যাকসিনের আওতায় নিয়ে আসবো।
15: রেজিস্ট্রেশন যারা করেনি তারা এখান থেকে কার্ডের মাধ্যমে আমরা লিখে তাদেরকে দিচ্ছি, টিকাদান করছি।
3: স্বাস্থ্য অধিদপ্তর ও ICDDRB-র যৌথ গবেষণায় কলেরার হটস্পট হিসেবে চিহ্নিত সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অগ্রাধিকার দিয়ে শুরু হয়েছে এবারের টিকা কর্মসূচি। সে অনুযায়ী রাজধানীর লালবাগ, গেন্ডারিয়া, কদমতলি, কামরাঙ্গীরচর, শেরেবাংলানগর, খিলক্ষেত ও তেজগাঁও এলাকায় 308টি কেন্দ্রে টিকা কার্যক্রম শুরু হয়েছে। ঢাকার বাইরে ব্রাহ্মণবাড়িয়া সদর ও নবীনগর, কিশোরগঞ্জের তারাইল, করিমগঞ্জ, হোসেনপুর, মুন্সীগঞ্জ সদর, নারায়ণগঞ্জ সদরের বাসিন্দারাও পাচ্ছেন এই টিকা। সংক্রমণ ছড়িয়ে পড়ার আগেই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষা দেয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। অসীম আকরাম, বাংলাদেশ বেতার।
0: গত বুধবার কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত 7 বাংলাদেশীর মধ্যে 6 মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় কর্তৃপক্ষ ও নিহতদের পরিবারের সাথে নিবিড়ভাবে সমন্বয় করে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ হাইকমিশন মরদেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করে। ঘোজাডাঙ্গা ভোমরা এবং পেট্রাপোল বেনাপোল সীমান্ত দিয়ে নিহত 6 মরদেহ সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। সপ্তম বাংলাদেশী নাগরিকের মরদেহটি পরিবারের ইচ্ছা অনুযায়ী গতরাতে কলকাতায় দাহ করা হয়। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 দেশে হামের উপসর্গ নিয়ে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 930। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে 815 রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
0: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক 75 দেশের আবেদনকারীদের অভিবাসন ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ রাখার ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করে দিয়েছেন। নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের বিচারক জেনেট ভার্গাস তার রায়ে বলেন, অভিবাসন ভিসা নীতি সুস্পষ্টভাবে বেআইনি এবং পররাষ্ট্রমন্ত্রী তার আইনি কর্তৃত্বের সীমা লঙ্ঘন করেছেন। জানুয়ারি মাসে চালু হওয়া এই ভিসা নীতিতে বাংলাদেশ, পাকিস্তান, কলম্বিয়া এবং কয়েকটি আফ্রিকান ও ক্যারিবীয় অঞ্চলের দেশ ক্ষতিগ্রস্ত হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি বর্তমানে হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে দেখছেন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই তার দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন করে আরোপ করা নিষেধাজ্ঞাকে কোন দেশের সাথে অবৈধ অর্থনৈতিক যুদ্ধের চেয়েও ভয়াবহ হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, এই পদক্ষেপ তেহরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এমন সকল দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য আলোচনা শেষ মুহূর্তে ব্যর্থ হওয়ায় আজ থেকে কানাডার বেশ কিছু পণ্যের উপর নতুন করে 50% মার্কিন শুল্ক কার্যকর হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি যুক্তরাষ্ট্রের পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। খেলার খবর। ক্রিকেট। ম্যাকিতে দ্বিতীয় শেষ টেস্টের প্রথম দিনে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক অস্ট্রেলিয়া 101 রানে এগিয়ে রয়েছে। বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় এবং সবকটি উইকেট হারিয়ে মাত্র 64 রান করে। অস্ট্রেলিয়ার মিশেল স্টার্ক 6 উইকেট লাভ করে। দিন শেষে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে 8 উইকেট হারিয়ে 165 রান করে। বাংলাদেশের শরীফুল ইসলাম 35 রান নিয়ে 6 উইকেট নেন। আগামীকাল বাংলাদেশ সময় সকাল 6টায় দ্বিতীয় দিনে খেলা শুরু হবে। 2 ম্যাচ সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মূল সড়ক নেটওয়ার্কে দ্বীপ জেলা ভোলাকে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত। স্বাস্থ্যখাতকে সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা নিবেদন। ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, কল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়। সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। খবর শেষ হল।
16: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আল হামরা ইসলাম, পড়ছি জয়িতা শিল্পী। দায়িত্ব গ্রহণের ছয় মাসের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমান তার মন্ত্রিসভা সম্প্রসারণ এবং রদবদল করলেন। এ পর্যায়ে মন্ত্রিপরিষদে পাঁচজন নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং একজন প্রতিমন্ত্রীকে পূর্ণমন্ত্রী করা হয়েছে। রাতে মন্ত্রিসভার কয়েকজন সদস্যের দপ্তর বন্টন ও পুনর্বন্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, বিজেপি চেয়ারম্যান আমদালিপ রহমান পার্থকে তথ্য সম্প্রচার মন্ত্রী এবং বিএনপির সংসদ সদস্য সাচিন প্রুজেরি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা রাশিদুজ্জামান মিল্লাতকে একই মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী করা হয়েছে। আর এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালনরত আফরোজা খানম পেয়েছেন খাদ্য মন্ত্রণালয় সামলানোর ভার। এছাড়া বিএনপির সংসদ সদস্য শামীম কায়সার লিঙ্কনকে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী করা হয়েছে। গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ নেওয়ার কয়েক মিনিট পরেই বঙ্গভবনে নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় বঙ্গভবনে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের মন্ত্রিসভার আকার বেড়ে এখন দাঁড়িয়েছে 51 জনে। প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণমন্ত্রী 26 জন এবং প্রতিমন্ত্রী 24 জন। উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড আব্দুল মঈন খান। অন্যদিকে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে। মন্ত্রিসভায় সম্প্রসারণ বা রদবদল সরকারের প্রশাসনে একটি নিয়মিত বিষয়। প্রশাসনিক কাজের গতি বাড়াতে নতুন অভিজ্ঞ মুখ যুক্ত করে নীতি নির্ধারণী সিদ্ধান্ত বাস্তবায়ন ত্বরান্বিত করতে এবং কোন মন্ত্রীর হাতে একাধিকবার মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব বণ্টন করতে, জোটসঙ্গী ও বিভিন্ন অঞ্চলের উপযুক্ত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে মন্ত্রিসভায় পরিবর্তন এনে থাকেন সরকার প্রধান। উল্লেখ্য, 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পর 18 ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদের প্রথম মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছিলেন, সরকারের প্রথম ছয় মাসের কর্মদক্ষতার ভিত্তিতেই মন্ত্রী ও উপদেষ্টাদের মূল্যায়ন করা হবে। কেউ দায়িত্ব পালনে অবহেলা করলে বা প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে তাকে বদলানো হতে পারে বলেও তিনি ইঙ্গিত দিয়েছিলেন। সম্প্রতি বর্তমান সরকারের ছয় মাস পূর্ণ হয়। তারেক রহমানের এই বক্তব্যের ভিত্তিতে এই পর্যায়ে মন্ত্রিপরিষদের আকার পরিবর্তন বা এতে রদবদলের বিষয়টি এক প্রকার উন্নীমিতই ছিল। সরকারের একটি সূত্র মতে, সরকারের ছয় মাস পূর্ণ হওয়ার পর প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয়ের অগ্রগতি প্রতিবেদন পর্যালোচনা করেন। সম্ভাব্য এই রদবদলের আগে প্রায় এক মাস ধরে তিনি মন্ত্রীদের কর্মদক্ষতা মূল্যায়ন করেন। এতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি, সিদ্ধান্ত গ্রহণের গতি ও মান, জন অভিযোগ নিষ্পত্তি, প্রশাসনের সঙ্গে সমন্বয়, সংসদে উপস্থিতি এবং রাজনৈতিক ভূমিকা বিবেচনায় নেন। এরপর দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে পরামর্শ করে মন্ত্রিসভায় পরিবর্তন আনার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী। দীর্ঘস্থায়ী স্বৈর শাসনের কারণে বিএনপি বহু বছর সরকারে থেকে দেশ ও জনগণকে সেবা দেয়া থেকে বঞ্চিত থেকেছে। ছয় মাস একটি নতুন সরকারের সাফল্য ব্যর্থতা মূল্যায়নের জন্য যথেষ্ট নয়। তারপরও ছয় মাসের কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার আকার বাড়ানোর সিদ্ধান্তটি ইতিবাচক। এর ফলে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর কাজের গতি বাড়বে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের শুরু থেকেই দলীয় নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছেন। বিশেষ করে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ সুষ্ঠুভাবে চালিয়ে যাওয়াকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সরকার। চলমান গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়নকে প্রাধান্য দিচ্ছেন প্রধানমন্ত্রী। এই কাজে কোনো গাফিলতি বরদাস্ত করবে না বলে সাফ জানিয়েছেন তিনি। বলা যায়, ছয় মাসের মূল্যায়নের ভিত্তিতে মন্ত্রী প্রতিমন্ত্রীদের কর্মদক্ষতা, সফলতা বা ব্যর্থতাকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী। আশা করা যায়, এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে নতুন মন্ত্রিসভা বিভিন্ন খাতে সাফল্য পেতে প্রধানমন্ত্রীর পরামর্শ মতো নিরলসভাবে কাজ করে যাবেন, সরকারের অর্জন ও সাফল্য জনগণের কাছে তুলে ধরবেন। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
17: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন দেশের গান। কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদী। গানটির কথা লিখেছেন বেগম নাসিমা খান এবং সুর করেছেন সেলিম আশরাফ।

দেশের গান শুনছেন। এবারে শিল্পী শাম্মী আক্তার, গীতিকার মোহাম্মদ হিলালুদ্দিন আহমেদ, সুরকার বশির আহমেদ।

দুখানি দেশের গান শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইলের উত্তরদানের অনুষ্ঠান শনি পেশু।

0: ডেঙ্গু, এডিস মশার কামড়ে ছড়ানো এই ভাইরাস জনিত জ্বরের সাথে কম বেশি আমরা সবাই পরিচিত। বর্ষাকালে এবং এর পরবর্তীতে এডিস মশার উপদ্রব বাড়ে, তাই এই সময় বেশি সতর্ক থাকা প্রয়োজন। তীব্র জ্বর সাথে প্রচণ্ড মাথা ব্যথা, চোখের পেছনে, পেশিতে এবং জয়েন্টে তীব্র ব্যথা, শরীর জুড়ে লালচে ফুসকুড়ি কিংবা র্যাশ ওঠা, বমি বমি ভাব বা বমি হওয়া ডেঙ্গু রোগের লক্ষণ হলেও কখনো কখনো তা অতিরিক্ত পর্যায়ে গেলে ধরন পাল্টে দেখা দেয় পেটে তীব্র ব্যথা ও ক্রমাগত বমি, নাক, মাড়ি বা অন্য কোনো স্থান থেকে রক্তপাত, অতিরিক্ত দুর্বলতা, অস্থিরতা বা ক্লান্তি এবং শ্বাসকষ্ট। আর এ অবস্থায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সচেতন হন, সুস্থ থাকুন। শুভ প্রত্যাশায় শুরু করছি আজকের সমীপেশ অনুষ্ঠান। চিঠি ও ইমেল পাঠে রয়েছে আমি জান্নাতুল ফেরদৌস তমা এবং উত্তরদানে রয়েছেন
1: আমি মোহাম্মদ আব্দুল হক।
0: আজ আমরা শুরু করছি ইমেল দিয়ে। ইমেল করেছেন কবির আলচপল, ফুলকুড়ি বেতার ক্লাব, জীবননগর, চুয়াডাঙ্গার বন্ধু। আপনি লিখেছেন, বাংলাদেশ বেতার ঢাকা থেকে প্রচারিত উত্তরণ ম্যাগাজিন অনুষ্ঠানটি নিয়মিত শুনে থাকি। উত্তরণ ম্যাগাজিন অনুষ্ঠানটি শুনে সাহিত্য, সংস্কৃতি সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছি। উত্তরণ ম্যাগাজিন অনুষ্ঠানের আপনার লেখা পর্বটি খুব ভালো লাগে। তরুণ লেখকদের অসাধারণ লেখায় সমৃদ্ধ হয় আপনার লেখা পর্বটি। একসময় আপনার লেখা পর্বের মাসের শ্রেষ্ঠ লেখককে পুরস্কৃত করা হতো। বেতার কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ, উত্তরণ ম্যাগাজিন অনুষ্ঠানে আপনার লেখা পর্বের মাসের শ্রেষ্ঠ লেখককে পুরস্কার প্রদান করার নিয়ম পুনরায় চালু করা হোক।
1: ভাই কবির আল চপল, আপনার মেইলের জন্য ধন্যবাদ। আর যে বিষয়টি আপনি মতামত দিয়েছেন সেটা হল যে শ্রেষ্ঠ লেখককে পুরস্কার প্রদান করা, বিষয়টি আপাতত চালু নেই, তবে আপনার মতামতটি আমরা ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণকে জানিয়ে দিলাম, নিয়মিত লাগবেন। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: মনোয়ারুল ইসলাম, রেডিও শ্রোতা বন্ধন ক্লাব, কলেজ রোড, মহিমাগঞ্জ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা থেকে লিখেছেন, আমরা কয়েকজন নিয়মিত বেতার শ্রোতা ও পত্র লেখক একত্রিত হয়ে ইতোমধ্যে রেডিও শ্রোতা বন্ধন ক্লাব নামে একটি বেতার শ্রোতা সংঘ গঠন করেছি। গঠনের পর থেকেই আমরা বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছি। পাশাপাশি ক্লাবের নামেও বেতারের বিভিন্ন অনুষ্ঠানে পত্র লেখা শুরু করেছি। বর্তমানে আমাদের ক্লাবটিকে যথাযথ নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে নিবন্ধনের জন্য আবেদন করার আগ্রহ রয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদনপত্র কর্তৃপক্ষের কোন দপ্তর বা কর্মকর্তা বরাবর এবং কোন ঠিকানায় প্রেরণ করতে হবে এ বিষয়ে সঠিক নির্দেশনা পেলে আমরা উপকৃত হব। এছাড়া নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র, শর্তাবলী ও প্রক্রিয়া সম্পর্কে অবহিত করলে আবেদনটি যথাযথভাবে প্রস্তুত করে দাখিল করতে পারব। বিষয়টি সদয় বিবেচনা করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি।
1: ভাই মনোয়ারুল ইসলাম, আপনার মেইলের জন্য প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আপনার বিষয়টি শ্রোতা রেডিও ক্লাব নিবন্ধন সম্পর্কিত। এই বিষয়টির উপরে আমরা 2014-16 সালে আসলে ব্যাপক কাজ করেছি এবং তখন রেজিস্ট্রেশন প্রদানের জন্য আমরা ডিজিটাল নাম্বারও ব্যবস্থা করেছি। সেই ধারাবাহিকতা এখনো অক্ষুণ্ণ আছে। আপনার যে এলাকা গাইবান্ধা, এটা বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের অধীনে পড়ে। আমি রংপুর কেন্দ্রে একসময় আঞ্চলিক পরিচালক ছিলাম। আমরা তখন অনেকগুলো ক্লাবকে নিবন্ধন দিয়েছি। আপনি আবেদন করার জন্য 25 জন সদস্যের তালিকা সহ এবং তাদের ছবি, জাতীয় পরিচয়পত্রের বিষয়গুলো আপনার দিবেন এবং আবেদনপত্রের জন্য আমাদের প্রেসক্রাইবড ফর্ম নেই, তবে আপনার সমস্ত তথ্য দিয়ে পরিচালক বাংলাদেশ বেতার রংপুর অথবা পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, যেখানে আপনি পছন্দ করেন সেখানে আবেদন করতে পারেন। আবেদনের জন্য নিজস্ব কাগজপত্র, আপনার ছবি, জাতীয় পরিচয়পত্র আর ক্লাবের পক্ষ থেকে একটি রেজুলেশন লাগবে, যেখানে উল্লেখ থাকবে যে আমরা এটি বেতারে রেজিস্ট্রেশন করতে চাই। এই ধরনের একটি রেজুলেশন সহ একটি উপরে কভার লেটার সহ পাঠাবেন, বিবেচনা করে আপনার ক্লাবকে তালিকাভুক্ত করা হবে। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ রাসেল শেখ, পূর্ব আর পাড়া, আমডালা, শিবালয়, মানিকগঞ্জের বন্ধু, লিখেছেন, 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে প্রিয় বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হয় বিশেষ অনুষ্ঠানমালা। অনুষ্ঠানমালার মধ্যে ছিল জুলাইয়ের জয়গান, সুরের মিছিলে জুলাই 36, তারুণ্যের জুলাই এবং ছত্রিশের পঙ্ক্তিমালা। বিশেষ অনুষ্ঠানগুলো থেকে জানতে পেরেছি, জুলাই গণ অভ্যুত্থান শুধু একটি আন্দোলনের নাম নয়, এটি সাহস, আত্মত্যাগ, প্রত্যাশা ও পরিবর্তনের এক অনন্য অধ্যায়। একই সঙ্গে অনুষ্ঠানগুলোর মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থান দিবসের তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কেও জানার সুযোগ হয়েছে। একটি বিশেষ ও তাৎপর্যপূর্ণ দিবসকে কেন্দ্র করে চমৎকার ও হৃদয়স্পর্শী আয়োজন উপহার দেওয়ার জন্য প্রিয় বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ।
1: ভাই মোহাম্মদ রাসেল শেখ, আপনার প্রেরিত কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রোগ্রামের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা এবং কলাকুশলীকে জানিয়ে দিলাম। আপনার মতামতের জন্য আবারও ধন্যবাদ।
0: আশিকুল ইসলাম নাইম বদরখালী চকরিয়া কক্সবাজারের বন্ধু লিখেছেন, বাংলাদেশ বেতার ঢাকা মানে শুধু একটি ফ্রিকুয়েন্সি না, এটা ঘরের এক কোনায় বসে থাকা আপন মানুষটার মতো। এর সবচেয়ে বড় গুণ হল এটা বৈষম্য করে না। শহরের ফ্ল্যাটে থাকা মানুষ যেমন শোনে, তেমনি নদীর পাড়ের জেলেও শোনে। যার হাতে স্মার্টফোন নেই সেও সমানভাবে তথ্য পায়। দুর্যোগের সময় যখন সব নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়, তখন বেতারের কণ্ঠটাই সাহস দেয়। অনুষ্ঠানগুলো একদম মাটির কাছাকাছি। কৃষি বিষয়ক আলোচনায় মাঠের সমস্যার সমাধান মিলে, স্বাস্থ্য বিষয়ক পর্বে ডাক্তারের পরামর্শ পাওয়া যায়, নারী শিশু আর যুবকদের জন্য আলাদা প্ল্যাটফর্ম আছে, আবার ইউফোনিতে নতুন শিল্পীদের গান বাজিয়ে তাদেরকেও সুযোগ করে দেয়। সবচেয়ে ভালো লাগে এর ভাষা, কৃত্রিমতা নেই, চিৎকার নেই, শান্ত, মার্জিত আর শুদ্ধ বাংলায় কথা বলে। এই কারণেই প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মন জয় করে রেখেছে। বাংলাদেশ বেতার ঢাকা আসলে তথ্য দেয় না, সম্পর্ক গড়ে তোলে। সমীপেশুর জন্য ফেসবুকে একটি করে পোস্ট দেয়া যেতে পারে।
1: ভাই আশিকুল ইসলাম নাইম, আপনার মেইলের জন্য আপনাকে ধন্যবাদ। আমরা যখন চাকরির জন্য পড়াশোনা করেছি, তখন একটি শব্দ আমরা খুব ভালোভাবে আপ্ত করার চেষ্টা করেছি। শব্দটি হয়েছে অবজারভেশন, যার বাংলা অর্থ হয়েছে প্রত্যক্ষণ, দেখে শুনে বোঝা। তা আপনার মেইল থেকে আমরা বুঝতে পারছি আপনার অবজারভেশন ক্ষমতা অনেক ভালো, যে জন্য খুব সুন্দরভাবে আপনি বিষয়গুলো বিশ্লেষণ করেছেন। আর আপনার অবগতির জন্য জানাচ্ছি, সমীবেশু আমরা তো ফেসবুকে আপলোড করা শুরু করেছি, নিশ্চয় শুনে থাকবেন। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: সম্রাট মোহাম্মদ ফারুক মোঘল নলমা মোঘলবাড়ি ছনখোলা ঘাটাইল টাঙ্গাইল থেকে লিখেছেন, বরাবরের মতো ভালোবাসা রইল। বর্তমান সময়ে বাংলাদেশ বেতারের বিভিন্ন অনুষ্ঠানে আধুনিকতার যে সুন্দর ছোঁয়া লেগেছে, তা সত্যি আমাদের আনন্দিত করছে। তবে পাশাপাশি একটি বিষয় গভীরভাবে লক্ষ্য করছি, ইমেলের সংখ্যা বাড়লেও ঐতিহ্যবাহী চিঠির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে চিঠি লিখতে ভীষণ ভালোবাসি, কিন্তু সর্বস্তরের বেতার শ্রোতা মিলন মেলা 2026 আয়োজনের ব্যস্ততা এবং ব্যক্তিগত কিছু ব্যস্ততার কারণে বেশ কিছুদিন চিঠির পরিবর্তে ইমেইলে লিখছি। চিঠি তো শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি শ্রোতা ও বেতারের ভালোবাসার এক অনন্য সেতু বন্ধন। তাই আমাদের এই চিঠি লেখার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে বিশেষ কোনো উদ্যোগ নেওয়া যায় কিনা তা ভেবে দেখার অনুরোধ করছি। যেমন চিঠি দিও নামে একটি বিশেষ অনুষ্ঠান চালু করা যেতে পারে, যেখানে শ্রোতারা ভালোবাসা মাখানোর বিভিন্ন বিষয়ে চিঠি লিখবেন আর নির্বাচিত চিঠিগুলো অনুষ্ঠানে পাঠ করা হবে। পাশাপাশি নিয়মিত চিঠি লেখকদের জন্য সেরা চিঠি পুরস্কার বা সম্মাননারও ব্যবস্থা করা যেতে পারে, বা সেরা চিঠি বেতার বাংলায় প্রকাশ করা যেতে পারে। প্রযুক্তির যুগে ইমেল আসুক, আধুনিকতা আসুক, তবুও কাগজে লেখা অক্ষর, খামে ভরা ভালোবাসা আর ডাকবাক্সে ফেলা একটি চিঠির আবেগ যেন হারিয়ে না যায়। বেতার আমাদের, আমরা বেতারের, আর চিঠি হোক সেই ভালোবাসার চিরন্তন বাহক।
1: ভাই সম্রাট এমডি ফারুক মোগল, আপনার মেইলের জন্য ধন্যবাদ এবং যে প্রসঙ্গটি এনেছেন চিঠির বিষয়ে সেজন্য ধন্যবাদ প্রকাশ করছি। আর চিঠির প্রতি মূল্যায়ন দেওয়ার কারণে আমরা আমাদের সমস্ত অনুষ্ঠানের সাথে চিঠিকে সংযুক্ত রেখেছি। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: শামীম আকন্দ কালীগঞ্জ গাজীপুর থেকে লিখেছেন, খাদ্য ও পণ্যে ভেজাল, দ্রব্যমূল্য বৃদ্ধি, শিশু শ্রম, মানব পাচার, নারী নির্যাতন, মাদকদ্রব্য, ঘুষ, কারিগরি শিক্ষা, এসব বিষয় নিয়ে সাপ্তাহিক নাটক প্রচার করুন এবং এসব অনুষ্ঠানে কুইজ রাখুন ও পুরস্কার দিন, আর ক্রীড়াঙ্গনে পুনরায় কুইজ চালু করার উদ্যোগ নিন।
1: নাটকের বিষয়বস্তু নিয়ে আমরা নাটক বিভাগকে জানিয়ে দিয়েছি, তবে আমাদের এই মুহূর্তে সমস্যা হয়েছে, আমরা নাটকের ভালো স্ক্রিপ্ট পাই না। আপনারা যারা আছেন তারা নাটক লিখতে অভ্যস্ত হন, আর ক্রীড়াঙ্গনে পুরস্কারের ব্যাপারে আমরা গত সঙ্গে শুধু বলেছি, এটা আপাতত না, তবে আমরা তাদেরকে জানিয়ে দিয়েছি। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: গাজী মমিনউদ্দিন ডেস্টিনি ওয়ার্ল্ড রেডিও ক্লাব সাতক্ষীরা থেকে লিখেছেন, বাংলাদেশ বেতার আমার প্রিয় জায়গা। আমি যখন ঢাকায় আসি, বাংলাদেশ বেতারের সামনে দিয়ে যখন যাই, মনে হয় একবার হলেও ভেতরে ঘুরে আসি, প্রিয় মানুষদের সাথে কথা বলে আসি। যাইও কখনো কখনো, ভালো লাগে। এই কথাগুলো অনুষ্ঠান বিষয়ক নয়, কিন্তু অনুষ্ঠান শুনে শুনে গত 37 বছরে এই ভালোবাসার জন্ম হয়েছে। এখনো শুনি আগের মতো। গত 7ই আগস্ট শুক্রবার বাংলাদেশ বেতার ঢাকায় হয়ে গেল স্মরণকালের স্মৃতিময় প্রীতিময় জমকালো বেতার শ্রোতা মিলনমেলা। আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত যে এই মিলনমেলায় আমি উপস্থিত ছিলাম। বেতারের মহাপরিচালক, উপমহাপরিচালক ও পরিচালক সহ আরও কিছু কর্মকর্তার উপস্থিতি ও তাদের অকুণ্ঠ সহযোগিতা পুরো আয়োজনকে অনন্য মাত্রায় উপস্থাপিত হয়েছে। বেতার শ্রোতাদের যারা সমন্বয়ের দায়িত্ব পালন করেছে তারাও অভিনন্দিত।
1: ভাই গাজী মমিনউদ্দিন, আপনার সাথে সাথে আমিও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই বেতার শ্রোতা মিলনমেলা আমারও থাকার সুযোগ হয়েছে, আপনার সাথে দেখা হয়েছিল। আমরা ভবিষ্যতে এরকম শ্রোতা মিলনমেলা করে সকলের বেতারের সম্পর্ক আরও দৃঢ় করব এবং বেতার সামনে এগিয়ে যাবে। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: রায়হান হোসেন, আপনি আপনার ঠিকানা জানাননি, লিখেছেন, আপনারা আপনাদের মিডিয়াম ওয়েভের চ্যানেলগুলোর সংখ্যা এবং এর অনুষ্ঠানগুলো আরো ভালো করুন, কেননা আমার কাছে বেশিরভাগ অনুষ্ঠানগুলো পছন্দ হয় না। আর আমি মনে করি যে আমাদের দেশের একটা শর্ট ওয়েভ চ্যানেল থাকুক, যা একটি দেশের জন্য, বিশেষ করে বেতার প্রচারের জন্য অনেক ভালো। আমি দেখেছি আমার আশপাশের দেশের অনেক লোক শর্ট ওয়েভ শুনতে অনেক পছন্দ করে। এমনকি আমি চায়নায় সিআরআই এর বাংলা বিভাগের অনেক অনুষ্ঠানও শুনেছি, যা আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে আমি বলতে চাচ্ছি যে আমাদের দেশের মিডিয়াম ওয়েভ এর কিছু পরিবর্তন করা দরকার, আর একটা শর্ট ওয়েভ চ্যানেল খোলা দরকার।
1: রায়হান হোসেন, আপনার মতামতের জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি, বিষয়টি কর্তৃপক্ষ বিবেচনার বিষয়। এবং পরবর্তীতে আপনি যখনই মেইল করবেন তখনই ঠিকানা সহ মেইল করবেন। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: নুরুল ইসলাম মির্জন, নবীন প্রবীণ রেডিও লিসেনার্স ক্লাব, দক্ষিণ মাদ্রাজ, গোলদারহাট, চর ফ্যাশন, ভোলার বন্ধু, লিখেছেন, গত 13ই মে ইউফোনি অনুষ্ঠানে আমি কুইজ বিজয়ী হয়েছি। গত 7ই আগস্ট অনুষ্ঠিত বাংলাদেশ বেতার শ্রোতা মিলনমেলায় এসে আমাকে পুরস্কার নেয়ার জন্য বেতার থেকে ফোন করা হয়েছিল, কিন্তু আমার ব্যস্ততার কারণে ওই অনুষ্ঠানে এসে আমি পুরস্কার গ্রহণ করতে পারিনি। তাই আমার পুরস্কারটি ডাকযোগে কিংবা অন্য মাধ্যমে পাঠিয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল।
1: নুরুল ইসলাম মির্জন, আপনার মেইলের জন্য ধন্যবাদ। এবং আমি মনে করি আপনি আসলে একটি সুযোগ নষ্ট করেছেন। একদিকে মিলনমেলায় উপস্থিত থাকা, আবার অন্যদিকে সেই মিলনমেলায় পুরস্কারটি গ্রহণ করা, তারপর সেটা পারেননি। আপনার মতামতের জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং সঙ্গীত বিভাগে জানিয়ে দিলাম। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: আবুল কাশেম, বোলনপুর, রাজশাহী থেকে লিখেছেন, যেদিন প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে শুধুমাত্র প্রধানমন্ত্রীর ভাষণ প্রচার করা হবে, সেদিন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার না করে 8:55 জাতীয় অনুষ্ঠানে ভাষণ প্রচার করা উচিত। সবার আগে বাংলাদেশ নতুন পর্ব রেকর্ড করে প্রচার করা উচিত।
1: আবুল কাশেম, আপনার মেইলের জন্য ধন্যবাদ। আর আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন, এটি আসলে জাতীয়ভাবে সিদ্ধান্তের বিষয়। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের প্রচার প্রচারণার ব্যাপারে আমাদের মন্ত্রণালয় থেকে যেভাবে নির্দেশনা আসে সেভাবে আমরা প্রচার করে থাকি। তবু আপনার মতামত আমরা জানা থাকলো, আমরা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে বাস্তবায়ন করব। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ মেহেদি হাসান, গোপালপুর, বোচাগঞ্জ, দিনাজপুর থেকে লিখেছেন, ঢাকা ক 693 কিলোহার্টজ নতুন ট্রান্সমিটারের কাজ শেষ হলে নিশুতি অধিবেশন ঢাকা কতে প্রচার করা যেতে পারে। দিনের বেলায় নতুন ট্রান্সমিটার দিয়ে অনুষ্ঠান প্রচার করা এবং রাতে পুরাতন ট্রান্সমিটার দিয়ে নিশুতি অধিবেশন প্রচার করলে ট্রান্সমিটারের উপর চাপ থাকবে না। আশা করি বিষয়টি আপনারা গুরুত্ব সহকারে দেখবেন।
1: ভাই মোহাম্মদ মেহেদি হাসান, বিষয়টি সম্পূর্ণ কারিগরি বিষয়, তারপর আপনার মতামত আমরা কারিগরি সেকশনকে জানিয়ে দিলাম। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: এবারে আপনাদের পাঠানো চিঠি থেকে পড়ছি। চিঠি পাঠিয়েছেন মিসেস সুমা শরীফ, বৈশাখী বেতার শ্রোতা সংঘ, মহির খারুয়া, গফরগাঁও ময়মনসিংহ থেকে। আপনি লিখেছেন, আমি বাংলাদেশ বেতারের একজন নিয়মিত শ্রোতা। ব্যক্তিগত ও পারিবারিক ব্যস্ততার মাঝেও বেতারের জনপ্রিয় অনুষ্ঠানগুলো শুনতে একদম মিস করি না। গত 11 জুলাই শ্রোতানন্দিত অনুষ্ঠান উত্তরণের নন্দিতজন পর্বটি ভালো লেগেছে। আগামীতে নন্দিতজন পর্বে উপস্থাপক এবং স্বাধীন বাংলার কণ্ঠশ্রমিক মাজহারুল ইসলামের সাক্ষাৎকার শুনতে চাই। আমরা বেতার শ্রোতারা সমীপেশু অনুষ্ঠানে বেতার প্রোগ্রাম নিয়ে আমাদের ভালো লাগা মন্দ লাগার কথা কিংবা মতামত জানাই, আর আপনারা শুধু বলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সত্যি কি এর মাধ্যমে কোনো প্রতিকার হয়? আমি মনে করি শ্রোতাদের মতামতের প্রতি অধিক গুরুত্বারোপ করা উচিত। উত্তরণে আপনার লেখা পর্বে চিঠি পাঠিয়েও কোনো সাড়া পাইনি। লেখা গ্রহণযোগ্য না হলে প্রাপ্তি স্বীকারের মাধ্যমে শ্রোতাদের নাম প্রচার করা যেতে পারে। একই ক্লাব থেকে মোহাম্মদ শরীফ উদ্দিন, আপনি লিখেছেন, গত 11 জুলাই সমীপেশুতে আমার চিঠি পাঠ ও উত্তর দেওয়ার জন্য আপনাদের প্রতি ভালোবাসা রইল। 13 জুলাই উত্তরণের নন্দিত জন পর্বটি অনেক ভালো লেগেছে। বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত শ্রোতাদের অনুরোধের গানের অনুষ্ঠান নিবেদন ও পরাণের গানের জনপ্রিয়তা ক্রমশই বেড়েই চলছে। বেতার কর্তৃপক্ষের প্রতি আমার অনুরোধ, এই অনুষ্ঠান দুটি ফেসবুক লাইভের মাধ্যমে প্রচার করার জন্য। এতে অনুষ্ঠান দুটি আরও জনপ্রিয় হয়ে উঠবে বলে আমি মনে করি।
1: মিসেস সুমা শরীফ এবং মোহাম্মদ শরীফ উদ্দিন, আপনাদের দুজনকে পত্রের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা স্বাধীন বাংলার কণ্ঠশ্রমিক বজ্রকণ্ঠের অধিকারী মাজহারুল ইসলামের সাক্ষাৎকার শুনতে চেয়েছেন। এই সাক্ষাৎকার তো বিভিন্ন সময় প্রচারিত হয়েছে, ভবিষ্যতেও আবার হবে, আপনারা অবশ্যই শুনতে পাবেন। যে মতামতটি আপনারা জানতে চেয়েছেন যে আমরা শুধু বলি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে, এই জানানোর প্রক্রিয়াটাকে এটা মনে হয় আপনারা জানতে ইচ্ছে করছে। আপনাদের অবগতির জন্য বলছি, আপনারা যদি কখনো আবার রেডিওতে আসেন, কোন শ্রোতা মিলনায় আসেন, আসলে এই বিষয়টি জেনে যাওয়ার চেষ্টা করবেন। আমাদের প্রক্রিয়া হয়েছে সমস্ত কর্মদিবসে কর্মকর্তাদের নিয়ে একটি সকালে একটা সভা হয়, যে সভায় বিগত দিনের যে অনুষ্ঠান প্রচারিত হয় তার ভালো মন্দ খুঁটিনাটি পর্যালোচনা করা হয়। অধিকন্ত পরবর্তী 2 দিন বা 3 দিনে কি কি অনুষ্ঠান প্রচার করা হবে সে অনুষ্ঠানের সমস্ত স্ক্রিপ্ট বা সমস্ত পরিকল্পনা অনুমোদন করা হয় এবং ওই অনুষ্ঠানে আপনাদের মতামতগুলো ওখানে রিফ্লেকশন হয়। আপনার মতামতটি দেওয়ার অর্থই সাথে সাথে বাস্তবায়ন হওয়া তা কিন্তু না। সবাই সেটা যেমন আলোচনা হয়, পাশাপাশি আপনাদের মতামতগুলোকে অনুদান কর্তৃপক্ষের কাছে পৌঁছানো হয়, সেখান থেকে সিদ্ধান্তের প্রেক্ষিতে বাস্তবায়ন করা হয়। আপনাদের পত্রের জন্য আবারও ধন্যবাদ।
0: ফয়সাল রহমান সুমন, জিগাতলা, ঢাকার বন্ধু, লিখেছেন, কামিনী ফুলের শুভেচ্ছা নিন। আমি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের শ্রোতা, 1988 সাল থেকে নিয়মিত শুনে আসছি। বেতার কেন্দ্র একবার ঘুরে দেখব, আমার অনেক দিনের আশা। আমি কিভাবে বেতার কেন্দ্র পরিদর্শন করতে পারব, কেন্দ্রে প্রবেশের পাশ কিভাবে সংগ্রহ করব, জানালে উপকৃত হব।
1: ফয়সাল রহমান সুমন, আপনার ঠিকানা অনুসারে জিকাতলা ঢাকা লেখা আছে। এত কাছে রেডিও সেন্টার থাকার পরও আপনি এখনো রেডিও সেন্টার ঘুরে দেখেননি, এ তো আমাদেরও ভাবতে অবাক লাগে। তারপরও আপনার এই আগ্রহের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যদি কাউকে না পান, রেডিওর গেটে এসে বলবেন, আঞ্চলিক পরিচালক বা পরিচালক যিনি থাকেন তার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আর ব্যক্তিগতভাবে যদি কোনো কর্মকর্তার মোবাইল নাম্বার থাকে তাদের সাথে যোগাযোগ করে বেতার কেন্দ্র পরিদর্শন করতে পারেন। আপনার পত্রের জন্য এবং আগ্রহের জন্য ধন্যবাদ।
0: তাবারাকা, হাজি ইসমাইল লিংক রোড, সিদ্দিকিয়া মহল্লা, সোনাডাঙ্গা, খুলনার বন্ধু, লিখেছেন, সমীপেশু অনুষ্ঠান বেতারে প্রচারিত সকল আয়োজনের মুখপাত্র হিসেবে কাজ করে থাকে। বিভিন্ন অনুষ্ঠানের ভালো ও খারাপ লাগা বিষয়গুলো আমরা সমীপেশুর মাধ্যমে জানিয়ে থাকি। এ কারণে সপ্তাহের ঠিক এই সময়টিতে প্রতি শনিবার রাত 9:05 শত কর্মব্যস্ততাকে এক পাশে রেখে সমীপেশু শুনব বলে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করি। কাঙ্ক্ষিত সময়ে ইথার তরঙ্গে ভেসে আসা মিষ্টি আলাপনের শব্দে সেই অপেক্ষার অবসান ঘটে। সমীপেশু তার চিঠি ও ইমেলের পসরা নিয়ে হাজির হয়ে যায় প্রিয় বেতার শ্রোতাদের কাছে। অগণিত শ্রোতারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেতারের অনুষ্ঠান সম্পর্কে তাদের মূল্যবান মতামত ও সুচিন্তিত পরামর্শ দিয়ে থাকেন। প্রতিটি হাতে লেখা চিঠি ও ইমেইলের চমৎকার সব লেখনী শুনতে পেয়ে উচ্ছ্বসিত হই। এবং একই সাথে নিয়মিত চিঠি ও ইমেল পাঠাতে অনুপ্রাণিত হই। সমীপেশ অনুষ্ঠানের মাধ্যমে আমার আজকের নিবেদন হল, প্রতি শনিবার সকাল 9:05 প্রচারিত অনুষ্ঠান বেতার বিতর্ক প্রতিযোগিতা। এই অনুষ্ঠানটি সরাসরি ফেসবুক লাইভে প্রচারিত হোক। আমি মনে করি এত তথ্য সমৃদ্ধ ও জ্ঞানমূলক এই অনুষ্ঠানটি ফেসবুক লাইভে প্রচারিত হলে আমরা শ্রোতারা অনেক আনন্দিত হব এবং একই সাথে এই অনুষ্ঠানে আসা কোমলমতি শিক্ষার্থীবৃন্দরা আরও বেশি উৎসাহ ও উদ্দীপনা খুঁজে পাবে।
1: মন তাবারাকা, আপনার সুন্দর হাতের এবং নানান রঙের কালিতে লেখা চিঠির জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে আরো ধন্যবাদ জানাচ্ছি গত 7 অগস্টে শ্রোতা মিলন মেলায় আপনার উপস্থিতি আমাদেরকে ঋদ্ধ করেছে। যে মতামতটি দিয়েছেন ফেসবুক লাইভে সকালে অনুষ্ঠান দেওয়া, এটা আমরা কর্তৃপক্ষকে জানিয়ে দিলাম। আপনার মতামতের জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি।
0: এবারে আপনাদের পাঠানো কিছু চিঠি ও ইমেইলে প্রাপ্তি স্বীকার করছি। মনোজিৎ কুমার মন্ডল, কুঞ্জ বেতার শ্রোতা ক্লাব, জোনা, পাংশা, রাজবাড়ী, মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ, রেফ্লেশিয়া বেতার শ্রোতা ক্লাব, পূর্ব ইসদাউর, ফতুল্লা, নারায়ণগঞ্জ, শ্রীদীপক চক্রবর্তী, ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাব, হাজরাডাঙ্গা, সুন্দরদিঘি, দেবীগঞ্জ, পঞ্চগড়, শ্রী প্রতাপ চক্রবর্তী, ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাব, বীরগঞ্জ, দিনাজপুর, অর্জুন চন্দ্র শীল, গ্রাম বাংলা বেতার শ্রোতা সংঘ, 5 নম্বর পূর্ব গুপ্তি বাজার, ফরিদগঞ্জ, চাঁদপুর, মোহাম্মদ আজমাইন হোসেন, পলাশতলী, মঙ্গলবাড়ি, জয়পুরহাট সদর, আমিনুর রহমান, দেল্লা, পংবাই জোড়া, নাগরপুর, চাঙ্গাল, এটিএম, আতাউর রহমান রঞ্জু, আলোকিত মানুষ চাই আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাব, সৈয়দপুর, পীরগাছা, রংপুর, মাসুদ কামাল, পিলখানা রোড, ঢাকা, ফয়সাল আহমেদ শিপন, তাসলিমা খানম সুমি, বি এম ফরিদ আহমেদ, মধুমতি বেতার শ্রোতা সংঘ, ঘোড়াদাইর, সুলতানশাহী, গোপালগঞ্জ, আলী আহমেদ আরিফ, জননী বেতার শ্রোতা সংঘ, তিলনা, সাপাহার, নওগাঁ, শ্রীবিথি চক্রবর্তী, ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাব, হাজরাডাঙ্গা, সুন্দরদিঘি, দেবীগঞ্জ, পঞ্চগড়, বিশ্বনাথ দাস বিশ্ব, ত্রিবেণী রানী দাস, গছাহার বেতার শ্রোতা ক্লাব, রানীর বন্দর, চিরির বন্দর, দিনাজপুর। আমাদের কাছে চিঠি লিখবার ঠিকানা জানিয়ে দিচ্ছি। সমী পেশু, প্রযত্নের পরিচালক, বাংলাদেশ বেতার ঢাকা, শের বাংলানগর, আগারগাঁও, ঢাকা 1207। ইমেল করুন esomipeshu@gmail.com, esamipeshu@gmail.com। আজকের মতো শুভরাত্রি।
1: শুভরাত্রি।

0: এতক্ষণ শুনলেন শ্রোতাদের চিঠিপত্র ও ইমেলের উত্তরদানের অনুষ্ঠান সমীপেশু। চিঠিপত্র ইমেল পাঠিয়েছিলেন জান্নাতুল ফেরদৌস তমা, উত্তরদানে ছিলেন মোহাম্মদ আব্দুল হক, সম্পাদনায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কুলসুম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
1: আর নয় থ্যালাসেমিয়া, নিজেকে জানুন, অন্যকে জানান, আপনার পরিবারে থ্যালাসেমিয়া প্রতিরোধ করুন। থ্যালাসেমিয়া একটি মারাত্মক বংশগত রক্তের রোগ।
0: মানলিতিস পিতা ঢাকা, এখন থেকে কিছুক্ষণের মধ্যেই শুনবেন ইংরেজি সংবাদ।

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
1: সংবাদ প্রবাহ। আজকের পরিবেশনা: জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি মহামান্য রাষ্ট্রপতি ও মন্ত্রিপরিষদের নবনিযুক্ত সদস্যবৃন্দের শ্রদ্ধা নিবেদন। মন্ত্রিপরিষদের নবনিযুক্ত সদস্যবৃন্দের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন। 2026-27 অর্থ বছরের দ্বিবার্ষিক অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব ও মুদ্রানীতি এবং বেসরকারি খাতের প্রত্যাশা বিষয়ক সেমিনার এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর 57তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা। আজ সকালে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। মহামান্য রাষ্ট্রপতি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের অসামান্য অবদানের কথা স্মরণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিয়োগলে করুণ সুর বাজানো হয়।

0: শ্রদ্ধা নিবেদন শেষে মহামান্য রাষ্ট্রপতি স্মৃতি সৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্মৃতি সৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পর মন্ত্রী পরিষদের নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ জাতীয় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে। শ্রদ্ধা নিবেদন শেষে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান এমপি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,
1: বাংলাদেশের ইতিহাসে একটি ক্রান্তি লগ্নে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই দেশের হাল ধরেছেন, এবং তিনি হাল ধরেছেন কিন্তু জনগণের ভোটে, বাংলাদেশের কোটি কোটি মানুষের ভোটে। তিনি দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারের পরে বাংলাদেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নিজেকে নিয়োজিত করেছেন, এবং তারই ধারাবাহিকতায় তিনি যে মন্ত্রিসভা ৬ মাস আগে গঠন করেছিলেন এটা সারা বিশ্বে একটি স্বাভাবিক প্রক্রিয়া। তারই ফলশ্রুতিতে আজকে তিনি মন্ত্রিসভায় সংযোজন করেছেন, এবং বাংলাদেশের যে সমস্যাগুলো, যে কথাগুলো সম্বন্ধে তিনি নিজে সম্পূর্ণভাবে ওয়াকিফাল রয়েছেন, সেই সমস্যাগুলো দূর করে বাংলাদেশকে একটি গতিশীল রাষ্ট্রে পরিণত করা এবং বিশ্বের বুকে বাংলাদেশের সুনাম পুনঃপ্রতিষ্ঠিত করা, ঠিক যেভাবে আমি বলেছি একটি দ্বিতীয় ক্রান্তিকাল, যেটা মনে রাখতে হবে আজকে আমাদের, যে বাংলাদেশের অপর একটি ক্রান্তিকালে যখন এই দেশের সমগ্র মানুষ কিংকর্তব্য বিমূর হয়েছিল, যখন এই দেশে স্বাধীনতার যুদ্ধের উপযুক্ত সময় উপনীত হয়েছিল, যখন এদেশে যে রাজনৈতিক একটি দল যারা নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করে তারা যখন তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিল, সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই ইতিহাসগুলো আজকে বলতে হয় নতুন প্রজন্মের জন্য, কেননা আজকে আমরা দেখেছি যে বারবার বাংলাদেশে গণতন্ত্রের যে পরিক্রমা সেটা ব্যাহত হয়েছে, এবং বারবার বিএনপি সেটাকে নতুন করে প্রচেষ্টা নিয়েছে এদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়ার জন্য। ৮০ দশকে ১৯৮১ পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দুঃখজনক বিদায়ের পরে ১৯৮২ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নতুন করে দেশের হাল ধরেছিলেন, এবং তিনি রাজপথে সংগ্রাম করে আপোষহীন নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন, এবং ১৯৯১ সালে এসে জনগণের ভোটে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। সেই ধারাবাহিকতায় আজকে আমরা ২০২৬ সালে এসে আবার নতুন করে জনগণের ভোটে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই দেশকে নতুন করে ইনশাআল্লাহ গড়ে তুলব।
0: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাদ এমপি বলে,
2: আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বেই কাজ করছিলাম, এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে বাংলাদেশের ফেস, আমাদের বাংলাদেশ বিমান, আমাদের সিভিল এভিয়েশন, পর্যটন কর্পোরেশনকে যেভাবে তিনি সাজাতে চান, সেটার লক্ষ্যে তিনি হয়তো পরিবর্তন এনেছেন, এবং আমার সঙ্গে যিনি ছিলেন তিনিও এক মন্ত্রণালয়ে পুনর্বহাল হয়েছেন, এবং আমরা মনে করি যে এটা নিশ্চয়ই তিনি চান যে ডাইনামিক ওয়েতে এই বিষয়গুলি যাতে আমরা সম্পন্ন করতে পারি, আমরা যাতে পর্যটনের বিস্তার ঘটাতে পারি অনেক, এবং তিনি যেহেতু এনটিসির সভাপতি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার নিশ্চয়ই কোনো প্ল্যান আছে, সমস্ত প্ল্যানই কিন্তু বাংলাদেশের উন্নতির জন্য এবং বাংলাদেশ জনসাধারণের উন্নতির জন্য। তিনি এই উন্নতি চিন্তা করেছেন যে কিভাবে, কাকে দিয়ে, কোথায় কাজ করালে ভালো হবে, সেভাবে তিনি চিন্তা করেই কিন্তু আমাদেরকে পদায়ন করেছেন।
0: জাতীয় স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন করে তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ এমপি বলেন,
3: আল্লাহ তাআলা অনেক বড় সুযোগ দিয়েছেন, আপনারা সবাই দোয়া করবেন দেশবাসীর কাছে আছে, যাতে সততার সাথে নিষ্ঠার সাথে ভালোভাবে কাজ করে।
0: জাতীয় স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদনের পর আজ সকালে রাজধানীর শেরে বাংলা নগরে শহীদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রী পরিষদের নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ। শ্রদ্ধা নিবেদনের পরে উপস্থিত গণমাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশ্যে নবনিযুক্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সচিন প্রো জেরি এমপি বলেন,
4: বৃহত্তর পার্বত্য অঞ্চলে এসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি যে সমস্ত চিন্তা চেতনা ধ্যান ধারণা নিয়ে উনি উপস্থিত হয়েছেন এবং বাংলাদেশকে সাজানোর পরিকল্পনা করেছেন, তারই অংশ হিসেবে বান্দরবান পার্বত্য জেলা অংশ হিসেবে উনি যে মিশন ভিশন এবং এখানকার চিরস্থায়ী শান্তি সম্প্রীতি সংহতি এবং সুষম বন্টন বা বৈষম্য মুক্ত করার জন্য যে উনি দর্শন নিয়ে আছেন, আমি ওনার একজন কর্মী হিসাবে দায়িত্ব প্রাপ্ত হিসাবে আমি সেটার একটা ছোট্ট অংশ হিসাবে আমি তার অংশ হিসাবে আমি সেটা সার্বিক ভাবে আমি কাজ করব।
0: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন,
5: সব নতুন দায়িত্ব হচ্ছে গ্রেট অপরচুনিটি, এই নিউ অপরচুনিটি টু ওয়ার্ক ফর দি কান্ট্রি উইথ কমিটমেন্ট। আমাদের ফরেন পলিসির একটা স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক আমরা দাঁড় করাইছি সিক্স মান্থে, বাংলাদেশের ভিজিবিলিটি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে বিশ্বে ভেরি হাই, এবং একটা ব্যালেন্স রিলেশনস এর দিকে আমরা বেজিং বলেন, ওয়াশিংটন বলেন, মিডল ইস্ট বলেন, উই হ্যাভ এ ভেরি ব্যালেন্সড ফরেন পলিসি এন্ড উই আর মেইনটেইনিং দ্যাট ব্যালেন্স ভেরি ওয়েল ইন লাইন উইথ আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট। সবার আগে বাংলাদেশকে রেখে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে আমরা আমাদের ফরেন রিলেশনস কন্ডাক্ট করব, পলিসি এন্ড ডেলিভারি ইন এভরি ওয়ে। সো বাংলাদেশ উইল নাও বিকাম ইনশাআল্লাহ আন্ডার দ্য লিডারশিপ অফ আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার এন্ড দ্য গভর্নমেন্ট দ্যাট হ্যাজ বিন ওভারওয়েলমিংলি ইলেক্টেড বাই 2/3 মেজরিটি অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, এ ভিজিবল কান্ট্রি অফ সফট পাওয়ার, মিডিয়েশন এন্ড ইনফ্লুয়েন্স।
0: রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ DCCI আয়োজিত 2026-27 অর্থ বছরের দ্বিবার্ষিক অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব ও মুদ্রানীতি এবং বেসরকারি খাতের প্রত্যাশা বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী MP বলেন,
6: আমাদের কপাল হচ্ছে ক্রাইসিস মোমেন্টে সবসময় ক্ষমতায় আসে, রোগী যখন একদম খারাপ অবস্থায় চলে যায় ডিভাস্টেটেড হয় তখনই বিদ্যা আবার ক্ষমতায় আসে। ভালো দিক হচ্ছে বোধ হয় আমরা বিগত দিনে টার্ন অ্যারাউন্ড করতে পেরেছি সামহোয়াট ইকোনমিকে, এই খারাপ সময়ের দায়িত্ব নিয়েও ইকোনমি টার্ন অ্যারাউন্ড এগেইন, বিকজ একটা কারণে যে BNP অ্যাকচুয়ালি ফাউন্ডিং ভ্যালু হচ্ছে যে প্রাইভেট সেক্টর গ্রোথের যে প্রিন্সিপাল যে নীতিমালা যে দর্শন এটা ওয়ার্ক করেছে বারবার, এবং এখনো কিন্তু কারেন্ট প্রাইম মিনিস্টার বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী ওনার কিন্তু পুরো ইকোনমিক পলিসির মধ্যে চিন্তার মধ্যে ভাবনার মধ্যে দর্শনের মধ্যে যে পুরো বিষয়টা হচ্ছে প্রাইভেট সেক্টর ড্রিভেন একটা ইকোনমি হবে যেটা তারা গ্রোথকে ড্রাইভ করবে, এবং পাবলিক সেক্টর সরকারের কাজ হচ্ছে ফেসিলিটেট করা, এনেবল করা, তো সেই কাজটা আমরা করার চেষ্টা করতেছি আপনাদের সকলকে নিয়ে, কারণ বাংলাদেশের ব্যবসায়ীরা সেটা করেছে বিগত দিন, আমাদের যে গ্রোথটা হয়েছে বিগত দিনে সেটা মূলত প্রাইভেট সেক্টর ড্রিভেন একটা গ্রোথ ছিল, বিনিয়োগের জন্য মূলত যে পরিবেশ দরকার সেটা আমরা চেষ্টা করছি সেটা করার জন্য, কিছু কিছু বাধা এত ডিপ রুটেড এখান থেকে বেরিয়ে আসার খুব সহজ কোনো কাজ নয় বর্তমান সরকারের জন্য, রিলিগেশনকে ফ্রন্ট এন্ড সেন্টারে আমরা চেষ্টা করেছি, একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি টু অল স্টেক হোল্ডার, এবং এটা বলাটা যত সহজ বাস্তবায়ন অত সহজ নয়, দ্যাট ইজ অলসো ট্রু, এবং আমরা কমিটি করেছি, আমরা ওয়েবসাইট করতে যাচ্ছি এখন, রেগুলেশনের যে বিষয়গুলো সিদ্ধান্তগুলো আমরা দিয়েছি সেটা সেটাতে যদি ব্যবসায়ীরা কোথাও বাধাগ্রস্ত হয় তা ওই ওয়েবসাইটে জানানোর জন্য আমরা বলেছি। এখানে আমি একটা কথা বলছি যে আমরা একটা কমিটি করেছি, টাস্ক ফোর্স করেছি, ওয়েবসাইটে আপনারা কমপ্লেন করবেন সেটা ঠিক আছে, কিন্তু অ্যাজ এ ট্রেড বডি আপনাদেরকে তো পজিশন নিতে হবে, এখানে যেখানে বাধাগ্রস্ত হচ্ছে সেখানে ইউ হ্যাভ টু টেক এ পজিশন, একটা ইম্পোর্ট কার্গো আসার পর থেকে রিলিজ হওয়ার মধ্যে যে টাইম ফ্রেম সেটা বেঁধে দেওয়া হয়েছে, কাস্টম কোথায় কোনটা কতদিন করতে পারবে, পোর্ট কতদিন করতে পারবে, এবং এটার ক্লিয়ারেন্স এর টাইম অতিক্রম করলে এটার জন্য কারা কারা দায়ী থাকবে, সো এভরিথিং ইজ টাইম বাউন্ড, আমরা কিন্তু প্রত্যেকটা ডিসিশন টাইম বাউন্ড করতেছি এখন।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকোর 57তম জন্মদিন উপলক্ষে আজ জাতীয় প্রেস ক্লাবে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম MP উল্লেখ করেন,
7: আমরা আমাদের একটি আধুনিক সুস্থ ঐক্যবদ্ধ তরুণ সমাজ গড়তে চাই যারা ICT ও বিজ্ঞানে যেমন বিশ্বকে নেতৃত্ব দিবে, তেমনই ক্রিকেট বা অন্য অন্য খেলাধুলাতেও বিশ্ব চ্যাম্পিয়নের দিকে হবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে হলে ক্রীড়াঙ্গনকে শ্রেষ্ঠত্বের অর্জনের কোন বিকল্প নেই। আজকে আরাফাত রহমান কোকু বেঁচে থাকলে ওনার 57 বছর বয়স হতো। বাংলাদেশের ক্রিকেট আজ বিশ্ব মঞ্চে যে গৌরবের আসন অধিষ্ঠিত হয়েছে তার ভিত্তি রচনায় মরহুম আরাফাত রহমান কোকু যে নিঃস্বার্থ দূরদর্শী ভূমিকা পালন করেছিলেন জাতিরা চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। তিনি শুধু একজন ক্রীড়া সংগঠক ছিলেন না, তিনি অনুধাবন করতে পেরেছিলেন যে একটি জাতিকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে হলে ক্রীড়াঙ্গনকে শ্রেষ্ঠত্বের অর্জনের কোন বিকল্প নেই। আপামন্দের এই পরিষদের লগতে একটা চমৎকার একটা কথা আছে, ক্রীড়া ঐক্য এবং তারুণ্য। একজন তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান মন্ত্রী হিসেবে আমি যখন এই তিনটি শব্দের দিকে তাকাই তখন আমি আগামীর উন্নত বাংলাদেশের প্রতিচ্ছবি দেখতে পাই। আজকের যুগে আমাদের তরুণদের মাঝার বিকাশ যেমন প্রযুক্তির মাধ্যমে হচ্ছে ঠিক তেমনি তাদের সুস্থ শারীরিক মানসিক বিকাশে ক্রীড়ার কোন বিকল্প নেই। আমরা এমন একটি আধুনিক সুস্থ ঐক্যবদ্ধ তরুণ সমাজ গড়তে চাই যারা ICT ও বিজ্ঞানে যেমন বিশ্বকে নেতৃত্ব দিবে তেমনই ক্রিকেট বা অন্য অন্য খেলাধুলাতেও বিশ্ব চ্যাম্পিয়নের দিকে হবে। ক্রিকেটের যে প্রশিক্ষণ এর মাধ্যমে কিন্তু আজকে এই ক্রিকেট এই পর্যন্ত এসছে, আমাদের কিন্তু এগুলি মনে রাখতে হবে, চর্চা করতে হবে। আরাফাত রহমান কোকু স্বপ্ন ঠিক এমন একটি স্পন্দনশীল তরুণ সমাজ গড়ার কথা আছে যারা মাদক অবক্ষয় থেকে দূরে থেকে মাঠ ছড়াবে, দেশের অন্য জন্য সম্মান নিয়ে আসবে। আজকে আমাদের সময় এসছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বে এমনই একটি বাংলাদেশ গড়ার আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর যে প্ল্যান তা আমাদের বাস্তবায়ন করতে হবে।
0: সংবাদ প্রবাহ শেষ হল। বর্ণনা শামীম আহমেদ, সম্পাদনা মোহাম্মদ আবুল খায়ের, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
8: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
9: বাংলাদেশ বেতার।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও।

0: একটা সময় ছিল, পরাধীন বাংলার আকাশে স্বাধীনতার সূর্য ছিল কেবলই স্বপ্ন। চারদিকে ব্রিটিশ শাসনের ভয়, দমন পীড়ন আর নানা বিধিনিষেধ। মানুষের মনে ছিল ক্ষোভ, কিন্তু সেই ক্ষোভ প্রকাশের পথ ছিল কঠিন। তবু ইতিহাস কখনো পুরোপুরি নীরব থাকে না, অন্ধকারের মধ্যেও কোথাও না কোথাও জ্বলে ওঠে প্রতিবাদের আলো। সেই আলো কখনো জ্বলে ওঠে কবিতায়, কখনো নাটকে ও যাত্রা মঞ্চে, আর কখনো গানের সুরে। বাংলার সেই জাগরণের অন্যতম সাহসী কণ্ঠ ছিলেন চারণ কবি মুকুন্দ দাস।
1: ১৯৭৮ খ্রিস্টাব্দের ২২শে ফেব্রুয়ারি ঢাকা জেলার বিক্রমপুর পরগনার বানবী গ্রামে জন্মগ্রহণ করেন যজ্ঞেশ্বর দে।
0: পরবর্তীকালে তিনি পরিচিত হন মুকুন্দ দাস নামে। শৈশব থেকেই গানের প্রতি তাঁর গভীর অনুরাগ ছিল। ভক্তিগীতি ও শ্যামা সঙ্গীতের মধ্য দিয়ে তাঁর শিক্ষা জীবনের শুরু হলেও সময়ের প্রয়োজনে তাঁর কণ্ঠ হয়ে ওঠে স্বদেশের কণ্ঠ। ১৯০৫ সালের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় মুকুন্দ দাস তাঁর গান, কবিতা ও নিজ প্রতিষ্ঠিত স্বদেশী যাত্রাপালাকে পরিণত করেন স্বদেশী চেতনার শক্তিশালী মাধ্যমে।
1: তার কার্যক্রম ছিল মূলত তৎকালীন চন্দ্রদ্বীপ বা বর্তমান বৃহত্তর বরিশাল অঞ্চলে।
0: যাত্রার দল নিয়ে তিনি ছুটে বেড়াতেন বাংলার গ্রাম থেকে গ্রামে। তাঁর মঞ্চে শুধু অভিনয় হতো না, সেখানে মানুষ শুনত দেশের কথা, স্বাধীনতার কথা, আত্মমর্যাদার কথা। তাঁর কাছে গান ছিল শুধু বিনোদন নয়, গান ছিল মানুষ জাগানোর মাধ্যম।
1: আজকের বৈচিত্র্যময় বাংলায় আমরা শুনব চারণ কবি মুকুন্দ দাসের লেখা ও সুর করা পাঁচটি দেশের গান। প্রতিটি গান যেন তাঁর সময়ের একটি করে জীবন্ত দলিল। পরিবেশনায় বিশ্বনাথ দাস মুন্সি ও তাঁর দল।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আয়োজনের শুরুতেই এমন একটি গান শুনব যার কথায় রয়েছে সরাসরি আহ্বান, আয় রে বাঙালি আয় সেজে আয়, আয় লেগে যাই দেশের কাজে। কত সহজ ভাষা, অথচ কি গভীর তার আবেদন। মুকুন্দ দাস জানতেন স্বদেশের স্বাধীনতার কথা শুধু শহরের শিক্ষিত মানুষের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, সেই বার্তা পৌঁছে দিতে হবে সাধারণ মানুষের কাছে, গ্রামের মানুষের কাছে। তাই তিনি কঠিন রাজনৈতিক ভাষা ব্যবহার করেননি, ব্যবহার করেছেন মানুষের পরিচিত ভাষা, পরিচিত সুর। এই গান যেন বাংলার ঘরে ঘরে গিয়ে বলছে, এসো দেশের জন্য কিছু করি, নিজের কথা ভুলে দেশের কথা ভাবি, নিজের শক্তিকে দেশের কাজে নিয়োজিত করি। এই আহ্বান তখন কত মানুষের হৃদয়ে আলো জ্বেলেছিল আজ তা কল্পনা করাও কঠিন।

মুকুন্দদাসের দেশপ্রেম ছিল মানুষের জন্য, বিভেদের জন্য নয়। তিনি বুঝেছিলেন, একটি জাতিকে জাগাতে হলে শুধু বিদেশি শাসনের বিরুদ্ধে কথা বললেই হবে না, মানুষে মানুষে যে বিভেদ সেটিও দূর করতে হবে। তরুণদের উদ্দেশ্যে তাঁর বার্তা ছিল, মনকে খাঁটি রাখো, নিজেকে সৎ রাখো, দেশের জন্য নিজেকে প্রস্তুত করো। আজকের তরুণ সমাজের কাছেও এই আহ্বান প্রাসঙ্গিক। একটি সুন্দর দেশ গড়তে তরুণদের সৎ, সাহসী ও মানবিক হওয়ার প্রয়োজন আজও সীমাহীন।

এবারের গানটির মধ্যে রয়েছে বেদনা, প্রশ্ন এবং আত্মসমালোচনা। ভাই রে ভাই, মানুষ নাই দেশে, একটি ছোট্ট বাক্য, কিন্তু তার মধ্যে যেন একটি সমাজের গভীর সংকটের ছবি। দেশের মানুষ যদি মানুষের পাশে না দাঁড়ায়, ভাই যদি ভাইকে না বোঝে, মানুষ যদি মানুষের দুঃখে এগিয়ে না আসে, তবে শুধু রাজনৈতিক স্বাধীনতা কি যথেষ্ট? মুকুন্দ দাসের গান তাই কেবল ব্রিটিশ বিরোধী আন্দোলনের গান ছিল না, তাঁর গান মানুষকে নিজের ভেতরের দুর্বলতার দিকেও তাকাতে শিখিয়েছে। দেশপ্রেম মানে শুধু দেশকে ভালোবাসার কথা বলা নয়, দেশের মানুষের প্রতিও দায়িত্ব পালন করা। এই গান আমাদের সেই মানবিক দায়িত্বের কথাই মনে করিয়ে দেয়।

ইতিহাসের সৌন্দর্য হল সত্যিকারের গানকে হয়তো একদিন মানুষ শুনতে পায় না, কিন্তু সময় তাকে একদিন না একদিন মানুষের কাছে পৌঁছে দেয়। মুকুন্দ দাসের ক্ষেত্রেও তাই হয়েছে। তাঁর সময়ের মানুষ তাঁর গান শুনেছিলেন, পরবর্তী প্রজন্ম তাঁর গানকে স্মরণ করেছে, আর আজও আমরা তাঁর গান শুনে সেই সময়ের মানুষের স্বপ্ন, বেদনা ও সংগ্রামকে অনুভব করতে।

চারণকবি মুকুন্দ দাসের সেই অগ্নিময় আহ্বান ভয় কি মরণে, এই গানের মধ্যে রয়েছে ভয়কে জয় করার শক্তি, দেশের জন্য, মানুষের জন্য, সত্যের জন্য প্রয়োজনে আত্মত্যাগের সাহস। মৃত্যুকে ভয় করলে সংগ্রাম করা যায় না, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হলে বুকের ভেতর সাহস রাখতে হয়। মুকুন্দ দাসের কণ্ঠে তাই শোনা যায় ভয়কে জয় করার আহ্বান, আর এই আহ্বানের সঙ্গে যুক্ত হয় ঐক্যের বার্তা, হিন্দু মুসলমানের বিভেদ ভুলে সবাইকে দেশের জন্য একসঙ্গে দাঁড়ানোর প্রত্যয়। তাঁর কাছে স্বদেশ প্রেম কোন একটি সম্প্রদায়ের সম্পত্তি ছিল না, স্বদেশ ছিল সবার। এই কারণে তাঁর গান শুধু একটি সময়ের রাজনৈতিক গান হয়ে থাকেনি, এগুলো হয়ে উঠেছে বাঙালির আত্মজাগরণের গান।

0: মুকুন্দদাসের গান ব্রিটিশ শাসকদেরও ভাবিয়ে তুলেছিল। তাঁর হাতে বন্দুক ছিল না, ছিল এক তারা। তাঁর হাতে যুদ্ধের অস্ত্র ছিল না, ছিল কলম। কিন্তু তাঁর গান মানুষের মনে যে সাহস জাগিয়েছিল, তার শক্তি কোনো অস্ত্রের চেয়ে কম ছিল না। বৈচিত্র্যময় বাংলার আজকের আয়োজন ছিল চারণকবি মুকুন্দ দাসের লেখা ও সুর করা পাঁচটি দেশের গান নিয়ে। তার গানগুলো কণ্ঠে ধারণ করেছেন শিল্পী বিশ্বনাথ দাস মুন্সি ও তার দল। চারণকবি মুকুন্দ দাস, বাংলার মাটিতে জন্ম নেওয়া সেই অমর কণ্ঠ, যাঁর গানে একদিন পরাধীন মানুষের হৃদয়ে জেগে উঠেছিল মুক্তির স্বপ্ন। সেই স্বপ্নপথে আমাদের প্রত্যাশা, বাংলার গান বেঁচে থাকুক, বাংলার ইতিহাস বেঁচে থাকুক, আর মানুষের হৃদয়ে জেগে থাকুক সেই চিরন্তন দেশপ্রেম।
1: শ্রোতাবন্ধুরা, ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত বাংলা গানের গবেষণামূলক তথ্য ও প্রাসঙ্গিক গান নিয়ে গ্রন্থিত অনুষ্ঠান বৈচিত্র্যময় বাংলা গান এখানেই শেষ হল। আজকের বিষয় ছিল মুকুন্দ দাসের দেশের গান। গ্রন্থনা ও উপস্থাপনায় জুবায়েদ হোসেন পলাশ, সম্পাদনা আশরাফুল আলম, তত্ত্বাবধানে ফারজানা এবং প্রযোজনা করেছেন মোহাম্মদ সরওয়ার মোর্শেদ। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল ও ঠাকুরগাঁও কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে শ্রোতাদের অনুরোধের পল্লিগীতির অনুষ্ঠান পরাণের গান।

শরতের রাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন পরাণের গান থেকে। আজও আপনাদের পছন্দের বেশ কিছু গান দিয়ে সাজিয়েছে আমাদের এই আসর। আশা করব যে পুরোটার সময় আমাদের সঙ্গেই থাকবেন। আর সাথে আছি বরাবরের মতো আমি আহসান হাবিব বাপ্পি। প্রিয় বন্ধুরা, আজকের পছন্দের যে গানটি আপনাদেরকে শোনাবো, প্রথমেই দক্ষিণের পরাণের বন্ধুরে আমায় কই গেলি ফেলিয়া। এই গানটিতে দেখা যায় প্রিয়জনকে হারিয়ে একজন একা নারীর তীব্র হাহাকার, গভীর নিঃসঙ্গতার চিত্র। এই গানে ফুটে উঠেছে প্রেমিকের প্রস্থান বা চিরবিদায়ে এক অবলা নারীর অন্তর্বেদনা ও কান্নার করুণ অবস্থা। গানটির গীতিকার এবং সুরকার কারি আমিরুদ্দিন আহমেদ। গানটি শোনার জন্য আমাদেরকে যারা লিখেছেন তারা হচ্ছেন মারিগঞ্জ থেকে ইমন আহমেদ দুলাল, মোহাম্মদ আকাশ মিয়া, মোহাম্মদ কবির উত্তর কেরোয়া, রায়পুর লক্ষ্মীপুর থেকে মোহাম্মদ শরীফউদ্দিন, মিসেস সোমা শরীফ, গফরগাঁও ময়মনসিংহ থেকে মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ শাহিদ কাইফ, মোহাম্মদ শাহাদ শাফি নাটোর থেকে। আরও অনেক বন্ধুরা গানটি শুনতে চেয়েছেন, তো চলুন বন্ধুরা আমরা প্রথম গানটি শুনে আসি আব্দুল আলিমের।

অন্তর ভাঙার গান, হৃদয় ভাঙার গান আমরা শুনছিলাম মরমের শিল্পী আব্দুল আলীমের কণ্ঠে। আর একটু ভাবুন তো প্রিয় বন্ধুরা, যারা এই মুহূর্তে নিস্তব্ধ একটা সুন্দর রাতে, চমৎকার একটা রাতে বসে বসে রেডিও সেটটা অন করে এরকম প্রিয় গানগুলো শুনছেন, মনটা কোথায় হারিয়ে গেছে নিশ্চয়ই আমি এখান থেকে অনুভব করতে পারছি প্রিয় মানুষের কাছে। হয়তোবা কোনো প্রিয় মানুষ আপনাকে ফেলে অনেক দূরে চলে গেছে, তার কথাও মনে পড়ছে, তাই না? তো এরকম চমৎকার চমৎকার গান কিন্তু আপনাদেরকে আরও শোনাবো। এবারে আরও একটা গান আপনাদের পছন্দে আমরা শুনব ফেরদৌসি রহমানের কণ্ঠে। কাজল ভোমরার কাছে মনের মানুষের খবর চেনার আকুতি কবি জসিমউদ্দিন চমৎকারভাবে এই গানটিতে ফুটিয়ে তুলেছেন। ও কি ও বন্ধু কাজল ভোমরারে। আর এই গানটি শুনতেছে আমাদেরকে যারা লিখেছেন শ্রী দীপক চক্রবর্তী, শ্রী বিথি চক্রবর্তী, শ্রী প্রিয়ম চক্রবর্তী, হাজরাডাঙ্গা, সুন্দর দীঘি, দেবীগঞ্জ, পঞ্চগড় থেকে। তো চলুন আমরা গানটি শুনে আসি।

আত্মা কিভাবে দেহে আসে, কিভাবে জীবন ধারণ করে এবং মৃত্যুর পর কোথায় চলে যায়, মানুষের পক্ষে তা অনুধাবন করা একেবারেই অসম্ভব। আর এই মানব জীবনের আসল রহস্যের খোঁজার তাগিদ দেখা যায় এই গানে, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। গানটির গীতিকার ও সুরকার ফকির লালন শাহ, এটি লালন গীতি। আর গানটি শোনার জন্য আমাদেরকে যারা লিখেছেন, আব্দুর রহমান, আনোয়ার হোসেন, লুৎফর জোয়ার্দার, মোহাম্মদ রেজাউল ইসলাম কাশিয়ানী গোপালগঞ্জ থেকে, এম জুলফিকার আলী ভুট্টু উসমান পল্লী মানিকছড়ি খাগড়াছড়ি থেকে। তাহলে চলুন বন্ধুরা আমরা গানটি শুনে আসি, খাঁচার ভিতর

প্রিয় বন্ধুরা, পরাণের গান অনুষ্ঠানটি মূলত আপনাদের ভালোবাসার এক মিলন মেলা। তাই আপনাদের পছন্দের শিল্পী ও প্রিয় গানের কথা জানাতে আমাদের একদম ভুলবেন না। পছন্দের গানটি শোনার জন্য আজই আপনারা লিখতে পারেন। লেখার ঠিকানা হচ্ছে প্রযোজক পরাণের গান, বাংলাদেশ বেতার, ঢাকা, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। এছাড়াও আমাদেরকে ইমেল করতে পারেন। ইমেল করার ঠিকানা হচ্ছে পরাণের গান @bb@gmail.com। প্রিয় বন্ধুরা, এই পৃথিবী যেমন আছে তেমনি রবে। এই পরম জীবনমুখী গানটির গীতিকাব্যকার ও সুরকার বিজয় সরকার। আর গানটি শোনার জন্য আমাদেরকে যারা লিখেছেন তারা হচ্ছেন আনারুল ইসলাম, বেগুনপুর, বসিরহাট, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ, ভারত থেকে, টাঙ্গাইলের কালিহাতি ইছাপুর গ্রাম থেকে শরীফ, আজহার, আলমগীর ও পলাশ। চলুন বন্ধুরা শুনে আসি প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী বারী সিদ্দিকীর দরাজ কণ্ঠে এই পৃথিবী যেমন আছে।

বন্ধুরা শুনছেন আপনাদের প্রিয় আয়োজন পরাণের গান, যা সরাসরি প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। বন্ধুরা, মানব জীবন বারবার পাওয়া যায় না, মানুষের জন্ম পাওয়াটা খুব কঠিন, এই সুযোগ বারবার আসে না, জীবন খুব দ্রুত শেষ হয়ে যায়, সময় চলে যায় আর ফিরে পাওয়া যায় না। মানুষ যা করে তার হিসাব সৃষ্টিকর্তার কাছে জমা হয়ে থাকে, গোপনে কিছু করা গেলেও তা গোপন থাকে না, তাই সবার উচিত ভালো কাজ করা। প্রিয় বন্ধুরা, এবারের গানটি ঠিক এমনি একটি গান, এমনও মানব জন্ম আর হবে না, বারে বারে আর আসা হবে না। গানটি ভবা পাগলা এর কথায় এবং সুরে কণ্ঠে তুলেছেন কার্তিক দাস বাউল। গানটি শোনার জন্য আমাদেরকে মেইল করেছেন নার্গিস আক্তার, আরিয়ান আকিয়া ও মেহেদি হাসান মাউন, জিয়নপুর চুরিডাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জ থেকে। তো চলুন বন্ধুরা, শুনে আসি আপনাদের পছন্দের গানটি।

আমরা এবারে যে গানটি শুনবো, এই গানটি শুনতে চেয়েছেন নকলা শেরপুরের বন্ধু শাকিল, আবির, লিমন এবং রাজ, মোসাম্মদ আফসানা আক্তার তারিন, উসমান পল্লী, মানিক ছড়ি, খাগড়াছড়ি থেকে। এই গানটি রাধারমণ দত্তের গান। বন্ধুর দেখা পাওয়ার পরম আকুতি ফুটে উঠেছে এই গানটিতে। চলুন শুনে আসি গানটি ফকির শাহাবুদ্দিনের।

মনের মানুষের সামনে। এবার শুনবো আপনাদের পছন্দের গানটি লালন গীতি, আর গানটি শুনতে চেয়েছেন রিজভী, আব্দুর রহমান, আনোয়ার সুলেমান, আশিস বসাক, ইলিয়াস ও মাসুদ, কাশিয়ানী গোপালগঞ্জের বন্ধু। তো চলুন আমরা শুনে আসি শফি মণ্ডলের কণ্ঠে।

প্রিয়বন্ধুরা, আমাদের হাতে সময় একেবারেই কম, কারণ আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। শেষ গানটিও শোনাবো আপনাদেরকে কিছুটা, আমার সোনার ময়না পাখি। মোহাম্মদ ওসমান খানের কথা এবং সুরের গানটি আমরা শুনবো মিনা হামিদের কণ্ঠে। গানটি শোনার জন্য আমাদেরকে যারা মেইল করেছেন তারা হচ্ছেন শুভ্র আহমেদ, নাজ আহমেদ, লিখেছেন আপনারা আজমল, উলিপুর কুড়িগ্রাম থেকে, কাশিয়ানী গোপালগঞ্জ থেকে আব্দুর রহমান, আশিস ও মাসুদ। তো চলুন বন্ধুরা, শুনে আসি আজকের আয়োজনের শেষ গানটি।

আমার সোনার ময়না পাখি, এই গানটি শুনতে শুনতে বিদায়ের কথাগুলো বলবো বলবো আজকের অনুষ্ঠান গ্রন্থনায় ছিলেন পপি দাস, উপস্থাপনায় আমি আহসান হাবিব বাপ্পি, সম্পাদনা করেছেন আব্দুল আওয়াল, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা করলেন মনিরুজ্জামান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন অনুরোধের পল্লিগীতির অনুষ্ঠান, পরাণের গান।

আসসালামু আলাইকুম। রাত ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নেসারউদ্দিন আয়ুব। দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর হিজলা মেহেন্দিগঞ্জ ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে তেজগাঁওয়ে তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবিচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়ক ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে তিনটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রস্তাবিত বরিশাল অর্থাৎ রহমতপুর হিজলা মেহেন্দিগঞ্জ ভোলা রুটটি বেছে নেওয়া হয়। প্রস্তাবিত রুটে বিদ্যমান সড়ক প্রশস্ত করার পাশাপাশি নতুন সড়ক নির্মাণ এবং তিনটি ছোট সেতু নির্মাণ করা হবে। প্রকল্পের সম্ভাব্যতা ও বাস্তবায়ন যোগ্যতা দ্রুত যাচাই করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভোলার সঙ্গে বরিশাল, ঢাকা ও দেশের অন্যান্য এলাকার সরাসরি যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হবে। দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা করছে সরকার। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে তেজগাঁওয়ে তার কার্যালয়ে স্বাস্থ্যখাতে সমন্বিত তথ্য প্রযুক্তি ব্যবস্থা সংক্রান্ত এক সভায় ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্মের সম্ভাব্য কাঠামো, পরিচালনা পদ্ধতি এবং স্বাস্থ্যসেবায় এর ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। প্রধানমন্ত্রী প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন। তিনি স্বাস্থ্যসেবায় তথ্য প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করতেও নির্দেশ দেন। তারেক রহমান বলেন, সমন্বিত এই ব্যবস্থা এমনভাবে গড়ে তুলতে হবে যাতে সাধারণ মানুষ সহজে এর সুফল পান, চিকিৎসা সেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ, ব্যয় সাশ্রয়ী এবং দীর্ঘমেয়াদে পরিচালনাযোগ্য হয়। রোগীর প্রয়োজনীয় স্বাস্থ্য তথ্যের নিরাপদ সংরক্ষণ এবং প্রয়োজনের সময় সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কাছে তা সহজে পাওয়ার রাখার ব্যবস্থার উপর গুরুত্ব দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, প্ল্যাটফর্ম তৈরির ক্ষেত্রে তথ্যের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করতে হবে। পাইলট প্রকল্পের ফলাফল যথাযথভাবে মূল্যায়ন করে পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সকালে তিনি জাতীয় স্মৃতিসৌধে বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিদর্শনস্বরূপ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। তিন বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর রাষ্ট্রপতি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরিদর্শন বইয়ের মন্তব্যে তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধানের আদর্শ এবং বীর শহীদদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রেখে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, কল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এদিকে মন্ত্রিসভার নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ দুপুরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তারা শ্রদ্ধা নিবেদন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন। তিনি আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ত্রাসীদের হামলায় আহত ঢাকা মেডিকেল কলেজের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা মোহাম্মদ আসাদুর রহমানকে দেখতে গিয়ে এ নির্দেশ দেন। এ সময় সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সব মেট্রোপলিটন এলাকায় চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি দ্রুত আইনের আওতায় আনা হবে। উল্লেখ্য, গত কয়েকদিন আগে রাজধানীর শান্তিনগরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন ডাক্তার আসাদুর রহমান। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খেলার খবর, ক্রিকেট। ম্যাকেতে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক অস্ট্রেলিয়া 101 রানে এগিয়ে রয়েছে। বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় এবং সবকটি উইকেট হারিয়ে মাত্র 64 রান করে।

0: আগামীকাল বাংলাদেশ সময় সকাল ছটায় দ্বিতীয় দিনের খেলা শুরু হবে। দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি শফিউল আজম। পথ ও পাথে অনুষ্ঠানে যৌবনকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলবেন মাওলানা মুর্তজা ইবনে মুস্তফা। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 6:20। নজরুলবর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির সকাল 6:45। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8:30। বর্তমান সরকারের জাতীয় প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহার 2026-এর আলোকে আলোচনা অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ সকাল 9:05। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে লোকসঙ্গীতে লোকসঙ্গীত শিল্পী গানের অনুষ্ঠান মন মনোয়া শুনবেন বেলা 2:20। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো করি ছোট পরিবার বিকেল 4:05। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালি ফসল সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। শ্রোতাদের অনুরোধে ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত 10টায়। এছাড়া এফএম 90 MHz রাত 12:15 নিশুতি অনুষ্ঠান শুনবেন নাটক উর্মি এখন নীরব, রচনা কামরুল্লাহ বকুল, প্রযোজনা সাদেক পাচ্চু। শ্রোতা বন্ধুরা, এবার জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান সূচি। এফএম 92 MHz সন্ধ্যা 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 90 MHz, এফএম 102 MHz ও এফএম 106 MHz সকাল 6:00 থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: বাংলাদেশ বেতার। আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টা 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সম্পর্কে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে 36.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে 25 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9:94%, সন্ধ্যা 6:97%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:36, সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6:25। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ এবং FM 106 মেগাহার্টজ, FM 102 ও FM 90 মেগাহার্টজে। তেলাওয়াতে কালামে পাক ও বাংলা তর্জমা।

0: بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم اما بعد تلاوت کی سورۃ الفاتحہ اللہ رب العالمین ارشاد کریں সকল প্রশংসা আল্লাহ তাআলার যিনি সমগ্র সৃষ্টি জগতের প্রতিপালক যিনি পরম করুণাময় অসীম দয়ালু যিনি বিচার দিবসের মালিক আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবল তোমারই সাহায্য প্রার্থনা করি আমাদেরকে সরল সঠিক পথে চালিত করো তাদের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ তাদের পথে নয় যাদের উপর তোমার গজব নাজিল হয়েছে এবং তাদের পথ নয় যারা পথভ্রষ্ট হয়েছে আমিন।
1: শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা, বাংলাদেশ বেতার ঢাকা। বন্ধুরা, আপনাদের জন্য এবারের আয়োজন একটি নজরুল সঙ্গীত, শিল্পী ইসমত আরা।

শ্রোতা বন্ধুরা, নিশুতি অধিবেশনে এতক্ষণ আপনারা শুনলেন নজরুল সঙ্গীত। বাংলাদেশ বেতার সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। বাংলাদেশ বেতার, ঢাকা। শ্রোতা বন্ধুরা, পরবর্তী অধিবেশনের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি শফিউল আজম। পথ ও পাথে অনুষ্ঠানে যৌবনকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলবেন মাওলানা মুর্তাজা ইবনে মুস্তফা। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টিশীল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7:20। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির সকাল 7:45। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8:30। বর্তমান সরকারের জাতীয় প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহার 2026-এর আলোকে আলোচনা অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ সকাল 9:05। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টিশীল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে লোকসংগীত শিল্পীর গানের অনুষ্ঠান মন মনুয়া শুনবেন বেলা 2:20। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টিশীল প্রযোজিত অনুষ্ঠান এসু করি ছোট পরিবার বিকেল 4:05। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টিশীল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। শ্রোতাদের অনুরোধের ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত 10টায়। শ্রোতা বন্ধুরা, এবার জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান সূচি। এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্জ, এফএম 102 মেগাহার্জ ও এফএম 106 মেগাহার্জে সকাল 6:00 থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার, ঢাকা। শ্রোতা বন্ধুরা, আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের নিশুতি অধিবেশন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: بسم اللہ الرحمن الرحیم. السلام علیکم. بنگلہ دیش بیتار ڈھاکہ سکال چھٹا. آج ربیوار آٹھ بھادر چودہ تیتریش بنگابد، نئی ربیع الاول چودہ اٹچلس ہجری، تیئیس آگسٹ دو ہزار چھبیس خریسٹابد. শরতের অরুণরাঙা সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শারদীয় শুভেচ্ছা. শুরু হলো আমাদের আজকের অধিবেশন.
1: আমাদের অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজ, এফএম 102 মেগাহার্টজ, এছাড়াও এফএম 90 মেগাহার্টজ. বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে. অনুষ্ঠান উপস্থাপনে রয়েছে মোহাম্মদ আব্দুল্লাহিল মাহমুদ সেতু এবং আমি তানিয়া সুলতানা. প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সৈয়দ মোহাম্মদ সোহাইল আনোয়ার, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, শামীম আহমেদ ও শাকিল আহমেদ. এছাড়াও অধিবেশন তত্ত্বাবধায়কের দায়িত্বে রয়েছেন রৌনক জাহান.
2: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত. আজ সূরা নাহলের ৩৫ আয়াত থেকে ৩৭ আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারী মোহাম্মদ শফিউল আজম.